আজ শনিবার, 27 আষাঢ় 1948 শতাব্দ, 18 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 1 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:03 হয়ে 42 সেকেন্ডে, সূর্যাস্ত 6:21 হয়ে 7 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 13 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন শুভাশিত। এই অনুষ্ঠানে আজ স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।
1: স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। তুমি যে ধার্মিক হচ্ছ তার প্রথম লক্ষণ হচ্ছে তুমি ক্রমশ হাসি খুশি হতে থাকবে। যদি কেউ গোমড়া মুখে থাকে তবে তা বদ হজমের জন্য হতে পারে, কিন্তু তার ধর্ম নয়। দুঃখ কষ্টের মূলে থাকে পাপ, আর কিছু নয়। বিষণ্ণ মুখ ভয়ঙ্কর, বিষণ্ণ মেঘলা মুখ নিয়ে বাইরে যেও না। কখনো এরকম হলে সারাদিন নিজেকে ঘরে বন্ধ করে রেখো। সমাজে সংসারে এই ব্যাধি সংক্রামিত করবার তোমার কি অধিকার? প্রকৃত ধার্মিক লোক সর্বত্রই উদার হয়ে থাকেন। তার ভিতরে যে প্রেম আছে তাইতে তাকে বাধ্য হয়ে উদার হতে হয়। কেবল যাদের কাছে ধর্ম একটা ব্যবসা মাত্র, তারাই ধর্মের ভিতর সংসারে প্রতিদ্বন্দ্বিতা, বিবাদ ও স্বার্থপরতা এনে ব্যবসার খাতিরে ওরকম সংকীর্ণ ও অনিষ্টকারী হতে বাধ্য হয়। আমরা জগতে অসৎ ভাব দেখি কেন? কারণ আমরা নিজেরাই অসৎ। আমরা নিজেরা যেমন, জগৎকেও সেরকম দেখে থাকি। মনে করো ঘরে একটা শিশু আছে আর টেবিলের উপর এক থলে মোহর আছে। একজন চোর এসে সেগুলি নিয়ে নিল। শিশুটি কি বুঝতে পারবে যে মোহরগুলো চুরি করা হলো? আমাদের ভেতরে যা বাইরেও তাই দেখি। শিশুর মনে চোর নেই, সুতরাং সে বাইরেও চোর দেখে না। সমস্ত জ্ঞান সম্বন্ধেই এরকম। জগতে পাপ ও অন্যায়ের কথা বলো না, বরং তোমাকে যে জগতে এখনো অন্যায় দেখতে হচ্ছে সেজন্য কাঁদো। তোমাকে যে এখনো সর্বত্র পাপ দেখতে হচ্ছে সেজন্য কাঁদো। যদি তুমি জগতের উপকার করতে চাও তবে আর জগতের উপর দোষারোপ করো না, জগৎকে আরো বেশি দুর্বল করো না। এইসব পাপ দুঃখ এসব আবার কি? এগুলো তো দুর্বলতারই ফল। মানুষ ছোটবেলা থেকে শিক্ষা পায় যে সে দুর্বল ও পাপী। জগৎ এই শিক্ষার ফলে দিন দিন আরো দুর্বল হয়ে যাচ্ছে। তাদের শেখাও যে তারা সকলেই সেই অমৃতের সন্তান। এমনকি যাদের ভেতর আত্মার প্রকাশ অত্যন্ত ক্ষীণ তারাও ছোটবেলা থেকেই তাদের মাথায় শুধু ইতিবাচক চিন্তাই ঢুকুক যা তাদের সত্যি সাহায্য করবে, যা তাদের সবল করবে, যাতে তাদের প্রকৃত কল্যাণ হবে। দুর্বলতা ও কর্মশক্তি লোপকারী চিন্তা যেন তাদের মাথায় না ঢোকে। সৎ চিন্তার স্রোতে গা ঢেলে দাও। নিজের মনকে সর্বদা বলো, আমি সেই, আমি সেই সোহং সোহং। তোমার মনে দিন রাত্রি এই চিন্তা সঙ্গীতের মতো বাজতে থাকুক, আর মৃত্যু যখন আসবে তখনও সোহং সোহং বলে দেহ ত্যাগ করো। সত্য এইটি, জগতের অনন্ত শক্তি তোমার ভেতরে। সাহসী হও, সত্যকে জেনে তা জীবনে রূপায়িত করো। চরম লক্ষ্য হয়তো অনেক দূর, কিন্তু ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না। তোমরা কি ইতিহাসে পাওনি জগতের আচার্য পুরুষদের শক্তির উৎস কি ছিল, কোথায়?

0: সেই উৎস? বুদ্ধিতে কি? তা নাকি কেউ দর্শনের উপর বা তর্ক বিজ্ঞানের জটিল বিচার পদ্ধতির উপর কোনো মূল্যবান গ্রন্থ রচনা করেছিলেন? না, তাদের একজনও তা করেননি। তারা কেবল কয়েকটা বাণী উচ্চারণ করেছেন। যীশু খ্রিস্টের মতো হৃদয়বান হতে চেষ্টা করো, তখন তুমি হবে যীশু খ্রিস্ট। বুদ্ধের মতো হৃদয়বান হতে চেষ্টা করো, তুমি হয়ে উঠবে বুদ্ধ। এই হৃদয়বত্তাই জীবন, জীবনের শক্তি এবং সজীবতা। একে বাদ দিয়ে বুদ্ধির কোনো ক্রিয়াকলাপই তোমার ঈশ্বরের কাছে পৌঁছে দেবে না।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন সঙ্গীতাঞ্জলি, প্রথমে তুলিরেখা দত্ত এবং পরে সুকন্যা কর্মকারের কণ্ঠে।

সঙ্গীতাঞ্জলি শুনলেন প্রথমে তুলিরেখা দত্ত এবং পরে সুকন্যা কর্মকারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন জানি রাখি আজকের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:30 শুনবেন আজকের চাষবাস। পরিবর্তিত পরিস্থিতিতে শস্যের জাত নির্বাচন বিষয়ে বলবেন ডক্টর সুদেষ্ণা পাঁজা। 6:40 আপনার স্বাস্থ্য, বর্ষার বিপদ শুনবেন দ্বিতীয় পর্ব, বলবেন ডাক্তার অনির্বাণ দলুই। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও ত্রিদীপ চট্টোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুভপ্রসাদ নন্দী মজুমদারের কণ্ঠে। 8:00 জানা অজানা দ্বীপের নাম মৈনাও শুনবেন তৃতীয় পর্ব, বলবেন ডক্টর রাতুল দত্ত। 8:05 তুবড়ি বিচার বিভ্রাট রচনা শিবরাম চক্রবর্তী, বেতার নাট্যরূপ সোমা ঘোষ গুপ্ত, প্রযোজনা আরফে উদ্দিন। 8:20 ভজন শিল্পী মধুজা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন স্নেহেশ নাগ। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 জেলার চিঠি, 10:00 গানের ভেলা রবীন্দ্রসঙ্গীত, উপস্থাপনায় থাকবেন শৈলেন চক্রবর্তী। 11:00 যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ, উপস্থাপনায় প্রিয়সমা গঙ্গোপাধ্যায় এবং সৌরভ দেবনাথ। 12:00 বাংলার মুখ, হুগলি জেলার হারুয়া গ্রাম থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 12:33 রজনীকান্তের গান, 1:00 রম্যগীতি, 1:45 মহিলা মহল রং মেলান্তি, উপস্থাপনায় আত্রেয়ী সমাজপতি। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠান সাপের কামর বিষয়ে ডাক্তার গৌরাঙ্গ বান্ডির সাক্ষাৎকার। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বেতান দে। 5:30 শিল্পভারতী, একজন গয়না নির্মাতার যাত্রা বিষয়ে শিল্পাদের সাক্ষাৎকার নিয়েছেন সময়িতা দাস। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি শিল্পী সত্য কিঙ্কর মুর্মু ও সহশিল্পী বৃন্দর কণ্ঠে। 6:25 সাঁওতালি অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করবেন শগুন হেমব্রম। এরপর সাঁওতালি লোকগীতি শিল্পী সুবোধ চন্দ্র সরেন ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে। 6:38 কৃষক ও তার পরিবার, সাধারণ মানুষের জন্য আইন বিষয়ে প্রদীপ কুমার চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস। 7:00 কৃষি কথার আসর, পিএম কিষাণ সম্মান নিধি কি ও কেন, এ বিষয়ে ডক্টর চন্দন মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8:00 অনুরোধের আসরে। 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। 9:00 রবীন্দ্রসঙ্গীত শুভপ্রসাদ নন্দী মজুমদারের কণ্ঠে। 9:15 ভজন মধুজা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 9:30 মুখোমুখি, 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান, 11:00 কীর্তন শিল্পী পলাশ সরকার। 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গানের অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরে 6:25 রবীন্দ্রসঙ্গীত শুভপ্রসাদ নন্দী মজুমদারের কণ্ঠে। 6:35 রামচরিত মানুষ, 6:45 ভজন শিল্পী মধুজা চট্টোপাধ্যায়। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাতের, উপস্থাপনায় থাকবেন ঋত্বিক শিকদার। 8:30 নজরুলগীতি সুপর্ণা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। 8:50 কীর্তন শিল্পী পলাশ সরকার। 9:10 রাজধারা, উপস্থাপনায় থাকবেন সুচিস্মিতা ঝাঁ। 10:15 অঞ্জুমান সাইদা সাদাফের উপস্থাপনায়। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 12:00 সুরভি,

0: সুচিস্মিতা ঝাঁয়ের উপস্থাপনায়। 12:20 শুনবেন পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান তাত্ত্বিক চট্টোপাধ্যায়ের উপস্থাপনায়। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন শিল্পী কাজল চট্টোপাধ্যায়। জানিয়ে দিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। এখন বাংলা খবর।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলন্ধরে গতকাল 5,470 কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। হরিয়ানার জিন্দ স্টেশন থেকে সোনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রারও সূচনা করেন তিনি। অমৃত ফল স্টেশন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি সহ 75টি নতুন রূপে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রাজ্যে এসেছেন, শিলিগুড়ি ও কলকাতায় তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে পুলকারের ট্রেনের ধাক্কায় নিহত 5 জনের পরিবার পিছু রেল মন্ত্রকের পক্ষ থেকে 10 লক্ষ এবং রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আগামীকাল এক সর্বদলীয় বৈঠক ডেকেছে। ইসরায়েলের বিমান হানায় গাজায় গতকাল কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 22। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স প্রয়াত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জলন্ধর থেকে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পগুলোর লক্ষ্য হল যোগাযোগ ব্যবস্থা জোরদার করা, যাত্রীদের সুবিধা বৃদ্ধি করা এবং অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। চণ্ডীগড় থেকে জলন্ধরে পৌঁছানোর পরই শ্রী মোদী অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ 75টি নতুন সাজে সজ্জিত রেল স্টেশনের উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় গতকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34,80,00,000 টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26 কোটি টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সরকারের প্রতিটি কাজে নাগরিক দেবভাব এই মানসিকতাই প্রতিফলিত হয়। শ্রী মোদী বলেন, এনডিএ সরকার পাঞ্জাবের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিভিন্ন প্রকল্প ও উন্নয়ন কর্মসূচির আওতায় রাজ্যটিকে কোটি কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে। তিনি অভিযোগ করেন যে পাঞ্জাব সরকার এই অর্থ কার্যকরভাবে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে এবং কেন্দ্রের প্রকল্পগুলোকে নিজেদের প্রকল্প হিসেবে তুলে ধরেছে।
2: केंद्र की भाजपा सरकार की भी प्राथमिकता है भारत के हर नागरिक की सेवा, भारत के हर नागरिक का जीवन आसान बनाना और उसे आगे बढ़ने के लिए नए नए अवसर उपलब्ध कराना, और इसलिए हम नागरिक देवो भव इस मंत्र पर चल रहे हैं। गरीब हो, मिडिल क्लास हो, ऐसे हर परिवार को बेस्ट से बेस्ट सुविधा मिले, ये हमारा प्रयास है।
1: এর আগে প্রধানমন্ত্রী হরিয়ানা জিন্দ স্টেশন থেকে সোনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করেছেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশবান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত, জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির সঙ্গে হাইড্রোজেন চালিত ট্রেন ব্যবহারকারী দেশগুলির সঙ্গে একই তালিকায় অন্তর্ভুক্ত হল। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেনের স্বপ্ন আজ সফল হয়েছে। শ্রী মোদী বলেন, স্বয়ম্বর ভারত এবং সুস্থিত উন্নয়নের ক্ষেত্রে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। উল্লেখ্য, পরিবেশবান্ধব ট্রেনটি সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 110 কিলোমিটার হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এছাড়া প্রধানমন্ত্রী 14,000 কোটি টাকার বেশি মূল্যের একাধিক প্রকল্পেরও শিলান্যাস করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের পশ্চিম

0: সফরে গত রাতে বাগডোগরা পৌঁছেছেন। আজ উত্তরবঙ্গের দুটি বিএসএফ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি, যোগ দেবেন প্রহরী সম্মেলনেও। দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে তার। বৈঠকে সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলে খবর। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা সেখানে উপস্থিত থাকবেন। বৈঠক সেরে আজ সন্ধ্যায় কলকাতায় আসবেন শ্রী শাহ। আলিপুরের সৌজন্য অতিথি আবাসে পৌঁছে সেখানে রাত্রিবাস করবেন। এরপর সফরের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল প্লান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানেও অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় পুলকার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। গতকাল ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়, আহত অন্য 2 জনের হাসপাতালে মৃত্যু হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে নিহতদের নিকটাত্মীয়দের 10 লক্ষ টাকা ও গুরুতর আহতদের 2.5 লক্ষ এবং স্বল্প আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকেও নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহায়তা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। সমাজ মাধ্যমে জানিয়েছেন এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুর্শিদাবাদের বিধায়ক মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষও হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। আহতদের মেডিকেল কলেজে চিকিৎসা করানো হবে বলে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত মুখোপাধ্যায় জানিয়েছেন। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এক উচ্চ পদের তদন্ত কমিটি গঠন করেছেন। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগে আগামীকাল এক সর্বদল বৈঠকে ডেকেছে। এই বৈঠকে সরকার সংসদের উভয় কক্ষের অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আগামী সোমবার 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হবে এবং আগামী মাসের 13 তারিখ পর্যন্ত চলবে। এবারের অধিবেশনে সরকারের পক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আনা হবে বলে জানা গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই মাসের 19 থেকে 25 তারিখ পর্যন্ত মলদোভা, নর্থ মেসিডোনিয়া এবং রোমানিয়া সফরে যাচ্ছেন। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম সিবি জর্জ জানান, সংশ্লিষ্ট দেশগুলির রাষ্ট্রপতিদের আমন্ত্রণে এই সফর। তিনি বলেন, মলদোভা ও নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রপতির এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। এই সফরের মধ্যে ও পূর্ব ইউরোপের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার প্রতিফলন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব এর ফলে আরও দৃঢ় হবে বলে সিবি জর্জ মত প্রকাশ করেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, মুম্বাই আহমেদাবাদ হাইস্পিড রেল প্রকল্পের জন্য ভারত জাপানের আলোচনা ভালোভাবেই এগিয়ে চলেছে। মন্ত্রকের মুখপাত্র রানদীপ জয়সওয়াল সমাজ মাধ্যমে এ বিষয়ে পোস্ট হওয়া এক সংবাদের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এটি ব্যক্তিগত মতামত এবং তা কোনোভাবেই সঠিক নয়। ভারতকে জাপান E20 তেল সরবরাহ করবে, তবে তা পেতে পেতে 2030 সাল গড়িয়ে যাবে। মুম্বাই আহমেদাবাদ রেল প্রকল্পের অগ্রগতির বিষয়ে জানিয়ে শ্রী জয়সওয়াল বলেন, এই রেলপথের প্রথম অংশটি 2027 সালে চালু হয়ে যাবে এবং ভারতের উচ্চ গতি সম্পন্ন ট্রেন দিয়েই এই অংশে ট্রেন চলাচল শুরু হবে।
1: Construction work has rapidly progressed. First section will be opened in 2027 itself. Therefore, both sides agreed to start the operations with Indian high-speed train. Signaling equipment has been ordered accordingly and is in line with international specifications. No Japanese offer was received in this context. The project execution is in line with the common goal of starting the high-speed train project at the earliest.
0: গাজায় গতকাল ইসরায়েলের বিমান হানায় কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 22 জন। নুসিরাত শরণার্থী শিবির সংলগ্ন আওদা হাসপাতাল হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে, তবে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, 2 বছর ধরে চলতে থাকা হামাস গোষ্ঠী এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বন্ধ করতে গত বছরের অক্টোবর মাসে এক অস্ত্রবিরতি দুপক্ষে সহমত হয়। অস্ত্রবিরতি ঘোষণা হওয়ার পর বড় ধরনের সংঘর্ষ না হলেও গাজায় কমপক্ষে 1,123 জনের মৃত্যু হয়। প্রয়াত স্যার গ্যারি সোবার্স 89 বছর বয়সে না ফেরায় দেশে পাড়ি জমালেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার। 1954 সাল থেকে 1974 সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে 93টি টেস্ট খেলেছেন সোবার্স। 2 দশকের আন্তর্জাতিক কেরিয়ারে 8,032 রান করেছেন তিনি, এছাড়া নিয়েছেন 235 উইকেট। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলন্ধরে গতকাল 5,470 কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। হরিয়ানার জিন্দ স্টেশন থেকে সোনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রারও সূচনা করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রাজ্যে এসেছেন শিলিগুড়ি ও কলকাতায়, তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। খবর এখনকার মতো শেষ হলো, এরপরের খবর 7:25।
2: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন পরিবর্তিত পরিস্থিতিতে শস্যের জাত নির্বাচন। এ বিষয়ে বলছেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্ভিদ প্রজনন বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সুদেশনা পাঁজা।
1: এখন আমাদের দেশ বা বিদেশ সব জায়গাতে একটা মূল সমস্যা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন আর তার প্রভাবে পরিবর্তিত জলবায়ু। তো এই পরিবর্তিত জলবায়ু আমরা কিন্তু নিত্য নৈমিত্তিকটা সম্মুখীন হচ্ছে পরিবর্তিত জলবায়ুর যে সমস্যাগুলো, যেমন ধরুন ঠিক গরমের সময়টায় প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছে, আবার ঠিক গরমের সময়টায় 45 যেটা আমরা মে মাস বলি 40-45 ডিগ্রি তাপমাত্রা, যেটা সাধারণত হয়ে থাকে না। আবার শীতকালে 2025-এরই শীতকালে হঠাৎ দেখা গেল 15 দিন ধরে প্রচণ্ড ঠান্ডা। তো এই যে পরিবর্তিত জলবায়ু, এই পরিবর্তিত জলবায়ুর সাথে সাথে কিন্তু আমাদেরকে, বিশেষ করে আমাদের চাষি ভাইদেরকে, এটা মাথায় রাখতে হবে যে কোন ধরনের জাত, কোন কোন ফসলে কোন ধরনের জাত তারা চাষ করবেন। যে কোনো জলবায়ুর ক্ষেত্রেই কিন্তু যে কোনো এক রকমের ফসলের জাত চাষ করলে কিন্তু হবে না। যেমন ধরুন গরমকালে যে ডাল শস্য চাষ করা হয় সেক্ষেত্রে দেখা গিয়েছে এই মার্চ মাস থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার ফলে কি হয় ফসল এবারে প্রচুর নষ্ট হয়েছে। তো এই ক্ষেত্রে যদি করা যায় যে আমরা জানুয়ারিতেই যদি আমাদের চাষি ভাইরা সেই জাতের বীজ যদি বপন করেন, আর সেই জাতটা যদি 60 দিনের হয়, বেশিরভাগ ক্ষেত্রে 80-90 দিনের তারা ডাল শস্য চাষের জায়গায় যদি 60 দিনের একটা ডাল শস্য যদি তারা হচ্ছে চাষ করে থাকেন, তাহলে দেখা যাবে 3 মাসের মধ্যেই কিন্তু ফসল, প্রথম যে ফসলটা উঠছে সেটা কিন্তু 3 মাসেই উঠে যাচ্ছে। তো তারপর বৃষ্টি হোক বা কিছু হোক, তখন আর কোনো সমস্যা থাকে না। আবার ধরুন এটা যদি খারিফে ধানের ক্ষেত্রে যদি বলি, যেমন উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। এবার দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অঞ্চল, যেমন ধরুন কিছু অঞ্চল লবণাক্ত রয়েছে, কিছু অঞ্চল রয়েছে যেখানে প্রচণ্ড রকমভাবে বন্যার জল ঢুকে আর সেই জল বেরোয় না, জলটা দাঁড়িয়েই থাকে। এইরকম জায়গায় যদি আমরা ভাবি যে ওই শতাব্দী বা এইরকম ধরনের 110-15 দিন বা 120-125 দিনের জাত আমরা হচ্ছে চাষ করব, তখন কিন্তু সেটা হবে না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এমন কোনো ধানের জাত আমাদেরকে চাষ করতে হবে যেটা কিন্তু এই জলটা যে জমে রয়েছে সেইটার মধ্যেও সেই জাতটা যাতে ভালো ফসল দেয়, এই রকম জাত। সেখানে কিন্তু আমি যদি ভাবি যে MTU 70-29, যেটাকে আমরা স্বর্ণ বলি, সেরকম ধান যদি আমরা চাষ করে ফেলি, তখন কিন্তু সেটা হবে না। তখন আমাদেরকে দেখতে হবে যে এই রকম জল যেসব জাত সহ্য করতে পারে সেই জাতই কিন্তু আমরা চাষ করব। এটা তো গেল দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে হচ্ছে জল জমে যায়, বা হচ্ছে মেদিনীপুরের দক্ষিণ প্রান্তে যেখানে জল জমে সেই সব জায়গাতে এইরকম হঠাৎ করে কোনো মানে সাধারণ যে জাতগুলো আমরা চাষ করে থাকি ধানের ক্ষেত্রে, সেগুলো আমরা

করলে কিন্তু ফসল ভালো পাবো না। আবার লবণাক্ত জায়গায়, যেমন দক্ষিণ চব্বিশ পরগনার কিছু লবণাক্ত জায়গা রয়েছে, সেখানে যদি আমরা আবার ভাবি যে গোত্রবিধানের মতো একটা ধান চাষ করে ফেলবো, তখন কিন্তু হবে না। এমন ধানের জাত আমাকে নিতে হবে যেটা কিন্তু ওই লবণাক্ততাটাকে সহ্য করতে পারে। আবার যদি আমরা বাঁকুড়া বা পুরুলিয়ার দিকে যাই, সেখানে দেখা গেল হঠাৎ করে প্রচণ্ড গরম, জলের পরিমাণ অনেক কম, সেখানে

0: তারা পাবে না। তো এই দিকগুলো হচ্ছে বজায় রাখতে হবে, ভাবতে হবে যে কোনখানের জন্য কোন জাত আমরা চাষ করব। সব জায়গার ভৌগোলিক বিস্তার কিন্তু এক রকম নয়, কোথাও হচ্ছে সেখানে জলের পরিমাণ কম থাকে, কোথাও জলের পরিমাণ অনেক বেশি, কোথাও লবণাক্ততা অনেক বেশি। এই দিকগুলো বজায় রেখে কিন্তু জাত নির্ধারণ করতে হবে। আবার যদি আমরা হচ্ছে উত্তরবঙ্গের দিকে চলে যাই, উত্তরবঙ্গের দিকে গিয়ে আমি যদি ভাবি উত্তরবঙ্গের একটি খুব ভালো সুগন্ধি ধান হচ্ছে তুলাই পাঁজি, আমি যদি ভাবি তুলাই পাঁজিকে নিয়ে এসে আমি দক্ষিণবঙ্গে চাষ করব, তখন কিন্তু হবে না। বা পরিবর্তিত জলবায়ুতে যেটা বলা হয়, ধরুন বন্যা হয়ে গিয়েছে, বন্যা পরিস্থিতিতে আমি যদি ভাবি গোবিন্দভোগ চাষ করব, তখন কিন্তু সেটা হবে না। গোবিন্দভোগ যেমন বর্ধমানে কয়েকটি জায়গায় খুব ভালো হয়, তো সেই ধান যদি আমি এখন এসে ভাবি যে আমি এই দক্ষিণবঙ্গে যেখানে জল জমে যায় সেখানে চাষ করব, তাহলে কিন্তু হবে না। সবসময় আমাকে দেখতে হবে এখনই জলবায়ুর পরিবর্তনে যেসব জাত সেই জলবায়ুটাকে ভালো করে ধারণ করতে পারবে, সেই রকম জাতই কিন্তু চাষ করতে হবে। এর সাথে আমরা যদি ধানের পরবর্তী রবি মৌসুমের ধানের পরবর্তী সময়ে যে জমিটা ফাঁকা পড়ে থাকে, সেই জমিতে যদি আমরা ডাল শস্য করি, তাহলেও কিন্তু মাটির উর্বরতাও বৃদ্ধি পাবে। কিন্তু সেক্ষেত্রেও আবার মাথায় রাখতে হবে যে এমন আমরা জাত চাষ করব যেটা কিন্তু 90 দিন বা 80 দিনের থেকে কম হবে, 60 থেকে 65 দিনের, যাতে করে বৃষ্টি এলেও যাতে নষ্ট না হয়, তার আগে কিন্তু আমি ফসলটা তুলে নিতে পারি।
1: শুনলেন পরিবর্তিত পরিস্থিতিতে শস্যের জাত নির্বাচন, এ বিষয়ে বললেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্ভিদ প্রজনন বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সুদেষ্ণা পাঁজা।
2: এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। কৃষিকাজের জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও তীব্র অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 20 সেন্টিমিটারের বেশি পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার কোথাও কোথাও। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোথাও কোথাও। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। এরই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
7: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
8: আকাশবাণী কলকাতা শুনছেন গীতা।

0: অঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন তিন পর্বের ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব, বর্ষার বিপদ, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক অনির্বাণ দলুই।
2: আমরা আগেই বার আলোচনা করলাম যে কিভাবে বর্ষাকালে বিভিন্ন রকম শ্বাসতন্ত্রের সমস্যা হয়। এরপর হাঁচি কাশি ছাড়াও আমাদের বর্ষাকালে যেটা প্রধানত আরেকটি রোগ, এই আমাদের ট্রপিক্যাল কান্ট্রিজ বা নাতিশীতোষ্ণ অঞ্চলে, এই ভারতবর্ষের মতো জায়গায় সমস্যায় ফেলে, তা হল পতঙ্গবাহিত রোগ বা প্রধানত মশাবাহিত রোগ, যেগুলোকে আমরা ইংরেজিতে বলি ভেক্টর বর্ন ডিজিজেস। এগুলোর মধ্যে আমাদের বোধ হয় কারোরই অচেনা রোগ কিছু নেই, তবুও আমরা নামগুলো একবার বলি, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকেনগুনিয়া ইত্যাদি। ডেঙ্গু, ম্যালেরিয়া বা মশাবাহিত রোগের ক্ষেত্রে প্রধানত আমরা এই বাঙালিরা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। এছাড়াও জাপানিজ এনকেফালাইটিসও আছে, ফাইলেরিয়াও আছে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। তবে প্রধানত বর্ষাকালে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপটাই বেড়েছে এবং এখনও এই ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ কিন্তু শুরু হয়ে গেছে। ডেঙ্গুর মশা কিন্তু এডিস মশা এবং এটা কিন্তু ভোরেসিয়াস ইটার, মানে এ খুব দ্রুত বিভিন্ন মানুষকে কামড়ায় এবং অল্প একটু কামড়েই সে আবার পরের মানুষকে কামড়াতে থাকে, মানে একটুতে সে সন্তুষ্ট হয় না। তার জন্য অতি দ্রুত একজন আক্রান্ত মানুষের থেকে জীবাণু নিয়ে সে কিন্তু অতি সহজেই অন্যান্য মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে, তাই ডেঙ্গু খুব দ্রুত ছড়ায়। ডেঙ্গুর ক্ষেত্রে প্রধানত রোগটার ক্ষেত্রে জ্বর আসাটা যতটা না বেশি ইম্পর্টেন্ট বা জ্বর দেখে জ্বরের চিকিৎসা করাটা যতটা না বেশি ইম্পর্টেন্ট, ডেঙ্গুর ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে জ্বর যখন থেকে কমতে শুরু করে সেই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেঙ্গুর ক্ষেত্রে প্রধানত প্রথম দিন থেকে চতুর্থ দিনের মধ্যে খুব হাই ফিভার থাকে, তারপর আস্তে আস্তে জ্বর কমতে শুরু করে এবং তখন কিন্তু শরীরের ডেঙ্গুর যে সমস্যাগুলো আমরা পাই সেগুলো দেখা দিতে পারে এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে সেগুলো মানুষ সচরাচর বুঝতে পারছেন না বা এড়িয়ে যাচ্ছেন, বা অনেকে মনে করেন যে জ্বর তো সেরে গেল তাহলে বোধহয় আমাদের আর কোনো কষ্ট নেই, আমরা ঠিক হয়ে গেলাম। এরকম নয়। ডেঙ্গুর ক্ষেত্রে তাই অবশ্যই জ্বর এলে এ সময় পরীক্ষা করান, পরীক্ষায় যদি আপনার ডেঙ্গু শনাক্ত হয় তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। যে দু তিনটে কথা না বললেই নয় ডেঙ্গুর জন্য, সেটা হলো পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, জল, ঘোল, দই, শরবত, ফলের রস ইত্যাদি আপনারা খেতে পারেন এবং সেটা পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, এবং একই সাথে শরীরের কোনো জায়গা থেকে রক্তক্ষরণের কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা, মানে পেট ব্যথা, হঠাৎ করে দাঁতের বা মাড়ির মধ্যে দিয়ে রক্তক্ষরণ হচ্ছে বা গায়ে চাকা চাকা দাগ দেখা যাচ্ছে বা প্রস্রাবের সাথে বা মাসিকের সাথে রক্তপাত হঠাৎ করে বেশি বেড়ে গেছে, এই ধরনের সমস্যাগুলো শুরু হলে সেটা কিন্তু অবশ্যই আপনার চিকিৎসককে জানাবেন এবং একই সাথে এই ওয়ার্নিং সাইনগুলো কিন্তু নোট করে রাখতে পারলে আমরা কিন্তু ডেঙ্গুর থেকে মৃত্যু আটকাতে পারব। আমরা সবাই জানি যে ডেঙ্গুর যে মশা সেটা একদম জমা জলে জন্মায়, অত্যন্ত কম জমা জলেও কিন্তু ডেঙ্গুর মশা জন্মাতে পারে এবং ডেঙ্গু সহজে ছড়ায়, তাই জন্য এইগুলো আমরা যদি খেয়াল রাখি যে বাড়ির চারপাশটা পরিষ্কার করা, জল জমতে না দেওয়া, তাহলে কিন্তু আমরা ডেঙ্গুর মতো গুরুত্বপূর্ণ এবং প্রাণহানিকর রোগ থেকে বাঁচাতে পারব। শুধু একটা কথাই বলার যে ডেঙ্গুর কিন্তু যে হাইপার ইমিউন রেসপন্স হয় তাতে কোন মানুষের ক্ষেত্রে কতটা খারাপ হবে ডেঙ্গু আগে থেকে বলা মুশকিল, বা কার প্লেটলেটের প্রয়োজন হবে, কার প্লেটলেট কমবে বা কার কমবে না, সেগুলো কিন্তু আগে থেকে বলা যায় না। তাই পশ্চিমবঙ্গ সরকারের এবং কেন্দ্রীয় সরকারের একটা পরিষ্কার আলাদা করে গাইডলাইন দেওয়া আছে, সেই গাইডলাইন মতো চিকিৎসকরা তার চিকিৎসা করবেন, আপনারা শুধু সেগুলো দয়া করে মেনে চলুন, তাহলেই কিন্তু এই ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইটা ভালো থাকবে। আর ম্যালেরিয়া আমাদের পশ্চিমবঙ্গ বা কলকাতায় সারা বছরে সবসময় হতে থাকছে, ম্যালেরিয়ার ক্ষেত্রেও কিন্তু সেই একই ধরনের সিমটম, জ্বর হবে, জ্বরের সাথে গা হাত পায়ে ব্যথা হতে পারে, মাথার যন্ত্রণা হবে, জ্বরটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তরে ফিরে আসতে পারে, জ্বরের সাথে খুব কাঁপুনি দিতে পারে, এই সমস্যাগুলো কিন্তু ম্যালেরিয়ায় থাকে। এবং ম্যালেরিয়ার ক্ষেত্রেও কিন্তু সেই একই কথা বলবো যে আমরা রক্তের পরীক্ষা করেই ম্যালেরিয়াকে নির্ণয় করতে হবে, অহেতুক আপনারা সময় নষ্ট করবেন না। একটা সহজ কথা আমাদের জিজ্ঞাসা করা হয় বারবারে, আমাদের যে রোগীরা রয়েছেন তারা জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু কখন পরীক্ষা করাবো। আমাদের পরিষ্কার কথা, ম্যাক্সিমাম জ্বর হলে একদিন দুদিন অপেক্ষা করতে পারেন, কিন্তু তার বেশি যদি জ্বর থেকে যায় বা সমস্যা থেকে যায় বা আরো অন্য যদি জ্বরের সাথে যদি যে যে প্রবলেমগুলো আমাদের মধ্যে থাকে সেগুলো যদি দেখতে পাওয়া যায় তাহলে অবশ্যই আপনি ডেঙ্গু ম্যালেরিয়ার পরীক্ষা করান এবং আবারও বললাম যে প্রধানত জ্বর সর্দি কাশি যদি থাকে তাহলে কিন্তু এই ডেঙ্গু ম্যালেরিয়ার সমস্যাটা কম হয়, সেক্ষেত্রে ভাইরাল ফিভারই বেশি আমরা বলি, কিন্তু তবুও চিকিৎসকের পরামর্শ

0: পরামর্শ নিন এবং সেই মতো আপনারা পরীক্ষা করান, নিজে থেকে ডিসিশন নেবেন না বা নিজে থেকে ওষুধ কিনে খাবেন না।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন তিন পর্বের ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব বর্ষার বিপদ, বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক অনির্বাণ দলুই।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন প্রাত্যহিকে।

0: You are not a drop in the ocean. You are the ocean in a drop. Rumi. কবিরা নাকি দার্শনিক হন, তাই খুব স্বল্প কথায় তারা জীবন দর্শনের কথা বলে দিয়ে যান। ঠিক যেমন রুমি বলছেন, এক বৃহৎ সাগরে তুমি কেবলই এক ফোঁটা জলকণা, এক ফোঁটা জলবিন্দু তা নও, কিন্তু বরং একখানি জলবিন্দুর মধ্যেই তুমি আস্ত একখানা সমুদ্র। আমার মাঝেই তো সব। রবি ঠাকুরের সেই কটি লাইন মনে পড়ে যাচ্ছে তার লেখা। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি হয়ে উঠল রাঙা হয়ে, এই আমার ভেতরে সমগ্র বিশ্ব লোক আছে, তাই নিজেকে অবহেলা করা নয়, নিজেকে ভালোবাসা, তবেই সমগ্র জগৎকে ভালোবাসা সম্ভব হবে। সেলফ লাভ কেবলই একটি শব্দবন্ধ নয়, কিন্তু এই মুহূর্তে সমগ্র বিশ্বের মানুষেরাই বুঝছেন সেলফ লাভ বা নিজেকে ভালোবাসা কোনো স্বার্থপরতা নয়, বরং আর সকলকে ভালোবাসার প্রাথমিক শর্ত এইখানেই। আসুন আমরা নিজেকে ভালোবাসি, তবেই ভালোবাসব এই জগৎখানিকে। স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের প্রাত্যহিকের দরবারে, জানাই সুপ্রভাত।
1: শুরুতেই আসব আজকের দিনের কথায়। কলকাতার বিখ্যাত শ্যামাচরণ দে বিশ্বাসের পরিবারের জন্ম বিষ্ণুদের। 1934 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে এমএ পাশ করার আগের বছরেই প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ উর্বশী ও আর্টেমিস। প্রকাশক ছিলেন বুদ্ধদেব বসু। 1936 সালে চোরাবালি কাব্যগ্রন্থ প্রকাশের পরই তাঁর কবিখ্যাতি ছড়িয়ে পড়ে। একসময় পরিচয় পত্রিকার সঙ্গে যুক্ত হন। শুধুমাত্র সাহিত্য নয়, শিল্প, সঙ্গীত ও সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে তাঁর বুদ্ধিদীপ্ত রচনা অভিনন্দিত হয়েছে। বাংলা ও ইংরেজি দুটি ভাষাতেই সমান দক্ষতার সঙ্গে লিখেছেন। তিনি ছিলেন ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের অনুরাগী সতীর্থ এবং চিত্রশিল্পী যামিনী রায়ের আবিষ্কর্তা বন্ধু। সোভিয়েত সহৃদ সমিতি, প্রগতি লেখক শিল্পী সংঘ, ভারতীয় গণনাট্য সংঘ প্রভৃতি সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন। 1933 থেকে 1977 অবধি তাঁর রচিত কাব্যগ্রন্থের সংখ্যা 17টি। পাশাপাশি অনুবাদ কবিতা, প্রবন্ধ, নিবন্ধের রচয়িতা, এই কবির একালের কবিতা সাহিত্যকৃতির জন্য জ্ঞানপীঠ সম্মানে ভূষিত হয়েছে। রুস্তি পঞ্চশতীর জন্য সোভিয়েত ল্যান্ড পুরস্কার পেয়েছেন। ছড়ানো এ জীবন তাঁর স্মৃতিচিত্রণ। আজ জন্মদিনে স্মরণ করি কবি বিষ্ণু দেকে।

0: জীবন তারা হালদারকে স্মরণ করব আজ। জীবন তারা হালদার জন্ম কলকাতার জেলেটোলা অঞ্চলে, বাবার নাম রতনলাল হালদার। 1916 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিশুদ্ধ গণিতে MSc পাশ করেন। তবে বাল্যকাল থেকেই তিনি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। 1905 সালে 12 বছর বয়সে সহপাঠী সত্যেন্দ্রনাথ বসুর সঙ্গে অনুশীলন সমিতির সভ্য হন এবং বহু বিপ্লবীর সান্নিধ্যে আসেন। 1912 থেকে 1916 এই 4 বছর আখড়া নামে একটি শরীরচর্চা কেন্দ্র চালাতেন। 16 থেকে 2 বছর কারারুদ্ধ এবং অন্তরীণ থাকেন। বাংলায় সশস্ত্র আন্দোলনের অন্যতম প্রবর্তক যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে 1922 সালে তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন জীবন তারা হালদার। অমৃতবাজার পত্রিকায় কৃষি শিল্প বাণিজ্য পাতায় একসময় ধারাবাহিকভাবে লিখতেন। তখনও অবধি তিনি একমাত্র ভারতীয় যার লেখা লন্ডনের দ্য ইমপ্রেস পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তিনি 5 পত্রিকাতেও লিখেছেন। প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী জীবন তারা হালদার, জন্মদিনে তার প্রতি জানাই শ্রদ্ধা।
1: ১৯০২ সালের 18 জুলাই ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন সত্যগুপ্ত। 1919 সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন। প্রায় সেই সময় থেকেই হেমচন্দ্র ঘোষের গুপ্ত সমিতির সদস্য হিসেবে কাজ করতে থাকেন সত্যগুপ্ত। 1926 সালে MA পাশ করেন। তার পরের বছর থেকেই বিপ্লবী দলের নির্দেশে তাঁর কর্মক্ষেত্র হয়ে ওঠে কলকাতা। আলাপ হয় সুভাষচন্দ্র ও শরৎচন্দ্র বসুর সঙ্গে। বাংলার বিখ্যাত বেঙ্গল ভলেন্টিয়ার্স নামক সংগঠনের মেজর নির্বাচিত হন সত্যগুপ্ত। 1930 সালে রাইটার্স বিল্ডিং অভিযানের পর রাজবন্দী হন। 7 বছর কারাবরণ করেন। হিজলি জেল থেকে মুক্তির পর নেতাজির ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন সত্যগুপ্ত। 1941 সালে আবার কারাবরণ করেন। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবী সত্যগুপ্তের জন্মদিনে তাকে জানাই শ্রদ্ধা।
0: শ্রদ্ধা জানাই দেশমায়ের প্রতি প্রাত্যহিক দেশবন্দনায়। আজ সমবেত কণ্ঠে দেশবন্দনা।
2: যদি

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: চাঁদের মায়া প্রাত্যহিকের জুলাই মাসের দ্বিতীয় পক্ষের বিষয়ে চিঠির ঝাঁপি ভরে উঠেছে চাঁদের মায়ায় মায়ায়। খোলা যাক সে ঝাঁপি। প্রথম চিঠি লিখছেন বৈশাখী মুখোপাধ্যায় শিবপুর হাওড়া থেকে। মাছ কাটলে মুড়ো আর ধান কুটে কুঁড়ো দিদা চাঁদকে দিত কিনা জানি না, তবে তার কাছ থেকে একখানা টিপ নিয়ে কপালে পরিয়ে দিত রোজ। জানতাম চাঁদ আমার চিরন্তন মামা। হঠাৎ এক পূর্ণিমা সন্ধ্যায় দাদুর পাশে শুয়ে আবিষ্কার করলাম, আরে একটু আগে সত্যনারায়ণের যে সিন্নি খেয়েছি তাই দিয়েই তো তৈরি চাঁদটা। সত্যি বলছি প্রাত্যহিকে, সিন্নি আর মোল্লাচকের দইয়ের সঙ্গে চাঁদের অদ্ভুত মিল খুঁজে পেতাম আমি। চাঁদের দিকে তাকিয়ে ভাবতাম রোজ চাঁদ আসছে আকাশে, কিন্তু সুস্বাদু খাবার দুটি কেন রোজ খেতে পাচ্ছি না। অতৃপ্ত বাসনা নিয়ে একদিন কাস্তে কবির কবিতা পড়ে জানলাম, চাঁদের শতক আজ নহে তো এ যুগের চাঁদ হলো কাস্তে। আর 18-র জয়ধ্বনি দেওয়া কবি পূর্ণিমা চাঁদকে ঝলসানো রুটি বলে আমার চাঁদের মতো দই খাওয়ার ইচ্ছেকে আরো জোরদার করে দিলেন। শুরু হলো রুটি রুজির লড়াই। সেই লড়াইয়ের কালে জ্যোৎস্নারাতে বনে যাওয়া হয়নি যেমন, তেমনই দেখা হয়।

0: তিনি বাঁধ ভেঙে চাঁদের হাসির উছলে ওঠার দৃশ্য। তাতে কি, উঠোনের কাছে অনন্তকুর জলে চাঁদ থেকে গেছে। থিতু হলাম যখন কর্মস্থলের কাছে অস্থায়ী আস্তানায় গিয়ে দেখলাম চাঁদ জেগে আছে আজও অপলক। সেই আস্তানার উল্টো দিকেই ছিল গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র। মাঝে মধ্যেই ফলিডল খেয়ে সেখানে আসত কোনো না কোনো চন্দ্রা আহত। কান্নার রোল উঠত নিস্তব্ধ রাতকে খান খান করে। একা ঘরে প্রহর গুনতাম, প্রহর গুনতাম ভোরের আলো ফোটার। তখনই চাঁদ হলো আমার সঙ্গী। কোনো রোমাঞ্চ নয়, ভাবালুতা নয়, জ্যোৎস্নায় ভেসে যাওয়া বিস্তীর্ণ প্রান্তরে চাঁদের চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকাও নয়। চাঁদ আজ সময়ে অসময়ে সঙ্গ দেওয়া পার্থিব আত্মীয়, তাই তার খেয়াল রেখে বলতেই হয়, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। বৈশাখী মুখোপাধ্যায়, শিবপুর, হাওড়া থেকে।
1: আসবো পরের চিঠিতে, লিখছেন অনিলেশ গোস্বামী, শ্রীরামপুর, হুগলি থেকে। বন্ধু প্রাত্যহিকী, চাঁদ আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে আশৈশব। আমাদের কাছে সে বাস্তব, চিরসুন্দর, চিরকাল কল্পনার দোতক। তার চিরভাস্বর শৈল্পিক উপস্থিতি আমার স্বপ্নে জাগরণে, তার মায়ায় তাবৎ জগৎবাসী মুগ্ধ। সে না থাকলে কেমন করে গাইতাম? আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, চাঁদের মায়া না থাকলে কেমন করে মুগ্ধ হয়ে দেখতাম নরম জ্যোৎস্নায় প্লাবিত অরণ্য পথঘাট। চাঁদের মায়া আছে বলেই তাকে নিয়ে যুগে যুগে কবিরা কল্পনার জগতে বিচরণ করেছেন। বিখ্যাত পপ সম্রাট মাইকেল জ্যাকসন মনে মনে হাঁটতেন চাঁদের মাটিতে, তাঁর মন ওয়াকিং গোটা দুনিয়ার মানুষকে মাতিয়ে দিয়েছিল। এক মেক্সিকান কবি তাঁর দি মুন কবিতায় লিখেছিলেন, ইউ ক্যান টেক দ্য মুন ইন এ স্পুনফুল, ইউ ক্যান গিভ ইট লাইক ক্যান্ডি টু দ্য চিলড্রেন, ইফ দে হ্যাভ নট গান টু স্লিপ অ্যান্ড এ ফিউ ড্রপস অন দ্য আইস অফ দ্য ফর ওল্ড, হেল্প দেম টু ডাই ইন পিস। ক্যাফে আজমির একটি শের জ্যোতিভূষণ চাকির অনুবাদে, সূর্য তুমি লুকিও না কো মেঘের বুকে, চাঁদ তোমার ওই চমক যেন না যায় চুকে। রাজা বাদশাহ থেকে হরিপদ কেরানি, সবাই চাঁদের মায়ায় আচ্ছন্ন। পূর্ণিমা রাতে তার বাঁধন ভাঙা আলোর উদ্ভাসে সবাই চন্দ্রাহত। ছোট্ট শিশুটি কল্পনায় চলে যায় চাঁদের দেশে, যেখানে এক বুড়ি অনন্তকাল ধরে চরকা কেটে যাচ্ছে। একবিংশ শতাব্দীতে বিজ্ঞান ও প্রযুক্তি যে অবিশ্বাস্য গতিতে আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং অনেক চন্দ্রযান পৃথিবীর গবেষণাগারে পাঠাচ্ছে অসংখ্য ছবি, মনে হয় ভবিষ্যতে এই পৃথিবীর আরও অনেক মানুষ তার ভারী বুটে দাপিয়ে বেড়াবে চাঁদের মাটি। তবু চাঁদ আমাদের কাছে মায়ামি, রহস্যঘনই থাকবে। বন্ধু, যখন দেখি চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চরাচর, এই প্রবীণ বয়সেও মন গেয়ে ওঠে, আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব কানে। চিঠি শেষ করেছেন অনিলেশ গোস্বামী, শ্রীরামপুর, জেলা হুগলি থেকে।
2: অলিভিয়া নার্সিংহোম, অলিভিয়া নার্সিং হোম দম।

0: চন্দন, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: চাঁদের মায়া। এবারের চিঠিতে প্রদ্যুৎ প্রিয় চক্রবর্তী, রাজারহাট, কলকাতা থেকে। আমাদের অঙ্কের হাতে খড়ি, শৈশবের ছড়া আর কল্পনায় ভাষার যাত্রা শুরু চাঁদকে দিয়ে। একে চন্দ্র, দুয়ে পক্ষ বা আয় আয় চাঁদ মামা, শৈশবে শেখানো হয় আদর আহ্বান চাঁদেরই প্রাপ্য। সূর্য যদি হয় কঠিন কঠোর গদ্য, চাঁদ নরম মোলায়েম পদ্য। সূর্যের তেজে কর্ম হয়, ঘর্ম ঝরে, সভ্যতা এগোয়, আর চাঁদের জ্যোৎস্নায় মানুষ থামে, বসে, কবিতা লেখে। সূর্যের আলোয় দেখা যায় পৃথিবীকে, চাঁদের আলোয় দেখা যায় মনকে। চাঁদের কত নাম, চন্দ্র, শশী, শশাঙ্ক, ইন্দু, সুধাকর, শশধর। মানুষ চাঁদের সম্মানে নাম নেয় চন্দ্রশেখর, চন্দ্রজিৎ, চন্দ্রভূষণ, চন্দ্রিমা। চাঁদকে নিয়ে কত উপমা, সোনার চাঁদ, চাঁদপানা মুখ, ঈদের চাঁদ, দ্বিতীয়ার চাঁদ। বৈষ্ণব কবিদের কাছে পূর্ণিমার চাঁদ উঠলেই যমুনার তীরে বেণু বাজে, রাধাকৃষ্ণের মিলনের লগ্ন আসে। রবীন্দ্রনাথ লিখলেন, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। জ্যোৎস্নাই তো মানুষকে ঘর থেকে বাইরে প্রকৃতির কাছে নিয়ে যায়। শের শায়রিতে সর্বত্রই মাহ বা চাঁদ প্রেমের প্রতীক। হাফিজ, গালিব, রুমি প্রমুখ কবিদের কাব্যে মা, মাহরুখ, মাহজাবিন, মাহতাব এই শব্দগুলি বারবার এসেছে। ইংলিশ কবি জন কেটস বিস্ময়ে প্রশ্ন করলেন, হোয়াট ইজ দেয়ার ইন দি মুন দ্যাট দাও শুডেস্ট মুভ মাই হার্ট সো পোটেন্টলি। সুন্দর মুখকে আমরা বলি চাঁদপানা, আদরের শিশুকে বলি সোনার চাঁদ। জাগতিক মায়া আর পরমাত্মার মিলন বাসনা করে উদাস বাউল গান ধরে চাঁদের গায়ে চাঁদ লেগেছে। পূর্ণিমার রাতে আকাশের দিকে তাকালে পাশের পুকুরটাকে কেমন যেন অচেনা লাগে, গাছের ছায়া আরো গভীর হয়, আর পাশের মানুষটিও যেন হঠাৎ করে নতুন করে সুন্দর হয়ে ওঠে। বিজ্ঞান যাই বলুক, মানুষ জানে ওই আলোয় আরো কিছু মিশে থাকে, যার নাম মায়া। তাই যতদিন আকাশে চাঁদ উঠবে ততদিন কবিতা থাকবে, গজল, গান থাকবে, প্রেম থাকবে, থাকবে মানুষের অন্তহীন পথ চলা, খানিকটা ভালোবাসার খোঁজে, খানিকটা মায়ার খোঁজে। প্রদ্যুত প্রিয় চক্রবর্তী চিঠি লিখলেন রাজারহাট কলকাতা থেকে।
3: চাঁদের মায়ায় এবারে চিঠি পড়ব তপন দাসের, লিখছেন গোবরডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা থেকে। প্রাণপ্রিয় প্রাত্যহিকী, পারিজাতের কেশর নিয়ে ধরায় শশী ছড়াও গিয়ে, ইন্দ্রপুরীর কোন রমণী বাসর প্রদীপ চালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে উছলে পরে আলো। চাঁদের এমন রূপ বর্ণনার কে দিতে পারে? রবীন্দ্রনাথ আমাদের কল্পনার জগতের নতুন দিগন্ত খুলে দিয়েছেন। ছোট থেকেই জানি চাঁদ আমাদের পরম আত্মীয়, প্রিয় মামা। কোন মা না তার আদরের সন্তানকে ভাত খাওয়াতে বা ঘুম পাড়াতে আয় আয় চাঁদ মামা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, এই ছড়া শুনিয়েছেন? অবাক চোখে সেই ছোট্ট বয়সে তন্ময় হয়ে দেখতাম, কত না কল্পনার জাল বুনে নিজের মনে ছবি আঁকতাম বারবার। মাথা ভরা সাদা চুলে এক বুড়ি কোথায় একা একা সুতো কাটছে, দেখার জন্য ব্যাকুল হতাম। কালো দাগগুলো যে কিসের কলঙ্ক বোঝার চেষ্টা করে বিফল হয়েছি। ঠাকুমার কাছে গল্প শুনতে শুনতে, চিলেকোঠার জানালা দিয়ে চাঁদ দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। ছোটবেলার সেই স্মৃতি আজও এখনো মনে পড়ে। সারা জীবন এক অপূর্ব মায়ার বাঁধনে বাঁধা আমরা। নীল আর্মস্ট্রং, বিশে জুলাই 1969। যখন চাঁদের পর হেঁটে বেড়ালো তখন আমি কলেজের ছাত্র, টিভিতে দেখেছি, বিস্ময়ের অন্ত ছিল না। লাফিয়ে লাফিয়ে হাঁটছেন নীল আর্মস্ট্রং, কিভাবে লুনার মডিউল থেকে নেমে হাঁটতে শুরু করলেন সবই প্রত্যক্ষ করেছি। চন্দ্রবিজয় মহাকাশ গবেষণার বড় সাফল্য, চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ, আমাদের খুব কাছের একজন, এর মোহনীয় আকর্ষণ আমরা কেউ এড়িয়ে যেতে পারি না। শুক্ল ও কৃষ্ণপক্ষে চাঁদের ভাঙা গড়া জীবনের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে, চাঁদ সবসময় যেন ডাকে। ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে, লিখলেন তপন দাস, নকপুল গোবরডাঙ্গা জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে।

তপন বাবুর চিঠির রেশ ধরেই বলা যায় এবারের চিঠিখানি পড়ব। লালমোহন মাঝি চিঠি লিখছেন গ্রাম পোস্ট জালাল শি বৌবাজার হাওড়া থেকে। চাঁদের মায়ায় পড়েছি সেই শৈশবকাল থেকে ঠাম্মার হাত ধরে, সে আজ পাঁচ দশক আগের কথা। গাছগাছালিতে ভরা আমাদের মিঠো গাঁ, আম জাম কাঁঠাল বট অশ্বত্থ কৃষ্ণচূড়া হিজল আরও আরও কত রকমের গাছ, আর মাস ঝাড় তো ছিলই, যার ফাঁক দিয়ে সাঁঝের বেলায় চাঁদের আলো কি দিত রূপুর থালার মতো, সে এক মায়াবী আলো। তার ঠাম্মা আমাদের উঠোনে শীতল পাটি বিছিয়ে ডাক দিত, আয় আয় রে আয় রে, কোথায় গেলি সকলে। আমরা সকল ভাই বোন মিলে দৌড়ে যেতাম, ঠাম্মাকে ঘিরে বসতাম চাঁদের আলোয়। চারিদিকে তখন ঝিঁঝি পোকার ডাক আর বন তুলসীর ঝোপে ঝোপে জোনাকির মিটি মিটি আলো, তার মাঝে বাঁশ বাগান থেকে ভেসে আসতো শিয়ালের ডাক। ঠাম্মা আমাদের গল্প বলতো, লাল কমল নীল কমলের গল্প, কখনো ব্যঙ্গমা ব্যঙ্গমীর কত রূপকথার গল্প, কখনো তারাদের চেনা তো। গল্প শুনতে শুনতে চাঁদের মায়াবী আলোয় কখন যে ঘুমিয়ে পড়তাম, খাওয়ার সময় হলে মা ডেকে তুলত, সে ছিল এক মধুর সন্ধ্যা। আজ জীবনের মধ্য গগনে এসে যখন পূর্ণিমার সন্ধ্যায় দেখি চাঁদের ওই মায়াবী আলো, মনে পড়ে যায় শৈশবের সেই মধুময় স্মৃতি।

লালমোহন মাঝি, জালাল শি বউবাজার, হাওড়া থেকে আমাদের সকলকে নিয়ে গেলেন ছেলেবেলার দিনগুলোয়।

0: এবারে চিঠি পাঠিয়েছেন ডাক্তার সুবল দাস, ক্রান্তিহাট, জেলা জলপাইগুড়ি থেকে। আধুনিক যান্ত্রিক যুগেও আকাশবাণীর আকাশ জুড়ে যেন এক টুকরো রূপকথা লেগে থাকে। তোমার চিঠির বিষয় ভাবনা থেকে উঠে আসা চাঁদের মায়া আমাকে শৈশবের সেই শান্ত রাতে ফিরিয়ে নিয়ে গেল। চাঁদ শুধু রাতের নির্জন সঙ্গী নয়, চাঁদ আমাদের চিরন্তন আবেগের আশ্রয়স্থল। ছোটবেলায় মায়ের কোলে শুয়ে ঘুম পাড়ানি ছড়ার সেই চাঁদ মামা, কিংবা ঠাকুমার ঝুলির রূপকথা চরকা কাটা বুড়ির প্রতিচ্ছবি আজও মনের গভীরে অমলিন। কখনো পূর্ণিমার আকাশে ঝলসানো রুটির উপমা, আবার কখনো ব্যস্ত শহরে ট্রাম লাইনের তারে ঝুলে থাকা একফালি চাঁদের সেই স্নিগ্ধ আকর্ষণ আমাদের সাহিত্য ও লোকসংস্কৃতিকে এক অপূর্ব ঐশ্বর্যে ভরিয়ে দেয়। চাঁদের এই অসীম কল্পনা বিলাস আমাদের মতো অগণিত মানুষের মনে এক অদ্ভুত আনন্দের তোলা দেয়। পূর্ণিমার রাতে যখন জ্যোৎস্না প্লাবিত চরাচর এক অপরূপ মায়াবী রূপ ধারণ করে, তখন মনে হয় চাঁদ কেবল আলোর গোলক নয়, চাঁদ হল অকৃত্রিম সৌন্দর্যের এক জীবন্ত আশ্রয়। চাঁদের আলোয় স্নাত হয়ে মানুষের সমস্ত ক্লান্তি, হাহাকার ও দুঃখ নিমেষে মুছে যায়। এই স্নিগ্ধ আলোয় প্রবহমান এক অদ্ভুত মায়াজাল রয়েছে, যা মানুষের অন্তরের সবটুকু সংকীর্ণতা দূর করে এক নির্মল প্রশান্তি এনে দেয়। শরতের মেঘমুক্ত আকাশ থেকে শুরু করে গ্রীষ্মের রাতে জানালার পাশে চাঁদের লুকোচুরি খেলা আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। চাঁদ আমাদের স্বপ্ন দেখতে শেখায়, ভালোবাসায় উৎসাহ জাগায়। যুগ যুগ ধরে চাঁদ আমাদের সংস্কৃতির অঙ্গ হয়ে শিল্পীদের তুলিতে, লেখকের লেখাতে এক চিরন্তন অনুভূতি রূপে বেঁচে থাকবে। তাই তো কবিগুরুর শুরু মিলিয়ে বলতে ইচ্ছে করে, পূর্ণ চাঁদের মায়ায় আজি ভাবনা আমার পথ ভোলে। লিখলেন ডাক্তার সুবল দাস, ক্রান্তিহাট, জেলা জলপাইগুড়ি থেকে।
1: পশ্চিম বর্ধমানের চিঠি পূর্ব অরূপ সরকার।

0: কার আসানসোল পশ্চিম বর্ধমান থেকে লিখছেন। বিখ্যাত কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক শাহজাহানের একটি রোমান্টিক গানের কথা এই মুহূর্তে মনে পড়ে গেল। এমন চাঁদের আলো, মরি যদি সেও ভালো, সে মরণ স্বর্গ সমান। চাঁদ ও চাঁদের আলোকে কেন্দ্র করে বহু কবি সাহিত্যিক অসংখ্য কবিতা ও গান রচনা করে গেছেন, যা যুগে যুগে মানুষের অনুভূতিকে আলোকিত ও মহাচ্ছন্ন করে রেখেছে। এ প্রসঙ্গে রবি ঠাকুরের লেখা গানখানাও মনে পড়ে যায়। চাঁদের আসি হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। জীবন তরণীতে ভাসতে ভাসতে বিভিন্ন ঘটনার টানা পড়েনে আমাদের মনেও প্রতিনিয়ত খেলতে থাকে জোয়ার ভাঁটা। সন্ধ্যার সময় যখন একান্ত সময় পাই, আর যদি সেদিন পূর্ণিমা থাকে, চলে যাই বাড়ির ছাদে খোলা আকাশের নিচে। জ্যোৎস্নার স্নিগ্ধ এবং মায়াবী আলোয় অবগাহন করতে করতে অপলক দৃষ্টিতে চেয়ে থাকি চন্দ্রালোকিত আকাশের পানে। বলতে থাকি প্রতিদিনের সুখ দুঃখের নানা কথা, সেও যেন বলতে চায় অনেক কথা আমার কানে কানে। মায়াভী জ্যোৎস্না ভরা রাতে আলোর উজ্জ্বলে তারাদের তৃপ্তি খানিক হ্রাস পেলেও মনটা বেশ অদ্ভুত প্রশান্তিতে ভরে ওঠে। চাঁদের এমনই মায়া। তখন উপলব্ধি করি চাঁদের আসল সৌন্দর্য শুধু তার আলোয় নয়, মানুষের মনের অন্ধকারটুকুকে নিঃশব্দে আলোকিত করে দেওয়ার ক্ষমতাও তার আছে। তাই তো যুগে যুগে চাঁদ শুধু আকাশেরই নয়, চাঁদ মানুষের হৃদয়েও, মানুষের হৃদয়ের সবচেয়ে কাছাকাছি সঙ্গী হয়ে রয়েছে চাঁদ। আকাশের চাঁদ হৃদয়ের কাছে। অরূপ সরকার আসানসোল পশ্চিম বর্ধমান থেকে লিখলেন চিঠিখানি। চাঁদের মায়া, এই মায়ায় জড়িয়ে আমরা সকলেই তো থাকবে, সে মায়া থাকবে চিঠিগুলিও, তবে সে ঝাঁপি খুলব আবার আগামীকাল। আজ জানিয়ে দিই আকাশ বাতাসের কথা।
1: অংশত মেঘলে আকাশ, বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ও 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি কম। সর্বনিম্ন 27.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 78%। বৃষ্টি হয়েছে 1.3 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়ার গতিবেগ 35 থেকে 45 কিলোমিটার, যা ঘণ্টায় সর্বোচ্চ 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে, ফলে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। এ কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। জানিয়ে দিলাম আকাশ বাতাসের কথা।
0: আর একই সঙ্গে শেষ করব প্রাত্যহিকে। আপনাদের সঙ্গে ছিলাম
1: আমি ত্রিদীপ চট্টোপাধ্যায়,
0: সঙ্গে শর্মিষ্ঠা সরকার। ভালো থাকবেন সকলে। নমস্কার।
1: নমস্কার।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলন্ধরে গতকাল 5,470 কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। হরিয়ানার জিন্দ স্টেশন থেকে সোনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রারও সূচনা করেন তিনি। অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি সহ 75টি নতুন রূপে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রাজ্যে এসেছেন। শিলিগুড়ি ও কলকাতায় তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে পুলকারের ট্রেনের ধাক্কায় নিহত 5 জনের পরিবার পিছু রেল মন্ত্রকের পক্ষ থেকে 10 লক্ষ এবং রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আগামীকাল এক সর্বদলীয় বৈঠক ডেকেছে। ইসরায়েলের বিমান হানায় গাজায় গতকাল কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 22। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স প্রয়াত। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জলন্ধর থেকে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পগুলির লক্ষ্য হল যোগাযোগ ব্যবস্থা জোরদার করা, যাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। চণ্ডীগড় থেকে জলন্ধর পৌঁছানোর পরেই শ্রী মোদী অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ 75টি নতুন সাজে সজ্জিত রেল স্টেশনের উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করেন তিনি। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34,80,00,000 টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26 কোটি টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জলন্ধর ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সন্ত রবিদাস এক্সপ্রেস ট্রেনের যাত্রারও সূচনা করেন তিনি। এটি প্রথম সরাসরি ট্রেন পরিষেবা যা ভারতের দুটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র অমৃতসর এবং বারাণসীকে সংযুক্ত করবে। নাঙ্গাল ড্যাম তালওয়াড়া মুকেরিয়ান নতুন রেল প্রকল্পের অংশ হিসেবে দৌলতপুর চক করতলি নতুন রেললাইনের উদ্বোধন এবং পার্তলি আম্বালা ট্রেন পরিষেবার সূচনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী দিল্লি অমৃতসর কাটরা চাললেনে গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে সহ একাধিক জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও তিনি 6 লেনে গ্রিনফিল্ড সাউদার্ন লুধিয়ানা বাইপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জলন্ধরের এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের এনডিএ সরকার ভারতের প্রতিটি নাগরিকের জীবনযাত্রাকে সহজতর করে তোলা এবং অগ্রগতির নতুন সুযোগ প্রদানের বিষয়টি সর্বোচ্চ অধিকার দেয়। দরিদ্র বা মধ্যবিত্ত যে কোনো পরিবারই যেন সর্বোত্তম সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
1: কেন্দ্র কি ভাজপা সরকার কি ভি প্রাথমিকতা হয় ভারত কে হর নাগরিক কি সেবা, ভারত কে হর নাগরিক কা জীবন আসান বানানা আর উসে আগে বড়নে কে লিয়ে নয়ে নয়ে অবসর উপলব্ধ করানা আর ইসলিয়ে হম নাগরিক দেবো ভব ইস মন্ত্র পর চল রহে হ্যায়। গরিব হো মিডল ক্লাস হো ऐसे हर परिवार को बेस्ट से बेस्ट सुविधा मिले ये हमारा प्रयास है।
0: এর আগে প্রধানমন্ত্রী হরিয়ানার জিন্দ স্টেশন থেকে সোনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করেছেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত, জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতন দেশগুলির সঙ্গে হাইড্রোজেন চালিত ট্রেন ব্যবহারকারী দেশগুলির সঙ্গে একই তালিকায় অন্তর্ভুক্ত হল। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেনের স্বপ্ন আজ সফল হয়েছে। শ্রী মোদী বলেন, স্বয়ম্বর ভারত এবং সুস্থিত উন্নয়নের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
1: ভবিষ্যৎ মে জব ভী

0: का जिक्र आएगा तो जिंद का, सोनीपत का, हरियाणा का नाम भी आएगा। मैं पूरे देश को भारतीय रेल की आधुनिकता से जुड़े इस बड़े कदम के लिए बहुत बहुत बधाई देता हूं।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে গত রাতে বাগডোগরা পৌঁছেছেন। আজ উত্তরবঙ্গের দুটি বিএসএফ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি, যোগ দেবেন প্রহরী সম্মেলনে। দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে তার। বৈঠকে সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলেও খবর। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা সেখানে উপস্থিত থাকবেন। বৈঠক সেরে আজ সন্ধ্যায় কলকাতায় আসবেন শ্রী শাহ। আলিপুরে সৌজন্য অতিথি বাসে পৌঁছে সেখানে রাত্রিবাস করবেন। এরপর সফরের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল প্লান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানেও অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ আজ যৌথভাবে পুনাতে তিনটি জাতীয় মহাসড়ক প্রকল্পের শিলান্যাস করবেন। তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে খারাদি জংশন থেকে সিরুর বাইপাস পর্যন্ত 6 লেনের 53 কিলোমিটারের সড়ক, হাদাপসার থেকে জাবাতের মধ্যে 30.05 কিলোমিটার এবং তালেগাঁও চাকান শিকরাপুর পর্যন্ত 54 কিলোমিটারের সড়ক। এই সড়ক প্রকল্প রূপায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি ভ্রমণের সময় এই যানজট কমবে, পাশাপাশি পুনা অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নও সম্ভব হবে। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় পুলকা দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। গতকাল ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়, আহত অন্য 2 জনের হাসপাতালে মৃত্যু হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে নিহতদের নিকট আত্মীয়দের 10 লক্ষ টাকা ও গুরুতর আহতদের 2.5 লক্ষ এবং স্বল্প আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকেও নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
2: আমাদের পক্ষ থেকে পরিবারকে সমবেদনা জানানো, পাশে থাকা এবং ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। তো একবারে ফুলের মতো বাচ্চাগুলো মারা গেছে, ইটস এ ভেরি পেইন। আমাদের
1: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগে আগামীকাল এক সর্বদল বৈঠক ডেকেছে। এই বৈঠকে সরকার সংসদের উভয় কক্ষের অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আগামী সোমবার 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হবে এবং আগামী মাসে 13 তারিখ পর্যন্ত চলবে। এবারের অধিবেশন সরকারের পক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আনা হবে বলে জানা গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই মাসের 19 থেকে 25 তারিখ পর্যন্ত মলদোভা, নর্থ মেসোডোনিয়া এবং রোমানিয়া সফরে যাচ্ছেন। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানান, সংশ্লিষ্ট দেশগুলির রাষ্ট্রপতিদের আমন্ত্রণে এই সফর। তিনি বলেন, মলদোভা ও নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রপতি এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। এই সফরের মধ্য ও পূর্ব ইউরোপের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার প্রতিফলন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব এর ফলে আরও দৃঢ় হবে বলে সিবি জর্জ মত প্রকাশ করেন। গাজায় গতকাল ইসরায়েলের বিমান হানায় কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 22 জন। নুসিরাত শরণার্থী শিবির সংলগ্ন আওদা হাসপাতাল হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে, তবে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স গতকাল 89 বছর বয়সে প্রয়াত হয়েছেন। ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা অলরাউন্ডার এবং সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার হিসেবে ব্যাপকভাবে সমাদৃত সোবার্স, বাঁহাতি অর্থোডক্স ও রিস স্পিনে দুই ধরনের বোলিংয়েই পারদর্শী ছিলেন তিনি। সেই সঙ্গে ফিল্ডার ও ক্লোজিং ক্যাচার হিসেবেও ছিলেন অসাধারণ। 1954 থেকে 1974 সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে 93টি টেস্ট খেলেছেন সোবার্স। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ সংসার একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলন্ধরে গতকাল 5,470 কোটি টাকার বেশি মূল্যে বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রাজ্যে এসেছেন। শিলিগুড়ি ও কলকাতায় তার এক গুচ্ছ কর্মসূচি রয়েছে। খবর

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে গত রাতে এরাজ্যে এসেছেন। আজ শিলিগুড়ি ও কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। কারখানার কাজে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হলে তা কড়া হাতে দমন করা হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল তিনি বাঁকুড়ার মেডিয়ায় প্রায় 15,000 কোটি টাকার বিনিয়োগে বেসরকারি ইস্পাত কারখানা সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দেন। দীর্ঘ 38 বছর আগে বন্ধ হয়ে যাওয়া বেলঘড়িয়ার মোহিনী মিলের শ্রমিকদের বকেয়া পিএফের টাকা ফিরিয়ে দিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। মুর্শিদাবাদে পুলকারে ট্রেনের ধাক্কায় নিহত 5 জনের পরিবার পিছু রেল মন্ত্রকের পক্ষ থেকে 10 লক্ষ এবং রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা। কেন্দ্রের সোমনাথ স্বাভিমান পর্বের অংশ হিসেবে গুজরাটের সোমনাথ মন্দির দর্শনের জন্য পশ্চিমবঙ্গ থেকে 1100 তীর্থযাত্রী পাঠাবে রাজ্য সরকার। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে আজ রাত 12টা থেকে আগামীকাল ভোর 4টে পর্যন্ত ইন্টারলকিং কাজের জন্য কয়েকটি ট্রেন বাতিল ও কয়েকটি ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। আসছে বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে গত রাতে বাগডোগরা পৌঁছেছেন। আজ উত্তরবঙ্গের 2টি বিএসএফ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি, যোগ দেবেন প্রহরী সম্মেলনে। দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে তার। বৈঠকে সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলে খবর। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা সেখানে উপস্থিত থাকবেন। বৈঠক সেরে আজ সন্ধ্যায় তিনি কলকাতায় আসবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানেও অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠিত হওয়ার পর রাজ্যে শিল্প স্থাপনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে বাঁকুড়ার মেজিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল একটি বেসরকারি ইস্পাত কারখানার নতুন ইউনিটের সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় 15,000 কোটি টাকার বিনিময়ে এই সম্প্রসারণের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 10,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই কারখানাকে কেন্দ্র করে একাধিক অনুসারী শিল্প গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, পরপর বেশ কয়েকটি শিল্প কারখানা রাজ্য জুড়ে গড়ে উঠবে। 100 কোটি টাকার বেশি লগ্নের ক্ষেত্রে বিনিয়োগকারীদের পঞ্চায়েত বা পুরসভার কাছে যেতে হবে না। কারখানার গেটে তালা ঝোলানো হলে হাজতবাস করতে হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দেন তিনি।
1: সিন্ডিকেট রাজ, তোলাবাজি, রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে হাত পাত্ত, গুন্ডা ট্যাক্স, কি অবস্থা করে রেখেছিলেন আপনারা! আইন শৃঙ্খলাকে ঠিক করতে হবে, গুন্ডা দমন আইন। কারখানার গেটে তালা লাগালে আপনাকে হাজতের ভিতরে থাকতে হবে।
0: শিল্পমন্ত্রী তাপস রায় শিল্প সমৃদ্ধ বাংলা গড়ার ডাক দিয়ে বলেন, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর জন্য সরকার কাজ করবে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ একাধিক প্রশাসনিক কর্তারা সেখানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় গতকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নবরূপে সজ্জিত পুনর্নির্মিত স্টেশন আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিয়ার ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34 কোটি 80 লক্ষ টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26 কোটি টাকা। দীর্ঘ 38 বছর আগে বন্ধ হয়ে যাওয়া বেলঘড়িয়া মোহিনী মিলের শ্রমিকদের বকেয়া পিএফের টাকা ফিরিয়ে দিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। এ সংক্রান্ত বিষয়ে শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অব ট্রেড ইউনিয়ন্স AICCTU এর দায়ের করা মামলায় গত 15 জুলাই কলকাতা হাইকোর্ট এই রায় দেয় বলে ওই শ্রমিক সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক বাসুদেব বসু জানিয়েছেন। বিচারপতি শম্পা দত্তপাল তার রায়ে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন EPFO কে আইন অনুযায়ী প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করে মোহিনী মিলের শ্রমিকদের প্রাপ্য পিএফের টাকা যত দ্রুত সম্ভব পরিশোধের জন্য সর্বাত্মক উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে পিএফ অর্গানাইজেশনকে তাদের ফান্ড থেকেই অর্থ দিতে বলা হয়েছে। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, কারখানার অস্তিত্ব নিয়ে প্রশ্ন থাকলে শ্রমিকদের ন্যায্য প্রভিডেন্ট ফান্ড নিশ্চিত করার দায়িত্ব পিএফ দপ্তর এড়িয়ে যেতে পারে না। উল্লেখ্য, প্রায় 4 দশক আগে 21 জুন 1988 সালে বেলঘড়িয়ার ঐতিহ্যবাহী মোহিনী মিল বন্ধ হয়ে যায়। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় পুলকার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। গতকাল ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়, আহত অন্য 2 জনের হাসপাতালে মৃত্যু হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে নিহতদের নিকট আত্মীয়দের 10 লক্ষ টাকা ও গুরুতর আহতদের 2.5 লক্ষ এবং স্বল্প আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবার পিছু 5 লক্ষ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

0: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহায়তা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে সমাজ মাধ্যমে তিনি জানিয়েছেন। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। মুর্শিদাবাদের বিধায়ক মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ গতকাল হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াবে এবং সবরকমভাবে সাহায্য করবে।
1: এখানে সমস্ত প্রশাসনের পক্ষ থেকে, ডক্টরসদের পক্ষ থেকে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত পরিষেবা দেওয়া হচ্ছে। তো যারা চলে গেছে তাদের তো আর ফিরিয়ে আনা যাবে না। সরকারের পক্ষ থেকে অবশ্যই ঘোষণা করা হয়েছে, আপনারা জানেন, রেল মন্ত্রকের পক্ষ থেকে 10 লক্ষ টাকা, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনিও রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এবং যারা ইনজিওর তাদের রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছে তাদের সুস্থতার জন্য। সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকেও তাদের 2.5 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে যারা আহত।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রের সোমনাথ স্বাভিমান পর্বের অংশ হিসেবে গুজরাটের সোমনাথ মন্দির দর্শনের জন্য পশ্চিমবঙ্গ থেকে 1100 তীর্থযাত্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তীর্থযাত্রী নির্বাচনের ক্ষেত্রে নিরপেক্ষতা ভারসাম্য বজায় রাখতে হবে বলে জানিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব সৌমিত্র মোহন কলকাতা পুরসভার কমিশনার ও সব জেলাশাসককে লিখিত নির্দেশ দিয়েছেন। তীর্থযাত্রীদের যাতায়াতের খরচ রাজ্য সরকার বহন করবে বলে জানানো হয়েছে। যাত্রী নির্বাচনের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। আবেদনের ভিত্তিতে নির্বাচন করে জেলা প্রশাসনকে আগামী 7 আগস্টের মধ্যে চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। ভারতের নির্বাচন পরিচালনায় কোনো রাজনৈতিক পক্ষপাতের স্থান নেই। নির্বাচন সম্পূর্ণভাবে সংবিধান, নির্বাচনী আইন এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই পরিচালিত হয়। দিল্লিতে অল ইন্ডিয়া মিডিয়া কনফারেন্স 2026-এ যোগ দিয়ে তার ভাষণে একথা বলেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। তিনি বলেন, নির্বাচন কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার সংবাদ মাধ্যম, তাই সঠিক, তথ্যভিত্তিক এবং দায়িত্বশীল নির্বাচন সংক্রান্ত সংবাদ পরিবেশন গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার সেবাশ্রয় প্রকল্পে অনিয়মের অভিযোগের তদন্তে ডায়মন্ড হারবার পুলিশ আরও সক্রিয় হয়েছে। গত 23 জুলাই বিষ্ণুপুর থানায় বিজেপি নেতা অভিজিৎ দাস ববি সেবাশ্রয় শিবিরে এক্সরে ও ইউএসজি মেশিন ব্যবহারে যে অনিয়মের অভিযোগ দায়ের করেন তার ভিত্তিতে গতকাল বিষ্ণুপুরের এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ডায়মন্ড হারবার ও বজবজ এলাকার একাধিক নার্সিংহোমে অভিযান চালায়। এদিকে সেবাশ্রয় শিবিরে চিকিৎসার পর পা বাদ যাওয়ার অভিযোগে তদন্ত করছে রবীন্দ্রনগর থানার পুলিশ। মহেশতলা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মালতী বিশ্বাসের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত শুরু হয়েছে। তদন্তের অংশ হিসেবে শুক্রবার মহেশতলা পুরসভার 7 ও 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সব্যসাচী বসু এবং সুমন রায়চৌধুরীকে থানায় তলব করা হয়। পূর্ব মেদিনীপুরের তমলুকের ঐতিহাসিক গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির এবার ডাক বিভাগের স্পেশাল পোস্টাল কভারের স্থান পেয়েছে। গতকাল মন্দির প্রাঙ্গণে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে এই স্পেশাল পোস্টাল কভার বা এনভেলাপ প্রকাশ করা হয়। হুগলির তারকেশ্বরের শ্রাবণী মেলা আজ শুরু হচ্ছে। গতকাল হুগলি গ্রামীণের এসপি কুনওয়ার ভূষণ সিং তারকেশ্বর মন্দির সহ 12 নম্বর রুটের বেশ কিছু পয়েন্টে নিরাপত্তা খতিয়ে দেখেন। দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা যাতে সুষ্ঠুভাবে মহাদেবের মাথায় জল ঢালতে পারেন তার জন্য প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন আপডেটেড লজিক সার্কিট সহ নৈহাটি সেন্ট্রাল ইআই ও ইআই হাট স্থাপনের উদ্দেশ্যে আজ রাত 12টা থেকে আগামীকাল রবিবার ভোর 4টে পর্যন্ত 4 ঘন্টার নন ইন্টারলকিং এর কাজ চলবে। এই কারণে আজ 63111 আপ শিয়ালদা রানাঘাট, 31447 আপ শিয়ালদা নৈহাটি, 31450 ডাউন নৈহাটি শিয়ালদা বাতিল থাকবে। এছাড়া 63106 ডাউন লালগোলা শিয়ালদা রানাঘাটে যাত্রা শেষ করবে। 31192 ডাউন কল্যাণী সীমান্ত নৈহাটি লোকাল কল্যাণী পর্যন্ত চলবে এবং 31191 আপ নৈহাটি কল্যাণী আগামীকাল অর্থাৎ রবিবার কল্যাণী থেকে যাত্রা শুরু করবে। বাংলার ফুটবল প্রেমীদের কথা মাথায় রেখে আগামীকাল অর্থাৎ রবিবার রাত 12:30 ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ রাজ্যের প্রতিটি জেলায় বড় পর্দায় সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। সাধারণ মানুষ যাতে একসঙ্গে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারেন সেই উদ্দেশ্যে প্রতিটি জেলায় গুরুত্বপূর্ণ স্থানে জায়ান্ট স্ক্রিনে ম্যাচটি দেখানোর ব্যবস্থা করা হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে গতরাতে এরাজ্যে এসেছেন। আজ শিলিগুড়ি ও কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। দীর্ঘ 38 বছর আগে বন্ধ হয়ে যাওয়া বেলঘড়িয়ার মোহিনী মিলের শ্রমিকরা বকেয়া পিএফ এর টাকা ফিরিয়ে দিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত, আজকের শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন শুভপ্রসাদ নন্দী মজুমদারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: ধারাবাহিক দ্বীপের নাম মৈনাও শুনছেন জানা অজানায়, আজ তৃতীয় ও শেষ পর্ব। বলছেন ডক্টর আতুল দত্ত।
1: জার্মানির মৈনাও দ্বীপের অন্যতম আকর্ষণ এখানকার প্রজাপতি উদ্যান। জার্মানির দ্বিতীয় বৃহত্তম প্রজাপতি উদ্যান কিন্তু এই দ্বীপেই রয়েছে। আফ্রিকা, এশিয়া এবং মধ্য আমেরিকা থেকে প্রায় 120টি প্রজাতির 1000-এরও বেশি প্রজাপতি রাখা আছে এই উদ্যানে। আর উল্লেখযোগ্য যে প্রতি সপ্তাহেই নতুন নতুন প্রজাপতি এখানে এনে রাখা হয়। তবে আমাদের আজকের শেষ কথিকায়, অনুষ্ঠানের শেষ দিন, আমরা শুনব মৈনাও দ্বীপের নিউক্লিয় শক্তি বিরোধী সাম্প্রতিক ঘোষণাপত্রটি সম্পর্কে। যদিও 1955 সালে প্রথম নোবেলজয়ী বিজ্ঞানীরা মৈনাও ঘোষণাপত্র একের মাধ্যমে নিউক্লিয় শক্তির বিরুদ্ধে সরব হয়েছিলেন, 70 বছর পেরিয়েও দেখা যাচ্ছে নিউক্লিয় শক্তির ব্যবহার কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে। হিসেব মতো মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ছাড়াও বর্তমানে ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, ইসরায়েল, উত্তর কোরিয়ার হাতে আজ পরমাণু অস্ত্র রয়েছে। যদিও সঠিক সংখ্যা গোপন রাখা হয়, তবুও বর্তমানে 80%-এরও বেশি পারমাণবিক অস্ত্র কিন্তু রয়েছে শুধুমাত্র রাশিয়া আর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই। এমনটাও খবর, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউক্লিয় মিসাইল দেশের 11টি স্থানে আর 5টি ইউরোপীয় দেশে লুকিয়ে রাখা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিটল বয় নামে পারমাণবিক বোমা ব্যবহার হয়েছিল, তার ক্ষমতা ছিল 15 কিলোটন ট্রাইনাইট্রোটলুইনের সমতুল্য। আর বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের মোটামুটি আধুনিক একটি পারমাণবিক অস্ত্রের ক্ষমতা 500-700 কিলোটনের সমতুল্য। ফলে নোবেলজয়ী বিজ্ঞানীরা 2024 সালের জুলাই মাসে মৈনাও দ্বীপেই আবার বৈঠকে বসার কথা ঠিক করলেন। 5ই জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন 105 জন নোবেলজয়ী বিজ্ঞানী, যার মধ্যে ছিলেন ডেভিড ক্রসের মতো পদার্থবিদ, যিনি 2004 সালে কণাতত্ত্বের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। হতে পারে কোনো দুর্ঘটনা বা যথেচ্ছ ব্যবহারের ফল, কিন্তু পরিসংখ্যান বলছে নিউক্লিয় শক্তির ব্যবহার অন্তত 10 গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে চোখের পলকে একটি মানব সভ্যতা ধ্বংস হয়ে যেতে লাগে কয়েক সেকেন্ড। এই ঘোষণাপত্র তাই পাঠ করলেন বিজ্ঞানী ডেভিড গ্রস। প্রাথমিকভাবে এই ঘোষণাপত্রে সই করেছিলেন ওয়াল্টার গিলবার্ট, স্টিভেন চু, রিচার্ড হেল্ডারসন, জন ম্যাথের মতো নোবেলজয়ী বিজ্ঞানীরা। ঘোষণাপত্রে লেখা হয়েছিল, আমরা বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার বিজ্ঞানীরা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকলেও এক ঘোষণাপত্রে সই করে একত্রিত হয়েছি, কারণ ক্ষণিকের ভুল সিদ্ধান্তের মাশুল সকলকেই কিন্তু দিতে হবে, কারণ সকলের মনেই একটা ভয় রয়েছে যে নিউক্লিয় শক্তির ধ্বংসলীলা থেকে আজ এড়িয়ে চলতেই হবে। ঘোষণাপত্রে সই করতে গিয়ে বিজ্ঞানীরা বলছেন, আমরা ভীষণভাবে শঙ্কিত যে কোনো দুর্ঘটনার মাধ্যমে বা হয়তো ইচ্ছে করেই মানব সভ্যতাকে ধুলোয় মিশিয়ে দিতে নিউক্লিয় অস্ত্র ব্যবহার হয়ে যেতে পারে। কারণ একদিকেই সমরাস্ত্র তৈরির গতি বাড়ছে, অন্যদিকে 1955 সালের তুলনায় এই সব অস্ত্রের ক্ষমতা অন্তত 10 গুণ বেড়ে গেছে। প্রতিটি দেশকে এটা নিশ্চিত করতেই হবে যে নিউক্লিয় সমরাস্ত্রের ব্যবহার আর কোনো মতেই সে করবে না, নইলে তাদের নিজেদের অস্তিত্বই সংকটের মুখে পড়বে। সেই অর্থে ধরতে গেলে মৈনাও দ্বীপের গুরুত্ব বিজ্ঞান এবং বিজ্ঞানীদের কাছে অপরিসীম।
0: দ্বীপের নাম মৈনাও, ধারাবাহিক কথিকার তৃতীয় ও শেষ পর্ব শুনলেন জানা অজানায়। বললেন ডক্টর রাতুল দত্ত।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আজ একটি কৌতুক নাটিকা, বিচার বিভ্রাট।
1: হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম হরে হরে, মা মা গো মা, বাবা বাবা গো, এবার একটু মুখ তুলে চাও মা, সব যে ভুলে যেতে বসেছি মা, একটা মক্কেল জুটিয়ে দাও মা, রোজ রোজ আর বউয়ের মুখ জামতে খেতে খেতে আর পাচ্ছি না মা।
2: বলি পুজো করা হচ্ছে না নালিশ করা হচ্ছে? হ্যাঁ
1: নালিশ করা হচ্ছে মা। একে কি একে একে তু তুমি না মানে ইয়ে আর
2: কি, ভাগ্যিস সেই সময় এসে গিয়েছিলাম সময় মতো, তাই তো তোমার মনের কথাগুলো সব জানতে পারলাম।
1: না না শোনো, ব্যাপারটা তা নয়।
2: থাক
1: থাক মানে
2: আর ব্যাপারটা তোমাকে বোঝাতে হবে না, আমি শুধু শুধু তোমার মুখ ঝামতা দিই তাই না?
1: না
2: নিজে একটা মক্কেল আজ পর্যন্ত জোগাড় করতে পারলো না, আমার দোষ?
1: না না না তোমার দোষ হবে কেন?
2: থাক থাক আর বক বক করতে হবে না, ঘরে যে সব বারণ তো খেয়াল আছে?
1: আছে আছে, তোমার কষ্ট বুঝি গোগিন্নি?
2: ছাই ছাই বোঝো, রোজ দুবেলা ধূপ ধুনো দিয়ে চেম্বারে বসছো, একটা মাছিও তো আসছে না, বলি বলি এই ধূপের পয়সাগুলো তো এবার জুটবে না।
1: আহা রাগ করছো কেন?
2: ও বাবা গো বাবা, আমাকে এ কার হাতে দিয়ে গেলে গো?
1: আমার হাতে
2: দেখে যাও
1: বাবাকে, যাচ্ছে
2: দেখে একবার, দেখে যাও বাবা।
1: কেন কষ্ট করে উপর থেকে আসবেন?
2: দেখে যাও তোমার উকিল জামাইকে,
1: অনেক দেখেছেন উনি। আচ্ছা কি
2: দেখো দেখো, একটা সুন্দর মেয়ে, একটা সুন্দর মেয়ে আসছে গো এদিকে।
1: এই তো বাবাকে ডাকছিলে, আবার কি হলো?
2: আ গেল যা, হাঁ করে দেখছো কি? যাও না তাড়াতাড়ি টেবিলটা গুছিয়ে বসো না।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যাই যাই যাই। সুন্দরী মহিলা সাত সকালে
2: ব্যাস লোকে ধরলো, বলি যাও না উঠবে তো।
1: হ্যাঁ উঠি উঠছি উঠছি, এই দেখো দেখো দেখো কেমন অনন করে আসছে, দেখো
2: তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও,
1: দেখছো কি সুন্দরী দেখেছো? যাই যাই দেখি দেখি, জয় মা জয় মা। আসুন আসুন,
2: এটা কি অ্যাডভোকেট মিস্টার?
1: হ্যাঁ হ্যাঁ আসুন ভেতরে আসুন, আমি অ্যাডভোকেট মিস্টার পাকড়াশি।
2: ও আচ্ছা নমস্কার
1: নমস্কার। এ মা আপনি হাঁপাচ্ছেন তো, খুব উত্তেজিত মনে হচ্ছে। বসুন আগে বসুন বসুন বসুন। হ্যাঁ বা
2: কি বলেন?
1: হ্যাঁ ইয়ে না না কি কি কিছু না। হ্যাঁ হ্যাঁ ইয়ে আপনার নামটা তো জানা হলো না।
2: আমার নাম
1: নয় তো কার নাম জিজ্ঞেস করবো?
2: এনাক্ষী এনাক্ষী রায়।
1: বা সুন্দর,
2: কি
1: আপনার নাম?
2: জাগে শুনুন, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি।
1: সে তো খুব ভালো কথা, আমার কাছে ভারী সুন্দর। ভালো কথা বলুন, কি কি কি কি বিপদ বলুন,
2: মানে কিভাবে বলি?
1: দেখুন দেখুন মিস রায়, বলা না গেলেও অর্থাৎ বলতে একটু বাধো বাধো ঠেকলেও সবকিছুই আমাকে খুলে বলতে হবে, একটু গোপন না করে, নইলে মামলাটা ঠিক হদিশ পাবো না।
2: একটা জানুয়ার।
1: হ্যাঁ
2: না আপনি কি নয়, আসলে আমার পাশের ফ্ল্যাটে থাকে।
1: ও তাই বলুন। হ্যাঁ তারপর?
2: এমন বিচ্ছিরি ব্যবহার আমি জীবনে দেখিনি। হ্যাঁ জেলে, বুঝলেন?
1: কি হলো?
2: জেলই হচ্ছে ওর উপযুক্ত জায়গা, ওকে আমি জেলে পড়তে চাই।
1: তেমন হলে পুড়ে দেব।
2: দিতে হবে, তার জন্য কি দশা হলো আমার, কি আর বলবো, বলা যায় না।
1: মেয়েটির কৌমার্য কিংবা সৌকুমার্য অর্থাৎ শ্লীলতাহানি না অনধিকার প্রবেশ কোন দায় অভিযুক্ত করা যায় লোকটাকে? এক মিনিট এক মিনিট, নোট নিতে হবে বুঝলেন, খাতা খাতা পেনটা বার করে নি, এই যে এই তো পেনটা এখানে, খাতা এবার আমি এক এক করে আপনাকে এক একটা কথা জিজ্ঞেস করব, আপনি তার জবাব দিয়ে যাবেন।
2: হ্যাঁ বেশ বলুন।
1: আচ্ছা আপনি কি আপনার উপর অত্যাচার হয়েছে এই কথাই বলতে চান তো?
2: অত্যাচার মানে, উফ আমার যদি বন্দুক থাকতো। ওই গো শুনছো, একবার ভেতরে আসবে?
1: এমন আবার এক মিনিট।
2: ওকে
1: কি ব্যাপার, এখন আবার ডাকছো কেন?
2: কি বুঝছো, দেখো যেন আবার হাত ছাড়া করে দিও না।
1: আচ্ছা এই বলতে ডাকলে?
2: হ্যাঁ গো হ্যাঁ, জানলা দিয়ে তখন থেকে তো দেখছি যাহা করে মেয়েটাকে গিলছো।
1: তো ধরো তো পরে সব বলে সব, যাই যাই আমি যাই। যাক এখন আপনার এই ঘটনার বিবরণটাতে আসা যাক, এটা ঘটলো কখন?
2: কাল কাল বিকেলে।
1: কাল বিকেলে?
2: হ্যাঁ কাল শনিবার, অফিস থেকে ফেরবার পর আমার কাজের লোক তখন বাসায় ছিল না।
1: ছিল না?
2: আমি বাথরুমে স্নান করছি।
1: স্নান?
2: হ্যাঁ
1: স্নান করছিলেন।
2: ও মা
3: এতে এত আশ্চর্য হবার কি আছে?
1: দেখে নিচ্ছি, এই বুঝে নিচ্ছি।
2: আমি বলছি শুনুন আপনি, আমাদের দুটো ফ্ল্যাটের মাঝে রয়েছে একটি বারান্দা, রেলিং দেওয়া, কিন্তু সেটা এমন কিছু বাধা সৃষ্টি করে না, তাতে কিছু আটকায়ও না, বিশেষ করে অমন জানোয়ারের পক্ষে। ইচ্ছে করলে যখন তখন সে টপকে আসতে পারে।
1: তারপর কি হলো? মানে আপনি তো স্নান করছিলেন, তারপর?
2: হ্যাঁ, আমি বাথরুমেই শব্দটা পেলাম, জানেন, ঠকার শব্দ।
1: ঠকার শব্দ?
2: হ্যাঁ হ্যাঁ, আমার শোবার ঘরের দরজা ঠেলে কি যেন ঝুঁকলো মনে হলো।
1: আচ্ছা,
2: আমি ভাবলাম হাওয়ায় বোধহয় খুলে গেছে, এই ভেবে আমি বাথরুম থেকে বেরিয়ে পড়লাম।
1: দরজা বন্ধ করে রাখেন না কেন?
2: আমি ছিটকিনি লাগাতে ভুলে গিয়েছিলাম, তা বেরিয়ে আসতেই দেখতে পেলাম।
1: কি কি দেখলেন?
2: আমার ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে সেই মূর্তিমান।
1: তারপর তারপর কি হলো?
2: দুজনে দুজনের দিকে চেয়ে রইলাম মিনিট খানেক। হ্যাঁ, তারপর তারপর আমি গর্জে উঠলাম, যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। কিন্তু সে কর্ণপাতই করলো না।
1: করবেই না, জানা কথা, জানা কথা তো পশুত্ব, বুঝলেন না? পশুত্বের স্তরে নামলে তখন কি কারো জ্ঞানগম্যি থাকে?
2: এক্স্যাক্টলি। মিস্টার পাখরাশি, আপনাকে কি বলবো, কেমন একটা ক্ষুধার্থ দৃষ্টি দেখলাম তার চোখে, এত বিচ্ছিরি যে আমার না আমার কেমন ভয় করতে লাগলো।
1: ভয়েরই কথা বলি কি, নির্জন ঘরে একা আপনি, অসহায়া তরুণী।
2: তারপর কি করলো জানেন?
1: কি করলো?
2: দাঁত বার করলো জানোয়ার,
1: আসতে লাগলো।
2: আমি আর স্থির থাকতে পারলাম না, আমার গায়ের তোয়ালেটা ওর মুখের উপর ছুঁড়ে বানলাম।
1: ইস,
2: একি আপনি চোখ বন্ধ করলেন কেন?
1: হ্যাঁ, ও না, তারপর আপনার তোয়ালেটা?
2: না, সেটা গায়ে লাগেনি ওর।
1: লাগেনি?
2: লাফিয়ে সরে গিয়ে পাশ কাটিয়ে গিয়েছিল।
1: ভারী হুঁশিয়ার তো,
2: বিলক্ষণ,
1: ভীষণ লোকের, বুঝলেন, মানে বেশ শক্ত লোকের পাল্লায় পড়েছিলেন আপনি, সেটা আমি বুঝতে পারছি।
2: ভীষণ বলে ভীষণ, আমি আত্মরক্ষার আর কোনো উপায় না দেখে আমি আমি ওই জলের পুজোটা ওটাকে তুলে ছুঁড়ে বানলাম।
1: লাগলো?
2: না, লাগলো না, মেঝে পড়ে কুচোটা চুরমার হয়ে গেল। আর তারপরেই সে আমাকে তাড়া করলো।
1: তাড়া করলো? তারপর?
2: হ্যাঁ, মানে
1: তারপর কি হলো?
2: তারপর এগিয়ে এলো, সে
1: এলো,
2: এলো, এলো, পাকড়াতে এলো আমাকে,
1: পাকড়াতে এলো। আর আপনি?
2: আমি প্রাণের দায়ে এ ঘর ঘর করতে লাগলাম, ছুটোছুটি করছি, আর সেও আমার পিছু পিছু ঘুরছে।
1: না হলে কেস জমবে কি করে? এ তো হবেই।
2: আশ্চর্য, আমি মরছি ভয়ে আর আপনি কেসের চিন্তা করছেন?
1: না না, মামলার মামলার মামলার চিন্তা ইয়ে তা বলছিলাম। হ্যাঁ, তখন আপনি চেঁচালেন নিশ্চয়ই?
2: নিশ্চয়ই, কিন্তু শুনবে কে?
1: কেন?
2: কলকাতার লোকেরা পাড়াপড়শির কোনো খবর নেয়, তাছাড়া আমার তখন ভয়ে গলা বুঝে এসেছে, জিব আড়ষ্ট, আওয়াজ ভালো করে বেরুচ্ছে না। এমন সময়
1: এমন সময়
2: এমন সময় কি বুদ্ধি করে আমি দৌড়ে হঠাৎ আমার পাশের ছোট্ট ঘরটায় গিয়ে ঢুকলাম, ওটা আমাদের রান্নাঘরও, সেখানে ঢুকেই দরজায় খি লেটে দিলাম ভেতর থেকে।
1: যা, দরজা বন্ধ করে দিলেন, হয়ে গেল।
2: কি হয়ে গেল?
1: হ্যাঁ, তারপর কি হলো মিস রায়?
2: কি আবার হবে, ওই যাটা বললাম, গালমন্দ দিতে কিচ্ছু বাকি রাখলাম না, মুখে যা এলো তাই বলে গেলাম।
1: কি বললেন?
2: ড্যাম শোর, পাজি গাধা, স্টুপিড ডান্সেস, যা এলো তাই বলে গেলাম।
1: তাতে আর কি হবে, যাকে তারপর?
2: তারপর তারপর দরজায় কড়া নড়লো।
1: এই তো এসে গেছে। বলুন বলুন, তারপর কি হলো?
2: আমার এক বন্ধুর গলার আওয়াজ পাওয়া গেল। হ্যাঁ, শুনেই সে ভড়কে গেল,
1: ভড়কে গেল।
2: দরজাটা একটু ফাঁক করে আমি দেখলাম সুরসুর করে সে পালিয়ে যাচ্ছে, ওই শয়তানটা।
1: যা,

0: এখন আমার কি হবে?
1: মানে আপনি কি বলছেন?
0: না মানে কেসটা এখন কিভাবে সাজাবো তাই ভাবছি। আচ্ছা আচ্ছা, আপনার বন্ধু, আপনার বন্ধু সে কিছু করলো না?
1: ওকে দরজা দিয়ে গেছে নাকি?
0: কত কত দিয়ে গেছে?
1: আমার শোবার ঘর দিয়ে বারান্দার রেলিং টপকে সে চম্পট দিয়েছে।
0: যা, আবার ফসকে গেল।
1: কি হলো?
0: কি হবে আমার, আপনি বলে যান।
1: বেরিয়ে এসে আমি বন্ধুকে ডাকলাম। গায়ে ভিজে কাপড় তখন প্রায় শুকিয়ে গেছে, যা প্রাণ নিয়ে টানাটানি চলছিল।
0: পুরোটা হলে কেসটা ভালোই জমতো। দেখি যদি বন্ধুটাকে এর মধ্যে জড়ানো যায়। আচ্ছা, আপনার ভদ্রলোক বন্ধুটি আপনাকে দেখি?
1: না না না না, ইনি আমার এক মেয়ে বন্ধু।
0: যা, এটাও হলো না। আপনার ওই সদ্য স্নাত অবস্থা দেখে বন্ধুটি
1: কেমন? তো তখন থেকে খালি আজে বাজে বকে যাচ্ছে।
0: কেন কেন?
1: আপনি খালি ঘুরে ঘুরে ওই একই জায়গায় আসছেন কেন বলুন তো?
0: কোন জায়গায় বলুন তো?
1: সত্য কোথায়? ততক্ষণে তো আমার কাপড় শুকিয়ে গেছে।
0: ও, কাপড় শুকিয়ে গেছে? সরি, আসলে সবটা ঠিক মতো বুঝে নিতে হবে তো।
1: আমার বন্ধুকে আমি সব কিছু খুলে বললাম।
0: বললে
1: ও শুনে শুনে বললো পুলিশে খবর দেওয়াই উচিত, কিন্তু তার আগে তুমি একজন ভালো উকিলের পরামর্শ নাও।
0: ঠিক বলেছে, ঠিক
1: বলেছে। তাই তো আমি আপনার কাছে এলাম।
0: খুব ভালো কথাই বলেছেন, ঠিক কথা বলেছেন, কিন্তু মামলার গোড়ার কথা হচ্ছে সাক্ষী সাবুদ।
1: কিন্তু সে তো অস্বীকার করছে না।
0: করছে না?
1: ওটাই না, তারপরেই তো গেলাম আমরা তার কাছে, আমি আর আমার ওই বন্ধু দুজনে মিলে তাকে বেশ করে কড়কে দেব বলে।
0: ভিজে কাপড়ে?
1: হ্যাঁ, না না না, কি বলছেন। যথারীতি বেশ বাস করেই বেরুলাম, গিয়ে তার ফ্ল্যাটের কড়া নাড়তেই সে বেরিয়ে এলো। তাকে দেখেই তো আমার মাথা একেবারে রক্ত উঠে এলো। চেঁচিয়ে বললাম, আমি পুলিশে কেস করব, জেলে ভরবো। ওমা, সেটা হাসতে লাগলো।
0: বলেন কি, তাহলে আর কোনো কথাই নেই, আপনি স্বচ্ছন্দে ক্ষতিপূরণের দাবি করতে পারেন, মোটা রকমের খেসারত পাবেন
1: আপনি। না না, খেসারত আমি চাই না। খেসারত কে চাইছে? আমি চাইছি ওকে গুলি করে মারতে, জেলে দিতে।
0: দেখুন মিস এটুলি দেবী,
1: এনাকি
0: দেবী, এনাকি দেবী, এনাকি দেবী, যেহেতু একটা লোক, সে যত বদই হোক, আপনার ঘরে ঢুকে আপনাকে তাড়া করেছে, শুধু সেই তাড়নার কারণে তার ফাঁসি হতে পারে না।
1: দাঁড়ান দাঁড়ান, লোকটার মানে?
0: যে লোকটা তাড়া করেছে
1: তারই লোকটাকে ফাঁসি দিতে চাইছে কে? আমি তো তার কুকুরটাকে শাস্তি দিতে বলছি।
0: ও কুকুরটা?
1: হ্যাঁ
0: কুকুর।
1: হ্যাঁ কুকুর।
0: মানে এতক্ষণ আপনি কুকুরটার সঙ্গে লুকোচুরি খেলছিলেন?
1: হ্যাঁ।
0: ভিজে কাপড়ে?
1: হ্যাঁ।
0: আপনি আপনি কি ইয়ে মানে কুকুর?
1: হ্যাঁ।
0: না মানে কুকুর মানে কুকুরের নালিশ নিয়ে সব সকালে আমার কাছে এসেছেন।
1: তাছাড়া কি, আপনি কি রকম উকিল মশাই, সব শুনে এখন এসব কি বলছেন?
0: ঠিকই বলছি, এর বিরুদ্ধে লড়বার ওকালতি আমার জানা নেই। সকালে একেবারে মাটি করে দিলে।
1: ঠিক আছে ঠিক আছে, আমি অন্য উকিলের কাছে যাচ্ছি, এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে।
0: আসুন আপনি আসুন।
1: হ্যাঁ আসবোই তো, অত বলার কি আছে, আমি যাচ্ছি।
0: যান যান যান, সব আশা একেবারে মাটি করে দিল।
1: কই গো, শুনছো?
0: ওই আবার ডাক পড়েছে, কি যে কপালে আছে কে জানে।
1: কি হলো, এটাও গেল তো একটা কেসও?
0: এই আমার সারা জীবন কপালে আছে, এবার ওকালতি ছেড়ে অন্য কিছু করতে হবে, না হলে
1: কই গো
0: এই চলবে।
2: বিচার বিভ্রাট কৌতুক নাটিকাটি শুনলেন। শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনে বেতার নাটক সোমা ঘোষ গুপ্ত, অভিনয়ে অনামিকা সাহা, সুমিতা দাস আর শুভাশিস মুখোপাধ্যায়, প্রযোজনা রফি উদ্দিন।
3: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন ভজন মধুজা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। প্রথম ভজন গীতিকার পণ্ডিত অজয় চক্রবর্তী, ভজন শিল্পী মধুজা।

ভজন শুনলেন মধুজা চট্টোপাধ্যায়ের কণ্ঠে, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্জে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন জৌনপুরী রাগে সেতার, শিল্পী স্নেহেশ নাগ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অভিষেক চট্টোপাধ্যায়। জৌনপুরী রাগে সেতার।

0: শুনলেন জনপুরী রাগে সেতার, শিল্পী স্নেহেশ নাগ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অভিষেক চট্টোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করোনি কি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব। শুরুতে ভানু পেলো লটারি, ছবির গান শ্যামল মিত্রের কণ্ঠে।

0: পুতুল নেবে গো
1: পুতুল। পথে হলো দেরি ছবির গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: আমায় চেক করো নাকি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। রাগ অনুরাগ ছবির এই গানের সঙ্গেই শেষ হল বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন খবর।
2: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় 75টি নতুন রূপে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন। এর পাশাপাশি দুটি নতুন ট্রেনেরও যাত্রা সূচনা করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। শিলিগুড়ি ও কলকাতায় তার একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। রাষ্ট্রসংঘের মানবাধিকার এজেন্সি পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সাম্প্রতিক অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদীদের মৃত্যুর তদন্তের আহ্বান জানিয়েছে। চারদিনের ভারত সফরে জাঞ্জিবারের প্রেসিডেন্ট ও রেভলিউশনারি কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর হুসেইন আলী মোমেনি আজ সন্ধ্যায় নতুন দিল্লি আসছেন। ফিফা ফুটবল বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে আজ রাতে ফ্রান্স ও ইংল্যান্ড মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ 75টি নতুন সাজে সজ্জিত রেল স্টেশনের উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড ও কাটিয়ার ডিভিশনের হলদিবাড়ি স্টেশনেরও উদ্বোধন করেন তিনি।
3: बीते वर्षों में भाजपा सरकार ने स्थितियों को बदलना शुरू किया। आज पूरे देश में रेलवे स्टेशनों का कायाकल्प किया जा रहा है। अमृत भारत स्टेशन स्कीम के तहत 1300 से ज्यादा रेलवे स्टेशन को आधुनिक बनाया जा रहा है और इनमें से कई स्टेशन पर काम पूरा हो चुका है। आज ऐसे ही 75 स्टेशन का लोकार्पण किया गया है। जब आप यहाँ जालंधर कैंट स्टेशन में जाएंगे तब आपको एहसास होगा कि वाकई हमारा देश विकसित राष्ट्र बनने की ओर बढ़ रहा है।
2: জলন্ধর ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সন্ত রবিদাস এক্সপ্রেস ট্রেনের যাত্রারও সূচনা করেন তিনি। এটি প্রথম সরাসরি ট্রেন পরিষেবা যা ভারতের দুটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র অমৃতসর এবং বারাণসীকে সংযুক্ত করবে। নাঙ্গাল ড্যাম তালওয়ারা মুকেরিয়ার নতুন রেল প্রকল্পের অংশ হিসেবে দৌলতপুর চককারতলি নতুন রেললাইনের উদ্বোধন এবং কারতলি আম্বালা ট্রেন পরিষেবা সূচনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী দিল্লি অমৃতসর কাটরা চার লেনের গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে সহ একাধিক জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও তিনি ছলেনের গ্রিনফিল্ড সাদান লুধিয়ানা বাইপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জলন্ধরে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের এনডিএ সরকার ভারতের প্রতিটি নাগরিকের জীবনযাত্রাকে সহজতর করে তোলা এবং অগ্রগতির নতুন সুযোগ প্রদানের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। দরিদ্র বা মধ্যবিত্ত যে কোনো পরিবারই যেন সর্বোত্তম সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
3: केंद्र की भाजपा सरकार की भी प्राथमिकता है भारत के हर नागरिक की सेवा, भारत के हर नागरिक का जीवन आसान बनाना और उसे आगे बढ़ने के लिए नए नए अवसर उपलब्ध कराना। और इसलिए हम नागरिक देवो भव इस मंत्र पर चल रहे हैं। गरीब हो, मिडिल क्लास हो, ऐसे हर परिवार को बेस्ट से बेस्ट सुविधा मिले, ये हमारा प्रयास है।
2: কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ আজ যৌথভাবে পুনেতে তিনটি জাতীয় মহাসড়ক প্রকল্পের শিলান্যাস করবেন। তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে খারাদি জংশন থেকে সিরুর বাইপাস পর্যন্ত 6 লেনের 53 কিলোমিটারের সড়ক, হাতপাসার থেকে জাভাতের মধ্যে 30.5 কিলোমিটার এবং তালেগাঁও চাকান শিকারপুর পর্যন্ত 54 কিলোমিটারের সড়ক। এই সড়ক প্রকল্প রূপায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি ভ্রমণের সময় এবং যানজট কমবে, পাশাপাশি পুণে অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নও সম্ভব হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে গতরাতে বাগডোগরা পৌঁছন। আজ উত্তরবঙ্গের দুটি বিএসএফ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি, যোগ দেবেন প্রহরী সম্মেলনে। দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে তার। বৈঠকে সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলে খবর। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা সেখানে উপস্থিত থাকবেন। বৈঠক সেরে আজ সন্ধ্যায় তিনি কলকাতায় আসবেন। চার দিনের ভারত সফরে জাঞ্জিবারের প্রেসিডেন্ট ও রেভলিউশনারি কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর হুসেইন আলী মোওয়েনি আজ সন্ধ্যায় নতুন দিল্লি পৌঁছবেন। গতকাল তিনি চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজের 63তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বলেন, আইআইটি মাদ্রাজ জাঞ্জিবার শুধু একটি শিক্ষার প্রতিষ্ঠান নয়, জ্ঞানের কোনো সীমানা নেই, এই বিশ্বাসের প্রতীক। তিনি উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এস্তোনিয়া তালিনে সেদেশের বিদেশমন্ত্রী মার্গুস সাকনার সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন। উভয় নেতার মধ্যে ভারত এস্তোনিয়া বাণিজ্য, বিনিয়োগ, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তি ক্ষেত্রে সহায়তা আরও দৃঢ় করতে আলোচনা হয়। ভারত এস্তোনিয়া বাণিজ্য ফোরামের এক অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী গোয়েল এস্তোনিয়ার বাণিজ্য প্রতিনিধিদের ভারতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, ভারত ও এস্তোনিয়া ডিজিটাল, পাবলিক পরিকাঠামো, ই গভর্নেন্স, বন্দর, সমুদ্র যোগাযোগ, কৃষি, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং নিরাপত্তা প্রযুক্তি ক্ষেত্রে একত্রে কাজ করতে পারে।
4: For all Europeans, for all Indians working as a family and having already concluded the agreements with EFTA, which came into effect, the Switzerland conglomerate of four countries on 1st October last year, UK, which came into effect on 15th July, and the 27 nation EU, which will come into effect in the first quarter of calendar 27.
2: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘের মানবাধিকার এজেন্সি পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সাম্প্রতিক অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদীদের মৃত্যুর তদন্তের আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে রাষ্ট্রসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক সংযত আচরণ করার পাশাপাশি পাকিস্তান কর্তৃপক্ষকে মানবাধিকার নিশ্চিত করার আর্জি জানিয়েছেন। চলতি মাসের শেষে আঞ্চলিক নির্বাচনের আগে যে হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে সে বিষয়ে

0: দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। টার্ক উত্তেজনা প্রশমনে ওই অঞ্চলে শান্তি বজায় রাখার আহ্বান জানান। রাষ্ট্রসংঘ বলেছে নির্বাচনের আগে গত মাসে বিক্ষোভরত ব্যক্তিদের মধ্যে বহু মানুষের মৃত্যু রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। চীনের দক্ষিণে পশ্চিমাংশে চংকিং শহরে গতকাল ভূমিধসের কারণে কমপক্ষে 8 জনের মৃত্যু হয়, 34 জন এখনও নিখোঁজ। সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে উদ্ধারকারী দল পাথর ও কাদার স্তূপ থেকে 10 জনকে উদ্ধার করেছে, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠিত হওয়ার পর রাজ্যে শিল্প স্থাপনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে বাঁকুড়ার মেজিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল একটি বেসরকারি ইস্পাত কারখানার নতুন ইউনিটের সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় 15,000 কোটি টাকার বিনিয়োগে এই সম্প্রসারণের ফলে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 10,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দীর্ঘ 38 বছর আগে বন্ধ হয়ে যাওয়া বেলঘরিয়া মোহিনী মিলের শ্রমিকদের বকেয়া পিএফ এর টাকা ফিরিয়ে দিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। এই সংক্রান্ত বিষয়ে শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অফ ট্রেড ইউনিয়ন্স AICCTU এ দায়ের করা মামলায় গত 15 জুলাই কলকাতা হাইকোর্টে রায় দেয় বলে ওই শ্রমিক সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক বাসুদেব বসু জানিয়েছেন। বিচারপতি শম্পা দত্তপাল তার রায়ে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন EPFO কে আইন অনুযায়ী প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করে মোহিনী মিলের শ্রমিকদের প্রাপ্য পিএফ এর যত দ্রুত সম্ভব পরিশোধের জন্য সর্বাত্মক উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন। কেন্দ্রের সোমনাথ স্বাভিমান পর্বের অংশ হিসেবে গুজরাটের সোমনাথ মন্দির দর্শনের জন্য পশ্চিমবঙ্গ থেকে 1100 তীর্থযাত্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তীর্থযাত্রী নির্বাচনের ক্ষেত্রে নিরপেক্ষতা ও ভারসাম্য বজায় রাখতে হবে বলে জানিয়ে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব সৌমিত্র মোহন কলকাতা পুরসভার কমিশনার ও সব জেলাশাসককে লিখিত নির্দেশ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি মিথ্যে ভিডিওকে ঘিরে সতর্কবার্তা জারি করেছে কেন্দ্র। ওই ভিডিওতে দাবি করা হচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বিনিয়োগ প্ল্যাটফর্মের প্রচার করছেন, যেখানে 22,000 টাকা প্রাথমিক বিনিয়োগ করলে মাসে 25 লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা মিলবে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে এই দাবি সম্পূর্ণ মিথ্যে, AI দিয়ে এই ভিডিও তৈরি করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করেছে। এছাড়া আগামীকাল পর্যন্ত অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড় ও উত্তরাখণ্ডেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বিহার, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মাহে, ওড়িশা সহ বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। ফিফা ফুটবল বিশ্বকাপে মায়ামি স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে ইউরোপের 2 দল ফ্রান্স ও ইংল্যান্ড। খেলা শুরু হবে রাত 2:30। সেমিফাইনালে স্পেনের কাছে 2-0 গোলে হেরে ফ্রান্সের ফাইনাল ওঠার স্বপ্ন শেষ হয়। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে 2-1 গোলে হেরেছিল ইংল্যান্ড। আগামীকাল নিউ ইয়র্কে নিউজার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। খেলা শুরু হবে রাত 12:30। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় 75টি নতুন রূপে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। শিলিগুড়ি ও কলকাতায় তার একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। রাষ্ট্রসংঘের মানবাধিকার এজেন্সি পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সাম্প্রতিক অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদীদের মৃত্যুর তদন্তের আহ্বান জানিয়েছেন। খবর শেষ হল, এরপর খবর বেলা 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলা চিঠি। কলকাতা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা ভজন গঙ্গোপাধ্যায়। কখনো মেঘ, কখনো আবার বৃষ্টি, বঙ্গে বর্ষা এলেও গরম কমছে না। আবহাওয়াবিদরা বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে নিম্নচাপ উত্তর দিকে সরছে বলে জানিয়েছেন, কিন্তু তাই বলে কলকাতায় বর্ষাকালে বৃষ্টি হবেই এবং বেশ কিছু এলাকায় জলও জমবে। এই সময়ই চোখে পড়ে কলকাতার নিকাশি ব্যবস্থার বেহাল চিত্র। তবে এবারে শহরের নিকাশি ব্যবস্থার হাল হকিকত খতিয়ে দেখতে পথে নামেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বর্ষার আগে সমস্ত নিকাশি নালা ও খাল পরিষ্কারের নির্দেশও দিয়েছেন তিনি। এরপরই জোর কদমে কাজে নামে কলকাতা পুরসভা। চলতি বছর জুনের মধ্যে শহরের 16টি বড় এলাকায় রেকর্ড সংখ্যক গালিপিট পরিষ্কার করা হয়েছে। কলকাতার পথে আবারও ফিরবে ঐতিহ্যবাহী ট্রাম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে রূপ বদলাবে ট্রামের। ইতিমধ্যেই এ সংক্রান্ত রূপরেখা

0: রূপরেখা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসকে। প্রাথমিক সমীক্ষা করে সরকারকে রিপোর্ট জমা দিলেই তৈরি হবে ব্লু প্রিন্ট। এই উদ্যোগে এবার আশাবাদী ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। আজ সন্ধ্যায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা আসছেন। এর আগেই রাস্তার রং পরিবর্তন করা হচ্ছে, নীল সাদা রং মুছে তার জায়গায় হচ্ছে হলুদ গেরুয়া। একাধিক জায়গায় রাস্তাঘাট এই নতুন রঙে সাজানো হচ্ছে। শ্রী শাহ থাকবেন আলিপুরের সৌজন্যতে। আগামীকাল কলকাতার ন্যাশনাল লাইব্রেরির ঐতিহ্যবাহী বেলভেডিয়ার হাউসে ভারতের প্রথম ভাষাভিত্তিক মিউজিয়াম শব্দালোক বা মিউজিয়াম অফ ওয়ার্ডের উদ্বোধন করবেন তিনি। টানা 15 বছর পর এবার প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হবে। শুধু তাই নয়, প্রায় 3 ঘন্টা ধরে চলা বাজেট বিতর্কে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বিরোধী দলের বিধায়কদের নানা প্রশ্নের জবাব দেবেন স্বয়ং পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 22 জুলাই স্বরাষ্ট্র পার্বত্যর পাশাপাশি পৃথকভাবে বিদ্যুৎ দপ্তরের বাজেট নিয়ে আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। এরপর 23 জুলাই উত্তরবঙ্গ, পর্যটন, পুর নগরোন্নয়ন এবং 24 তারিখ ক্রীড়া ও যুবকল্যাণ ছাড়াও জনস্বাস্থ্য দপ্তরের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা হবে। এবার পরিষেবার পাশাপাশি যাত্রীদের স্বাস্থ্যের দিকে নজর দিল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর। যাত্রী প্রতীক্ষালয় ও গেস্ট হাউসকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের। দেওয়ালের রং থেকে নতুন পর্দা, সবকিছুতেই আনা হচ্ছে বদল, মিলবে সুস্বাদু খাবারও। আরও কড়া হচ্ছে লালবাজার। কলকাতার পুলিশ কমিশনার এক নির্দেশে জানিয়েছেন, জিরো FIR এর তদন্তে কোনো রকম বিলম্ব হলে জবাবদিহি করতে হবে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিককে। জিরো FIR এর দায়ের হওয়ার পর দ্রুত সংশ্লিষ্ট থানায় মামলা পাঠাতেও বলা হয়েছে। এদিকে এখন থেকে জেনারেল ডায়েরির খুঁটিনাটি দেখার জন্য নির্দিষ্ট অফিসারকে দায়িত্ব দেওয়া হবে প্রতিটা থানায়। কলকাতা পুলিশের নগরপাল অজয় নন্দ এ সংক্রান্ত নির্দেশ জারি করেছেন। অভয়াকাণ্ড থেকে শিক্ষা নিয়েই এই পরিবর্তন করা হচ্ছে। এখন থেকে কলকাতা পুলিশের প্রতি থানায় একজন করে আধিকারিককে দায়িত্ব দেওয়া হল। তিনি এ বিষয়ে থানার তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সমন্বয় বজায় রাখবেন। পিয়া সেনগুপ্তর ইস্তফার পর ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন ইম্পার নতুন অন্তর্বর্তীকালীন ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। গত মে মাসে সংগঠনের নতুন সভাপতি নির্বাচন নিয়ে ইম্পার দপ্তর রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়। পিয়া সেনগুপ্তর পদত্যাগের দাবিতে বারবার সরব হয়েছেন একাংশ। দীর্ঘ টালবাহানার পর ইম্পার সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন পিয়া। এরপরই ইম্পার দৈনন্দিন কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি নতুন অন্তর্বর্তীকালীন কার্যকরী কমিটি তৈরি করা হয়েছে। জেলা চিঠি শেষ হল। কলকাতা থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা ভজন গঙ্গোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়া মুভি 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। মনিহার ছবির গান শুরুতেই লতা মঙ্গেশকরের কণ্ঠে।

গানে গানে দ্বিতীয় পর্বে এখন শুনছেন ছুটির ফাঁদে ছবির গান, পরের গান দ্বৈত কণ্ঠে মান্না দে এবং আরতি মুখোপাধ্যায়।

আসরের শেষ গানটি শুনব ময়না ছবি থেকে, দ্বৈত কণ্ঠে মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়।

গানে গানে দ্বিতীয় পর্ব এ পর্যন্ত। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে 10টা বেজে 1 সেকেন্ড।

গানের ভেলায় আজ রবি ঠাকুরের গান। বৃষ্টি পড়ুক না পড়ুক, আজ পয়লা শ্রাবণ। গানের ভেলায় রবীন্দ্রনাথের শ্রাবণ যাপন।

শ্যামল প্রাণে তনে প্রথম যুগের বচন শুনি মনে নব শ্যামল।

শ্রাবণ কোথায়? আকাশে, ক্যালেন্ডারে, নাকি মন উনে? রবীন্দ্রনাথের গান যখন শুনতে বসি, তখন রবীন্দ্রনাথ আমাদের মননকে কিভাবে ছুঁয়ে যান। রবীন্দ্রনাথের গান সে তো শুধু বিনোদনের গান নয়, সে শুধু চর্চা, গবেষণা, উপাধি পাওয়ার জন্য তাও নয়। রবীন্দ্রনাথ কি আমাদের জীবনকে প্রভাবিত করেন কিভাবে? এই যে শ্রাবণ, তার বরিশন, মেঘ, বৃষ্টি, তার অনুভব, সে কি কেবল অতীত, কেবল ছেলেবেলা, ফেলে আসা দিন, বিরহ, কৈশোর, যৌবন, নাকি আজকে ঠিক এই মুহূর্তে? আমার জীবনে শ্রাবণ কোথায়? আমি মানে তো আপনি, আপনি এবং আমি দুজনে মিলেই তো বসেছি। আছে তাহলে কপালে ভাঁজ কেন? তাহলে শ্রাবণকে সেভাবে যাপন করতে পারি না কেন? প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত ভাবুন, রবীন্দ্রনাথ যখন এ গান লিখছেন, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহ শুরু হয়ে গেছে, বিশ্ব নাগরিক তিনি, 78 বছর বয়সে এই গান লিখছেন। পূব হাওয়া দিচ্ছে আর আমার মনকে সে দুলিয়ে যাচ্ছে, এই তো গানের মধ্যে থাকছে। আমার ভেতরের ভুবনকে বাইরের ভুবন কেমন করে ছুঁয়ে যাচ্ছে। প্রায় এক মাস মংপুতে ছিলেন, মে থেকে জুন মাঝামাঝি, তারপর শান্তিনিকেতনে চলে এসেছেন। আমরা দেখব রবীন্দ্রনাথের জীবনের শেষ, এই ষাটের পরের

জীবন। তিনি বর্ষাতে অন্য কোথাও থাকতে চাইতেন না। ওই রাঢ়বঙ্গে শান্তিনিকেতনের যে বর্ষা, তা তাকে যেন হিড়হিড় করে টেনে আনত। সে বছর শ্রীনিকেতনে 25 জুন থেকে একদম জুলাইয়ের মাঝামাঝি, মানে 17 জুলাই, গতকাল ছিল না, কি করছেন? ডাকঘরের গান লিখছেন। শ্রাবণ বলতে আমাদের তো 22শে শ্রাবণেরও কথা মনে হয়। ডাকঘরের মধ্যে সেই গানটি রয়েছে না, সমুখে শান্তি পারাবার। তিনি কি জানতেন তখন আর মোটি 2 বছর? জানতেন না তো। গান সৃজন, মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন তরুণ সুভাষচন্দ্র বসুর তার অনুরোধে সামনে নিয়ে তাকে দেশনায়ক বলে বরণ করছেন। কিন্তু ভেতরে তরতাজা শ্রাবণ বর্ষামঙ্গল যাপন করছেন। বর্ষামঙ্গলের সে বছরের গান দিয়ে আমরা শুরু করলাম মল্লারে, তাই না? দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। মল্লারের পরেই শুনি মেঘ মল্লার সেদিনের বর্ষমঙ্গলের আরেকটি গান, কণিকা বন্দ্যোপাধ্যায়।

ঈশ্বরের দেওয়া আঘাত কিংবা আশীর্বাদ তাকে এমন করে তৈরি করেছিলেন যে তিনি প্রকৃতির কাছ থেকে সবসময় অমৃত সুধা চয়ন করে গেছেন। আজকে তো প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে থাকাটাই আমাদের আধুনিকতা, আমাদের নাগরিকতা, আমাদের সভ্যতা। কে কত আত্মকেন্দ্রিক হয়ে থাকতে পারে, তার প্রতিযোগিতা প্রকৃতি থেকে বিচ্ছিন্ন। আর তিনি যাবতীয় জীবনের ঔষধ গ্রহণ করছেন প্রকৃতি থেকে। এই বিশ্ব চরাচরই

আসল শক্তি যোগাতে পারে, শরীরের শক্তি নয়, অন্তরের শক্তি। তার জীবনে যখন চরম আঘাত একের পর এক তাকে নির্মাণ করছে আর তিনি জীবন দেবতাকে চিনতে পারছেন, তত বেশি তিনি প্রকৃতি নিবিষ্ট হয়ে পড়ছেন, আর শহর তার ভালো লাগছে না। আমরা দেখছি সেই যে শান্তিনিকেতনে ব্রহ্মচর্য বিদ্যালয় স্থাপন করলেন, তারপর থেকে কলকাতার বসবাস সারা জীবনে হাতে গোনা কিছুদিন, সারা বছরের অধিকাংশ সময়ে শান্তিনিকেতন শিলাইদহটা কমে এসেছিল, আর বাইরে বাইরে কখনো মুম্পু কখনো পাহাড় নানান জায়গা, প্রকৃতি থেকে কখনো বিচ্ছিন্ন হতে চাননি। আর প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হওয়াটাই আমাদের আধুনিকতা, আবার আমাদের রবীন্দ্র চর্চাও। 78 থেকে একটু পিছিয়ে আসে মনে হবে, তাঁর শ্রাবণ যাপন কেবলই যেন বৃদ্ধ বয়সের যাপন, শেষ বয়সের যাপন, তা তো নয়। বরিশধরা মাঝে তিনি যখন লিখছেন তখন তার 23 বছর বয়স, অতটা পিছুব না। আমরা আসি গীতাঞ্জলি পর্বে। নিঃস্ব রবীন্দ্রনাথ প্রায়, স্ত্রী চলে গেছেন, মেজ মেয়ে রেণুকা, তারপর পিতৃদেব, তারপর সমী, বেলির বিয়ে হয়ে গেছে, রথি আমেরিকায় এগ্রিকালচার পড়তে গিয়েছেন। তাহলে সংসারে সঙ্গী বলতে ছোট্ট মেয়ে মীরা, মীরাকে নিয়ে মে মাসে চলে গেলেন কালকায়। কালকা থেকে ফিরে এসে ওই শান্তিনিকেতন, তখন গীতাঞ্জলি পর্ব শুরু হয়ে গেছে তাঁর রচনা, বয়স তখন 48। কেন এই গানটি শুনতে চাইছি, মল্লার শুনলাম, মেঘ মল্লার শুনলাম, এবার গৌড় মল্লার শুনি। 48 সালে, 48 বছর বয়সে, 1909 সালে, এমনই জুলাই শ্রাবণ, বোলপুরে বসে লিখছেন রবীন্দ্রনাথ। বোলপুরে শ্রাবণ যাপন।

পীযূষকান্তি সরকারের কণ্ঠে গীতাঞ্জলির এ গান শোনার পর গীতালির একটি গান শুনতে ইচ্ছে করছে, কাফি রাগে নিবদ্ধ। 1913-র 13ই নভেম্বর শান্তিনিকেতনে খবর এলো কবি নোবেল পাচ্ছেন। সেই প্রাপ্তির খবর তারপর সারা বাংলায় হইচই, বাংলার বিদ্যৎ সমাজ তারা কবিকে গিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন শান্তিনিকেতনে। সেসব ঘটনা আমরা জানি এবং কিছু একটা হলে হইচই তো অনেক বেশি হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এতদিন মনে হয়নি, কিন্তু এখন মনে হয়ে গেল যে নভেম্বরের পরেই ডিসেম্বরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে ডিলিট দিচ্ছেন। তারপর নানান ঘটনা, কারমাইকেল তার নোবেল পদক তুলে দিচ্ছেন। রবীন্দ্রনাথের তখন একটা নতুন বাড়ি হচ্ছে সুরুলে, সেখানে পয়লা বৈশাখ গৃহপ্রবেশ ঘটল। আর যেটা ঘটছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের অচলায়তন অভিনয়, সেখানে গুরুর ভূমিকায় স্বয়ং তিনি। আর ভেতরে ভেতরে আরও তারুণ্য, কেননা ব্রহ্মবিদ্যালয়ের বালকদের প্রত্যেকের মুখে তখন তিনি আবার নতুন করে অনেক শ্রমিকে দেখছেন। সকলের মুখের মধ্যেই যেন শ্রমীর মুখটি বসানো, তাই বলাকার সবুজের অভিযান। এই যে সবুজ, আসলে তিনি তার নিজের ভেতরে সবুজকে আহ্বান করছেন। সেই সবুজের আহ্বানের পরপরই দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহের যে গান 78 বছর বয়সে সেই গান দিয়ে শুরু করেছিলাম, এই গানটি আবার রচিত হচ্ছে তখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। ওই শান্তিনিকেতনে প্রার্থনা মন্দিরে রবীন্দ্রনাথ, তিনি তো আর কলম ছেড়ে স্টেন গান ধরতে পারেন না, তাঁর আছে কলম, তাঁর আছে মনন, কবি মন, তিনি শান্তির জন্য প্রার্থনা করতে পারেন, মানুষের বিবেকের কাছে আবেদন করতে পারেন। তাই ওই প্রার্থনা মন্দিরে তিনি বলছেন, মা মা হিংসি আমাকে বিনাশ করো না, তোমার বিনাশ সে তো আমারই বিনাশ। তাই মানুষ মানুষকে মারছে, এটা রবীন্দ্রনাথকে সবসময় বড় বড় বেশি ব্যথা দিয়েছে। সেই আবহে শ্রাবণ ওই শান্তিনিকেতনে, একই সঙ্গে অন্তরে সবুজ, বিশ্বযুদ্ধের আবহ, বুক ভরা ব্যথা, আর সকলের প্রতিটি বালকের মুখের মধ্যে দেখছেন আপন সত্তাকে, শ্রমিকে। সেই আবহে শ্রাবণকে তিনি কেমন করে দেখছেন, 53 বছর বয়সের রবীন্দ্রনাথ, ঋতু গুহা।

শান্তিনিকেতন, শ্রীনিকেতনে বর্ষা যাপন, তার মধ্যে কোথাও রবীন্দ্রনাথের জীবনে সমী

বারবার এসেছে ফিরে ফিরে। সমী খুব গাছ ভালোবাসতেন। সমী ঠাকুরের বাগান কেমন চলছে মরণের পরেও জিজ্ঞেস করেছেন প্ল্যানচেটে এসে। রবীন্দ্রনাথ সমীকে জিজ্ঞেস করছেন প্ল্যানচেটে, সমী তোর বাগান কেমন হচ্ছে? বৃক্ষরোপণ আজকে যা উৎসবের আকার নিয়েছে তার সূচনা সে তো সমীরই হাত ধরে। বর্ষা যাপন সেও যখন আমাদের স্টেটাসের উৎসব, আজকে অন্তরে সে যাপন কতটা আমরা অনুভব করি জানি না, কিন্তু রবীন্দ্রনাথ সেই বর্ষাকে আপন অন্তরে শুধু যাপন করা নয়, তিনি সকলের মধ্যে একটা উৎসবের যাপন তৈরি করতে চেয়েছিলেন। তাই এই সময়, মানে আমরা এই যে গান শুনলাম তার 53 বছর বয়স, তার পরবর্তী সময়ে তিনি শান্তিনিকেতনে বর্ষা মঙ্গল তার সূচনা করলেন। প্রথম বর্ষা মঙ্গল 60 বছর বয়সে শুরু হলো। রবীন্দ্রনাথ তখন বিশ্ব নাগরিক নোবেল পাওয়ার পরে, এবং আপনারা জানেন যে নানান দেশ, সারা পৃথিবীর বহু দেশ তিনি ভ্রমণ করছেন এই 5-6 বছর এবং পরবর্তী সময়ে আরও কয়েকবার। তো সেটা সেই সময়টা তার চতুর্থবার তিনি ইউরোপ ভ্রমণ করছেন, 1920-এর 13ই মে থেকে 1921-এর 16ই জুলাই ফিরছেন, এমনই জুলাইতে। এবং খানিকটা যেমন ভেতর অনেক দেশ ঘুরেছেন ঠিকই, কিন্তু ওই যে বর্ষার জন্য, আষাঢ়ের জন্য, শ্রাবণের জন্য যে একটা তৃষ্ণা বুকের ভেতরে, সেটা অনুভব করছেন। তাই শান্তিনিকেতনে ফিরে তিনি সে বছরই প্রথম বর্ষা মঙ্গলের সূচনা করলেন, যদিও সেটা জুলাইতে নয়, সে বছর আগস্টে হয়েছিল। কেমন কখনো কখনো দেখব ব্যস্ততার কারণে সেটা সেপ্টেম্বরে হয়েছে, কিন্তু এই বর্ষাকে তিনি উৎসবের মতো করে বরণ করছেন বর্ষা মঙ্গলের। 60 বছর বয়সের 1921 সালের বর্ষা মঙ্গল, প্রথম বর্ষা মঙ্গল শান্তিনিকেতনে, তার একটি গান শুনি না, এখন আর শাস্ত্রীয় ঠাটে নয়, মানে রাগে নয়, একদম লোকজ সুরে, শান্তিনিকেতনের ওই মাটির ভুবনের সুরে রবীন্দ্রনাথ এই গান রচনা করছেন, ঋতুগুহের পাঠ অর্ঘ্য সেন।

স্থির হয়ে বসে এ গান শোনা যায় না, ছুটে বেড়া দিচ্ছে ঘরে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টির মধ্যে এত প্রাণ, সেই প্রাণে আপন প্রাণ মিলিয়ে দিতে ইচ্ছে করে, তাই না? কত বছর বয়সে? 60 বছর বয়সে লিখছেন। আমরা বয়সের হিসেব করি না, অনেক বয়স হয়ে গেল, বার্ধক্যের কথা আসে। তুড়ি মেরে উড়িয়ে দেওয়া বয়সকে, সে তো তিনিই পেরেছেন। আমরা তার গান শুনব শুয়ে শুয়ে, বসে বসে, বার্ধক্যের কথা ভাবতে ভাবতে, হয় নাকি? একটা গান শুনে মন ভরে না। বর্ষামঙ্গলের আরেকটা গান শুনি, ওই 60 বছর বয়সের প্রথম বর্ষামঙ্গল, অর্ঘ্য সেনের পর সুচিত্রা মিত্র।

তিনি কি তখন জানতেন তার জীবনের সঙ্গে শ্রাবণ এমন করে জড়িয়ে যাবে? 25শে বৈশাখের পাশাপাশি উচ্চারিত হবে 22শে শ্রাবণ। শ্রাবণে রবীন্দ্রনাথ বললেই আমাদের 22শে শ্রাবণের কথা মনে পড়বে। এই প্রথম বর্ষমঙ্গল উদযাপিত হল তার 60 বছর বয়সে শান্তিনিকেতনে, আর 61 বছর বয়স পরের বছর দ্বিতীয় বর্ষমঙ্গল উদযাপিত হচ্ছে, কবে? 22শে শ্রাবণ। তখন তার 61 বছর বয়স। সেদিনের বর্ষমঙ্গলের একটা গান শুনি, দেশ রাগে নিবদ্ধ। সেদিন ছিল শ্রাবণ পূর্ণিমা, শান্তিনিকেতনে বর্ষমঙ্গল উদযাপিত হচ্ছে, রবীন্দ্রনাথের বয়স 61 বছর। দেবব্রত বিশ্বাস।

কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, ছবি এঁকেছেন, গান লিখেছেন। সবচেয়ে বেশি প্রাণের আরাম তার গানে। গীতাঞ্জলি পর্বের পর যখন গীতালি লিখছেন, গীতিমাল্য লিখছেন, এমনও হয়েছে আমরা দেখি যে কোনো কোনো দিন পাঁচখানা গান লিখেছেন একদিনে। তার গান লেখার সময় নেই এখন। বিশ্বনাগরিক আর বিশ্বভারতী তাকে ঘিরে যে স্বপ্ন পল্লবিত হচ্ছে, সে নিয়ে কত রকমের কর্মকাণ্ড, কত আমন্ত্রণ, কত জায়গায় যাওয়া, আর যেন পেরে উঠছেন না। কিন্তু কখনো শ্রাবণকে ফাঁকি দেননি, পারেননি দিতে। 61 বছর বয়সের এই বর্ষমঙ্গল, তারপর 62 বছর বয়সে দেখছি সে বছরই বিশ্বভারতী প্রকাশন বিভাগ প্রতিষ্ঠিত হচ্ছে। রবীন্দ্রনাথের যত বই এবার বিশ্বভারতী থেকেই প্রকাশিত হবে, তার একটা বড় আয়োজন। আর 62 বছর বয়সে রবীন্দ্রনাথ কেবল মহড়া দিচ্ছেন, কেননা তিনি তো স্বয়ং জয়সিংহ। বিসর্জ্য নাটক এম্পায়ার রঙ্গমঞ্চে 25, 27, 28 আগস্ট বর্ষার সময় 3 দিন অভিনয় পরপর, 25, তারপর 27, 28। এবং সেখানে রবীন্দ্রনাথ স্বয়ং জয়সিংহের ভূমিকায়। তাহলে কতটা চাপ সে সময়। তবুও এবং সে কারণে শ্রাবণের প্রথম দিকে খানিকটা বর্ষামঙ্গল উদযাপিত হচ্ছে। সেই বর্ষামঙ্গলের আরেকটি গান শুনি, 10:47:15। সময় কোথা দিয়ে পেরিয়ে যায়, তাই না? এই গানটি দেশ রাগে নিবদ্ধ।

78 বছর বয়সের যাপন দিয়ে শুরু করেছিলাম আজকের গানের ভেলা। এখন এসে পৌঁছলাম, মানে পৌঁছতে যাচ্ছি 76 বছর বয়সে তার বর্ষামঙ্গল, এবং সেই বর্ষামঙ্গলের একটি গান সাহানার আগে, পঙ্কজ কুমার মল্লিক।

0: 0332131342 এই নম্বরে কে আছেন, দু একজনের সঙ্গে কথা বলি, না হলে আবার রাগ নিবদ্ধ গান শুনতে শুনতে সব অনুরাগ কেমন মিয়ে যাবে। কে আছেন টেলিফোনে, আমি সরাসরি গেলাম। কেমন? হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার,
1: বহরমপুর কাশিম বাজার পালপাড়া থেকে মনোজ বলছি।
0: হ্যাঁ বলুন।
1: রবীন্দ্র গীতা শোনাচ্ছেন, ভালো লাগছে।
0: বেশ বেশ বেশ বেশ, আপনি তো প্রায়ই ফোন করেন, এত ফোন করেন কেন? মাঝে মাঝে ফোন করবেন কেমন? অন্যদেরই বলছি, যারা গত এক সপ্তাহে এসছেন তারা ফোন করবেন না। হ্যাঁ, প্রায় নিয়মিত দেখুন, কিছুই তো বলার থাকে না, অথচ কেমন যেন অনুষ্ঠানের ঘাড় মুটকে দেন, আবার ফোন না নিলে রাগ করেন। কে আছেন?
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
2: আমি নিরঞ্জন সব কথা বলছি, উত্তর চব্বিশ পরগনা থেকে।
0: বলুন,
2: দীর্ঘদিন পরে আপনার সঙ্গে কথা হচ্ছে শৈলেনবাবু। অন্য কিছু নয়, শুধু বলতে চাইছি বহুত পরে এই 22শে শ্রাবণ আমরা শনিবার পাব, যেটা আকাশবাণীর সকল গানের ভেলার শ্রোতাদের ভাগ্যে এরকম সুযোগ খুব কম জুটবে। আর সেই জন্য অনুরোধ করব যে ওই দিন আপনাকে অনুরোধ করব এবং আকাশবাণীর কর্তৃপক্ষকে অনুরোধ করব যে ওই শনিবারে আপনাকে এই গানের ভেলার স্টুডিওতে থাকার জন্য। আর একটা কথা বলছি, এক ঘন্টার তো রবীন্দ্রনাথের এই অনুষ্ঠানকে কিছুই না, যদি যুববাণীর এক ঘন্টার অনুষ্ঠানটা পিছিয়ে দিয়ে যদি এটা দু ঘন্টার করা যায়, শুধু এইটুকু আপনাকে।
0: এটা নিয়ে বললেন কিন্তু সবই তো একটা নিয়ম কানুন থাকে গো দাদা। ঠিক আছে, দেখা যাক। 10:55:32 আর একজনের সঙ্গে কথা একটা বলে নিতে পারি, কারণ একটা গান এখনো শোনানোর ইচ্ছে যে আছে। কে বলছেন? হ্যালো হ্যালো, না আমরা 76 বছর বয়সে বর্ষমঙ্গলের একটি গান দিয়ে শেষ করব। এই গানটি শুনতে শুনতেই আমরা আজকের গানের ভেলা শেষ করব, আবার নিশ্চয়ই কথা হবে। শ্রাবণ তো সবে শুরু হলো, আজকে পয়লা শ্রাবণই দেখুন 22শে শ্রাবণের প্রসঙ্গ এসে গেল। 22শে শ্রাবণকে তো আমরা এড়াতে পারবো না, তাই না? আবার কথা হবে। চিন্ময় চট্টোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি স্টুডিও ঘড়িতে বেলা 11টা। যুববাণীর অনুষ্ঠান বিজ্ঞাপনের পর।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ। উপস্থাপনায় প্রিয়াসমা গঙ্গোপাধ্যায় এবং সৌরভ দেবনাথ।

0: আশুতোষ,
1: হাই স্যার।
0: কিন্তু আমরা এরকম পজিটিভ এনার্জি নিয়ে একদম ফুল এনার্জি মোডে কেন চলে এসেছি?
1: দেখো, প্রত্যেকদিন এখানে শো করার মানে শো করতে বসার সময় আমরা পজিটিভ এনার্জি নিয়ে আসি, তবে আজকের এই এনার্জিটা একটু অন্যরকম।
0: আচ্ছা,
1: এই যে আমরা প্রথমে তুমি শুরু করলে হাউ ইজ দ্য জোশ, হাই স্যার, এই যে বিভিন্ন রকম সিনেমাগুলো থেকে আমরা এই যে এক একটা জোশপূর্ণ ডায়লগ পাই, তো সেই ডায়লগগুলো কিন্তু আমাদেরকে অনুপ্রেরণা যোগায়।
0: একদম একদম একদম।
1: এবং সিনেমাগুলোর প্রাণ কিন্তু এই ডায়লগ গুলোই।
0: একদম,
1: কারণ অনেক একরাশ এনার্জি, একরাশ ভালো লাগা, মন্দ লাগা সমস্ত কিছু নিয়ে এই ডায়লগ গুলো তৈরি হয়। শুধুমাত্র তো প্রত্যেকটা সিঙ্গেল যে ডায়লগ, সেই ডায়লগ গুলো দিয়ে কিন্তু আমরা সিনেমার নাম মনে রাখি
0: কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে আমরা হঠাৎ করে 11টার সময় ঘড়িতে যেই বেজেছে 11টা

0: আমরা হঠাৎ করে কেন সিনেমা কেন ডায়লগ নিয়ে কথা বলছি সেটাই বোধহয় আমাদের শ্রোতা বন্ধুরা বুঝতে পারছে না নাকি?
1: হ্যাঁ, না মানে না বোঝারই কথা। এবং মানে যেটা বলার সেটা হচ্ছে যারা ফেসবুক পেজ ফলো করো, মানে যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজ YUVAVANIKOLKAT যুববাণী কলকাতা, তো সেখানে ফেসবুক পেজে যারা আজকে দেখে নিয়েছো যে আমরা মানে আমি প্রিয়সমা আর সৌরভ সবাই আমরা দুজন মিলে কেন আজকে সিনেস্কোপের আড্ডা এরকম ডায়লগ বাজি নিয়ে শুরু করলাম,
0: কেন শুরু করলাম,
1: সেটা কিন্তু যারা ফেসবুক ফলো করো তারা জেনেই গেছো। কারণ সেখানে যে একটা বড় বড় করে পোস্টার দেওয়া রয়েছে আমার সৌরভের ছবি দেওয়া, তো সেখানে টপিকে লেখাই রয়েছে যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো আমাদের এই সিনেস্কোপের আড্ডায়।
0: আজকে আমরা কথা বলছি ডায়লগে বাজিমাত, একদম।
1: তো সেই ডায়লগে বাজিমাত, তোমাদের এমন যদি কোনো সিনেমা জানা থাকে যে সিনেমার ডায়লগ তোমাদের ভীষণ প্রিয় এবং সেই মানে ডায়লগগুলো দিয়ে তোমরা সিনেমার নাম মনে রাখো, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে। আর আমাদের ফোন লাইন তো খোলাই আছে 0332231314, আরেকবার বলে দিই 0332231342। তাহলে তোমরা চলে এসো, আর আমরা কিন্তু অলরেডি আড্ডা শুরু করে
0: দিয়েছি।
1: এবং মানে এই যে বিভিন্ন রকম ডায়লগ, মানে ধরো কোথাও খেতে বেরিয়েছি বা কোথাও একটা ঘুরতে বেরিয়েছি, সেখানে ধরো বন্ধুদের সঙ্গে একটা কিছু মানে কি বলবো একটা টানটান উত্তেজনাপূর্ণ একটা কথাবার্তা চলছে বন্ধুদের মধ্যে যেরকম হয় আর কি, সেখানে তুমি হঠাৎ করে একদম বলে দিলে যে ফাটাকাষ্ট খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। তো এই যে ডায়লগগুলো, এই ডায়লগগুলো কিন্তু ওই প্রত্যেকটা আড্ডারও প্রাণ আমরা বলতে পারি।
0: একদমই। এবং জানো তো মানে এই যে তুমি একটু আগে যে ডায়লগটার কথা বললে যে ফাটাকিষ্ট খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে, এই যে সময়টা মানে বাংলা সিনেমার এই যে সময়টা, যে সময় এই সিনেমাটি মানে MLA ফাটাকিষ্ট মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমা, এই সময়টা কিন্তু ডায়লগটাই বাংলা সিনেমাকে বাঁচিয়ে রেখেছিল।
1: একদম।
0: কারণ ওই সিনেমা হলে ব্ল্যাক টিকিট ব্ল্যাক হওয়া, চেয়ার ভাঙচুর করা, মানে দর্শকদের একটা যে আলাদা উত্তেজনা তৈরি হয় একটা সিনেমাকে নিয়ে, এই সময়টার সিনেমা দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো।
1: একদম।
0: এবং তার কাণ্ডারি হচ্ছে একজন, তার কথা না বললেই নয়, সেটা হচ্ছে NK সলিল। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে যদি মানে NK সলিলের ডায়লগ দেওয়া না হতো, মিঠুন চক্রবর্তী বলো, চিরঞ্জিৎ চক্রবর্তী বলো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলো, এই সময়কার যে হিরোরা ছিলেন তাদের মানে তাদের সিনেমাগুলো কিন্তু একটু বোধহয় ফিকে হয়ে যেত, কি মনে হয়?
1: আমার সত্যি মনে হয়, কারণ এই যে সিনেমাগুলো ধরো মিঠুন চক্রবর্তীর মানে মহাগুরু যিনি আমাদের, তো সেই মহাগুরুর সিনেমা মানে সেখানে একটা ফাটাফাটি দমদার কিছু একটা ডায়লগ থাকবেই, এটা মানে দর্শকেরা আশা করেই যেত। এবং ওই সিনেমা আসার আগে ধরো যে ফাটাকেষ্টর কথাই বললাম, আরও তুফান তুফান অনেক সিনেমা রয়েছে, তো এই সিনেমাগুলোর সময় মানে যখন পোস্টার পড়তো মহাগুরু তখন কিন্তু ওই মানে ওই হুড়েটা হতোই হচ্ছে মহাগুরুর জন্য এবং মহাগুরুর ডায়লগগুলোর জন্য। তখন বিশ্বাস করো এত ট্রেলার এত টিজার এগুলো আমরা দেখে সিনেমা দেখতে যেতাম না, একটা মুখ দেখে যেতাম যে এনার মুখটা রয়েছে মানে এই সিনেমাটা ভালো হবে।
0: আরে এইভাবেই বোধহয় সুপারস্টার তৈরি হয়েছিল সেই সময়টা,
1: কারণ আমরা মানে ধরো আমাদের আগের যে জেনারেশন তারা কোথায় ট্রেলার দেখবে, ট্রেলার দেখতে পেতো কোথায়, নয় সিনেমা হলে গিয়ে একটা ছিল যে সিনেমা হলে হয়তো অ্যাডেড সময় একটা কোনো ট্রেলার দেখিয়ে দিল, সেটাও খুবই কম ছিল, কারণ মানে যখন সিঙ্গেল স্ক্রিন ছিল তখন তো ছিলই না, এখন বিভিন্ন মাল্টিপ্লেক্স আসায় সেই ট্রেলারগুলো আমরা পর্দায় দেখতে পাই। কিন্তু এই যে ধরো ফাটাকেষ্ট বা আরো যে সিনেমাগুলোর নাম বলবো সেই সিনেমাগুলোর ট্রেলার কিন্তু আমরা কোনোদিন দেখিনি,
0: দেখতাম না। এবং সিনেমা দেখে বেরিয়ে আসার পর মানুষের মুখে মুখে সেই ডায়লগগুলোই কিন্তু ঘোরাফেরা করত,
1: এবং সেই ডায়লগগুলো ঘোরাফেরা করেই আমাদের সিনেমা দেখার ঝোঁকটা আরো বাড়তো।
0: একদম একদম।
1: এবার ধরো ফাটাকেষ্ট নিয়ে যেমন কথা বললাম, মানে মহাগুরু নিয়ে যখন কথা হচ্ছে তখন ওই তুলকালাম সিনেমার আরেকটা ডায়লগের কথা আমরা বলতেই পারি, তাই না?
0: যে তুফান একবারই আসে আর যখন আসে তখন সবাই ফাঁসে, তাই তো?
1: একদম। তো এই এই যে ডায়লগগুলো, তুমি যদি এই ডায়লগটা তোমার কলেজের বদমাশ বন্ধুদের সামনে একবার দিয়ে দাও, বিশ্বাস করো তারা দুপা একদম ধিক ধিক ধিক ধিক করে পিছিয়ে যাবে। তো মানে এই এই মজাগুলো, এই মজাগুলো কিন্তু এই ডায়লগগুলো থেকেই এসেছে।
0: জানো তো মিঠুন চক্রবর্তী একটা সিনেমা ছিল যার ডায়লগটা এটা, যে হাফ প্যান্টে শুরু ফুল প্যান্টে গুরু এবং তারপর হচ্ছে মহাগুরু, ঠিক আছে? তো এইটা নিয়ে এত মিম হয় এখন সোশ্যাল মিডিয়ায়, ঠিক আছে? কোনো একটা বন্ধুকে যদি তুমি বললে না যে তার একটু পেছনে লাগা একটু ঠাট্টি আর কি করবার জন্য আমরা এখন এই ডায়লগগুলো ব্যবহার করি, তো এই ধরনের কিছু তখনকার সিনেমাগুলো ডায়লগ নিয়ে কিন্তু সত্যিই খুব মজা করা হয় এখন।
1: একদম। আর ধরো মানে এই যে কলেজ লাইফের প্রেম, তারপর মাখো মাখো একটা ব্যাপার, সেখান থেকে সেইখানে একটা ডায়লগ মানে না বললেই নয়, ওই যে চিরঞ্জিতের ডায়লগ, বউ হারালে বউ পাবি রে পাগলা, কিন্তু মা হারালে মা পাবি না।
0: আচ্ছা, এই তো আমরা তো কথা বলছি, কিন্তু বন্ধুরা কি বলছে? বন্ধুরা কি আমাদেরকে জানাচ্ছে তাদের প্রিয় সিনেমার ডায়লগ কোনটা, তাদের প্রিয় সিনেমা কোনটা সেই সময়কার যেখানে ডায়লগে একদম ভরপুর ছিল উত্তেজনা?
1: নিশ্চয়ই জানাচ্ছে। যেমন ফোন লাইনে আমাদের বন্ধু চলে এসে বন্ধুর কথা শুনে নি। হ্যালো,
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?

0: নমস্কার, আমি বাংলা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
1: বলো সায়ন।
0: আজকে এত সুন্দর একটা বিষয় নিয়ে এসছো, প্রচুর ডায়লগের কথা মনে পড়ছে।
1: বলো বলো একটা ডায়লগ বলো।
0: একটা ডায়লগ মানে সেরকম চার্মিং ডায়লগ ঠিক নয়, এটা জীবন বোধের ডায়লগ। কত কিছু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক ভেঙে গেছে, কণ্ঠস্বর যে শুরুর যে ডায়লগ। এবং আর একটা ডায়লগ যে আমি যেখানে পা রাখি সেই জায়গাটা প্রথমে গরম হয়, তারপরে আগুন জ্বলে, শেষ হয় ছাই
1: হয়।
0: আর একটা ডায়লগে একটু আমি কারেকশন করে দিই, যেটা হচ্ছে নার্সারিতে শুরু,
2: নার্সারিতে শুরু, হ্যাঁ
0: গুরু
1: ফুল প্যান্টে মা গুরু।
2: তো এই জন্যই তো, মানে তোমাদের জন্যই তো আমরা একটু ছেড়ে রাখি, যাতে তোমরা বলতে পারো যে সেই ডায়লগটা আসলে কি ছিল।
1: একদম।
2: কিন্তু কিন্তু কিন্তু একটা তো মজার খেলা যদি আমরা একটু খেলি, মানে আমরা যদি শ্রোতা বন্ধুদের জন্য একটা প্রশ্ন রাখি প্রিয়সমা।
1: আচ্ছা বলো বলো।
2: একটা ডায়লগ আমরা বললাম, আমরা আশা রাখছি আমাদের শ্রোতা বন্ধুরা কেউ না কেউ সেই উত্তরটা আমাদের ফেসবুকের কমেন্টে কিংবা ফোন লাইনে তারা দিতে পারবে। একটা ডায়লগ বলো।
1: কিন্তু মানে আমরা কিন্তু এখানে সিনেস্কোপ প্লাস মজার দুটোই করব। হ্যাঁ
2: বেশ,
1: মজার মগজ মিটার সবকিছু নিয়ে বসেছি আজকে। তোমরা কোথায় শুনেছো, কোন সিনেমায় শুনেছো, কার মুখে শুনেছো, সেটা বলতে হবে কিন্তু। আর আমরা একটা গান দিয়ে অবশ্যই গান শুনিয়ে তোমাদেরকে যাব, কারণ এই যে সিনেমাটা বললাম ঠিক আছে, সেই সিনেমাটা কার সিনেমা এবং কোন সিনেমার ডায়লগ সেটার একটা গান দিয়ে হিন্ট দিয়ে যাই বরং।
2: আচ্ছা
1: ঠিক আছে। তো গানটা আমরা শুনবো অজিত গাঙ্গুলী এবং শিল্পা রাও এর কণ্ঠে। গানটা শুনে আমরা কিন্তু আবার ফিরে আসবো আমাদের আজকের আড্ডায়। কোথাও যেও না।

0: মনের রেডিও তো তোমাদের মনেই আছে এবং আমরাও নিশ্চয়ই তোমাদের মনেই আছি, তাই না? তো গানটা শুনলাম তো সেটা একটা অন্য সিনেমা থেকে, কিন্তু বিষয়টা হচ্ছে
1: কি, প্রশ্ন রেখে গেছিলাম আমরা, তাই তো?
0: প্রশ্ন, হ্যাঁ প্রশ্ন রেখে গেছিলাম যে কার মানে কার মুখে আমরা এই ডায়লগটা শুনি যে এক সেন্টেন্সে কথা শেষ, ধর তক্তা মার পেরেক, মানে আমরা যখন থেকে এই কোয়েশ্চনটা করেছি না তখন থেকে ফোন লাইন ব্লিঙ্ক করেই যাচ্ছে।
1: আচ্ছা আচ্ছা, দেখা যাক,
0: আগে শুনে নি। হ্যালো,
1: নমস্কার।
2: নমস্কার, আমি বর্ধমান থেকে ইয়ে বলছিলাম, গোপাল রায়, এটা জিৎ গাঙ্গুলি।
0: জিৎ গাঙ্গুলির গান, কিন্তু বন্ধু বলেই চলে গেল। আমরা যে প্রশ্নটা রেখেছিলাম যে এক সেন্টেন্সে কথা শেষ, ধর তক্তা মার পেরেক,
1: আর উনি বললেন জিৎ গাঙ্গুলি, কিন্তু একটু একটু ভুল হয়ে গেল নাকি?
0: হ্যালো, হ্যালো,
1: নমস্কার।
2: নমস্কার,
0: হ্যাঁ
1: কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি মুর্শিদাবাদ থেকে শিবু রায় বলছিলাম।
1: বলুন।
2: হ্যাঁ, এই ডায়লগটা হচ্ছে জিতের।
0: আচ্ছা, কোন সিনেমা? বেশ বন্ধুরা, মানে খুব খুব খুব কম কম বলে, মানে ধরে কিছুটা বলে কিছুটা বলে না, এরকম একটা বিষয়। ঠিক আছে, বন্ধুর কথা তো আবার শুনবো, ফোন লাইনে আবার বন্ধু এসে শুনে নি। হ্যালো,
2: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কে বলছেন?
2: আমি নিরঞ্জন সাহু বলছি, বিশপুর হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে।
0: বলুন
1: কোন সিনেমার ডায়লগটা আমরা বললাম?
2: আমি সবটা বলতে পারবো না, তবে আমি একটা সিনেমার ডায়লগ বলি।
1: বলুন বলুন।
2: যেটা হচ্ছে উত্তম কুমার আর হচ্ছে আপনার ওই ভাই বুড়ো, মানে তরুণ কুমার, ছোট ভাই হয়ে বড় ভাইয়ের অভিনয় করছে, আর উত্তম কুমার বড় ভাই হয়ে ছোট ভাইয়ের অভিনয় করছে। বইটা হচ্ছে ঠিক দু ভাই গান করে বেরিয়ে যাচ্ছে, এখন বেরিয়ে যাওয়ার সময় উত্তম কুমার মানে তরুণ কুমার স্ত্রী ওকে ডাকতো, উত্তম কুমার বউ দিয়ে দিকে শোনো দরজার কাছে শুধু একটুখানি বললো, দাদার গা গলায় কি লেগে আছে দেখো, এইটুকু, এ বিশ্ব জীবনে ভোলা যাবে না।
0: বেশ, হ্যাঁ এরকম প্রচুর ডায়লগ, মানে প্রচুর সিনেমার ডায়লগ আমরা জানি, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা মানে খুব বেশি পুরনো, আজকে আজকের দিনটাতে আমরা খুব বিশাল যে পুরনো যে ব্ল্যাক এন্ড হোয়াইট যুগের যে
1: সিনেমা
0: সেটা আজকে আমরা সেগুলো নিয়ে কথা বলিনি। এবং হ্যাঁ, এই মানে ওগুলো তো কাল্ট ক্লাসিক বলতে পারি, মানে উত্তম কুমারের যে সময়টা, মানে তরুণ কুমার, উত্তম কুমার, সৌমিত্রবাবু যে সময়টা, সেটা হচ্ছে সম্পূর্ণ মানে একটা কাল্ট ক্লাসিক ঘরানা। মানে অন্য কোনো দিন আমরা কিন্তু শুধু সেই সিনেমাগুলো নিয়েই কথা বলতে আসবো, সেখানে তো আরো মানে আমরা আজকে বলছি যেগুলো ডায়লগ বেসড সিনেমা, মানে ডায়লগের জন্য যে সিনেমাগুলোকে আমরা চিনি, সেরকমই বন্ধু চলে এসেছে ফোনে, শুনে নি। হ্যালো, হ্যালো,
3: হ্যালো,
0: হ্যাঁ কে বলছো, কোথা থেকে বলছো?
3: আমি বাখরপুর হুগলি থেকে শুভশ্রী কার্প বলছি।
0: বলো
1: বলো।
3: দিওয়ানা সিনেমা থেকে জিতের কণ্ঠে ডায়লগটা।
0: বেশ, একদম একদম ঠিক বলে দিয়েছে বন্ধু। শুভশ্রী কিন্তু আমাদের মানে বিভিন্ন প্রোগ্রামে মানে হাইয়েস্ট কমেন্টার, মানে সমস্ত কিছুতে কমেন্ট করে শুভশ্রী।
1: আজকেও কি জিতে গেল শুভশ্রী?
0: আজকেও জিতে গেল শুভশ্রী, এবং শুভশ্রীর জন্য একটা জোরে হাততালি হবে। এবং এই যে আমাদের ফেসবুকে আমরা বলেছিলাম কমেন্ট করতে, সেখানেও কিন্তু একজন একদম সঠিক উত্তর দিয়েছে,
1: এবং সেখানেও শুভশ্রী বলেছে,
0: শুভশ্রী বলেছে, সেটা হচ্ছে এক সেন্টেন্সে কথা শেষ, ধর তক্তা মার পেরেক, দিওয়ানা মুভিতে জিতের কণ্ঠে আমরা এটা শুনেছি। এবং আরো কিছুজন কমেন্ট করেছে
1: তাদের প্রিয় ডায়লগ কি কি আছে।
0: পিউপা ঘোষ, ও কমেন্ট করেছে হচ্ছে 70 মিনিট হ্যায় তোমারে পাস। একদম এই এই 70 মিনিট আমরা এখন মানে হাড়ে হাড়ে বুঝতে পারছি, ওয়ার্ল্ড কাপ দেখার সময় 70 মিনিটের বদলে 90 মিনিট হয়ে গেছে আমাদের জীবনে এখন। তো ওই চাক দে ইন্ডিয়া থেকে অবশ্যই এই সিনেমাটা আমাদের কাছে খুব প্রিয়। এবং আরও একজন বলেছে যে সন্তু বসাক বলছে, আমার ভালো লাগে উৎপল দত্তর ডায়লগ, তুমি আমার মাথার পাকা চুল কটায় দেখলে ভেতরে একটা দেখলে না, মানে সত্যি এই এই ডায়লগগুলো অবশ্যই
1: মজার কিন্তু ব্যাপারটা।
0: একদম। এবং আমরা এই যে গানটা শুনালাম তোমাদেরকে মনের

0: অজিৎ গাঙ্গুলি এবং শিল্পা রায়ের কণ্ঠে সেই সিনেমা, মানে সেই গানটা নিয়ে কথা হবে না, সেটা তো হয়ই না। মানে আওয়ারা সিনেমা থেকে এই গানটা আমরা শুনলাম এবং সেখানে আর একটা ভীষণ মজার ডায়লগ ছিল এবং এটার পেছনে একটা গল্প আছে। তো আমি সবাইকে, মানে যখন থেকে এই সিনেমাটা দেখেছি, এই এই ডায়লগটা শুনেছি, প্রত্যেক দিন স্কুলে গিয়ে ওই যেরকম করে দেখাতো যে মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চাপু দিয়ে খা, এরকম একটা ব্যাপার, মানে সবাইকে স্কুলে গিয়ে দেখাতাম ওই জিতে, মানে জিতের নকল করে। কারণ আমার ছোটবেলা থেকে জিত খুব প্রিয় এবং জিতের সমস্ত সিনেমা আমার দেখা, জিতের সমস্ত ডায়লগ মোটামুটি আমার মুখস্থ। তো এই এই যে সিনেমাগুলো, যে সিনেমাগুলো আমাদেরকে এত সুন্দর সুন্দর ডায়লগ উপহার দিয়েছে আমাদেরকে, এবং সত্যি বলতে এই ডায়লগগুলো এখনো মনে আছে কারণ এইগুলোর ইউনিকনেসের জন্য।
1: একদম একদম একদম। আর ওই যে বললাম যে এই ডায়লগগুলো দিয়েই সেই সময় সিনেমা হল মানে লোকে একদম ভরিয়ে ফেলতো এবং দেবজিৎ এই যে সুপারস্টার তৈরি হয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিৎ চক্রবর্তী, এরা তো আছেই, কিন্তু এই যে নতুন জেনারেশন যারা সুপারস্টার তৈরি হয়েছে, যাকে আমরা আজকে মেগাস্টার বলছি, এই ব্লকবাস্টার সিনেমাগুলো কিন্তু এই তকমাটা পেয়েছে শুধুমাত্র এই ডায়লগগুলোর জন্যই অনেকাংশে। তো সেটা কোনোভাবেই অস্বীকার করা যায় না।
0: একদম একদম। আর মানে আরেকটা সিনেমা, মানে জিতের কথা যখন বলছি, তখন বস সিনেমা নিয়ে কথা হবে না, সেটা একদমই হয় না। কারণ বস, মানে বসে জিতের যেরকম একটা ক্যারেক্টার আমরা দেখেছি, মানে একটা অড়া দেখেছি,
1: বসি ক্যারেক্টার।
0: হ্যাঁ হ্যাঁ। তো মানে ওই যে যে ডায়লগটা ছিল, বি দ্য কিং ইন ইয়োর ওন কিংডম, মানে এই যে বিষয়টা, এই যে ওর যে অড়াটা, সেটা কিন্তু খুব কম হিরোই এখনো পর্যন্ত আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে সবাই, মানে সবাই শ্রদ্ধেয়, কিন্তু বসে যে ক্যারেক্টারটা আমরা দেখতে পেয়েছি, যে অরাটা দেখতে পেয়েছি, সেটা কিন্তু আমি খুব কম হিরোর মধ্যে দেখতে পেয়েছি বাংলা ইন্ডাস্ট্রি।
1: না, এটা বায়াস বলে বলছো।
0: হ্যাঁ, বলো না, আমার খুব প্রিয় এরকম বলতে নেই। ঠিক আছে, এবার ফোন লাইনে বন্ধু এসেছে, দেখি। হ্যালো।
2: হ্যাঁ হ্যালো, নমস্কার।
1: বলুন
0: বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি মেমারি থেকে বলছি, গুলানন্দ।
0: বলুন।
2: হ্যাঁ, ওই সুলতান সিনেমার দিতে, ওই তো ফাটবে ফুটবে বাড়িওয়ালা বুঝবে।
1: আচ্ছা, আপনিও কি জিতের ফ্যান?
2: আর একটা কথা বলি, আমারও তো ওই জিৎ গাঙ্গুলি যে জিতের যে বইগুলো হয়, ওগুলো তো বোধপুরের পাশে যে রায়পুর গ্রামটা আছে, হ্যাঁ ওখানেই আমার বাপের বাড়ি, ওখানে আমরা ছোট থেকেই দেখে অভ্যস্ত।
0: আচ্ছা
1: আচ্ছা আচ্ছা।
2: অনেক সিনেমাই দেখেছি আগে, সব্যসাচী ওইসব বইগুলো দেখেছি, রঞ্জিত মল্লিকের ড্রামা বই ওইসব দেখা হয়েছে। আর জিতের শত্রু বইটা তো রায়পুরি হয়েছে।
0: আচ্ছা বেশ। তো এই মানে হ্যাঁ, জিতের ফ্যান তো অনেকেই থাকবে, যেমন আমি। ঠিক আছে,
1: তারপরে এই যে বন্ধু একটু আগে ফোন করলো,
0: দেখো জিতের সিনেমা হলে গিয়ে দেখেছি আমি খুব কম, কারণ আমি যখন ছোট ছিলাম তখন, মানে জিতের তখন ওটা গোল্ডেন পিরিয়ড ছিল, মানে 2002 থেকে 2010-12 পর্যন্ত মোটামুটি গোল্ডেন পিরিয়ড। তারপরে দেব আসলো, দেবের বেশ নাম করলো সিনেমা জগতে, এবং হ্যাঁ দেবেরও কিছু ভালো ভালো ডায়লগ আছে সিনেমার। ঠিক আছে,
1: এবং তুমি একটা জিনিস প্রিয়সমা দেখবে যে জিৎ কিন্তু বাংলা সিনেমাতে খুব কনসিয়াসলি আমার মনে হয় যে ওই জনারটাতে কিন্তু বেরোলো না।
0: না, কারণ ও চায় যে কমার্শিয়াল জনরাটাকে বাঁচিয়ে রাখতে।
1: একদম একদম, এটাই বলতে চাইছি যে অনেকে কিন্তু, অনেক আর্টিস্ট বা অনেক সুপারস্টাররা, তারা কিন্তু, যেমন দেবই, দেব কিন্তু এখন অনেক, মানে অনেক ধরনের কিছু স্ক্রিপ্ট ট্রাই করছে,
0: অনেক রকমের,
1: কিন্তু জিৎ কিন্তু আমি দেখেছি যে এই সামনে যে একটা সিনেমা আসে, কেউ বিপ্লবী কেউ ডাকাত বলে,
0: কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত,
1: হ্যাঁ ওইখানেই একমাত্র আমি দেখলাম একটা হিস্টোরিক্যাল ক্যারেক্টার ট্রাই করেছে,
0: কিন্তু সেটাও ফুললি কমার্শিয়ালাইজড একটা সিনেমা।
1: একদম একদম, সেখানেও বেশ ডায়লগ ভরপুর আছে বলেই মনে হচ্ছে। কিন্তু জিতের কিন্তু একটা ব্যাপার আছে যে ওই কমার্শিয়াল, যেটা প্রিয়সমা একটু আগেও বললো, যে কমার্শিয়াল দিকটাকে বাংলা সিনেমার আরো বেশি ফিরিয়ে আনার কথা যে কিন্তু ভাবছে বা ভেবেছে।
0: কারণ মানে আমি দেখেছিলাম, ধরো এই জিৎ দেব দুজনে মিলিয়ে যে সিনেমা হয়েছিল, মানে দুই পৃথিবীর কথা, দুই পৃথিবী কিন্তু কমার্শিয়াল ছিল অবশ্যই, কিন্তু সেখানে একটা ফ্যামিলি ড্রামা ছিল,
1: একদম,
0: মানে ইমোশন, কমার্শিয়ালনেস, মারপিট, মন খারাপ, কান্না, সবকিছু ছিল, হাসি তো ছিলই,
1: মানে যার জন্য বারবার করে দর্শকরা রিকোয়েস্টও করেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে জিৎ দেবকে একসঙ্গে ফিরিয়ে আনুন, তাহলে বোধ হয় বাংলা সিনেমার হালটা একটু ফিরবে।
0: হ্যাঁ, মানে জিৎ দেব আবার একটা এরকম দুই পৃথিবীর মতো সিনেমা করুক, তাহলে আবার সবাই হলমুখী হবে, সবাই দেখতে যাবে। এবং মানে যখন এটা নিয়ে কথা হচ্ছে, দুই পৃথিবী নিয়ে কথা হচ্ছে, সেখানে একটা ফেমাস ডায়লগ,
1: এই আমি বলবো, আমি বলবো,
0: হ্যাঁ বলো বলো বলো,
1: কারণ এই যে তুমি যার কথা বলছো বা যার মুখে এই ডায়লগটা আছে, সে কিন্তু জিৎ বা দেব নয়, সেটা কিন্তু কোয়েল মল্লিক। এবং কোয়েল মল্লিক আমার ভীষণ একজন পছন্দের অভিনেত্রী,
0: আমারও ভীষণ পছন্দের অভিনেত্রী।
1: তো সেখানে তিনি বলছেন, মানে জিৎকেই, যেহেতু অপোজিটে ওরা ছিল, জিৎ কোয়েল জিকো জুটি, তো সেখানে বলছে যে ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে,
0: এবং এই ডায়লগটা বলতে গিয়ে জিৎ যে কি কাণ্ড করেছিল মানে বলতেই পারতো না। এবং হ্যাঁ

0: সত্যি মানে যখন এই রকম ভালোবাসা নিয়ে কিছু একটা ডায়লগ, তখন মানে আমরা দুই পৃথিবীতে দেখেছি যে দুটো ক্যারেক্টার একদম অপোজিট, মানে কোয়েল এক ধরনের খুব সামাজিক এবং খুব ফ্রি ভাবে ঘুরতে ভালোবাসে, এবং জিৎ হচ্ছে মানে ওই টপ ক্লাস একজন সোসাইটি থেকে এসেছে, সে মানে এই সাধারণ ব্যাপারগুলোকে খুব একটা মানিয়ে নিতে পারে না, এবং ভালোবাসা যে বিষয়টা সেটা তার কাছে খুব একটা ক্লিয়ার নয়। এবার যে আমরা সবাই সিনেমাটা দেখেই নিয়েছি যে কি হয় পরে, এবং পরে যখন জিতের মুখে এই ডায়লগটা আমরা শুনতে পাই যে ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে,
1: একদম
0: মানে এই ডায়লগটা কিন্তু আমরা ছোটবেলায় প্র্যাকটিস করতাম এটা শুনে যে আমি বলতে পারছি কিনা।
1: এবং সিনেমাটাতে বোধহয় আমার যেটা মনে হয়েছে সিনেমাটা দেখে, যে সিনেমাটাতে কোয়েল কিন্তু আলটিমেটলি ওটাই বোঝানোর চেষ্টা করেছে পুরো সিনেমাটা, কারণ সিনেমাটার একদম ক্লাইম্যাক্সে গিয়ে কিন্তু জিত এই কথাটা পুরো বলতে পেরেছিল।
0: একদম,
1: তো সেটা কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার একজন মানুষের কাছে, যে তুমি আমাকে চাইছো মানে তুমি মানে যেই কথাটা আমি বলছি তোমাকে সেটা তুমি শেখো আগে, মানে তুমি আমার জগতে আসো, আমার পৃথিবীটায় তুমি আগে দেখো,
0: একবার ঢুকে দেখো কি রকম। বেশ, আমরা জিৎ জিৎ জিৎ জিৎ করে অনেক গলা ফাটালাম,
1: দেবের ফ্যানরা রাগ করবে,
0: দেবের ফ্যানরা এবার রাগ করবে, সত্যি রাগ করবে। এবার আমরা আবার একটা এরকম কুইজ দিয়ে যাব, আবার একটা ডায়লগ বলে যাব,
1: দেবের একটা ডায়লগ, একটা ছোট্ট শব্দ আমি বলছি,
0: সেই
1: শব্দটা দেখি শ্রোতা বন্ধুরা চিনতে পারে কিনা। সেটা হচ্ছে একটা খুব সোয়াগ নিয়ে একটা দেব একটা সিনেমায় বলবে, সিনেমাটার নাম আমি জিজ্ঞেস করছি তোমাদের, ডায়লগটা এটা ঝিঙ্কু। দেখি এই যে কথাটা দেবের মুখে, এই ঝিঙ্কু কথাটা তোমরা কোন সিনেমায় শুনেছো, বাংলা কোন সিনেমায় দেবের মুখে এই ডায়লগটা শুনেছো, দেখি বলতে পারো।
0: আর কোন সিনেমায় শুনেছো তার কি একটা হিন্ট দিয়ে যাবো নাকি শ্রোতা বন্ধুদের জন্য?
1: দেখো হিন্ট দেবো কিন্তু যাতে কেউ বুঝতে না পারে যে আমরা সরাসরি কোন হিন্টটা দিলাম।
0: বেশ, মানে আমরা সরাসরি দেবো না, কিন্তু কার সিনেমা, দেবের সিনেমা সেটা বুঝতে পারছি। দেবের সিনেমা থেকে বরং একটা গান শুনি আমরা, মেঘা সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে গানটা শুনি, আমরা আবার ফিরে আসবো আমাদের আজকের সিনেস্কোপের আড্ডায়। কোথাও যেও না, তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের যৌবনের বন্ধু প্রিয়স্মা এবং সৌরভ। চলো গানটা শুনে আবার ফিরে আসবো আজকের আড্ডায়, কেমন?

0: তাহলে লাভ ইউ লাভ ইউ ও মাই পাগলু,
1: একদম। আর এই যে সিনেমাটার গান আমরা শুনলাম এবং সৌরভ যে একটা হিন্ট দিয়ে গেল, একটা কোয়েশ্চেন করে গেল তোমাদেরকে যে ঝিঙ্কু এই যে বিষয়টা, এই বিষয়টা তোমাদেরকে বলতে হবে এটা কোন সিনেমার ডায়লগ। এবং যেটা তোমাদের কাছে বোনাস সেটা হচ্ছে আমরা কিন্তু ফেসবুক থেকে লাইভ চলে এসেছি, তোমরা আমাকে আমাদেরকে শুনতেও পাবে এবং দেখতেও পাবে এখন, এবং কমেন্ট করবে, আমরা একদম সরাসরি লাইভে কমেন্ট করব এবং আমাদের অনিয়ার তো আছি আমরা, তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা লাইভেও দেখতে পাবে, তো কমেন্ট করো আমাদের লাইভে এসে। এবং আমাদের ফোন লাইন ব্লিঙ্ক করছে, বন্ধুর কথা শুনেনি, বন্ধু কি বলছে, চলো। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ কে বলছো, কোথা থেকে বলছো?
2: আমি অঙ্কিতা নন্দী বলছি, কলকাতা থেকে।
1: বলো,
2: এটা পাগলু টু সিনেমার গান?
1: গানটা তো পাগলু টু সিনেমার অবশ্যই, কিন্তু এই যে সৌরভ আমাদেরকে একটা ডায়লগ বলে গেল গানে যাওয়ার আগে, যে
0: সেইটা কোন সিনেমা,
1: এই যে ঝিঙ্কু ডায়লগটা এটা কোন সিনেমার ডায়লগ সেটা তোমাদেরকে বলতে হবে, আমাদের ফেসবুক লাইভে এসে বলতে পারো, আর আমাদের ফোন লাইন খোলা রয়েছে 0332213134 নাম্বার, সেখানে এসে বলতে পারো। আচ্ছা, বাবাই চক্রবর্তী বলছে পাগলু, শুভশ্রী বলছে পাগলু টু, রিমো মুখার্জি বলছে দিওয়ানা মুভিতে জিতের কণ্ঠে, এটা অনেক আগে ছিল,
0: অনেক আগে একটা প্রশ্ন ছিল,
1: আর প্রবাল মহাপাত্র বলছে পাগলু। আচ্ছা,
0: তাহলে কোনটাকে আমরা নেব?
1: আমরা নেব কোন সিনেমাটা বলো তো?
0: আমরা নিতে পারি বাবাই চক্রবর্তীর কমেন্টটা, কারণ পাগলু ইজ দ্য রাইট অ্যানসার, দেবের কণ্ঠে শুনেছিলাম ঝিঙ্কু।
1: একদম, তো এই যে মজার মজার ডায়লগ গুলো, এবং পাগলু টু এ একটা ডায়লগ ছিল, সেটা হচ্ছে ডিগ্রি, তো এই যে ছোট ছোট ডায়লগ গুলো সেগুলো আমাদের কাছে খুব প্রিয়। এবং পাগলু টু মানে সিনেমাতে সেখানে একটা ডায়লগ ছিল যে ভালোবাসতে মন লাগে, ব্যাকগ্রাউন্ড লাগে না, তো এই সত্যি তো ভালোবাসার জন্য মানুষটা মনটাই তো আসল, আর কার কত ব্যাংক ব্যালেন্স আছে সেটা দিয়ে তো আর ভালোবাসা হয় না, তাই না?
0: একদমই তাই। এবং প্রিয়সমা, তুমি দেখবে যে এই যে সিনেমাগুলো, মানে পাগলু, পাগলু টু, রংবাজ, এই যে সিনেমাগুলো দেব কিন্তু অনেক বছর পরে আবার কিন্তু এই রিসেন্টলি আরেক, খুব সম্প্রতি নয় যদিও, কিন্তু আবার আরেকটি সিনেমা নিয়ে চলে এসেছিল, সেটা হচ্ছে খাদান। খাদানে কিন্তু আবার সেই কমার্শিয়াল বেসড ডায়লগ, এবং সেই যে ডায়লগটা ছিল খাদানের থেকে, তোমার মনে আছে কিনা জানি না, তুই যদি আগুন হোস তবে আমি তোর খুনি, মানে এই ডায়লগটা খাদানে যখন সিনেমা হলে গেছে বা সিনেমার পর্দায় যখন আমরা দেখছি, মানে হল পুরো একদম হাততালি, সেই সিটি ওইগুলো চলছে আর কি।
1: এবং মানে দেবের সঙ্গে এখন আমরা ইদিকা পালের যদি কথা বলি, মানে খাদান সিনেমা তো আমরা ইদিকা পালকে দেখেছি, তো ইদিকা পাল কিন্তু সত্যি মানে দেবের সঙ্গে বেশ ভালো মানিয়ে গেছে কিন্তু,
0: এবং ইদিকা পালের লুকটাও কিন্তু সেই সেই সময়কার একটা
1: মানে কমার্শিয়াল ফেসটা আমরা কিন্তু আবার ফিরে পাচ্ছি আস্তে আস্তে। খাদান বলো, তারপরের যে সিনেমাটা মানে প্রজাপতি, একদম ফ্যামিলি ড্রামা, কিন্তু সেখানেও ইদিকা পালের যে একটা ছোট্ট ক্যামিও ক্যারেক্টার ছিল, সেই ক্যারেক্টার
0: প্রধানের কথা বললে না, দেবের যে প্রধান সিনেমা,
1: হ্যাঁ প্রধান সিনেমায় কিন্তু অনেক মানে অনেক ডায়লগ রয়েছে, শুধুমাত্র একটা দুটো নয়, কারণ প্রধানে প্রধান সিনেমাটাই আমাদের কাছে খুব প্রিয় একটা সিনেমা, এবং সেখানে সমস্ত কিছু মানে একজন পুলিশ হয়ে যেগুলো ঠিক করছে, সমস্ত কিছু নিজের হাতে দায়িত্ব নিয়ে করছে, প্রধান সিনেমাটাতেও প্রচুর ডায়লগ রয়েছে, কিন্তু মানে আমি সত্যি কথা বলতে কি এখন এই সময় দাঁড়িয়ে ধরো আগের যে ডায়লগ বেসড মুভিগুলো, আমার নিজের এটা পার্সোনাল ওপিনিয়ন যে আগে যেরকম আমরা এই ধরো পাগলু, চ্যালেঞ্জ টু, পাগলু টু, এই যে সিনেমাগুলো দেখেছি, বা জিতের আগের যে সিনেমা, বা প্রসেনজিৎ, চিরঞ্জিৎ আরও যে সিনেমা, সেইগুলো থেকে যে ডায়লগগুলো যেরকম ডেপথ দিয়ে আমরা পেতাম, এবং ধরো এই যে তুমি প্রধানের কথা বললে বা খাদানের কথা বললে, এই ডায়লগগুলো যত না আমাদের মনে থাকবে তত তার থেকে

0: মনে থাকবে কিন্তু আগের যে সিনেমাগুলো সেগুলোর ডায়লগ,
1: মানে দেবজিৎকে ওখান থেকে আমাদের চেনা
0: চেনা আর কি, এবং সেখান থেকে আমরা শুরু করেছি জিনিসটা দেখা। কিন্তু মানে ধরো পাগল, মানে দেবজিতের আগেও তো প্রচুর সিনেমা হয়েছে, সেই সিনেমাগুলো থেকে আমরা প্রচুর ডায়লগ পেয়েছি এবং আমাদের কাছে সেগুলো অনেক অনেক অনেক বেশি পাওয়ার মতো। সেরকমই আরেকটা সিনেমা, মানে ধরো কমার্শিয়াল প্লাস ফ্যামিলি ড্রামা সমস্ত কিছু নিয়ে একটা সিনেমা, সেটা হচ্ছে বাইশে শ্রাবণ।
1: বাইশে শ্রাবণ
0: আমাদের
1: সৃজিত মুখার্জি,
0: মানে সৃজিত মুখার্জি, এবং সব থেকে বড় কথা ওখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা যেভাবে পেয়েছি, যেভাবে দেখেছি, পরমব্রত রাইমা সেন তো একদম টপ নচ, আবি টপ নচ, কিন্তু মানে বাইশে শ্রাবণে না ওই যে অরা বলছি বারবার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ওই অরাটা ছিল,
1: মানে প্রবীর বাবুর সেই অরাটা ছিল আর কি,
0: একদম মানে সেই অরাটা আমরা পেয়েছি। এবং আমাদের
1: সরি, প্রবীর বাবু নয় তো,
0: ক্ষমা করে দেবেন। এবং মানে এই যে প্রত্যেকটা জায়গাতেই এই যে ডায়লগটা, মানে সৌরভ অলরেডি বলেই দিল যে প্রবীর বাবু নয় স্যার, আমি কোনো মুদির দোকান চালাই না, এই যে ডায়লগ
1: মানে দেখেছো, মানে
0: সত্যি সত্যি মানে এই যে সোয়াগগুলো, এই সোয়াগগুলো থেকেই তো ডায়লগগুলো শুরু হয়, তাই না? এই বাইশে শ্রাবণের পরেই ভাবো, বাইশে শ্রাবণ তো আমরা সবাই দেখেছি, বাইশে শ্রাবণের পরে তার সিকুয়েল হলো, তো সেইগুলো থেকে মানে দ্বিতীয় পুরুষ হয়েছে, তারপরে তোমার দশম অবতার হয়েছে, অনেক রকম সিনেমা হয়েছে, কিন্তু একটা ডায়লগ আমাদের সারা জীবন মনে থাকে।
1: কোনটা কোনটা?
0: জীবনের ডাল ভাত আর বিরিয়ানির তফাৎটা বুঝতে শেখো, প্রথমেরটা নেসেসিটি, পরেরটা লাক্সারি। তো এই যে বিষয়গুলো, এই এই ডায়লগগুলো আমরা সবাইকে বলি,
1: এই ডায়লগটা যেই সময়টা আসছে সিনেমাতে, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু ওই চরিত্রটি, মানে আবারও বলছি প্রবীর স্যার আর কি, তো তিনি কিন্তু রাইমা সেনকে, রাইমা সেনের যে চরিত্রটা তাকে কিন্তু জীবন বোধের কথাও একটা বলছেন, যে প্রথমেরটা প্রয়োজনীয় কিন্তু পরেরটা হচ্ছে লাক্সারি, বিরিয়ানিটা হচ্ছে লাক্সারি আমাদের কাছে,
0: কারণ প্রত্যেকদিন বিরিয়ানি খেতে সত্যিই ভালো লাগে,
1: সত্যি ভালো লাগে না, কিন্তু বিরিয়ানি না হলে চলেও না মাসে একদিন,
0: মানে মাসে একদিন মানে এর বিরিয়ানি খেলে ভালো হয়, ওই একদিন মানে ধরো কোনো কিছু খুব ভালো জিনিস, খুব ভালো খাবার তোমার রোজ রোজ কিন্তু ভালো লাগবে না, কারণ মুখ মেরে দেবে, কিন্তু তুমি কি ডাল ভাত আলু সেদ্ধ তোমাকে যদি প্রায় এক সপ্তাহে রোজ খাওয়া মানে খেতে বলা হয়, তুমি কিন্তু খেয়ে নেবে, তোমার শরীর খারাপ হবে,
1: শরীর খারাপ করবে,
0: কিন্তু বিরিয়ানি যদি তুমি রোজ খাও তোমার এক তো ভালো লাগবে না, দ্বিতীয়ত হচ্ছে তোমার শরীরটা খারাপ করবে,
1: একদম।
0: সুতরাং লাক্সারি যদি আমি এক্সেসিভ মানে এক্সেসিভ ইউজ করি লাক্সারি জিনিস, তাহলে কিন্তু আমাদের শরীর এবং আমাদের যে লাইফস্টাইল সমস্ত কিছুই একটুখানি বিঘ্ন ঘটতে পারে।
1: বুঝতে পারছি প্রিয়স্মা, তোমার মধ্যে সেই সাইকোলজিস্ট দিকটা তোমার মধ্যে চলে আসছে, ফুটে উঠছে, কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে আরেকটা ডায়লগে, যেটা আমার ভীষণ ভাই মাথায় আসছে, এবং আমি দেখলাম ফেসবুকে একজন কমেন্ট করেছে, ডায়লগটা হচ্ছে মিঠুন চক্রবর্তী, ঠিক আছে, যে বালি পোড়াও নয়, জল ঢোড়াও নয়, জাত গোকরো একছো বলেই ছবি,
0: মানে এইটা তো মানে এটা সত্যি আমাদের মিস করাটা উচিত হয়নি, মানে যখন মিঠুন চক্রবর্তীর কথা আমরা বলছিলাম তখনই এটা আমাদের বলা উচিত ছিল যে মানে সত্যি ওই একছো বলেই ছবি। তো এই যে বিষয়টা, এই এটা মানে আমার একটা ভীষণ ভালো স্মৃতি রয়েছে এই ডায়লগটা দিয়ে, কারণ মানে ছোটবেলায় এরকম অনেক কিছু ঘটনা ঘটেছে এবং এই ডায়লগটা দিয়ে অনেক অনেক অনেক ফান হয়েছে আমার।
1: কি বলো
0: তো, মানে আমার মানে উল্টো দিকের বাড়িতে একজন ভদ্রলোক থাকতো, ঠিক আছে, এবার তার কিছু একটা সাইকোটিক প্রবলেম ছিল হয়তো, এবার সে মাঝে মধ্যে এক একটা ক্যারেক্টার হয়ে উঠতো নিজে, ঠিক আছে, মানে এক এক সময় এক এক রকম ক্যারেক্টার নিজের মধ্যে, সে ডিলিউশন বাইপোলার এরকম যেটা ছিল, তো সে একবার একবার তার মধ্যে এই ক্যারেক্টারটা মানে সে ইনবিল্ট করেছিল যে সে মিঠুন চক্রবর্তী এবং এই ক্যারেক্টারটা সে, তো পুরো বাড়ির দেওয়ালে লিখে দিয়েছিল, মানে ওই যে ডায়লগটা তুমি বললে যে জল ঢোড়াও নই, জাত গোখরো এবং একছো বলেই ছবি, এবং প্রত্যেক দিন সন্ধেবেলা এই ডায়লগটা উনি প্রায় আধ ঘন্টা থেকে এক ঘন্টা পারফর্ম করতেন ওই রকটায় বসে, মানে মানে সাংঘাতিক মজা হতো, মানে দেখতে এত মানে এত সুন্দর করে বলতো এবং একদম নকল, একদম মানে টু দি পয়েন্ট কপি করতো, মানে সত্যি বলা উচিত না যে মানে কারুর সাইকোটিক প্রবলেম নিয়ে অবশ্যই খুব খুব হাসি মজা করা আমাদের একদমই উচিত না, কিন্তু যে বিষয়গুলো তিনি তার ওটা মিমিক্রি করার ক্ষমতা ছিল,
1: ক্ষমতাটা দেখতে হবে, হ্যাঁ হ্যাঁ,
0: মানে সে যেভাবে মিমিক্রি করতো মানে আমরা অবাক হয়ে দেখতাম বারান্দা দিয়ে, আরে কি দারুণ করছে, মানে ওই মিমিক করার ক্ষমতাটা কিন্তু সত্যি কুর্নিশ জানানোর মতো সেই মানুষটা।
1: একটা জিনিস আমার মনে হয়, আমি দেখেছি অনেক কেস এই এই মুহূর্তে মনে আসছে, যে অনেকে কিন্তু যখন এই হিরো বা হিরোইনের কোনো একটা পর্দার হিরো বা পর্দার নায়িকার জন্য একদম ফ্যান হয়, অন্ধভক্ত যারা হয়, তখন কিন্তু এই সাইকোটিক প্রবলেমগুলো অনেক সময় আসে যে তারা তাদেরকে মিমিক করে এবং তারা তাদেরকে মানে ভাবে যে ওটাই সেই ক্যারেক্টারটা,
0: একদম
1: এই ফ্যান্ডম থেকেও কিন্তু এই জিনিসটা আসে।
0: এটা এটা সত্যিই আসে, কারণ মানে কিছু মানুষ হয় তারা এক একজনের খুব খুব মানে একদম ফ্যান গার্ল বা ফ্যান বয়, এবং সেইটা থেকে কিন্তু মিমিক করার ক্ষমতা, এবং মানে এটা সত্যি

0: একদম মানে পুরো বিশাল পর্যায়ে পৌঁছে যেতে পারে এই ফ্যান্ডমটা কিন্তু।
1: তো আচ্ছা এটা নিয়ে বোধহয় আমরা মনপাড়া জংশনে আলোচনা করতে পারি।
0: একদম একদম একদম। কিন্তু আমরা আজকে এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিয়ে যখন কথা বলছি সেখানে আরো একটা ডায়লগ রয়েছে, সেটা আমরা বলবো না কোন সিনেমার ডায়লগ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অবশ্যই, সেটা হচ্ছে টিকটিকি আর গিরগিটি সমগোত্রীয় হলেও এক জিনিস নয়। এটা হচ্ছে ডায়লগটা যে টিকটিকি আর গিরগিটি সমগোত্রীয় হলেও এক জিনিস নয়।

0: প্রিয়াসমা, তোমার ফোন নাম্বার একটু দাও তো।
1: কেন?
0: সে কি ফোন নাম্বার দেবে না?
1: কেন দেবো?
0: মানে ফোন নাম্বারটা চাইছি, দাও।
1: এখন অন্য আর দেবো?
0: হ্যাঁ, মানে তুমি আমার স্কুলমেট, ছোটবেলার বন্ধু, পাড়ার পরিচিত।
1: ছোটবেলার বন্ধু পাড়ার পরিচিত না হলে ফোন নাম্বার দেওয়া যাবে না। এটা আমি শিখেছি কার থেকে বলো তো? কার থেকে? মিমি চক্রবর্তীর থেকে। আচ্ছা, এবং সিনেমা মানে এই সিনেমাটা বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না, একটা এটার পপুলার ডায়লগ যে তুমি কি আমার স্কুলমেট, ছোটবেলার বন্ধু, পাড়ার পরিচিত না তো, তাহলে কি করে বিশ্বাস করবো তোমাকে? মানে এই যে বিশ্বাস করার ব্যাপারটা এখানে, মানে মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা আমার দুর্ধর্ষ লেগেছিল, সত্যি তাই।
0: এবং মিমি চক্রবর্তী না, সোহম মিমির যে জুটিটা বাংলা সিনেমায়,
1: মানে এটা সত্যি, মানে সোহম মিমির যে জুটিটা তৈরি হয়েছিল সেই জুটিটা কিন্তু সাংঘাতিক ভালো ছিল,
0: একদম
1: দারুণ ভালো একটা চরিত্র ছিল। কিন্তু আমরা যে প্রশ্নটা রেখে

0: ছিলাম সেটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি। আমরা রেখে গেছিলাম যে
1: এই যে ডায়লগ বলেছিলাম,
0: টিকটিকি আর গিরগিটি সমগোত্রীয় হলেও এক জিনিস নয়। এটা আমরা বলেছিলাম যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই ডায়লগটা আমরা শুনেছি, কিন্তু কোন সিনেমা থেকে? অবশ্যই অনেকে উত্তর দিয়েছো, উত্তর দিয়েছো শুভশ্রী, বাবাই চক্রবর্তী, সুমিতা রায়, সিদ্ধার্থ পাল, সবাই বলছে মিশর রহস্য। আর একেবারে সবাই ঠিক কথা বলেছে। এবং আমরা যে গানটা শোনালাম, কাকাবাবুর গান, সেটা অবশ্যই মিশর রহস্য থেকে। এবং তোমাদেরকে সাবধান করে বিশ্রামে চলে এসেছি আমরা আবার, মানে বিশ্রাম নিতে আমরা আবার তোমাদের সামনে আড্ডা দিতে চলে এসেছি। তোমাদের সামনে কেন বললাম, কারণ আমরা অলরেডি এই ফেসবুক লাইভ রয়েছে যুবাণী কলকাতার ফেসবুক পেজ থেকে, আমাদের ফোন লাইন খোলা রয়েছে 0332231314। আর আমরা যেটা কথা দিয়েছিলাম যে আমরা কিন্তু এই যে মিশর রহস্যের কথা বললাম, মিমি চক্রবর্তীর কথা বললাম, এবার কিন্তু আমরা একটু বলিউডে ঢুকবো।
1: বলিউড,
0: বলিউডে মানে এই অলরেডি কমেন্টে অনেকজন বলেছে যে কিতনে আদমি থে,
1: ও শোলের সে ডায়লগটা মানে ফাটাফাটি একদম, বুঝতে পারলে তো?
0: একদম একদম, মানে এই ডায়লগটা সবাই, মানে আমরা হয়তো সবাই ইউজ করি যে কিতনে আদমি থে, দো থে সরদার। তো এই যে মজার, মানে সত্যি মজার মজার ডায়লগ গুলো ছিল। এবং আরেকটা খুব খুব ইন্টারেস্টিং ডায়লগ, তো সেই ডায়লগটা কিন্তু সৌরভ বলবে তোমাদেরকে। বেশ,
1: মানে ধরো এইটা ডায়লগটা বলার আগে আমি বলি যে এরকম কি হতে পারে যে ধরো বললো যে তোমার কাছে এটা আছে ওটা আছে, তো মানে আমার কাছে এটা আছে ওটা আছে, তোমার কাছে কি আছে? তো তখন কেউ যদি বলে মেরে পাস মা হে রে পাগলা,
0: মানে এই সত্যি, মানে এই এই মেরে পাস মা হে এই ডায়লগটা কিন্তু সত্যি কথা বলতে দিওয়ার সিনেমায় যখন মানে অমিতাভ বচ্চন বলছেন যে মেরে পাস গাড়ি হ্যায় বাংলা হ্যায় মকান হ্যায় তেরে পাস কিয়া হ্যায়, তখন যে ডায়লগটা শশী কাপুরের কণ্ঠে যে মেরে পাস মা হ্যায়, তারপরে যে ধুমতানানা মিউজিক,
1: এই ধুমতানানা ব্যাপারটা কিন্তু হয় ডায়লগ গুলোর পরে
0: একদম, মানে এটা থাকবেই। তো সত্যি একটা পাওয়ারফুল ডায়লগ, যে মানে সত্যি সমস্ত কিছু থাকলেও মা আছে মানে শক্তি আমার কাছে।
1: আরেকটা হচ্ছে এই পাওয়ারফুল এর কথা বললে মনে পড়লো, পুষ্পা নাম শুন কি ফ্লাওয়ার সমঝে কিয়া ফায়ার হু ম্যায়,
0: একদম। পুষ্পা তো মানে পুষ্পার প্রত্যেকটা ডায়লগই ভালো, মানে সব প্রত্যেকটা, মানে শুধুমাত্র যে এক একটা সিঙ্গেল ডায়লগ সেটা নয়, কিন্তু মানে পুরো ডায়লগ ফরমেশনটা সিনেমা সিরিজে মানে সত্যিই ভালো।
1: এবং তুমি ভাবো যে একটা রিজিওনাল ইন্ডাস্ট্রি, সেখান থেকে পুষ্পা তৈরি হওয়া এবং সেটা পুরো ভারত জুড়ে ছড়িয়ে পড়া, পুরো গোটা সিনেপ্রেমী দর্শকদের কাছে পুষ্পা এখন একটা মানে ব্র্যান্ড বলতে পারো,
0: একদম সত্যিই ব্র্যান্ড, সত্যিই ব্র্যান্ড। এবং পুষ্পা ছাড়াও মানে পুষ্পার মানে মানে একটা অড়া তো আমরা দেখেছি
1: আল্লু অর্জুন,
0: হ্যাঁ, কিন্তু অড়া কাকে বলে সেটা আমরা দেখেছি ডন সিনেমায়, একদম মানে ডন সিনেমায় আমাদের অমিতাভ বচ্চন তার যে অড়াটা,
1: তো সেটা কিন্তু পকড়না মুশকিল হি নাহি প্রশমা নামুমকিন
0: হ্যায়। তো এই এই সিনেমার ডায়লগ গুলো কিন্তু আমাদের কাছে মানে সত্যি কাল্ট ক্লাসিক বলতে এগুলোকেই আমরা হয়তো বুঝি।
1: একদম একদম একদম। আর মিস্টার ইন্ডিয়ার কথা তো বলছো না, মিস্টার ইন্ডিয়ার কথা বলো, ওই যে সোনালি পোশাক তার সঙ্গে একটা শয়তানি হাসি এসে যে ডায়লগ গুলো বলছে সিগনেচার স্টাইলে,
0: একদম মানে ওখানে তো মানে যে ডায়লগটা ছিল বিখ্যাত অম্বেশপুরীর যে মগাম্বো খুশওয়া,
1: খুশওয়া
0: মানে এখনো পর্যন্ত যারা যারা আমাদের যুবাণীর শো শোনো এবং এফএম এও শোনো, তারা কিন্তু খুব ভালো করে জানে যে আমাদের মজারু মানেই মজারু শেষে ওই একটা উত্তর দিলেই সেখানে যে মগাম্বো খুশওয়া ওই যে সাউন্ডটা বাজে না, সেটা কিন্তু সাংঘাতিক, সেটা শুনতেই ভালো লাগে। তো হ্যাঁ, এরকম অনেক সিনেমা নিয়েই তো আমরা কথা বলছি। এবং এই প্রথমে যখন কমেন্ট পড়ছিলাম তখন আরেকটা মানে এই পেয়েছিলাম, সেটা হচ্ছে তোমার ওই যে না 70 মিনিট, তোমারে পাস 70 মিনিট টাইম হ্যায়। এখন আমরা বলছি যে হ্যাঁ সত্যি আমাদের কাছে খুব কম টাইম আছে, খুবই কম। এবং আরও একজন বন্ধু আসবে তোমাদের কাছে মানে এই ওয়ার্ল্ড কাপের গল্প বলতে, কিন্তু তার আগে যে বিষয়টা মানে এই যে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, এই যে সিনেমায় যে একটা ডায়লগ সেটা কিন্তু আমি সব জায়গায় বলি যে বড়ে বড়ে দেশ সময় আছে ছোট ছোট বাতে হতি রাতি হে সেনোরিটা। তো এই ডায়লগটা
1: কিন্তু বলেছে কখনো প্রিয়সমা যে এরকম সেনোরিটার মতন একটা কেউ বলেছে যে বড়ে বড়ে দেশ সময় এসি ছোটি ছোটি বাতে হতি রাইতে?
0: কেউ বলেনি, বিশ্বাস করো কেউ বলে না আমাকে, দুঃখের বিষয় আমার, মানে খুবই দুঃখের বিষয়।
1: তার জন্য তোমাকে একটা ডায়লগ বলতে
0: পারি, বলো বলো।
1: জিন্দেগি বড়ি হোনি চাইয়ে লম্বি নেহি,
0: ও বাবা আনন্দ। তো মানে সত্যি এই ডায়লগ গুলো কিন্তু আমাদের সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে, কারণ কোনোদিন আমরা এগুলো ভুলবো না,
1: ভুলবো না।
0: মানে ধরো সমস্ত কিছু, যে তুমি ওম এইটা বললে যে জিন্দেগি বড়ি হোনি চাইয়ে লম্বি নেহি, তো এই এই লম্বি জীবনে যখন একটা মেয়ে তার মানে বিবাহিত সম্পর্ক কাটাচ্ছে, সেখানে একটা ধরো কেউ একটা বললো যে এই সিঁদুর টিঁদুর পরে কি হবে, তখন একটা মেয়ে বললো, এই চুটকি সিন্দুর কি কিমত তুম কে জানো রমেশ বাবু। তো এই ডায়লগগুলো কিন্তু মানে মানে আমাদের এখন যেগুলো ফেসবুক মানে বাদবাকি যা মিডিয়া রয়েছে সেইগুলোতে মানে এই যে ছোট ছোট মিম তৈরি হয়, একদম মিম মেটেরিয়াল, এগুলো সত্যি মিম মেটেরিয়াল,
1: মানে শৈশব বানপ্রস্থ থেকে আমরা গ্রাহস্থতে চলে এসেছি,
0: কিন্তু এই ডায়লগগুলো আমরা ভুলিনি, ভুলবো না, এরকম একটা বিষয়। তো এরকম ডায়লগ এইসব তো হবেই, কিন্তু ওই যে সত্তর মিনিট টাইম হ্যাঁ আমাদের কাছে, কিন্তু এই 90 মিনিটের খেলার একটা ছোট্ট, একদম এই ফিফা ওয়ার্ল্ড কাপের একটা সুন্দর একটা প্রতিবেদন রয়েছে আমাদের বন্ধু সৌরিকের থেকে।
1: সৌরিকের
0: এই ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ, তো ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ তোমাদের সঙ্গে প্রতিদিনই থাকছে এবং আজকেও থাকবে, অন্যথা হবে না। এবং তোমাদের সঙ্গে রয়েছে সৌরিক, তাহলে সৌরিকের কথা শুনে আমরা আবার ফিরে আসছি আজকের আড্ডায়, এবং খুব কম সময়ের জন্য ফিরে আসবো তোমাদের সঙ্গে। চলো সৌরিকের কথা শুনে আমরা চলে আসি
2: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: একটা গোটা জেনারেশন যারা রেডিও শুনে এবং টেলিভিশন পর্দায় চোখ রেখে বড় হয়েছে, দেওয়ালে পোস্টার টাঙিয়েছে আর বন্ধুদের সঙ্গে তর্কে মেতেছে, তাদের কৈশোর আর যৌবনের অলিখিত সমাপ্তি ঘটেছে এই 2026-এর ফিফা বিশ্বকাপে। ফাইনালের অন্তিম মহাযুদ্ধের বাঁশি বাজার আগেই ফুটবল বিশ্ব টের পাচ্ছে এক চরম শূন্যতা, কারণ এরপর মাঠের সেই চেনা জাদুকরদের অনেকেই আর কখনো দেশের জার্সি গায়ে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না। আমাদের ছোটবেলা সেই বাঁধ ভাঙা উন্মাদনা, চায়ের কাপে তুফান তোলা তীব্র গোল ডিবেট, আর ফুটবলকে ঘিরে প্রতি 4 বছরের যে চেনা উত্তেজনা তার শেষ সলতেটুকু জ্বলছে এখনো। তাদের বিদায় লগ্নে আর দীর্ঘ লড়াই ও অনন্য অবদানকে উৎসর্গ করে এক গভীর শ্রদ্ধার্ঘ। আজ ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে তোমাদের সঙ্গে আমি সৌরিক। প্রথমেই পর্তুগালের মাদাইরার এক অতি সাধারণ পরিবার থেকে উঠে এসে বিশ্ব ফুটবলের সিংহাসন দখল করার গল্পটার নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সে আমাদের শিখিয়েছে প্রতিভা যদি ঈশ্বরের উপহার হয় তবে কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছে শক্তি দিয়ে সেই প্রতিভাকেও টেক্কা দেওয়া যায়। বিশ্বকাপের মঞ্চে তার অবদান অবিস্মরণীয়। 5টা ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য নজির কিংবা স্পেনের বিপক্ষে সেই হ্যাট্রিক, রোনাল্ডো মানেই ছিল শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার গ্যারেন্টি। বিশ্বকাপ ট্রফি না পাওয়ার এক চাপা আর্তনাদ হয়তো তার কেরিয়ারে থাকবে, কিন্তু তার রেখে যাওয়ার নেভার গিভ আপ মেন্টালিটি আগামী শতকের ফুটবলারদের বুক চিতিয়ে লড়তে শেখাবে। অন্যদিকে আসি ব্রাজিলের সাম্বা ফুটবলারের কথায়। নেইমার জুনিয়রের পায়ে বল যখন থাকতো তখন সবুজ মাঠটা মনে হতো ক্যানভাস, আর সে একজন চিত্রশিল্পী। সাম্বার ছন্দ নিখাদ আনন্দ আর ড্রিবলিংয়ে যে ঐতিহ্য ব্রাজিলিয়ান ফুটবলারের মূল শক্তি, নেইমার ছিল তার শেষ খাঁটির প্রতিনিধি। পেলের গোল সংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার মহাকাব্যিক কীর্তি করার পরও বিশ্বকাপ ট্রফি না পাওয়ার দুঃখ থাকবে, কিন্তু 2026-এর এই মঞ্চ থেকে তার বিদায় মানে ফুটবল থেকে এক অদ্ভুত সুন্দর শৈল্পিক ড্রিবলিং আর নিখাদ আনন্দের চিরতরে বিদায় নেওয়া। অন্যদিকে ফুটবল বিশ্বে মেক্সিকান গোলকিপার গুইলার্মো ওচোয়া এক পরম বিস্ময়ের নাম। ক্লাব ফুটবলে হয়তো সে আর 5টা সাধারণ গোলকিপারের মতোই ছিল, কিন্তু প্রতি 4 বছর পর যখন বিশ্বকাপে সাইরেন বাজত, ওচোয়া রূপান্তরিত হতো এক অপরাজেয় প্লেয়ারে। 2014 ফিফা বিশ্বকাপের ব্রাজিলের একের পর এক আক্রমণ যেভাবে গোল লাইন থেকে ফিরিয়ে দিয়েছিল, কিংবা 2018-তে জার্মানিকে স্তব্ধ করে দিয়েছিল, গোটা বিশ্ব তখন দেখেছিল এক অলৌকিক উপাখ্যান। ওচোয়া প্রমাণ করেছিল যে বিশ্বকাপের মঞ্চে মহানায়ক হওয়ার জন্য কোনো বড় ক্লাবের তকমা লাগে না। বিশ্ব ফুটবলের মঞ্চ থেকে তার বিদায়ের সঙ্গে সঙ্গে বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর আর রহস্যময় একটা অধ্যায়ের অবসান ঘটল। অন্যদিকে আসি যুদ্ধবিধ্বস্ত শৈশব থেকে মিডফিল্ড শাসনের রাজপুত্রের কথায়। ক্রোয়েশিয়ার স্বাধীনতা যুদ্ধের ভয়াবহতা কিংবা রিফিউজি ক্যাম্পে কেটে যাওয়া শৈশব আর শীর্ণকায় শরীরের কারণে বাতিলের খাতায় পড়ে যাওয়া লুকা মদরিচ, তার জীবনের শুরুটা অনেকটা এরকমই ছিল। কিন্তু সেই ছেঁড়া জুতো পরা ছেলেটাই যে বিশ্ব ফুটবলের মিডফিল্ড শাসন করবে কিংবা ক্রোয়েশিয়াকে ফুটবল মানচিত্রের শীর্ষে তুলবে তা কে জানত। 2018 সালে দলকে ফাইনালে তোলা এবং ব্যালন ডিওর জয় ছিল তার আজীবন লড়াইয়ের উপহার। 2026-এর এই শেষ বিশ্বকাপে এসেও তার পাসিংয়ের ধার কমেনি। তার বিদায় মানে মাঠের নিখুঁত আর্কিটেকচার আর এক মার্জিত ফুটবল যুগের অবসান। মিশরের রাজা যে পুরো আফ্রিকান ও আরব অঞ্চলের ফুটবল উন্মাদনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে, তার নাম মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে রেকর্ড করা সালাহ যখন দেশের জার্সিতে নামতো, তখন তার কাঁধে থাকতো কোটি কোটি মানুষের স্বপ্ন। বিশ্বকাপের মঞ্চে তার উপস্থিতি সবসময় ছিল এক পজিটিভ এনার্জি যা চিরস্মরণীয় হয়ে থাকবে। এরপর আসা যাক সেই নামটার কাছে, যা উচ্চারণ করলেই ফুটবল খেলাটার প্রতি এক গভীর কৃতজ্ঞতা তৈরি হয়। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালের আসর বসতে চলেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি ফ্লাইং স্পেন, আর এই ফাইনাল ম্যাচটা হতে চলেছে ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সর্বশ্রেষ্ঠ জাদুকর, ফুটবলের ঈশ্বর লিওনেল মেসির শেষ নৃত্য। গত দুই দশক ধরে যে আমাদের প্রতিটা উইকেন্ড আনন্দময় করে তুলেছিল, ফুটবলকে করে তুলেছিল কবিতার মতো সুন্দর, 2022 সালে কাতার বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা উঁচিয়ে ধরে যে দীর্ঘদিনের গোট ডিবেটের চিরতরে অবসান ঘটিয়েছিল, এই 2026 বিশ্বকাপে এসেও তার সেই জাদুকরী ড্রিবলিং আর নো লুক পাস পুরো বিশ্বকে সম্মোহিত করে রেখেছিল। ফাইনালে ট্রফি ডিফেন্ড করার চূড়ান্ত পরীক্ষাটা এখনো বাকি, তবুও মেসির এই জার্নি আমাদের জীবনের সবচেয়ে বড় মোটিভেশন। ক্যারিয়ারের শুরুতে দেশের জার্সিতে একের পর এক ফাইনাল হারার যন্ত্রণা, তীব্র সমালোচনা, সাময়িক অবসর সব কিছুকে পেছনে ফেলে যেভাবে সে প্রতিবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে, তা শেখায় যদি তোমার বিশ্বাস অটুট থাকে তবে নিয়তি একদিন তোমাকে তোমার প্রাপ্য ফিরিয়ে দিতে বাধ্য। ফাইনালের স্কোরবোর্ড যাই হোক না কেন, ফুটবলের ঈশ্বর হিসেবে মেসির বিদায় ইতিমধ্যে সোনার অক্ষরে লেখা হয়ে গেছে। মাঠে তার শেষ 90 বা 120 মিনিটের জাদু উপভোগ করার জন্য পুরো পৃথিবী এখন স্তব্ধ হয়ে অপেক্ষা করছে। আমাদের শৈশব, আমাদের কৈশোর আর বুকের ভেতর লালন করা ফুটবল উন্মাদনাকে নিজের রক্ত ঘাম দিয়ে এভাবে রাজকীয় রূপকথায় রাঙিয়ে দেওয়ার জন্য এই কিংবদন্তিদের জানাই এক পৃথিবী কৃতজ্ঞতা। আর কয়েকদিন পর যখন স্টেডিয়ামের আলো একে একে নিভে যাবে, তখন শুধু একটা টুর্নামেন্ট শেষ হবে না, শেষ হবে আমাদের ফেলে আসা দিনগুলোর সবচেয়ে সুন্দর থিয়েটার। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার জুনিয়র, লুকা মদ্রিজের মতো যে সমস্ত কিংবদন্তি সারা মাঠ রাজ করে বেরিয়েছে, তাদের ছাড়া এই সবুজ মাঠ আর কোনোদিন কখনোই আমাদের সেই চেনা ছোটবেলাকে ফিরিয়ে দিতে পারবে না। এতক্ষণ তোমাদের সঙ্গে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়েছিলাম আমি সৌরিক।
4: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
0: রাউন্ড আপ তোমাদের শোনালো সৌরিক, এবং সত্যি আমরা এই কিংবদন্তিদের প্রতি কৃতজ্ঞ। এবং আজকের আড্ডা, আজকের এই সিনেস্কোপের আড্ডা কিন্তু
1: শেষ করতে হচ্ছে
0: একদম, কারণ
1: আমাদের সিনেমা এমন ছিল যেগুলো আমরা হয়তো বলতে পারলাম না, কিন্তু যেতে যেতেও একটা ডায়লগ আমি বলবোই, সেটা হচ্ছে 74.5 থেকে মাসিমা মালপোখামু
0: একদম। আর আজকের মতো কিন্তু আমাদের আড্ডা থেকে আমরা বিদায় নিচ্ছি, তোমাদের সঙ্গে ছিলাম আমি প্রিয়ষ্মা, আর আমার সঙ্গে
1: সৌরভ,
0: এবং আজকের মতো টাটা বাই বাই। আর হ্যাঁ, থেমে নয়, প্রেমে থেকো আর শুনতে থেকো যুববাণী। গানটা শুনবো রথিজিৎ ভট্টাচার্য এবং অন্তরা মিত্রের কণ্ঠে, কেমন?

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে বাংলার মুখ।
3: করবীর জেলায় হুগলিতে অবস্থিত হারুয়াজার নাম সিঙ্গার খালের পূর্ব দিকে আমাদের প্রিয় এই গ্রাম। চারিপাশে সবুজ শ্যামল, মাঠে মাঠে নানান ফসল ফলে, গাছের ডালে দোয়েল কোয়েল মধুর বুলি বলে। খালের জলে গ্রামের মানুষ ধরে তাজা মাছ, ক্ষেতের মধ্যে টাটকা সবজি ফলে 12 মাস। ক্ষেতের সবজি সংরক্ষণের তরে গড়ে উঠেছে পর্যাপ্ত হিমঘর। নানান পেশার মানুষ হেথায়, নয় তো কেউ কারুর পর। গ্রামটি যদিও আয়তনে ছোট, মিলেমিশে থাকি সবাই মোরা। শিক্ষার আলোয় আলোকিত গ্রাম, ভালোবাসা আন্তরিকতায় ভরা।
2: হ্যাঁ, আজ আমরা এই হারুয়া গ্রামের কথাই বলবো। প্রবীণ মানুষ সুকুমার ঘরা এই গ্রাম নিয়ে তার অনুভূতি ব্যক্ত করে বলেন,
4: এই গ্রামের পশ্চিম দিক দিয়ে অদূরেই বয়ে চলেছে বিখ্যাত নদ দামোদরের প্রধান শাখা নদী মুন্ডেশ্বরী। গ্রামের মধ্যভাগ দিয়ে প্রসারিত আছে তারকেশ্বর রাধানগর সড়ক পথ, যার অদূরেই অবস্থিত বিখ্যাত শৈবতীর্থ তারকেশ্বর, ভারত পথিক রাজা রামমোহন রায়ের জন্মস্থান রাধানগর। হারুয়া গ্রামটি আনুমানিক 3,500 লোক সংখ্যা বিশিষ্ট একটি ছোট গ্রাম। আমার বাল্যকালে অর্থাৎ আজ থেকে প্রায় 65-70 বছর পূর্বে দেখেছি এই গ্রামের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করতেন। প্রতি বছর দামোদরের বন্যায় ফসল নষ্ট হয়ে যেত। গ্রামের হাতে গোনা কয়েকটি পরিবার অর্থনৈতিক দিক থেকে সচ্ছল অবস্থায় ছিলেন। গ্রামের এহন অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন ঘটে যায় 1970-75 সালের মধ্যে, যখন এই গ্রামে 3টি আলু সংরক্ষণের হিমঘর স্থাপিত হয়। এই 3টি কোল্ড স্টোরেজ স্থাপনে গ্রামের মানুষই জমি দেন, ফলে গ্রামের প্রায় 1/3 কৃষি জমি কমে যায়। কিন্তু হিমঘর স্থাপনের ফলে হারুয়া গ্রাম ও পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষ আলু ব্যবসার সুযোগ লাভ করেন এবং আলু রেডি করার কাজে প্রচুর মানুষের কর্মসংস্থান হয়। এবার হারুয়া গ্রামের শিক্ষার বিষয়ে আসি। আমাদের ছেলেবেলায় গ্রামে কেবল একটি প্রাথমিক বিদ্যালয় ছিল, যেখানে আমরা প্রাথমিক পাঠ গ্রহণ করেছি। কিন্তু উচ্চ ও উচ্চতর বিদ্যালয়ে পাঠ গ্রহণের জন্য প্রায় 5 কিলোমিটার দূরে যেতে হতো, ফলে তখন গ্রামে শিক্ষার প্রসার ছিল অত্যন্ত নিম্নমানের। বিশেষ করে বালিকাদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার প্রসার প্রায় ছিলই না। গ্রামের এই অবস্থার আমূল পরিবর্তন ঘটে যায় 1972 খ্রিস্টাব্দের পর, যখন পার্শ্ববর্তী ভুঁয়েড়া গ্রামের মাননীয় ডক্টর ভরতচন্দ্র কুমারের উদ্যোগে হারুয়া গ্রামে একটি জুনিয়র হাইস্কুল স্থাপিত হয়। এই বিদ্যালয় স্থাপনের জমিদান করেন শ্রদ্ধ ষষ্ঠমোহন ঘোষ, ভানুচরণ ঘোষ, বাইদ্যাস মালিক এবং রাধানাথ ঘোড়া মহাশয়। জুনিয়র হাইস্কুল হিসেবে 1 জানুয়ারি 1986 এবং উচ্চ বিদ্যালয় হিসেবে 1 জানুয়ারি 2006 সরকারি অনুমোদন লাভ করে। আমি উক্ত বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক ছিলাম। বর্তমানে হারুয়া গ্রামের বালক ও বালিকাদের শিক্ষার হার 100%। আয়ুর্বেদিক ডাক্তার আছেন গ্রামের দুজন। আমার ছেলেবেলায় দেখেছি স্বর্গীয় অর্জুনচন্দ্র জানা মহাশয়ের ঠাকুর দালানে নিয়মিতভাবে প্রতিদিন সন্ধ্যাবেলা হরিনাম সংকীর্তন হতো এবং উনি নিজেও একজন স্বনামধন্য

0: হরিনাম সংকীর্তনের গায়ক ছিলেন। পরবর্তীকালে অর্জুনচন্দ্র জানা মহাশয় গ্রামে প্রথম নিজ খরচে দুর্গোৎসবের সূচনা করেছিলেন। পরবর্তীকালে সুকুমার ঘোড়া মহাশয়ের বাড়িতে তিনি নিজ খরচে দুর্গাপুজো শুরু করেন। বর্তমানে হারুয়া গ্রামে সর্বজনীন দুর্গোৎসবের সংখ্যা 4টি। হারুয়া গ্রামে প্রতি বছর মকর সংক্রান্তির দিন গঙ্গা মেলা অনুষ্ঠিত হচ্ছে। আমার পিতৃ পিতামহের চরণ ধুলি স্পর্শে ধন্য অভিমান্বিত মাতৃস্বরূপা আমার হারুয়া গ্রাম উন্নয়নের দিকে আগিয়ে চলুক।
1: এই অঞ্চলের চাষবাস নিয়ে বলেন অভিজ্ঞ চাষী অশোক ঘোড়া।
2: 16 বছর বয়স থেকে আমরা চাষবাস করছি, 54-55 বছর বয়স এখন। আমার ছেলে এরা তো কোনো চাষবাসের দিকে আগ্রহ নেই, কারণ এই ফসলের যে সমস্ত দামগুলো হচ্ছে বা জিনিসের যে উৎপাদন হচ্ছে তাতে আমরা কোনো লাভ কিচ্ছু পাচ্ছি না। কৃষক পরিবারের যে সমস্ত ছেলে এখনকার প্রজন্মের তারা কিন্তু অনীহা প্রকাশ করছে, চাষ করে কি হবে, চাষের মধ্যে আমরা কিচ্ছু পাচ্ছি না। আমরা আলু ধান এবং বাদাম এই 3টি ফসল চাষ করি। এখানে মোটামুটি সব রকমের চাষ বেশি, তবে আলু চাষ, বাদাম চাষ আর ধান চাষ এই 3টে চাষই বেশি হয়, এবং সবজি চাষ প্রচুর পরিমাণে হয়, ধান চাষ একবারই হয়। কৃষক মান্ডিতে আমাদের বিক্রি করা হয়, কিন্তু ওই মান্ডিতে তো সকলের সুযোগ সুবিধাটা পায় না, এবং যতটা পরিমাণে ধান উৎপাদন হয় সেটা পুরোপুরি বিক্রি করার সুযোগ আমরা পাইনি, এতেও খুবই অসুবিধা হয়। খরচার তুলনায় যে পরিমাণে ধানের দাম আমাদের দেয় তাতে করে আমাদের লাভ এমন কিছু হয় না। যতটুকু নিজেরা খেটে কুটে করতে পারি সেটাই আমাদের সঞ্চয়ের মধ্যে আসে, বাকিটা সবই লসের দিকে যায়। বাদামটা এখানে আমাদের লোকাল যে সমস্ত খদ্দের থাকে যারা মিল করেছে তারা নিয়ে যায়, আশানুরূপ দাম আমরা পাইনি। স্থানীয় বাজার বলতে আমাদের লোকালিটির মধ্যে সব দোকানদারি আছে যারা সব ওই ফসল কিনে, পাইকারি বড় বাজার সেরকম কিছু নেই এখানে। একটা সবজি বাজার আছে ওই মসিনন ফুটবল মাঠে, শশা লঙ্কা ঝিঙে টিঙে সব ফসলগুলো ওখানে বেচাকেনা হয়। যে সমস্ত দূরের পাইকারিগুলো আসে ওরা খুব কম দামে আমাদের কাছ থেকে মালগুলো নিয়ে যায়।
3: চাষের জন্য জল কোথা থেকে পান?
2: আগে খুবই কষ্ট ছিল, এখন সব সাবমার্সিবল নানারকম ছোটখাটো মোটর হয়েছে, জল উঠছে, জলের জন্য কোনো অসুবিধা তেমন কিছু হয় না। এখন মোটামুটি অনেকটাই লাঘব হয়েছে আগের থেকে। আগেতে ডুই সিঁচনি দিয়ে নদীর জল থেকে 2-3 বার ধাপ করে করে জল চাষ করা হতো, 3 মাকে করে জল দিয়ে আলু চাষ করা হতো, কোনো ডোবাকে গর্ত করে কেটে জল জমলে সেই জলকে আমরা ডুইং বা সেচের মাধ্যমে চাষ করতাম। আমার ছোটবেলা যে অভিজ্ঞতা আমার দেখেছি, আমার বাবারা জ্যাঠারা কাকারা যে সব চাষ করতো খুব কষ্ট হতো। তখন ছোটখাটো যে ভিলাস মেশিন গুলো 2-1টা গ্রামের মধ্যে হতে ছিল, অন্য গ্রাম থেকে আমরা এগুলো চাষবাস করতাম। গ্রামের জন্মজুর খুব একটা পাওয়া যায় না, ওই বাঁকুড়া পুরুলিয়া থেকে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষগুলো আসে, তাও সেখানে আনতে যেতে হয়, তাদের খরচা দিয়ে আনতে হয়, সবসময় থাকে না, ওরা অল্প স্বল্প কাজ থাকতে থাকতেই চলে যায়। খুবই অসুবিধা হয় চাষবাস করতে, 350 টাকা রোজ নিয়ে নেয় ওরা, এবং খাওয়া দাওয়া সবই দিতে হয়, জ্বালানি দিতে হয়। সারের দাম আর বছরের তুলনায় এবছর পার প্যাকেটে প্রায় 800-900 টাকা করে বেশি, এবং ওই তো তেলের দাম ঊর্ধ্বগামী হওয়ার জন্য যে সমস্ত কৃষি যন্ত্রপাতিগুলো চালনা করা হয় ট্রাক্টর রোটার টোটার এই সব জিনিসগুলো দিয়ে সেখানে তো প্রচুর রেট দিতে হচ্ছে না। এখন ছোট ট্রাক্টরগুলো 550-600 টাকা পর্যন্ত রেট নিয়ে নিচ্ছে। যে সমস্ত বড় রোটারগুলো আসছে ওরা প্রায় 25-30 টাকা মিনিট হিসেবে আমাদের কাছ থেকে পয়সা নিচ্ছে, হিসেব করে দেখা যাচ্ছে আমার লাভের মুখ কিছু দেখতে পাচ্ছি না।
1: কথা বলে নিয়েছিলাম অঙ্গনওয়াড়ি কর্মী রেখা ঘোড়ার সঙ্গে।
4: হারুয়া প্রাথমিক বিদ্যালয়ে আমার কেন্দ্রটা চলে। আগে ধরুন খাতা কলমে কাজ করতাম, খাতা কলমে কাজ করে ফুলফান তো অনেক মতো হয়ে যেত, ওদের ঠিক মতন ট্র্যাক করা যেত না, কিন্তু এখন পোষণ অ্যাপ বলে একটা অ্যাপ এসেছে, ওই ডিজিটাল টুলের মাধ্যমে কাজ করে থাকি, এবং ওদের ওজন উচ্চতা ওই ডিজিটালের মাধ্যমে করে, ফলে তাদের যে পুষ্টির যে স্তরটা বা ওজন উচ্চতাটা ওখানেই আমাদের ট্র্যাক করা হয়ে যায়, আমাদের খাতা কলম ওটা করতে হয় না। এখন ছবির কার্ড মানে লার্নিং যেসব সরঞ্জামগুলো শেখার জন্য ওগুলো সব এখন দেয়া হয়, ফলে শিশুরা স্কুলমুখী হতেও খুব অভ্যস্ত হয়েছে। ওরা 3 বছর থেকে স্কুল আসছে, তাদেরকে মায়ের স্নেহ দিই, ফলে তাদের মধ্যে এমন স্কুল আসার একটা অভ্যাস তৈরি হয়ে যায়, এর জন্য স্কুল ছুটটা অনেক কমে যাচ্ছে। আমরা মাতাস মিটিং এর মাধ্যমে মায়েদেরকে অনেক সচেতন করতে পেরেছি, পরিষেবাটা অনেক উন্নত হয়েছে এবং সকলেই সেন্টারে এসে পরিষেবাটা নিচ্ছে। এক কথা আমরা এই পরিষেবাটা প্রায় আমাদের গ্রামে প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছে দিতে পেরেছি। আর প্রতিষেধক নিত না তখন, মায়েরা মিটিং করতো না, কিন্তু আশা কর্মী আমরা সবাই মিলে বুঝিয়ে এগুলোর আওতায় আনতে পেরেছি। আমাদের এখানে তো স্পট ফিডিংটা চালু হয়নি, আমরা একটু ক্যারিয়ারে দিয়ে দিই, নিয়ে চলে যায়, মায়ের ওটা যে বুঝিয়ে ভুলিয়ে খায়, বলে এখানে দিদি বাচ্চারা ভালো খেতে পারবে না, আমরা যে বুঝিয়ে একটু খাইয়ে দেবো। আইসিডিএস দৌলতে মায়েদেরকে অনেকটা আমরা বাইরে বের করতে পেরেছি বা মিটিং ফিটিং এ আনতে পেরেছি। প্রতিষেধকে আগে যেমন নিত না বা নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করতো না, এখন সেগুলো সব আমাদের দৌলতে অনেকটা উন্নত হয়েছে।
1: চলুন শুনে নেওয়া যাক পঞ্চম শ্রেণীর ছাত্রী রাগিশ্রী পাত্রের গান।

0: এই গ্রামের মানুষের স্বাস্থ্য চিন্তায় নিরলস পরিশ্রম করে চলেছেন কিছু আশাকর্মী। এরকমই একজন বিজলি ঘরা আমাদের জানালেন,
1: প্রথম প্রথম যখন আমি বাড়ি যেতাম মানুষ হয়তো একটু ইতস্তত বোধ করত, কিন্তু আস্তে আস্তে আমরা ঘরের মেয়ের মতো হয়ে উঠলাম। কোনো বাচ্চা বা মায়ের কোনো দরকার হলে সবার আগে ডাক পড়ে এই আশা দিদিকেই। আজ আমরা যে পরিষেবাগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি তার পরিধি কিন্তু অনেক বড়। গর্ভবতী মা ও শিশুর যত্ন, কোনো মা গর্ভবতী হওয়ার পর থেকে তার নিয়মিত চেক আপ, আয়রন ট্যাবলেট দেয়া এবং হাসপাতালে সুরক্ষিত প্রসব নিশ্চিত করা আমাদের প্রধান কাজ। টিকাকরণ পোলিও থেকে শুরু করে বাচ্চাদের সমস্ত জরুরি টিকা যাতে সময় মতো পড়ে তা আমরা বাড়ি বাড়ি গিয়ে আমাদের বোঝাই ও নিশ্চিত করি। পরিবার পরিকল্পনা সচেতনতা, মায়েদের স্বাস্থ্য পুষ্টি পরিবার পরিকল্পনা নিয়ে দিদিমণিদের মতো বুঝিয়ে সচেতন করি। গ্রামের ওআরএস বিতরণ, ডায়রিয়া ও জ্বরের মতো সাধারণ রোগের প্রাথমিক ঔষধ দেয়া এবং দরকার হলে রোগীকে সাথে করে বড় হাসপাতালে নিয়ে যাওয়া কাজ আমরা করি। আজ যখন পিছন ফিরে তাকাই তখন খুব আনন্দ হয়। আজ আমাদের কাজের ফলে গ্রামের মানুষের মধ্যে একটা মস্ত বড় পরিবর্তন এসেছে। এখন আর কোনো মা প্রসবের জন্য কুসংস্কারের ওপর ভরসা করে না, সবাই হাসপাতালে নিয়ে যান। মায়েদের আর শিশুর পুষ্টির হার আগের চেয়ে অনেক বেড়েছে। সামান্য কোনো অসুস্থ হলে মানুষ এখন আর হাতুড়ে ডাক্তারের কাছে ছুটে যায় না, আমাদের সাথে বা সরকারি স্বাস্থ্যকেন্দ্রের সাথে যোগাযোগ করে। মানুষের মনের এই বিশ্বাসটা কাজের সবচেয়ে বড় পুরস্কার। আমাদের এই কাজের গুরুত্ব টাকার অঙ্কে মাপা যায় না। যখন কোনো সুস্থ মা তার হাসি মুখের বাচ্চাকে কোলে নিয়ে আমাদের দিকে তাকিয়ে হাসে, কিংবা কোনো বয়স্ক মানুষ আশীর্বাদ করে, তখন মনে হয় আমাদের এই পরিশ্রম সার্থক।
2: কিশোরী বিবাহ রোখা গেছে?
1: না, ততটা এখনো রোখা যায়নি, কিন্তু অনেকটা মানে আটকেছে। কিন্তু এখন বয়সের পরিপ্রেক্ষিতে যারা মানে বোঝে না, 18 বছরের নিচে এখন বিবাহ করে ফেলছেন। কিশোর কিশোরীগুলোকে আমরা বোঝাতে পারছি যে এখন বিয়ে যদি কোনো কারণে হয়েও থাকে, বাচ্চা নেয়ার কোনো পরিকল্পনা যেন না করে, তার জন্য আমরা ফ্যামিলি প্ল্যানিং এর জন্য মেথড দিই। সেই মেথড তারা নেয় কিন্তু সেইগুলো মানে তারা বোঝে এবং 18 বছরের নিচে তারা বাচ্চা নেয়নি।
2: আনিও স্বাস্থ্যকেন্দ্র আছে এখানে?
1: হ্যাঁ, আছেন আকড়ি শ্রীরামপুর, ওই আন্ডারেই আমরা কাজ করি। সাধারণ মানুষের সকল রকম চিকিৎসা হয়।
2: আনিও স্বাস্থ্যকেন্দ্র যদি না হয় তাহলে তারপর কোথায় যায়?
1: আরামবাগ রুরাল হসপিটালে যায়, এখন মেডিকেল হসপিটাল হয়ে গেছে, ওখানে তাদেরকে রেফার করা হয়। আরামবাগ রেফার করলেন, কলকাতাতেও যেতে হতে পারে।
0: হারুয়া নিয়ে আরো কিছু বলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সৌমেন ঘোষ।
3: আমি 16 বছর শিক্ষকতা করতে গিয়ে যেটা দেখছি, গ্রামের সব থেকে বড় যেটা প্রবলেম হচ্ছে, প্রথম জেনারেশন আসছে স্কুলেতে, সেখানে দেখা যাচ্ছে তারা আসছে অক্ষর জ্ঞান শিখতেই তাদের 4-5টা ক্লাস চলে যাচ্ছে। এবার স্কুলের মধ্যে একটা ক্লাসে 30-40 জন ছাত্র থাকে, ফলে তাদেরকে এক একজনকে আলাদাভাবে দেখা সম্ভব হচ্ছে না। যতটা পারা যাচ্ছে চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা স্কুলটা যতক্ষণ থাকছে স্কুলের পরিবেশের মধ্যে, পড়াশোনার পরিবেশের মধ্যে থাকছে। তার বাবা মারা লেখাপড়ার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, তারা ডেলি লেবার হিসাবে কাজ করে, ফলে তাদের বাড়িতে পড়াশোনার কোনো পরিবেশই নেই। তো এই প্রবলেমটা সব থেকে বড়, যাদের অক্ষর জ্ঞানটুকু করাতেই বা রিডিং পড়াতেই 4-5 বছর সময় চলে যাচ্ছে। তারপর যখন তারা হাইস্কুলে যাচ্ছে, হাইস্কুলের শিক্ষকরাও সেই একই প্রবলেমে তাদেরকে নিয়ে ভুগছেন। যে সমস্ত ছেলেগুলো এই পরিবেশটা কাটিয়েও তাদের পড়াশোনার জীবনটা শেষ করছে, তারা দিশাহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। পড়াশোনা শেষ করার পর তারা কি করবে সেটা নিয়েই তারা বিভ্রান্ত, এবং তারা বিভিন্ন পেশায় চলে যাচ্ছে, কেউ স্বর্ণকারে চলে যাচ্ছে, কেউ অন্যান্য যে কাজ রয়েছে সেখানে যাচ্ছে, লেখাপড়ার যে সার্থকতাটা তারা কিন্তু সেখানে গিয়ে হারিয়ে ফেলছে।
0: কবিতা আবৃত্তি করে শোনায় দুই বোন।
4: আমার নাম শ্রেয়সী ঘরা। জীবনানন্দ দাশের কবিতা আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শ নড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বক, আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে।
5: আমার নাম সাক্ষী ঘোড়া, রতুল মুখোপাধ্যায়ের লেখা কবিতা আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ, আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই, আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার, বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ, আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি, আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশি তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়, বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ।
0: গ্রামীণ পশু চিকিৎসক অসীম ঘোষ বললেন অনেক কথা।
6: 1997 সাল থেকে ভেটেনারি প্র্যাকটিশনারে কর্মরত, আমাদের গ্রামে এবং পার্শ্ববর্তী গ্রামে লোকালের মধ্যে দেখা যায় গরু মহিষ ছাগল ভেড়া শুকর মুরগি ইত্যাদি পালিত হয়। এই চিকিৎসা জগতে থাকতে যে আমরা দেখেছি গরুর বিভিন্ন টাইপের রোগ হয়, ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, প্রোটোজোয়া ঘটিত রোগ, ছত্রাক ঘটিত রোগ ইত্যাদি দেখা যায়, এবং কৃমিনাশক ওষুধ সঠিক সময়ে খাওয়াতে হয়। যদি কৃমিনাশক ওষুধ না খাওয়ানো হয় তাহলে পুষ্টির অভাবে বিভিন্ন রোগের শিকার হতে পারে এবং পশু মারাও যেতে পারে। পশু যাতে মারা না যায় সরকার বর্তমানে এমভিউ মোবাইল ভেটেনারি ইউনিট সৃষ্টি করেছে, এবং সেখানে পুরসরা পঞ্চায়েত সমিতিতে প্রত্যেকটা জিপিতে দুটো করে ডেট দেওয়া হয় মাসে। সেই দুটো ডেটে যে গ্রামে আমরা চুজ করি বা ভেটেনারি অফিসার যে চুজ করে সেখানে ট্রিটমেন্ট দেওয়া হয়। তারা বিনা পয়সায় ট্রিটমেন্ট পায়, কিছু মিনারেল পায়, কিছু ভিটামিন পায়, কিছু প্রতিষেধক পায়। এছাড়াও আমরা যারা প্র্যাকটিসরত খুব কম পয়সায় পরিষেবা দিয়ে থাকি। ভাইরাস ঘটিত রোগের মধ্যে আমরা দেখেছি যে FMD ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, জলাতঙ্ক ইত্যাদি রোগগুলো থাকে, কাউপক্স থাকে। সঠিক টাইমে যদি টিকাগুলো দেওয়া যায় তাহলে প্রাণীর মারণ রোগ থেকে বাঁচানো যায়। তো এইগুলো সরকার যেমন চেষ্টা করছেন আমাদের তরফ থেকেও আমরা চেষ্টা করি, খুব কম পয়সার মাধ্যমে সেবা দেওয়া হয়।
0: গান শোনালো সপ্তম শ্রেণীতে পাঠরত ঈশান ঘোষ।

0: সাগরচন্দ্র ঘড়ার সঙ্গে কথা বলে জানলাম আরো কিছু তথ্য।
1: বাড়িয়ে দাও তোমার হাত শুরু হয়েছিল 2020 সাল নাগাদ। ওই সময় তখন কোভিড এর যে আতঙ্ক, মানুষের ঘরে ঘরে যাতে পরিষেবা পৌঁছে দেওয়া যায়, কিভাবে মানুষগুলোকে বাঁচানো যায় বা সামাজিক ভাবে কিভাবে সুস্থ রাখা যায় প্রচার করার জন্য আমরা কয়েকজন বন্ধু মিলে সবাই শিক্ষক গ্রুপ তৈরি করলাম, এবং গ্রুপ করে একটা নাম দেওয়ার ব্যাপার থাকে, তখন নাম দিল বাড়িয়ে দাও তোমার হাত। ছিল একটা ছোট্ট চারা গাছ, এখন ময়ূরে পরিণত হয়েছে। আমফান যখন হয় সে আমফানের যে বিভৎসতা, সেই বিভৎসতা দেখে শিউরে উঠেছিলাম, এবং সমস্ত মানুষদের দরকারি বিশেষ করে পানীয় জল, স্যানিটারি প্যাড, শুকনো খাবার, চিড়ে গুড়, মুরগি, মানে বিভিন্ন যে শুকনো খাবার যেগুলো দিয়ে মানুষ অন্তত এক সপ্তাহ করে চলে যাবে, সেরকম খাবার প্লাস রান্না করে খাওয়ার মতো ব্যবস্থা করে এসব নিয়ে আমরা সন্দেশখালী গ্রামে গিয়েছিলাম, এবং সেখানকার দেখে আমাদেরই বুক ফেটে যাচ্ছিল যে এটা কি করে বেঁচে আছে। নিজের চোখে দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের যে বাড়িয়ে দাও তোমার হাত নাম আমাদের সার্থক, আমরা তাদের জন্য হাত বাড়াতে পেরেছি। আবার কিছুদিন বাদে আমরা আরো দূরবর্তী যে প্রত্যন্ত এলাকাগুলো, সেখানে শুধুমাত্র বাঁধগুলো টিকে রয়েছে, ঘর বাড়ির চিহ্ন নেই, মানে আমরা নৌকোয় যাচ্ছি ঘন্টার পর ঘন্টা শুধু জল, যে জায়গাগুলো আগে বসতি ছিল, গ্রাম ছিল, সব জলের তলায় বিলীন হয়ে গেছে। আমরা এইভাবে করে মোট চারবার আমরা বন্যা দুর্গতদের আমরা সাহায্য করেছি, এবং আমাদের যে হাত বাড়ানোর যে সাহায্য তাতে কিন্তু শুধু শিক্ষক নয়, এই হারুয়া, ঘলদিগরুই, শ্যামপুর, চিলাটাঙ্গি সমস্ত গ্রামের মানুষ যারাই শুনেছে যে আমরা এরকম একটা মহৎ পরিকল্পনা করেছি, তারা যে যেমন পেরেছে সাহায্য হাত বাড়িয়েছে, আমরা সেটা সাদরে গ্রহণ করেছি। তারপরে আমরা প্রতি বছর রক্তদান শিবির, বৃক্ষরোপণ প্রকল্প, সামাজিকভাবে যারা খুব পিছিয়ে পড়া দুস্থ অথচ মেধাবী ছেলে তাদেরকে কী করে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তাদের জন্য বৃত্তি প্রদানের ব্যবস্থা করেছি। 23 সালে বৃহৎস বন্যা হয়েছিল আমাদের এখানে খানা খুলে, আমরা লিটার লিটার জল, প্যাকেট প্যাকেট নৌকো ভর্তি, মানে একটা নৌকো শুধু জল, আরও দুটো নৌকোতে খাবার দাবার এরম নিয়ে গিয়ে সবাইকে বলাই রয়েছে যেন সবাই সাঁতার জানে, কেউ বিনা সাঁতারে জানে কেউ উঠে পড়ুনি, যে কোনো সময় নৌকা ডুবে যাওয়ার আতঙ্ক ঘূর্ণি নদীর মধ্যে হচ্ছে। সেই অবস্থায় আমরা নিয়ে গিয়ে ওই দুর্গত এলাকাগুলোয় ত্রাণ দিয়ে দিয়েছি। দামোদরের ভেতরে অনেক বসবাস আছে, বিশেষ করে খুব দুস্থ যারা ওই বাঁকুড়া পুরুলিয়া প্রত্যন্ত এলাকা উঠে এসে কলোনি করে বাস করে, ওই তাদের প্রতি বছরই বন্যার সময় একটা বিভৎস পরিস্থিতি সৃষ্টি হয়। এই সময় আমরা প্রতি বছরই এখন ওই খিচুড়ি বা তরকারি ভাত এইসব মোটামুটি 4-5 দিন যতদিন না বন্যাটা যাচ্ছে আমরা বিলানার ব্যবস্থা করি।
0: গ্রামের যুবক,
2: আমার নাম রোহিত খড়া। প্রত্যেকটা বাবা মাই পড়াশোনার দিকে কার্পণ্য করছেন না আর কি, মানে চেষ্টা করেন, অবশ্যই চেষ্টা করেন। হয়তো আমি যখন পড়াশোনা করি আমি মাধ্যমিক পর্যন্ত খুব একটা বেশি টিচার পাইনি, কিন্তু এখন আমি দেখছি আমার যে ভাইয়েরা পড়ছে মানে মোটামুটি 5-6টা করে টিচার এখন দিচ্ছেন আর কি, যারা খেটে খাচ্ছে তারাও চেষ্টা করছে আর কি দেওয়ার। তো সেদিক থেকে বলা যায় যে গ্রহটা আছে বা সবাইয়েরই চেষ্টা আছে যে তার ছেলে মেয়েদেরকে আরো এগিয়ে দেওয়ার জন্য আর কি।
0: স্থানীয় কবি পল্টু মাঝি কথা বলার শেষে নিজের লেখা কবিতাও পড়ে শোনান।
3: আমি পেশায় একজন শিক্ষক, সেই সঙ্গে আমার একটা নেশা হচ্ছে লেখালেখি। আমাদের এই শ্রীরামপুর কৈলাসচন্দ্র হাই স্কুল আছে, ওখানে বিভিন্ন মনীষীদের জন্ম জয়ন্তীতে আমরা সাহিত্য আলোচনা করি এবং স্কুলের ছেলেমেয়েদেরকে আছে তাদেরকেও শেখাই, যাতে মানুষের সংস্কৃতি দিকটা আরও অগ্রসর হয়, তারা সংস্কৃতি মনোভাবাপন্ন হয় এবং আমাদের যে বাংলার ঐতিহ্য, কালচার, কৃষ্টি সেগুলোকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কবিতার নাম মধ্যবিত্তের ব্যথা। বাজার দর আগুন ছোঁয়া, পকেট থাকে গড়ের মাঠ, কষ্টের মধ্যে সংসার চলে, বিলাসিতা দূরে থাক, আত্মসম্মান নিয়ে চলেন, সংসারেতে অভাব থাকে নিত্য, বুকে কান্না মুখে হাসি, এরাই হলো মধ্যবিত্ত।

0: যুক্ত। সন্তানের উচ্চ শিক্ষার জন্য দিন রাত মেহনত করে, সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে এরা দেনার দায়ে পড়েন। অভাব অনটনের ব্যথা হৃদয়ে রেখে বহু কষ্টের মধ্যে কাটান তারা দিন, পরিশ্রমের ঘাম জড়িয়ে পরিশোধ করেন ঋণ। সংসারেতে রেশনের টান, দিতে হবে ইলেকট্রিক বিলের টাকা, দুশ্চিন্তায় ঘুম আসে না, মাসান্তে পকেট একেবারে ফাঁকা। জীবন সংগ্রামে টিকে থাকতে কত স্বপ্ন রয়ে যায় অধরা, নিজ স্বপ্ন জলাঞ্জলি দিয়ে জীবন এখন হতাশায় ভরা। কাঁদতে চাইলেও কাঁদতে পারে না, উদাস থাকে চিত্ত, সমস্ত শখ বিসর্জন দিয়ে সমাজ সংসারে এরাই মধ্যবিত্ত।
1: বাপ্পাদিত্য মালিক:
2: আমি হারুয়া স্বামী বিবেকানন্দ ইয়াংস্টার ক্লাবের একজন সদস্য এবং হিসাবরক্ষক আছি। আমাদের গ্রামের একটাই অভাব, সেটা হচ্ছে একটা পরিপূর্ণ খেলার মাঠ, যেটা এই খুবই অল্প সময়ের মধ্যে শুরু হয়েছে এবং তার জায়গা পাওয়া গেছে এবং 50% কাজ হয়েছে। আমরা যেই সময় খেলাধুলা করেছি সেই সময় কী বলবো, একটা মানে কী বলবো, নব যৌবন বলা যায়, হিউজ পরিমাণ মানে মাঠে প্লেয়ার ধরতো না, কিন্তু বর্তমান দিনে তুলনামূলকভাবে অনেক কমে গেছে, খুবই কমে গেছে। তবু আমরা নিজেদেরকে উৎসাহিত করার জন্য, যাতে আমরা আমাদের শরীরচর্চা করতে পারি, তার জন্য বেশ কিছু বাচ্চাদেরকে এবং মধ্যবয়স্ক যুবকদেরকে নিয়ে যাই ডেকে ডেকে, এবং আমাদের নিজস্ব আগ্রহের সহিত এই চল খেলতে যেতে হবে, খেললে নিজেদের শরীর ভালো থাকবে, ফিট থাকবে, এই জন্য ডেকে ডেকে নিয়ে যাই খেলতে, যার ফলে বেশ তারা চায় না। আবার যদি মাঠে একবার নিয়ে চলে যেতে পারি, তারা সেই সময়টা খুব সুন্দরভাবে খেলে। প্রত্যেক বছর আমাদের গ্রামে একটি গঙ্গা মেলার আয়োজন করে থাকে, সাতটা দিন এখানে খুবই আনন্দ করে থাকে, এবং সেই সঙ্গে আমরা আমাদের এই ক্লাবের তরফ থেকে নৃত্য প্রতিযোগিতা, কুইজ কম্পিটিশন এবং অঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম করে থাকি, এবং নদিয়া, বাঁকুড়া এবং মেদিনীপুর থেকে বাউল গান, নদিয়া থেকে তরজা, এই সমস্ত অনুষ্ঠান আমরা করে থাকি, সেই সঙ্গে পুতুল নাচ, এবং আমাদের গ্রামের মানুষ বিভিন্নভাবে যাত্রা, নাটক, এই সমস্ত সাংস্কৃতিক দিকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমিও দু তিনটে যাত্রা মানে পড়াশোনা খেলাধুলার মধ্যবর্তী সময়েও আমার ইচ্ছার সহিত আমি করেছি, যার ফলে আমাদের গ্রামে আপনি বলতে পারেন এই চর্চা খুবই সুন্দরভাবে আছে, মানুষের মধ্যে একটা সুন্দর মেলবন্ধন আমাদের এই গ্রামে কাজ করে থাকে। আমাদের গ্রামে প্রত্যেক বছর একটি দুটি করে যাত্রা হয়েই থাকে। আমাদের গ্রামে দুটো তিনটে দল রয়েছে, একটা দল তো প্রত্যেক বছর করে, আর একটা দল আছে এবছর হয়তো বাদ অর্থের জন্য আবার পরবর্তী সময়ে তারা করে, যেটা আমাদের গ্রামের একটা ঐতিহ্য বলতে পারেন। যেটা আমাদের সমস্যা হচ্ছে পানীয় জল, এখানে পাইপ লাইন কমপ্লিট করা হয়েছে কিন্তু এখানে জলের ব্যবস্থা সেভাবে হয়নি, এটার একটা খুবই সমস্যা। গ্রামের মানুষ নিজস্ব অর্থে তারা তাদের বাড়িতেই সজলধারার মতো করে সাবমার্সিবল টিউবওয়েলের ব্যবস্থা করেছে, কিন্তু এটা সার্বিকভাবে সকলের তো নেই, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তাদের কথা চিন্তা ভাবনা করতে গেলে তারা একটু কষ্টের মধ্যেই আছে। দুটি একটি টিউবওয়েল আছে, সেখান থেকে তারা ওই জল সংগ্রহ করে।
1: মাটির গানে বাউল শিল্পী শ্যামল পাত্র, সঙ্গতে রয়েছে ওরি পুত্র সূর্যোদয় পাত্র।

শুনলেন হুগলি জেলার অন্তর্গত হাড়ুয়া গ্রামের কথা। আগামী বাংলার মুখ অনুষ্ঠানগুলিতে তুলে আনবো এরকম অনেক গ্রামের শব্দচিত্র।

বাংলার মুখ আজ তাহলে এ পর্যন্তই। গ্রন্থনা শর্মিষ্ঠা সরকার, শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, নিবেদনে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর জন্য রাজ্য সরকার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। বন দপ্তরের তরফে রাজ্যের বিভিন্ন জায়গায় 10 কোটি গাছ লাগানোর জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন, ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড, শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর, ইন্ডিয়ান অয়েল, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। চুক্তি অনুযায়ী পশ্চিম বর্ধমানে 90 হেক্টর খনি এলাকায় ECL 1 লক্ষ, ইন্ডিয়ান অয়েল পূর্ব মেদিনীপুরের 150 হেক্টর জমিতে 21 লক্ষ ম্যানগ্রোভ গাছ এবং DVC বাঁকুড়া পুরুলিয়ার 79 হেক্টর জমিতে 1 লক্ষ চারা গাছ রোপণ করবে বলে জানা গিয়েছে। অরণ্য সপ্তাহ উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের কৌতলা পঞ্চায়েত এলাকায় পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এলাকার সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা একযোগে চারাগাছ রোপণ ও সিড বল ছড়ানোর উদ্যোগ নেন। পাকা রাস্তার দুধারে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর পাশাপাশি আশেপাশের এলাকায় সিড বল ছড়িয়ে সবুজায়নের বার্তা দেওয়া হয়। পড়ুয়াদের নিয়ে একটি সচেতনমূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়। শিক্ষক শিক্ষিকারা জানান, সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বেশি করে গাছ লাগানো এবং নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আজ বিপত্তারিণীর ব্রত উদযাপিত হচ্ছে। দেবী দুর্গার 108 রূপের একটি হল বিপত্তারিণী। জগন্নাথ দেবের রথযাত্রা এবং উল্টো রথের মাঝে শনি ও মঙ্গলবার এই পুজো হয়। বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবীর সর্বমঙ্গলা মন্দিরে আজ সকাল থেকেই চলছে পূজার্চনা। প্রচণ্ড ভিড় নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বাঁকুড়ায় বিপত্তারিণীর পুজো দিতে বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড়। 13 রকমের ফল, লাল সুতো, পান, দুর্বাসহ নানা নৈবেদ্য সাজিয়ে পুজো দিচ্ছেন তাঁরা। হুগলির তারকেশ্বরে শ্রাবণী মেলার আজ সূচনা হয়েছে। প্রতিবছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ বাবা তারকনাথের মাথায় জল ঢালতে তারকেশ্বরে যান। বৈদ্যবাটী, নিমাইতীর্থ ঘাট, সুরি ঘাট, পোদ্দার ঘাটে জলযাত্রীদের নিরাপত্তায় প্রশাসনের তরফে যাবতীয় বন্দোবস্ত নেওয়া হয়েছে। নিমাইতীর্থ ঘাট থেকে তারকেশ্বর মন্দির পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের তরফে শিবির ও সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। এছাড়াও নিমাইতীর্থ ঘাট থেকে শেওড়াফুলি স্টেশনের দিকে বিভিন্ন পয়েন্টে ভিড় নিয়ন্ত্রণ করতে অস্থায়ী গেটের ব্যবস্থা করেছে প্রশাসন। আগামী সোমবার বিপুল সংখ্যক পুণ্যার্থীর ভিড় হবে বলে মনে করা হচ্ছে। রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ স্কুলগুলিতে পড়ুয়াদের মোবাইল ফোন আনা এবং ব্যবহারের ওপর কঠোর নির্দেশিকা জারি করেছে। ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের অনুমতি ব্যতীত স্কুলে মোবাইল ফোন আনা বা ব্যবহার করা চলবে না। অভিভাবকদেরও স্কুলে মোবাইল আনতে নিরুৎসাহিত করতে বলা হয়েছে। আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকে গত রাত থেকে একটানা বৃষ্টির জেরে একাধিক নদী ও ঝোড়ার জলস্তর বৃদ্ধি পেয়েছে। ফুলে ফেঁপে উঠেছে জয় বীরপাড়া নদী। জামতলা এলাকার বাংরি নদীতে ফের হরপাবান দেখা দেওয়ায় টোটোপাড়া সহ আশপাশের একাধিক এলাকার সঙ্গে মাদারিহাটেও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত। হলং নদীর জল বাড়ায় জলদাপাড়া বনবিভাগের কার্যালয় ও জলদাপাড়া ট্যুরিস্ট লজে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গেছে। উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ কমবে। গ্রামীণ সংবাদ শেষ হলো।
0: আকাশবাণী কলকাতা। এখন জানিয়ে দিই কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় জানানো হয়েছে, 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে।

জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং কুচবিহার জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায়। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই শুনবেন রজনীকান্তের গান। দুপুর একটায় রম্যগীতি, 1:45 মহিলা মহল উপস্থাপনায় আত্রেয়ী সমাজপতি। দুপুর 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। দুপুর 2:30 সাঁওতালি অনুষ্ঠান। দ্বিতীয় অধিবেশনে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বিতান্দে, 5:30 শিল্পভারতী, একজন গয়না নির্মাতার যাত্রা, এ বিষয়ে শিল্পাদের সাক্ষাৎকার নিয়েছেন সময়িতা দাস। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:38 কৃষক ও তার পরিবার, সাধারণ মানুষের জন্য আইন, এ বিষয়ে প্রদীপ কুমার চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। সন্ধ্যে 7:00 কৃষি কথার আসর, পিএম কিষাণ সম্মান নিধি কি এবং কেন, এ বিষয়ে ডক্টর চন্দন মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 বিচিত্র সংবাদ, 8:00 অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম উপস্থাপনায় অর্ঘ্য সর্দার, 9:00 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার, 9:15 ভজন শিল্পী মধুজা চট্টোপাধ্যায়, 9:30 মুখোমুখি বিশিষ্ট দেহষষ্ঠ প্রদর্শক মলয় রায়ের সাক্ষাৎকার নিয়েছেন দেবর্ষী ঘোষ। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভায় শুনবেন সেতার দেবব্রত মিশ্র, আকাশবাণী বেনারসি বেনারস কেন্দ্রের নিবেদন। 11:00 কীর্তন শিল্পী পলাশ সরকার, 11:10 বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান প্রসঙ্গে শুনলেন এখন রজনীকান্তের গান। প্রথম গানটির শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

রোমগীতির আসরে আজকে প্রথম গানটি বুদ্ধদেব রায় এবং সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। গানটির কথা লিখেছেন বুদ্ধদেব রায়।

রবীন্দ্রগীতির আসরে পরের গানটির কথা লিখেছেন নিরূপ মিত্র, সুরারোপ করেছেন প্রবীর মুখোপাধ্যায়, শিল্পী তাপস চট্টোপাধ্যায়।

শুনছেন রম্যগীতি। পরের গানটি কথা লিখেছেন সুধীন দাশগুপ্ত, সুরারোপ করেছেন সুধীন দাশগুপ্ত, শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়।

সুভাষ মুখোপাধ্যায়ের কথায় সুধীন দাশগুপ্তের সুরে, রোমগীতির পরের গান সমবেত কণ্ঠে।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন রোমগীতি। পরের গানটির কথা লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার, সুরারোপ করেছেন নীতা সেন, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

রোমগীতি রাসরের পরের গান কথা লিখেছেন সুনীল দত্ত, সুরারোপ করেছেন জ্যোতির্ময় বোলেল, সমবেত কণ্ঠে।

রমাগীতি রাসরের শেষ গানটি কথা লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার, সুরারোপ করেছেন নচিকেতা ঘোষ, শিল্পী

0: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি বিক্রম ওয়ানের সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভারতের ক্ষেত্রে শুধুমাত্র বিবৃতি নয়, একটি কঠোর পদক্ষেপের বার্তা। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করছেন। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মলদোভা, উত্তর ম্যাসেডোনিয়া এবং রোমানিয়া এই ত্রিদেশীয় সফরে আগামীকাল রওনা হবেন। টোকিওয় জাপান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু। আসি বিস্তারিত খবরে। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি বিক্রম ওয়ান সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণ করা হয়েছে। মহাকাশযানটি হায়দ্রাবাদের বেসরকারি মহাকাশ সংস্থা স্কাইরুট এরোস্পেস তৈরি করেছে। উল্লেখ্য, ভারতের মহাকাশ গবেষণার জনক বিক্রম সারাভাইয়ের স্মরণে বিক্রম ওয়ান উৎক্ষেপণ করা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যে ফোনে অভিনন্দন জানান। এই মিশনকে ভারতের মহাকাশ অভিযানের এক ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করে তিনি বলেন, চার পর্যায়ের এই রকেট দেশের তরুণ দের মধ্যে মেধা ও উদ্ভাবনী শক্তির প্রতিফলন।
1: সবচেয়ে পেলে তো আপকো বহুত বহুত বধাই। দু কাম কিয়ে, এক তো আসমান মে মনে পৌধে গাড় দিয়ে হ্যায়, আর দুসরা জমিন মে ভি উস রুটস কো আপনে মজবুতি দি হ্যায়, जो देश के नौजवानों को आगे आने की प्रेरणा देगी।
0: কেন্দ্রীয় বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং স্কাইরুট মহাকাশ সংস্থাকে ভারতের প্রথম বেসরকারি অরবিটার বিক্রম ওয়ানের সফল উৎক্ষেপণের শুভেচ্ছা জানান। সমাজ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী বলেন, এই উৎক্ষেপণ ভারতের মহাকাশ গবেষণার সাফল্য ও মহাকাশ অর্থনীতির উল্লেখযোগ্য প্রতিফলন। তিনি আরো বলেন, এর ফলে আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় ভারতের অবস্থান আরো দৃঢ় হল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভারতের ক্ষেত্রে শুধুমাত্র বিবৃতি নয়, একটি কঠোর পদক্ষেপ। নতুন দিল্লিতে আজ বাহিনীর প্রথম সম্মেলনে শ্রী সিং বলেন, ভারত শুধুমাত্র সন্ত্রাসবাদীদের দরজায় পৌঁছবে তা নয়, তাদের আস্তানার ভেতরে ঢুকে আঘাত হানবে। উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যার মধ্যে রয়েছে আকাশতীর, আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ব্রহ্মসের মতো অস্ত্র, এই সমস্ত অভিযানে ব্যবহার করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন।
2: আতঙ্কবাদ কে খিলাফ ভি হামারি গভর্নমেন্ট নে পুরি দুনিয়া কে সামনে আপনে বদলে হুয়ে নজরিয়ে কো স্পষ্ট কিয়া হ্যায়। আতঙ্কবাদ কে বিরুদ্ধ জিরো টলারেন্স হামারে লিয়ে কেবল এক স্টেটমেন্ট নাহি হ্যায়, বল্কি লাইন অফ অ্যাকশন হ্যায়। আতঙ্কবাদ কে খিলাফ হাম দরওয়াজে পর নাহি বল্কি ঘর মে ঘুস কর মারেঙ্গে। অপারেশন সিন্দুর কে দৌরান সারি দুনিয়া নে ইয়ে দেখ ভি লিয়া, হামারি সেনাওঁ কা পরাক্রম তো হামেশা হি অদ্ভুত রাহা হ্যায়।
0: প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, গত ১২ বছর ধরে নরেন্দ্র মোদী সরকার দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার ভিত্তিতে শক্তিশালী করার সমস্ত রকম পদক্ষেপ করেছে। দেশে প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড উচ্চতায় পৌঁছে হয়েছে ১,৭৮,০০০ কোটি টাকায়, যা ২০১৪ সালে ছিল প্রায় ৪০,০০০ কোটি টাকার কাছাকাছি। সরকার এবছর প্রতিরক্ষা উৎপাদন ২,০০,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে। রাজ্য সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করছেন। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। এর আগে জুমাগাছে বিএসএফ ক্যাম্প পরিদর্শন করেন তিনি। প্রহরী সম্মেলনে অংশ নিয়ে বিএসএফ এর একাধিক পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন তিনি। কথা বলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে। এরপর রাজ্যে নতুন ফৌজদারি আইনের বাস্তবায়ন এবং জন্মমৃত্যুর নথিভুক্তকরণ নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। বৈঠক শেষে কলকাতায় আসবেন শ্রী শাহ। সফরের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানেও তার যোগ দেওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর সুপারিবাগান এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায়

0: আতঙ্ক ছড়িয়েছে। আহত একজন জানা গেছে দিন কয়েক আগে উত্তর চব্বিশ পরগনার কামারহাটির এক বাসিন্দা ওই বাড়ির একটি ঘর ভাড়া নেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত সন্ধ্যায় দুই ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে ওই ঘরে রেখে আসতে দেখা যায়। এরপরই শোনা যায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ। বিস্ফোরণের অভিঘাতে বাড়ির দুটি ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশের ঘরে থাকা এক ব্যক্তি আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে সুতলি বোমার সরঞ্জাম উদ্ধার করেছে। এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা দপ্তর সে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির গুণগত মান ও স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যস্তরের মূল্যায়ন ও অ্যাক্রিডিটেশন সেল গঠন করেছে। জাতীয় মূল্যায়ন ও অ্যাক্রিডিটেশন কাউন্সিলের আদলেই এই সেলটি তৈরি করা হয়েছে। প্রথমে 341টি সরকারি ও বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়াকে সহজ করে তুলতে চলতি মাসের 21 থেকে 23 তারিখ পর্যন্ত এক প্রশিক্ষণ কর্মশালায় 100-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। মধ্যপ্রদেশের রেওয়া জেলায় বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গাওয়ান থানার পুলিশ ভুট্টার বস্তার ভেতরে লুকিয়ে রাখা 2000 কেজির বেশি গাঁজা বাজেয়াপ্ত করেছে। অভিযানে আন্তঃরাজ্য মাদক চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পুলিশ প্রায় 4,25,00,000 টাকা মূল্যের সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে। এই মাদক প্রয়াগরাজে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মলদোভা, উত্তর ম্যাসেডোনিয়া এবং রোমানিয়া এই ত্রিদেশীয় সফরে আগামীকাল রওনা হবেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিভি জর্জ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, এ মাসের 25 তারিখ পর্যন্ত এই সফর চলবে। এই তিন দেশের রাষ্ট্রপতিদের আমন্ত্রণেই রাষ্ট্রপতি মুর্মুর এই সফর। এই প্রথম কোন ভারতীয় রাষ্ট্রপতি মলদোভা প্রজাতন্ত্র এবং উত্তর ম্যাসেডোনিয়া সরকারি সফরে যাচ্ছেন। 3 দশক পর কোন ভারতীয় রাষ্ট্রপতি রোমানিয়া সফর করবেন বলে জানান তিনি।
1: These state visits are being undertaken at the invitation of the presidents of Republic of Moldova, Republic of North Macedonia and Romania. The three-nation visit is of considerable historic significance as it marks the first ever bilateral visits by an Indian president to the Republic of Moldova and the Republic of North Macedonia. The visit to Romania will be the first state visit by an Indian president in over 3 decades.
0: সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। সোমবার থেকে শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। সমাজকর্মী সোনা মোয়াংচুককে আজ প্রয়োজনীয় চিকিৎসার কারণে দিল্লির একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দিল্লি পুলিশের উপনগরপাল সচিন শর্মা জানিয়েছেন, দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে সোনা মোয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়াতেই এই পদক্ষেপ। এদিকে হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর চারু বাম্মা জানিয়েছেন, তাকে নিরন্তর পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হচ্ছে। তার সম্পূর্ণ জ্ঞান রয়েছে এবং তার অবস্থা আপাতত স্থিতিশীল বলেও ডক্টর বাম্বা জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মানবাধিকার এজেন্সি পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের সাম্প্রতিক অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদীদের মৃত্যু তদন্তের আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে রাষ্ট্রসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক সংযত আচরণ করার পাশাপাশি পাকিস্তান কর্তৃপক্ষকে মানবাধিকার নিশ্চিত করার আর্জি জানিয়েছেন। চলতি মাসের শেষে আঞ্চলিক নির্বাচনের আগে যে হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। টার্ক উত্তেজনা প্রশমনে ওই অঞ্চলে শান্তি বজায় রাখার আবেদন জানান। টোকিওয়ে জাপান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পি ভি সিন্ধু। বিশ্বের 4 নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় চীনের ইউফেইকে হারিয়ে তিনি ফাইনালে ওঠেন। সিন্ধু প্রথম সেট 21-19 জিতে নেওয়ার পর দ্বিতীয় সেটে 15-10 এগিয়ে থাকার সময় তাঁর চীনা প্রতিদ্বন্দ্বী সেট ছেড়ে দেন। 31 বছর বয়সী সিন্ধু 2026 শুরু করেছিলেন বিশ্বের 18 নম্বর খেলোয়াড় হিসেবে, এখন তিনি উঠে এসেছেন 9 নম্বরে। আগামীকাল ফাইনালে সিন্ধু জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। ফিফা ফুটবল বিশ্বকাপে মায়ামি স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে ইউরোপের দুই দল ফ্রান্স ও ইংল্যান্ড। খেলা শুরু হবে রাত 2:30। এদিকে আগামীকাল নিউ ইয়র্কে নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও স্পেন। খেলা শুরু রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি বিক্রম 1-এর সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করছেন। টোকিওয়ে জাপান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পি ভি সিন্ধু। খবর পড়া এখনকার মতো।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করছেন। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রশাসনের শীর্ষকর্তারা। এর আগে জুমাগছে বিএসএফ ক্যাম্প পরিদর্শন করেন তিনি। প্রহরী সম্মেলনে অংশ নিয়ে বিএসএফ এর একাধিক পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন শ্রী শাহ। কথা বলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গেও। এরপর রাজ্যে নতুন ফৌজদারি আইনের বাস্তবায়ন এবং জন্ম মৃত্যুর নথিভুক্তিকরণ নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। বৈঠক শেষে কলকাতায় আসবেন শ্রী শাহ। সফরের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানেও অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যার দায়িত্ব ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজ এক অনুষ্ঠানে তিনি বলেন, এর ফলে পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ তৈরি হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সফরে চিকেন স্নেক করিডোরের নিরাপত্তা এবং সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে তিনি জানিয়েছেন। রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর সুপারিবাগান এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। আহত একজন। জানা গেছে, দিন কয়েক আগে উত্তর চব্বিশ পরগনার কামারহাটির এক বাসিন্দা ওই বাড়ির একটি ঘর ভাড়া নেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত সন্ধ্যায় দুই ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে ওই ঘরে রেখে আসতে দেখা যায়। এরপরই শোনা যায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ। বিস্ফোরণের অভিঘাতে বাড়ির দুটি ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাশের ঘরে থাকা এক ব্যক্তি আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে সুতলি বোমার সরঞ্জাম উদ্ধার করে। ওই বোমা ফেটেই এই বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান। এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাড়ির মধ্যে এখনও একাধিক বোমা ছড়িয়ে ছিটিয়ে থাকায় বম্ব স্কোয়াড সেখানে রয়েছে। বেআইনি নির্মাণের অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের আমতলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির কার্যালয় শেড ভেঙে দেওয়া হয়েছে। আজ সকালেই সেখানে অভিযানে নামে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, রয়েছেন দমকলের আধিকারিক বিডিও, বিএলআরও। পাঁচতলা ওই ভবনটি অনুমোদিত বিল্ডিং প্ল্যান ছাড়াই তৈরি করা হয়েছে বলে খবর। এর আগে সংশ্লিষ্ট পক্ষকে এ ব্যাপারে নোটিশ পাঠানো হলেও শুনানিতে কেউ উপস্থিত না থাকায় প্রশাসনের এই পদক্ষেপ। এদিকে ওই কার্যালয়ের ভেতরে ঢুকে ভাঙচুর চালাচ্ছেন একদল উন্মত্ত জনতা। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর জন্য রাজ্য সরকার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। বন দপ্তরের তরফে রাজ্যের বিভিন্ন জায়গায় 10 কোটি গাছ লাগানোর জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন, ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড, শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর, ইন্ডিয়ান অয়েল, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। হুগলির তারকেশ্বরে শ্রাবণী মেলার আজ সূচনা হয়েছে। প্রতিবছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ বাবা তারকনাথের মাথায় জল ঢালতে তারকেশ্বর যান। বৈদ্যবাটির নিমাইতীর্থ ঘাট, সুরিঘাট, পদ্মার ঘাটে জলযাত্রীদের নিরাপত্তায় প্রশাসনের তরফে যাবতীয় বন্দোবস্ত নেওয়া হয়েছে। নিমাইতীর্থ ঘাট থেকে তারকেশ্বর মন্দির পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের তরফে শিবির ও সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। আগামী সোমবার বিপুল সংখ্যক পুণ্যার্থীর ভিড় হবে বলে মনে করা হচ্ছে। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আজ বিপত্তারিণীর ব্রত উদযাপিত হচ্ছে। দেবী দুর্গার 108 রূপের একটি হল বিপত্তারিণী। জগন্নাথ দেবের রথযাত্রা এবং উল্টো রথের মাঝে শনি ও মঙ্গলবার এই পুজো হয়। বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে আজ সকাল থেকেই চলছে পূজার্চনা। বাঁকুড়ায় বিপত্তারিণীর পুজো দিতে বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড়। 13 রকমের ফল, লাল সুতো, পান, দুর্বাসহ নানা নৈবেদ্য সাজিয়ে পুজো দিচ্ছেন তাঁরা। দুদিন নিখোঁজ থাকার পর হাওড়ার রাইফেল শুটার দময়ন্তী সেনের সন্ধান মিলেছে। আজ ভোরে জেলার রামকৃষ্ণপুর ঘাট থেকে 15 বছরের ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। হাওড়া আদালতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে বাড়ি পাঠানো হবে। পরিবারের সঙ্গে মনোমালিন্যের কারণেই সে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পড়াশোনা এবং শুটিং কেরিয়ার নিয়ে সে মানসিক চাপে ছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে দময়ন্তী। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরোনোর পরই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের রাইফেল শুটিং প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রী দময়ন্তী সম্প্রতি জাতীয় দলে ট্রায়ালে সুযোগ পেয়েছে। উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। ডুয়ার্সের সমতল পাহাড়ি অঞ্চলে একটানা বৃষ্টিতে বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে। বেহাল নিকাশি ব্যবস্থার কারণে নিচু এলাকায় জলজমায় ভোগান্তির মুখে পড়েছেন বাসিন্দারা। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকে গত রাত থেকে একটানা বৃষ্টির জেরে একাধিক নদী ও ঝোড়ার জলস্তর বেড়েছে। ফুলে ফেঁপে উঠেছে জয় বীরপাড়া নদী। জামাতলা এলাকার বাংরি নদীতে ফের হরপা পান দেখা দেওয়ায় টোটোপাড়া সহ আশপাশের একাধিক এলাকার সঙ্গে মাদারিহাটেও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ কম থাকবে। বাংলার ফুটবল প্রেমীদের কথা মাথায় রেখে আগামীকাল অর্থাৎ রবিবার রাত 12:30 ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ রাজ্যের প্রতিটি জেলায় বড় পর্দায় সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। সাধারণ মানুষ যাতে

0: একসঙ্গে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারেন, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই মহিলা মহল।
2: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
3: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
2: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
4: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: ओलिविया नर्सिंग होम, ओलिविया नर्सिंग होम दमदम नागिर बाजार। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

সকলকে স্বাগত জানাই আজকের মহিলা মহলে। আজ রং মিলানতে নিয়ে বন্ধু আপনাদের সঙ্গে রয়েছে আপনাদেরই বন্ধু আত্রি। বর্ষা এসে গেল এবং শ্রাবণেরও শুরু, আর এই সময় বৃষ্টি গরম সবটাই লেগে থাকবে, কিন্তু আমরা নিজেদেরকে কিভাবে ভালো রাখবো তাই নিয়েই আজকে কথা হবে। এই যে বর্ষা আমাদের কাছে বেশ স্বস্তি এনেছে, কারণ যা দাবদাহ ছিল গরমের তার থেকে খানিক মুক্তি, খানিক স্বস্তি, খানিকটু একটু বৃষ্টিতে ভেজা, আবার কখনো কখনো বৃষ্টির জলে ভিজে তারপরে যে সর্দি কাশি, একটু খুক খুক হওয়া এবং তারপর ওষুধ খাওয়া, এই সবটা নিয়ে আমরা বেশ এনজয় করছি, তাই তো? কিন্তু মাঝে মধ্যে যেটা হয় যে কখনো এক নাগারে বৃষ্টি হচ্ছে, কখনো আবার ঝিরিঝিরি বৃষ্টি। যেমন ধরুন এই আসার সময় বেশ খানিকটা পশলা বৃষ্টি হয়ে গেল, এক পশলা ঝিরিঝিরি বৃষ্টি হলো। ছাতার আড়ালে বৃষ্টির ফোঁটা থেকে সবসময় আমরা নিজেদেরকে কিন্তু বাঁচিয়ে রাখতে পারি না, মানে সম্ভব নয়। ছাতা খুলতে খুলতেই বাস থেকে নেমে বা অটো থেকে নেমে খানিকটা আমরা ভিজে যাচ্ছি। তো এই ভেজা মাথা যদি আমরা রেখে দিই তাহলে যে ফলটা হয় সেটা আমরা সবাই জানি, তাই না? ওই বৃষ্টি স্নান।

হয়তো কেশরাশির খানিক দখলে যায় কেশমার্জনীর, আর কিছুটা দখলে যায় ধরণীতলে। শুধু ভিজলেই নয়, গোটা বর্ষাকাল জুড়েই আমাদের সবসময় কিছু না কিছু সমস্যা লেগে থাকে। হয় চুল উঠে যাচ্ছে, নয়তো চুল বেশ রুক্ষ হয়ে যাচ্ছে, কিংবা কখনো খুশকি হচ্ছে, অথবা কখনো কখনো তেলের পরিমাণটা চুলে বেড়ে যাচ্ছে। তো এই বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু বেশ জেরবার হয়ে যাই আমরা। তো এই সময় আমাদের করণীয় কি সেটা আজকে আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করি, আর আপনারাও যদি কিছু টিপস দিতে চান সেটাও আমাদের জানিয়ে দিতে পারেন। আচ্ছা, তো এক্ষেত্রে প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে মাথার ত্বক যাতে পরিষ্কার থাকে সব সময় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ সারাদিন বৃষ্টিতে ভিজে আসছি, তার পরক্ষণে হয়তো শুকালাম কিংবা কিঞ্চিত শুকালাম, পুরোটা না শুকিয়েই আমরা হয়তো চুলটা বেঁধে ফেলি, এটা থেকে চুল বেশি ওঠে, এটা আমরা তো জানি। তাই চুলের গোড়া আলগা রাখতে হবে, খুব জোরে টাইট করে না বেঁধে। চুলের গোড়া যদি খানিক আলগা থাকে তাহলে একটু শুকোনোর জায়গা থাকে, কিন্তু চেষ্টা করব যাতে আমরা ভেজা চুল কখনোই না বাঁধি। আর বাইরের ধুলো বালি ইত্যাদি থেকে রক্ষার জন্য তো আমরা সবসময় ভাবি যে চুল যাতে বাঁধা থাকে বাবা, যাতে চুল পড়া কম হয়, কিন্তু অনেক সময় যেটা দেখা যায় যে অতিরিক্ত আমরা টাইট করে ফেলছি, তো সেটাও যাতে না হয় একটু আলগা রাখতেই হবে। সপ্তাহে 2-3 বার যারা আমরা রোজ বাইরে বেরোচ্ছি সেটা শ্যাম্পু করার জন্য খুব প্রয়োজনীয়। চেষ্টা করব এই সময়টা মাইল্ড শ্যাম্পু যাতে ব্যবহার করতে পারি, সেটা আমাদের চুলের জন্য খুব ভালো, এবং তা দিয়ে ভালো করে ধোয়া। অনেক সময় তাড়াহুড়োতে আমরা চুল ভালো করে ধুই না, আবার অনেকেই আমাদের একটা ধারণা আছে মনের মধ্যে যে গরম জল ব্যবহার করা, এইটাও কিন্তু বেশ ক্ষতিকারক। তাই গরম জল ব্যবহার না করে যদি আমরা নর্মাল জল, যে জল আমরা পাচ্ছি সেই জলেই যদি চুলটা ধুয়ে নিই, বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে চুলটাকে শুকানোর ব্যবস্থা করতে হবে। আপনি তোয়ালে ইউজ করতে পারেন, গামছা ইউজ করতে পারেন, যা খুশি, কিন্তু চুলটা যাতে ভালোভাবে শুকোয়। কারণ বর্ষার দিন তো বেশিরভাগই রোদ উঠছে না, তো সেই সময়টাতে যাতে যদি ড্রায়ার চান ড্রায়ার ব্যবহার করতে পারেন। অনেকটা সময় পাখার তলাতেও চুল রেখে সেটাকে শুকানো এবং যতটা সম্ভব খুলে রাখা, না বেঁধে। হ্যাঁ, শোয়ার সময়টা তো অবশ্যই বেঁধে রাখার একটা বিষয় থেকেই যায়, আর প্রয়োজন, খুব প্রয়োজন যদি না হয় তাহলে রোজ শ্যাম্পু করার দরকার নেই। আরেকটা আমাদের ধারণা থাকে যে এই সময়টাতে যতটা সম্ভব তেল কম দেওয়া। কিন্তু তেল চুলের খাদ্য, সপ্তাহে একদিনও যদি আমরা তেল ব্যবহার করতে পারি সেটা আমাদের চুলের জন্য খুব ভালো হয়। শ্যাম্পু তো করলাম, কিন্তু শুধু শ্যাম্পু করলে তো হবে না, তার জন্য চাই কন্ডিশনার। কন্ডিশনার ব্যবহার করতেই হবে এই সময়। বৃষ্টি ভেজা চুল ধোয়ার পর ভালো করে চুল মুছে, যেটা বললাম ড্রায়ার ইউজ করতেই পারি, ড্রায়ার ইউজ করতে হবে, না হলে যতটা সম্ভব আমরা ফ্যানের তলাতেই শুকিয়ে নেব। আর এই সময় আমরা তেলের কথা যখন বললাম, চুলের খাদ্য তেল হিসেবে আমরা নারকল তেল তো সবচেয়ে সেরা, এর বাইরে কিছু বলার নেই। তাছাড়াও যদি আমরা পারি নারকল তেলের সঙ্গে একটু ভিটামিন ই ক্যাপসুল, বাদাম তেল কিংবা অলিভ অয়েল একটু মিশিয়ে নিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু চুলটা বেশ ভালো হবে। তারপর এই সময়টাতে 2-3 ঘন্টা না রেখে আপনি যদি ঘন্টাখানেকও রাখতে পারেন, সেই তেলটা মাথায় কিছুটা রইল, আপনি বাকি কাজ সেরে নিলেন, তারপরে শ্যাম্পু করলেন, এবং অবশ্যই মনে করে ভালো করে চুলটা ধুয়ে কন্ডিশনার লাগাতে হবে। আচ্ছা, এরপর যে কথাটা বলবো যে এই যে চুল শুকিয়ে গেল বলে আমরা ভাবছি, কিন্তু ঠিক চুল কতটা শুকোচ্ছে সেটাও একটা বিষয় আমাদের দেখতে হবে। তো চুল ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর যেটা আমরা করে থাকি, যে ভেজা চুলেই অনেকেরই একটা প্রবণতা থাকে চুল আঁচড়ানোর, তো সেটা একদমই করা যাবে না, কখনোই নয়। মানে শুধু বর্ষাকাল বলে নয়, ভেজা চুল আমরা কখনোই আঁচড়াবো না, চুল একেবারে শুকিয়ে গেলে তারপরেই চুল আঁচড়াবো। এবং সেক্ষেত্রে মোটা কাঁকযুক্ত চিরুনি ব্যবহার করতে হবে, যেগুলো মোটা দাঁড়ার চিরুনি আমরা বলে থাকি, যেখানে গ্যাপগুলো অনেক বেশি থাকবে সেইটা আমরা ব্যবহার করব, এবং তাতে আমাদের চুল ওঠাটা অনেক কম হবে। বাইরে থেকে শ্যাম্পু তেল সবটাই দিলাম, কিন্তু ভেতর থেকে খাচ্ছি না কিছু, জল কম, খাবার দাবারও কম, সুতরাং সেই মুহূর্তে কিন্তু আমাদের চুল অতটা হয়তো সতেজ সজীব যেটা আমরা চাই সেইটা হয়তো দেবে না। তার জন্য দরকার কি, তার জন্য একটু খাদ্যাভ্যাসটাও আমাদের পরিবর্তন করে নিতে হবে। মানে যদি কিছু না খেয়ে থাকি সেগুলোকে আবার সেটার মধ্যে ইনক্লুড করে নিতে হবে। যেমন এই সময় বায়োটিন এবং আয়রনযুক্ত খাবার, প্রোটিন, ভিটামিন ই, এই ধরনের খাবার, যেমন খাদ্য তালিকায় থাকে

আসতেই পারে ডিম, মসুর ডাল, ছানা, পনির, পালং শাক, ছোলা, কিশমিশ, কুমড়োর বীজ, বিভিন্ন ধরনের বাদাম, মিষ্টি আলু, আখরোট, এগুলো চুলের জন্য খুব ভালো, ওয়ালনাট, সমস্ত কিছু মিলিয়ে আমরা যদি এইগুলো কোনো না কোনোভাবে সব খাবারই যে রোজ খেতে পারবো বা খাদ্য তালিকায় রাখতে পারবো তা না, কম বেশি একটু যদি ম্যানেজ করে নেওয়া যায় তাহলে কিন্তু চুলের জন্য এই খাদ্যগুলো খুব ভালো। আর নিয়মিতভাবে চুল আঁচড়ানো এবং যে চুল আঁচড়ানোর ব্রাশ যেটা দিয়ে আমরা চুল আঁচড়াচ্ছি, চিরুনিটা, সেটা যেন পরিষ্কার থাকে। সপ্তাহে সপ্তাহে যদি পরিষ্কার করা ভালো হয় বা তিন চার দিন অন্তর যদি সময় থাকে হাতে তাহলে সেটা পরিষ্কার করা, তোয়ালে, বালিশ এবং চুল বাঁধার ফিতে যেগুলো আমরা রোজ ব্যবহার করছি সেইগুলো পরিষ্কার করতে হবে। হ্যাঁ, এই দিকটা কিন্তু আমাদের নজর দিতে হবে, তাহলেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো, আমাদের চুল ভালো থাকবে। আর চুল তো আমাদের মহিলাদের একটা বেশ দুর্বল জায়গা, তাই না? চুল কী করে ভালো রাখতে হয় তার দিকে তো আমাদের খেয়াল সবসময় থাকে। আর এভাবেই আমরা চুলের যত্ন নেব। ফিরে আসছি ত্বকের যত্ন নিয়ে।

আচ্ছা, এরপর আজ তো 18 তারিখ হয়ে গেল, তার মানে বুঝতেই পারছেন আমি বলতে চাইছি যে মহিলা মহলের চিঠি লেখার দপ্তরে আপনাদের চিঠি পাঠাতে হবে। সেই দপ্তরটার নাম হচ্ছে আমার কলম এবং এক কলমে দুই নারী। জুলাই মাসের এক কলমের বিষয়, এক কলমে দুই নারীর বিষয় মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসের মাধবীলতা এবং রত্নাবলী চরিত্র। নারীর চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে, সেই রকমই এই উপন্যাসের মধ্যে দিয়ে আমরা তাদের জীবনের মানসিকতাকে তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য তাদের অন্তরের উপলব্ধি নিয়ে 150 শব্দের মধ্যে লিখে পাঠান আমাদের কাছে। আমাদের মেল করুন mohilamohol.airkolkata@gmail.com। এছাড়া আপনারা আমাদের চিঠিও পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুলাই, তাই 23 জুলাইয়ের মধ্যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের চিঠি পাঠিয়ে ফেলুন এক কলমে দুই নারী। আর এই মাসেরই আমার কলমের বিষয় জীবনের সন্ধ্যা তারা। সূর্য ওঠার আগে পূর্ব আকাশে আর সূর্যাস্তের পর পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় তা হল সন্ধ্যা তারা। এইরকম সন্ধ্যা তারা আমাদের জীবনেও কেউ না কেউ আছে। আমাদের জীবনে সফলতার পূর্বে আর ব্যর্থতার পরেই যে সব সময় নক্ষত্রের মতো পথ দেখায় আমাদের। যদি সেই নক্ষত্র মানুষটি অন্য কেউ না হয় তাতে কি, নিজেও তো হতে পারি। তোমার জীবনের সেই সন্ধ্যা তারার গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের সন্ধ্যা তারা শিরোনামে 150 শব্দের মধ্যে। আমাদের মেল করুন mohilamohol.airkolkata@gmail.com। এছাড়া আপনারা আমাদের চিঠিও পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এক্ষেত্রেও চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুলাই, তাই দেরি না করে চটপট ফোন তুলুন বা চিঠি পাঠিয়ে ফেলুন।

আচ্ছা, চুলের যত্নের কথা তো আমরা বললাম, আর বললাম চিঠি লেখাবার। চিঠি লেখার জন্য আপনারা কোথায় মহিলা মহলকে চিঠি লিখবেন? এক কলমে দুই নারী এবং আমার কলম, এই দুই বিষয়। এরপরে আর একটা বিষয় যেটা আমাদের মাঝে মধ্যে বেগ দেয়, সেটা হচ্ছে যে ত্বক। কারণ অনেকটা সময় আমরা ত্বকের সঙ্গে খুব একটা খেয়াল রাখি না, ত্বকের জন্য খেয়াল রাখি না। তো বাতাসে যেহেতু এই সময় আর্দ্রতার পরিমাণ বেশ বেশি থাকে, তার ফলে ত্বক অনেক সময় চিটচিটে হয়ে যায়, অতিরিক্ত সময়ও হয়ে যায় চিটচিটে, সংক্রমণের শঙ্কা একটা থেকেই যায়। সুস্থ এবং উজ্জ্বল

পেতে আমাদের যেটা চেষ্টা করতে হবে, প্রতিদিন পরিষ্কারের কথা তো আমরা বলবোই, যে সাবান ব্যবহার করার কথা। কিন্তু যদি আমরা আমাদের মুখের ত্বকের কথায় আসি, তাহলে সেক্ষেত্রে ক্লিনজার দিয়ে কিন্তু মুখ ধুতে হবে। ক্লিনজার দিয়ে আমরা মুখ ধোবো, তারপর টোনার লাগাতে হবে, এবং সেটা যতটা সম্ভব যদি অ্যালকোহল মুক্ত হয় তাহলে খুব ভালো হয়। তারপর ময়েশ্চারাইজার লাগিয়ে ত্বক ভালো রাখতে হবে। তিনটে পরপর স্টেপ, এগুলো যদি আমরা একটু ব্যবহার করতে পারি, সারাটা বছর আমরা করেই থাকি, গরমে তো বেশ আমরা যত্ন নিই, কিন্তু শীত মানে এই বর্ষার সময়তেও আমাদের কিন্তু একদম যে এখন অয়েলি আছে, ঠিক আছে বাবা ছেড়ে দিই, জাস্ট বাইরে থেকে এলাম, একটু ক্লিনজার দিয়ে মুখটা ধুলাম, ব্যাস এখানেই যাতে ইতি না হয়, কারণ সারা বছরই টোনার এবং ময়েশ্চারাইজারের দরকার ত্বকের জন্য। আর এই সময় একটা সমস্যা হয় যে অনেক সময় ব্রণ হয় আমাদের ত্বকে, তো কখনো ব্রণযুক্ত, কখনো বা শুষ্ক ত্বক আমাদের হয়ে যায়। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, যদি শুষ্ক ত্বক হয়ে যায় সেক্ষেত্রে দুধের সর ব্যবহার করতে পারি, তার সঙ্গে গোলাপ জল এবং গ্লিসারিনের মিশ্রণ, এটা আমরা ব্যবহার করতে পারি। আর এছাড়া ব্যবহার করা যেতে পারে মসুর ডাল বাটা এবং বেসন, যতটা সম্ভব ঘরোয়া টোটকা ঘরোয়া উপায়, যাতে আমরা নিজেদেরকে আরও ভালো রাখতে পারি, সুন্দর রাখতে পারি, এবং যাতে কোনো তার সাইড এফেক্টও না থাকে। এছাড়া ব্রণর জন্য তো আমরা নিম পাতার কথা জানি, যদি নিম পাতার জল ফুটিয়ে ব্যবহার করা যায় সেটা তো খুবই ভালো। আর যদি না হয় সেক্ষেত্রে শশা ব্যবহার করতে পারি, গোলাপ জল এবং কাঁচা হলুদের মিশ্রণ ব্যবহার করা যেতে পারে। আর যাদের একদম শুকিয়ে যাচ্ছে স্কিনটা, সেদিকটা তো বলবো একটু খেয়াল রাখুন, আর যদি অতিরিক্ত শুকিয়ে যায় তখন তো চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। আর প্রাথমিকভাবে যেটা করা যেতে পারে এই সময়, সেটা গ্লিসারিন এবং গোলাপ জলের মিশ্রণ আপনারা ব্যবহার করতে পারেন। আর ত্বক যাতে শুকনো থাকে সেটাও আমাদের দেখতে হবে, মানে আমরা ধুয়ে চলে এলাম ত্বকটা, কিন্তু দেখলাম যে ত্বকটা তখনও ভেজা ভেজা রইল। আমরা বারবার বলছি ভেজা থেকে সংক্রমণ হওয়ার আশঙ্কা থেকে যায়, তাই যতটা সম্ভব শুকনো এবং ফুরফুরে যাতে ত্বক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর অনুষ্ঠান বাড়ি তো আমাদের চলতেই থাকে, এরকম নয় যে আমরা এই সময় দূরে থাকবো, তো সেই ক্ষেত্রে একটা কথা বলা যায় যে যদি মেকআপটা খুব হালকা হয়, ভারী মেকআপ না হয়, মেকআপ আমরা অনেক সময় করি কিন্তু যেটা করি না ভালোভাবে পরিষ্কার করি না, সেটাতে হয় যে লোমকূপগুলো বন্ধ হয়ে যেতে পারে স্কিনের, এবং যার ফলে ব্রণ হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই সময় ওয়াটারপ্রুফ এবং হালকা মেকআপ বেছে নিতে হবে আমাদের। সানস্ক্রিন শুধুমাত্র গরমের জন্য নয়, এটা আমরা সবসময় ভাবি, অনেক সময় আমরা শীতকালেও ইউজ করে থাকি যদি প্রচণ্ড রোদের তেজ থাকে। বর্ষাকালে যেহেতু খুব রোদের তেজ থাকে না, তাই আমরা প্রায়শই ভুলে যাই, কিন্তু এটা করলে স্কিন খারাপ হবে, তাই সানস্ক্রিন, আমাদের সানস্ক্রিনটা ব্যবহার করতে হবে। মেঘলা দিনেও কিন্তু ত্বকের ক্ষতি হয়, এই কথাটা মাথায় রেখে তেলবিহীন সানস্ক্রিন আমাদের ব্যবহার করা খুব ভালো। এছাড়া ভিটামিন সি সিরাম কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে, তাই ভিটামিন সি সিরাম যদি ব্যবহার করা যায় ত্বক আরও উজ্জ্বল, আরও স্বাস্থ্যকর হয়ে উঠবে। এছাড়া মুখের দাগ এবং খুঁতো কমাতে, কিন্তু খুঁত কমাতেও ভিটামিন সি কার্যকরী। বর্ষাকালে বাইরে বেরোলে আরেকটা যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আমাদের পায়ের সমস্যা হয়, মানে মুখের কথা তো হলো, কিন্তু পা যেটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট, কারণ দেহের পুরো ভার সে নিয়ে দাঁড়িয়ে আছে, তো নোংরা জলের মধ্যে প্রায়শই পড়তে হয় এবং ফিরে এসে যেটা হয় যে বেশ একটা ইচিং মতো হয়, তাই এই নোংরা জল আর্দ্রতার কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয় বলে পা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এবং তার জন্য গরম জলে এসেই যদি একটু মাইল্ড শ্যাম্পু দিয়ে পাটা ধুয়ে নেওয়া যায়, কিংবা সাবান দিয়ে যদি আপনি গরম জল দিয়ে পরিষ্কার করে নিতে পারেন, এবং তারপর একটু লোশন বা ক্রিম, ক্রিমের থেকেও বেশি ওয়াটার বেসড কোনো লোশন যদি মাখা যায় তাহলে কিন্তু ভালো। আর দেখতে হবে যাতে কোনো ফাঙ্গাল ইনফেকশন না হয়, যাতে করে সেটাও আমাদের বেশি বেদনাদায়ক হয়ে না ওঠে। তো এইভাবেই আমরা নিজেদেরকে ভালো রাখতে পারি। আর কী কীভাবে আপনারা নিজেদেরকে ভালো রাখতে পারেন সে টিপসও আমাদেরকে খানিক দিন, আমরাও যাতে সমৃদ্ধ হই। তো আজকের মতো রং মিলান্তি নিয়ে বন্ধু আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি, আপনাদেরই বন্ধু আত্রেই সমাজপতি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই সঙ্গে রাখুন মহিলা মহল।

0: নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। এই অনুষ্ঠান বহু বছর ধরে প্রয়াস করেছে সমাজে সচেতনতা আনার, নতুন লেখকদের লেখার সুযোগ করে দেওয়ার ও সমাজের পরিবর্তনের কাণ্ডারি হওয়ার। আমাদের আপনাদের সমবেত প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে মানুষকে করেছে সমৃদ্ধ, নারীদের ফিরিয়ে দিয়েছে তার হারানো সম্মান। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 8100750040, 8100075040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ এই সমস্ত জানাতে আমাদের ফোন করুন 8100750040 এই নাম্বারে। আর হ্যাঁ, আপনাদের সমস্ত চিঠি, কবিতা বা নাটকও এখন থেকে আপনারা আমাদের এই নাম্বারে পাঠাতে পারেন। যদি আপনি চিঠি লিখতে চান তাহলে পাঠান 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782, 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782 এই ঠিকানায়। আমরা আপনাদের চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকে নাটক ফাঁদ। নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন খরসরাই মনসাতলা বেগমপুর হুগলি থেকে উত্তম দালাল। আমরা ধন্যবাদ দিই উত্তমবাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। সুদেষ্ণা পিতৃ মাতৃহারা, একটা ছোট্ট ভাই ক্লাস 8 পড়ে, তাকে নিয়েই তার সংসার। সুদেষ্ণা একটা কর্পোরেট সংস্থায় কাজ করে, অনেক কষ্টে টাকা পয়সা জমিয়ে সে একটা ফ্ল্যাট কিনেছিল, কিন্তু অনেক কাঠখড় পুড়িয়ে সেই ফ্ল্যাট নিজের নামে করতে হয়েছে। সেই নিয়েই সুদেষ্ণা আর তার বাল্য বান্ধবী দামিনীর সঙ্গে কথা বলছে। দামিনী পুলিশ অফিসার, সুদেষ্ণার বাড়ির কাছাকাছি তার পোস্টিং। তারপর হ্যাঁ রে, তোর ফ্ল্যাটটার ব্যাপারে শেষ পর্যন্ত কি হলো?
1: কি আর হবে, মিউটেশন করাতে গিয়ে অনেক অপ্রীতিকর তথ্য বেরিয়ে এলো।
2: প্রমোটার কি বলছিল?
1: ও তো ফোন ধরা কবে থেকেই বন্ধ করে দিয়েছে।
2: তুই দেখে বুঝতে পারিস নি প্রমোটার একটা ফ্রড?
1: দেখে কি আর বোঝা যায়, গলায় সোনার মোটা চেন, সব সময় জামার উপরে দুটো বোতাম খোলা, ভুলভাল ইংরাজিতে কথা বলে, গুটখা চেবানো দাঁত।
2: সব প্রমোটাররাই ওই রকমই হয়। প্রমোটার কি কেমব্রিজ থেকে পাশ করে বেরোবে নাকি?
1: তাছাড়া পাড়ায় একের পর এক বাড়ি ভাঙছে আর বানাচ্ছে, অভিনেত্রীদের সঙ্গে ছবিও রয়েছে। শুনেছিলাম ও নাকি বিখ্যাত সিভিল ইঞ্জিনিয়ারের ছেলে।
2: তা শেষমেশ রেজাল্ট কি হলো?
1: পরে জানতে পারলাম দলিলে ভুল, কনস্ট্রাকশনে ভুল, এরকম বাড়ির ঘাপলা উঠে এলো। জানিস, রাতে ভালো করে ঘুমোতে পারতাম না।
2: তারপর?
1: তারপর আর কি, টাকা। একদল মানুষ ফাঁদ পেতে রয়েছে, ঠকিয়ে টাকা নিয়ে যাবে, আর একদল সেখান থেকে উদ্ধার করার জন্য টাকা দিবে, আমরা শুধু দিয়ে যাব। থাক গে, সব মিটে গেছে। এই দেখ, আমি কেবল বকবক করেই যাচ্ছি, তোর জন্য একটু চা করে নিয়ে আসি, বস।
2: আরে না না, আমি আর বসবো না, চা পরে একদিন খাবো। আচ্ছা, তুই ওই ফ্রডটার কোনো হদিশ পেলে আমাকে জানাস।
1: আচ্ছা, চেষ্টা করব।
2: আমিও দেখছি বাছাদনকে যদি একবার পাই। হ্যাঁ, তুই একটু চোখ কান খোলা রেখে চলবি, দিনকাল খুব খারাপ।

0: চলি। সুদেষ্ণার ভাইয়ের খুব জ্বর। সুদেষ্ণা কালুদার ওষুধ দোকানে ডিসপেন্সারির এক স্পেশালিস্ট ডাক্তারকে দেখাতে এসেছে। চেম্বারের সামনেই ডাক্তারবাবুর নামের পাশে ডিগ্রি লেখা আছে।
1: ডাক্তারবাবু, পরশু যে অ্যান্টিবায়োটিকটা দিলেন ওটাতে তো ভাইয়ের জ্বর নামছেই না, আরও বেড়ে চলেছে। কি যে করি ডাক্তারবাবু, একটু ভালো করে দেখুন না।
2: কি, আমি দেখছি না, শুধু গাড়া গাড়া ওষুধ আর টেস্ট করতে দিলেই ভালো করে দেখা হয়, তাই না?
1: না না ডাক্তারবাবু, রাগ করবেন না, আপনি বললেন না একদিনেই কমে যাবে, সেই জন্যই।
2: তা প্রবলেমটা কি হচ্ছে এখন?
1: বমি, জ্বর, পাতলা পায়খানা।
2: ঠিক আছে, ওষুধটা বদলে দিচ্ছি, কালকের মধ্যে ঠিক না হলে আমাকে রিপোর্ট করবেন।
1: ঠিক আছে।
0: একদিন পর সুদেষ্ণার ভাইয়ের অবস্থার এত অবনতি হয় যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তখন সুদেষ্ণা দামিনীকে সঙ্গে নিয়ে ডাক্তারবাবুর চেম্বারে পৌঁছায়। ডাক্তারবাবু, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বলুন তো।
2: রেজিস্ট্রেশন নাম্বার কেন, আর আপনিই বা কে আপনাকে বলতে যাব?
0: আমি কে? আমি হলাম রথতলা থানার ওসি। হাসপাতাল থেকে জেনেছি আপনি যেসব গ্রুপের ওষুধ ছেলেটাকে দিয়েছেন সেগুলো তার শরীরের পক্ষে বিষ।
2: কি বলছেন কি আপনি?
0: ঠিকই বলছি, আর এও বলছি স্বাস্থ্য দপ্তর থেকে জেনেছি আপনার নামে কোনো ডাক্তার লিস্টে নেই, আপনি একজন ফ্রড। ফাঁদ পেতে ডিগ্রি জালিয়াতি করে অবৈধভাবে এতদিন প্র্যাকটিস করেছেন আর মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছেন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। হাবলদার, এক্ষুনি ওনাকে হাত করা পড়িয়ে নিয়ে চলো, জিপে তোলো, আর কোনো এই ওই না, যান।
2: স্যার, ম্যাডাম, আমাকে আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আর কোনোদিন আর কোনোদিন।
0: স্টপ, গাড়িতে উঠুন, থানায় যা বলার বলবেন। সুদেষ্ঠা, তুই তাহলে এখন বাড়ি যা, পরে দেখা হবে, ঠিক আছে? সল্টলেকের রাতের রাস্তা বেশ ফাঁকা। সুদেষ্ণা অনেকক্ষণ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে খুব উদ্বিগ্ন সে। এমন সময় সুদেষ্ণার পাড়ার ছেলে গাড়ি নিয়ে এগিয়ে আসে, তার নাম মৈনাক।
3: কিরে সুদেষ্ণা, এনি প্রবলেম?
1: খুব বিপদে পড়েছি, বাস পাচ্ছি না।
3: উঠে আয় আমার গাড়িতে, উঠে আয়, বৃষ্টিতে আজ আর বাস পাবি না।
1: ঠিক করে গাড়ি চালা, জোরে গাড়ি চালালে না আমার খুব ভয় লাগে।
0: গাড়ি এক কিলোমিটার এগোতে না এগোতেই দেখা গেল মোড়ের মাথায় দুজন পুলিশ, ওরা এগিয়ে আসছে।
4: হেই, দাঁড়াও দাঁড়াও, পাশে এই মেয়েটি কে?
3: ও আমার পরিচিত, বাস পাচ্ছে না তাই বাড়ি পৌঁছে দিচ্ছে।
4: ও তাই, কে কাকে পৌঁছায় আমি দেখছি, আগে তো থানায় চলো, গাড়ি থেকে নাবো।
3: এই রকম করছেন কেন? একজন মেয়ে বিপদে পড়েছে।
4: বিপদটা এবার তোমাদের। রাকেশ, গাড়ির চাবিটা নিয়ে নাও, গাড়িটা ভালো করে তল্লাশি করে দেখো তো কি আছে, আর ছবি তুলে নাও।
3: আরে আরে, এ কি করছেন, কি করছেন আপনারা, এভাবে ছবি তুলছেন কেন? আমাদের কথাটা শুনুন।
1: এ কি, এ কি, ছবি তুলছেন কেন? না না না না, ছবি তুলবেন না, ছবি তুলবেন না প্লিজ।
4: যা বলবে থানায় গিয়ে বলবে। রাকেশ, ভালো করে দেখো তো গাড়িতে কোনো আর্মস আছে কি না।
1: এ কি করছেন স্যার, ছেড়ে দিন, এরকম করবেন না প্লিজ।
3: আপনি যদি পুরো ব্যাপারটা একটু।
4: শুনবো তো, সব শুনবো। থানায় গিয়ে এক সপ্তাহ হাজত বাস হলে আরও অনেক কিছু বেরোবে। দেখতে তো তোমাকে পুরো ভদ্রলোক, কিন্তু তলায় তলায়।
3: আসলে আসলে বলছিলাম, থানায় না গিয়ে অন্যভাবে ব্যাপারটা সেটল করলে হয় না স্যার?
4: হ্যাঁ, অন্যভাবে? কিডন্যাপিংয়ের কেস মশাই, আমার যে

0: চাকরি চলে যাবে।
1: স্যার কিডন্যাপিং কেন বলছেন? মৈনাক তো আমার বন্ধু।
2: স্যার একটু দেখুন না স্যার, একটু ভেবে।
0: দশ, এই কেস চাপা দিতে গেলে 10,000 টাকা লাগবে।
2: 10,000? পারবো না স্যার, এত টাকা তো আমার কাছে নেই।
0: তাহলে তো তোমাদের আর বাঁচাতে পারবো না। রাকেশ, হাত কড়াগুলো বের করো।
2: আরে আরে রেগে যাচ্ছেন কেন? আচ্ছা আচ্ছা, একটা ফোন নাম্বার দিন, আমি আমি টাকাটা পাঠাচ্ছি।
3: এরপর টাকা পেয়ে মুহূর্তের মধ্যে পুলিশেরা হাওয়া হয়ে যায়। মৈনাক ও সুদেষ্ণা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিছুদূর এগিয়ে রথতলার মোড়ে সুদেষ্ণা দামিনীকে পুলিশের বেশে দেখতে পায়। সে তখন কর্মরত।
4: কে রে সুদেষ্ণা, কে ব্যাপার, গাড়ি থামালি কেন?
1: আরে একটু আগে তোদের সহকর্মী আমাদের থেকে 10,000 টাকা ঘুষ নিয়েছে।
4: কেন, কি হয়েছিল?
1: কিছুই নয়, মিথ্যে কেস দিয়েছে।
4: মিথ্যে কেস? ঘুষ নিয়েছে? কে, কোথায়?
1: ওই তো আগের চৌমাথাতে একজন লম্বা মতো অফিসার, তার সঙ্গে নামটা বলছিল রাকেশ।
4: অফিসার আগের চৌমাথায়? তো আমাদের কোনো গাড়িতেই তো।
2: ম্যাডাম ম্যাডাম, এই যে এই নাম্বারেই আমি টাকা পাঠিয়েছি, 10,000 টাকা।
4: আপনি কি উন্মাদ বদ্ধ পাগল? পুলিশ অনলাইনে টাকা নেবে? সুদেষ্ণা আবার তোরা ফাঁদে পড়লি। সুদেষ্ণা একটু অ্যালার্ট হ, যা বাড়ি যা, অনেক রাত হলো। দেখে আমি সব খোঁজ খবর নিচ্ছি, যদি কিছু করা যায়।
3: শ্রোতা বন্ধুরা, শুনলেন তো আজকের দিনে বিভিন্ন দিক থেকে আমাদের আশেপাশে ফাঁদ পাতা আছে, তাই আমরা প্রতিটি পদক্ষেপ যেন সতর্কতার সঙ্গে ফেলি, যেন কোনোভাবে আমরা কোনো ফাঁদে না পড়ি। শুনলেন উত্তম দালালের লেখা নাটক ফাঁদ।
5: আগরপাড়া থেকে বলছি গৌতম দত্ত। স্বরচিত কবিতা, নাম চিরন্তন সম্পর্ক। বাবা তুমি চলে গেছো না ফেরার দেশে, তোমার পায়ে হাত দিয়ে কত প্রণাম করেছি, তবু তোমাকে কোনো দিন জড়িয়ে ধরে আদর করিনি, কখনো বলিনি তোমাকে ভালোবাসি। তুমি আমার ছোটবেলায় কত রূপকথার কাহিনী শুনিয়েছ, তারা আজ হয়েছে অতীত। তুমি মনে হয় কোলে তুলে আদর করেছো অনেকবার, তবে বড় হবার পর কখনো জড়িয়ে ধরনি। দীর্ঘদিন অতিক্রান্ত সেই সব অম্ল মধু স্মৃতি আজ দাগ কেটে যায় মনের অন্দরের মণিকোঠায়। বাবা এখন তুমি নিশ্চয়ই জন্ম নিয়ে অন্য কোথাও আছো, দেখলেও চিনতে পারবো না। মাও কবে চলে গেছে, স্মৃতি ভারে ভারাক্রান্ত আমি আজ তোমাদের ভুলতে পারি না। মা বাবার সম্পর্ক চিরদিনে, কালের প্রবাহে কত কিছুই হারিয়ে যায়, সময় ভুলিয়ে দেয় সব দাগ, তবু আজও মনে পড়ে ছোটবেলার সেই হারানো দিনের স্বপ্ন মধুর দিনগুলো। জন্ম জন্মান্তরে এগিয়ে চলে কাল প্রবাহ, নদীর জলধারা বয়ে চলে কালের প্রবাহের মতো, তবু তুমি আমি আর মা চিরদিন রয়ে যাব স্মৃতির রাজপ্রাসাদে। নমস্কার।
3: শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা। আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে। আমাদের নতুন নাম্বার 8100750040, 8100075040।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুনলেন বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করুনি কি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: Welcome to the midday weather bulletin for West Bengal, Sikkim, Orissa, Bihar, Jharkhand
4: and the Andaman and Nicobar Islands. Very light to moderate rainfall occurred at most places over the districts of Sabhimali and West Bengal, with heavy to very heavy rainfall at one or two places over Alipurduar, Kuchbihar and Jalpaiguri districts of Sabhimali and West Bengal. Very light to moderate rainfall occurred at many places with heavy to very heavy rainfall at one or two places over Jharkhand. Very light to moderate rainfall occurred at many places with heavy rainfall at one or two places over Orissa. Very light to moderate rainfall occurred at a few places with heavy rainfall at one or two places over Bihar. Very light to moderate rainfall occurred at most places over the districts of Gangetic West Bengal. Very light to light rainfall occurred at most places over Sikkim. Very light to light rainfall occurred at a few places over Andaman and Nicobar Islands. Gusty wind speeds were recorded at one or two places over Orissa. Chief amount of rainfall received in Shivri, Birbhum 5 cm, Murari 3 cm, Jaibirpara T Estate, Alipurduar 14 cm, Kumargram T Estate 12 cm, Baksaduar 12 cm, Hashimara 11 cm, Chepan 10 cm, Falakata 8 cm, Mathabhanga Kuchbihar 7 cm, Shattabadi Puri 11 cm, Puri 9 cm and Pipli 6 cm. Weather forecast for the next 48 hours. Light to moderate rain or thundershower very likely to occur at most places over all the districts of Sub-Himalayan West Bengal, Bihar and Sikkim. Light to moderate rain or thundershower very likely to occur at many places over all the districts of Gangetic West Bengal, Jharkhand and Orissa. Light to moderate rain or thundershower likely to occur at a few places over Andaman and Nicobar Islands. Weather warning for the next 48 hours. Heavy to very heavy rainfall from 7 to 20 cm with extremely heavy rainfall very likely to occur at one or two places over Jalpaiguri and Alipurduar districts of Sub-Himalayan West Bengal. Heavy to very heavy rainfall very likely to occur at one or two places over Sikkim, Bihar and Darjeeling, Kalimpong and Kuchbihar districts of Sub-Himalayan West Bengal and also over Jharkhand, Orissa and North Dinajpur district of Sub-Himalayan West Bengal. Thunderstorm with gusty wind speed and lightning very likely to occur at one or two places over Bihar, Jharkhand, Andaman and Nicobar Islands and Jhargram, Purulia, Bankura, West Bardhaman, Birbhum and Murshidabad districts of Gangetic West Bengal. Forecast for Kolkata neighborhood for the next 48 hours. Generally cloudy sky with light rain, maximum and minimum temperature most likely to be around 34 degrees Celsius and 28 degrees Celsius respectively. There is no weather warning for the fishermen of West Bengal coast and Andaman and Nicobar coast for the next 48 hours. That's all for today. Have a good day.
0: Akashvani Kolkata. পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে গত 24 ঘণ্টায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায়। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ি জেলার দু একটি জায়গায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গায় খুব ভারী থেকে ভারী বৃষ্টি হয়েছে। ঝাড়খণ্ডের দু একটি জায়গায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। উড়িষ্যার বেশিরভাগ জায়গায়, কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিও হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। সিকিমের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোনো কোনো জায়গায় খুব হালকা থেকে হালকা বৃষ্টি হয়েছে। উড়িষ্যার দু একটি জায়গার উপর দিয়ে দমকা বাতাস বয়ে গেছে। বৃষ্টিপাতের পরিমাণ গত 24 ঘণ্টায় রেকর্ড করা হয়েছে শিউরি 5 সেন্টিমিটার, আমতলা 4 সেন্টিমিটার, মুরারই 3 সেন্টিমিটার, লাভপুর 3 সেন্টিমিটার,

বার্নপুর 2 সেন্টিমিটার, রাইডাক চা বাগান 14 সেন্টিমিটার, কুমারগ্রাম চা বাগান 12 সেন্টিমিটার, বক্সাদুয়ার 12 সেন্টিমিটার, হাসিমারা 11 সেন্টিমিটার, গোপালপুর চা বাগান 11 সেন্টিমিটার, ফালাকাটা 8 সেন্টিমিটার, মাথাভাঙা 7 সেন্টিমিটার, সত্যবাদী পুরী 11 সেন্টিমিটার, বালিকুডা 10 সেন্টিমিটার, পিপলি 6 সেন্টিমিটার। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায়, বিহার এবং সিকিমের বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বেশিরভাগ জায়গায় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোথাও কোথাও। আগামী 48 ঘন্টার আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে যে ভারী থেকে অতিভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত, কোথাও কোথাও 20 সেন্টিমিটারের বেশিও হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার 2 একটি জায়গায়। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম, বিহার, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কুচবিহার জেলার 2 একটি জায়গায়। ভারী বৃষ্টি হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং উত্তর দিনাজপুর জেলার 2 একটি জায়গায়। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ দমকা বাতাস বয়ে যেতে পারে বিহার, ঝাড়খণ্ড, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ ও ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার 2 একটি জায়গার ওপর দিয়ে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ এবং আগামীকাল আকাশ প্রধানত মেঘলা থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা, সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গীয় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি।

জানিয়ে দিই এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে। একটু পরেই 2:30 থেকে সাঁওতালি অনুষ্ঠান, সাপের কামড়, এ বিষয়ে ডাক্তার গৌরাঙ্গ মান্ডির সাক্ষাৎকার শুনবেন। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনা বিতান্ডে। 5:30 শিল্পভারতী, একজন গয়না নির্মাতার যাত্রা, এ বিষয়ে শিল্পাদের সাক্ষাৎকার নিয়েছেন সময়িতা দাস। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি শিল্পী সত্য কিঙ্কর মুর্মু ও সহশিল্পী বৃন্দের পরিবেশনায় শুনবেন। 6:38 কৃষক ও তার পরিবার, সাধারণ মানুষের জন্য আইন বিষয়ে প্রদীপ কুমার চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন রাম রঞ্জন দাস রায়। 7টায় কৃষি কথার আসর, পিএম কিষাণ সম্মান নিধি কি ও কেন, এ বিষয়ে ডক্টর চন্দন মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8টায় অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে নিয়েছেন রক্তিম বরণ ময়রা। রাত 9টায় রবীন্দ্রসঙ্গীত শুনবেন শুভপ্রসাদ নন্দী মজুমদারের কণ্ঠে। ভাজান 9:15 শিল্পী মধুজা চট্টোপাধ্যায়। 9:30 মুখোমুখি বিশিষ্ট দেহ সৌষ্ঠব প্রদর্শক মলয় রায়ের সাক্ষাৎকার নিয়েছেন দেবর্ষী ঘোষ। অখিল ভারতীয় সঙ্গীত সভা রাত 10টায় শুনবেন সেতার। রাত 11টায় কীর্তন শিল্পী পলাশ সরকার। 11:10 আধুনিক গান ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী শ্রীমতী কাজল চট্টোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার। উর্বশী 5:20, উপস্থাপনায় পুনম সিং। 8টায় ছায়াছবির গান, রাত 11:10 থেকে হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম এরপর গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে। শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি হচ্ছেন তালমাখন পুন সাই মরে গেল তুরুই গেটরে তুরুই মিটারে এহ মেনা তিহিঞ্জা সান্তাড়ি আখড়া

0: ᱚᱠᱛᱚ ᱨᱮ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱫᱟᱜ ᱠᱚ ᱞᱤᱠᱩᱭᱤᱰ ᱠᱚ ᱥᱮ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱡᱚᱢᱟᱜ ᱠᱚ ᱧᱩᱣᱟᱜ ᱠᱚ ᱮᱢᱟᱭ ᱫᱚ ᱴᱷᱤᱠᱟ ᱥᱮ ᱵᱟᱝ?
1: ᱫᱟᱜ ᱫᱚ ᱮᱠᱷᱚᱱ ᱛᱤᱱ ᱜᱷᱟᱹᱲᱤ ᱦᱩᱭ ᱵᱟᱝ ᱮᱢ ᱜᱮ ᱵᱷᱟᱜᱮᱭᱟ ᱠᱟᱨᱚᱱ ᱡᱟᱦᱟᱸᱭ ᱮᱱᱛᱮ ᱱᱤᱭᱩᱨᱳᱴᱚᱠᱥᱤᱠ ᱵᱷᱮᱠᱥᱤ ᱵᱤᱧ ᱡᱟᱦᱟᱸᱭ ᱦᱮᱸ ᱡᱮᱢᱚᱱ ᱩᱱᱠᱩ ᱜᱳᱠᱨᱚ ᱵᱷᱳᱠᱨᱚ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱜᱳᱠᱨᱚ ᱠᱟᱞᱪᱤᱛᱤ ᱦᱮᱸ ᱱᱩᱠᱩᱣᱟᱜ ᱫᱚ ᱱᱩᱠᱩᱣᱟᱜ ᱵᱤᱥ ᱫᱚ ᱱᱟᱨᱵᱷ ᱨᱮ ᱮᱯᱷᱮᱠᱴ ᱟᱭ ᱱᱟᱨᱵᱷ ᱨᱮ ᱮᱯᱷᱮᱠᱴ ᱢᱟᱱᱮ ᱟᱢ ᱫᱚ ᱢᱟᱱᱮ ᱢᱮᱫ ᱠᱚᱭᱚᱜ ᱛᱮᱦᱚᱸ ᱤᱭᱟᱹ ᱵᱩᱡᱷᱟᱹᱣᱟ ᱠᱚᱥᱴᱚᱢ ᱵᱩᱡᱷᱟᱹᱣᱟ ᱦᱮᱸ ᱢᱮᱫ ᱠᱚᱦᱚᱸ ᱦᱟᱹᱨᱩᱵᱚᱜ ᱛᱟᱢᱟ ᱛᱟᱨᱯᱚᱨᱮ ᱤᱭᱟᱹ ᱥᱟᱸᱦᱮᱫ ᱛᱮᱦᱚᱸ ᱚᱥᱩᱵᱤᱫᱟᱢ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱨᱯᱚᱨᱮ ᱱᱚᱣᱟ ᱪᱮᱫ ᱠᱚ ᱞᱟᱹᱭᱟ ᱢᱟᱱᱮ ᱫᱟᱜ ᱧᱩ ᱛᱮᱦᱚᱸ ᱚᱥᱩᱵᱤᱫᱟᱢ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱡᱩᱫᱤ ᱱᱟᱨᱵᱷ ᱰᱮᱢᱮᱡᱚᱜ ᱛᱟᱢᱟ ᱱᱟᱨᱵᱷ ᱡᱩᱫᱤ ᱯᱮᱨᱟᱞᱤᱥᱤᱥᱚᱜᱼᱟ ᱩᱱ ᱫᱚ ᱫᱟᱜ ᱧᱩ ᱛᱮᱦᱚᱸ ᱚᱥᱩᱵᱤᱫᱟᱢ ᱵᱩᱡᱷᱟᱹᱣᱟ ᱡᱟᱨ ᱯᱷᱚᱞᱮ ᱯᱳᱭᱞᱳ ᱩᱫᱫᱮᱥᱥᱚ ᱫᱚ ᱛᱟᱦᱮᱱᱟ ᱦᱚᱥᱯᱤᱴᱟᱞ ᱨᱮ ᱤᱫᱤ ᱴᱷᱮᱥᱟᱣ ᱮᱵᱚᱝ ᱤᱱᱟᱹ ᱚᱠᱛᱚ ᱨᱮᱫᱚ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱡᱚᱢ ᱦᱚᱪᱚ ᱫᱚ ᱵᱟᱝᱜᱮ ᱵᱷᱟᱜᱮᱜᱼᱟ
0: ᱟᱫᱚ ᱱᱚᱜᱼᱚᱭ ᱦᱚᱥᱯᱤᱴᱟᱞ ᱨᱮᱵᱚᱱ ᱤᱫᱤ ᱠᱚᱣᱟ ᱱᱤᱛᱚᱜ ᱞᱟᱹᱭ ᱢᱮ ᱡᱮ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱦᱚᱥᱯᱤᱴᱟᱞ ᱥᱮ ᱚᱠᱟ ᱞᱮᱵᱮᱞ ᱨᱮᱱᱟᱜ ᱦᱟᱥᱯᱟᱛᱟᱞ ᱨᱮ ᱤᱫᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮᱫᱚ ᱱᱚᱣᱟ ᱵᱤᱧ ᱜᱮᱨ ᱨᱮᱱᱟᱜ ᱛᱤᱠᱤᱪᱪᱷᱟ ᱨᱮᱱᱟᱜ ᱵᱚᱱᱫᱮᱡ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ ᱚᱠᱟ ᱞᱮᱵᱮᱞ ᱨᱮᱱᱟᱜ ᱛᱟᱦᱮᱱᱟ ᱯᱨᱟᱭᱢᱟᱨᱤ ᱦᱮᱞᱛᱷ ᱥᱮᱱᱴᱟᱨ ᱛᱟᱦᱮᱱᱟ
1: ᱦᱮᱸ ᱮᱠᱷᱚᱱ ᱠᱟᱛᱷᱟ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱵᱤᱧ ᱜᱮᱨ ᱛᱮ ᱧᱮᱞ ᱟᱠᱟᱱᱟ ᱞᱮᱠᱷᱟ ᱠᱟᱛᱮ ᱧᱮᱞ ᱟᱠᱟᱱᱟ ᱡᱮ ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱮ ᱟᱵᱚ ᱱᱚᱣᱟ ᱯᱚᱪᱷᱤᱢ ᱵᱟᱝᱞᱟ ᱥᱮ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱜᱮ ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱮ 58,000 ᱜᱚᱴᱟᱝ ᱨᱩᱜᱤ ᱠᱚ ᱜᱩᱡᱩᱜ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱛᱚ ᱚᱱᱟ ᱦᱚᱛᱮᱡ ᱛᱮ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱥᱚᱨᱠᱟᱨ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ ᱮᱢᱚᱱ ᱵᱮᱵᱚᱥᱛᱷᱟ ᱟᱠᱟᱫᱟ ᱢᱟᱱᱮ ᱯᱨᱟᱭᱢᱟᱨᱤ ᱦᱮᱞᱛᱷ ᱥᱮᱱᱴᱟᱨ ᱨᱮᱜᱮ ᱱᱚᱣᱟ ᱡᱟᱦᱟᱸ ᱮᱱᱴᱤ ᱥᱱᱮᱠ ᱵᱷᱮᱱᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱤᱧᱡᱮᱠᱥᱚᱱ ᱛᱮ ᱱᱚᱣᱟ ᱨᱩᱜᱤ ᱨᱟᱱ ᱪᱤᱠᱤᱛᱥᱟ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱥᱮ ᱵᱮᱥᱚᱜᱼᱟᱭ ᱚᱱᱟ ᱯᱨᱚᱛᱮᱠᱴᱤ ᱯᱨᱟᱭᱢᱟᱨᱤ ᱦᱮᱞᱛᱷ ᱥᱮᱱᱴᱟᱨ ᱨᱮᱜᱮ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚᱠᱚ ᱫᱚᱦᱚᱭᱮᱫᱟ
0: ᱯᱨᱟᱭᱢᱟᱨᱤ ᱦᱮᱞᱛᱷ ᱥᱮᱱᱴᱟᱨ ᱫᱚ ᱟᱛᱳ ᱨᱮᱜᱮ ᱛᱟᱦᱮᱱᱟ
1: ᱯᱨᱟᱭᱢᱟᱨᱤ ᱦᱮᱞᱛᱷ ᱥᱮᱱᱴᱟᱨ ᱫᱚ ᱟᱛᱳ ᱠᱚᱨᱮᱜᱮ ᱦᱮᱱᱟᱜᱼᱟ ᱠᱟᱡᱮ ᱤᱱᱟᱹᱜ ᱫᱷᱟᱹᱨᱤᱡ ᱫᱚ ᱡᱚᱛᱚ ᱞᱚᱜᱚᱱ ᱟᱵᱚ ᱵᱚᱱ ᱤᱫᱤ ᱴᱷᱮᱥᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱨᱩᱜᱤ ᱤᱱᱟᱹᱜᱮ ᱩᱱᱟᱹᱜ ᱞᱚᱜᱚᱱ ᱜᱮ ᱨᱩᱜᱤ ᱵᱷᱟᱜᱮ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ
0: ᱯᱨᱟᱭᱵᱷᱮᱴ ᱦᱟᱥᱯᱟᱛᱟᱞ ᱨᱮ ᱤᱫᱤ ᱠᱚ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱱᱚᱝᱠᱟᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ ᱟᱹᱰᱤ ᱦᱚᱲᱟᱜ
1: ᱵᱟᱝ ᱯᱨᱟᱭᱵᱷᱮᱴ ᱦᱟᱥᱯᱟᱛᱟᱞ ᱫᱚ ᱟᱫᱚ ᱡᱩᱫᱤ ᱥᱚᱨᱚᱜ ᱠᱷᱟᱱ ᱥᱮ ᱚᱸᱰᱮᱜᱮ ᱡᱩᱫᱤ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱠᱚ ᱢᱚᱱᱮ ᱠᱷᱟᱱ ᱤᱫᱤ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱠᱚ ᱯᱨᱟᱭᱵᱷᱮᱴ ᱢᱟᱱᱮ ᱥᱚᱨᱠᱟᱨ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ ᱱᱚᱣᱟ ᱦᱚᱸ ᱱᱤᱨᱫᱮᱥ ᱦᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱦᱚᱸ ᱞᱟᱹᱭ ᱦᱮᱱᱟᱜᱼᱟ ᱡᱮ ᱯᱨᱟᱭᱵᱷᱮᱴ ᱦᱟᱥᱯᱟᱛᱟᱞ ᱠᱚᱦᱚᱸ ᱮᱱᱴᱤ ᱥᱱᱮᱠ ᱵᱷᱮᱱᱟᱢ ᱥᱮ ᱤᱧᱡᱮᱠᱥᱚᱱ ᱵᱤᱧ ᱨᱮᱭᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱮᱱᱛᱮ ᱤᱧᱡᱮᱠᱥᱚᱱ ᱵᱤᱧ ᱜᱮᱨ ᱨᱮᱭᱟᱜ ᱱᱚᱣᱟ ᱤᱧᱡᱮᱠᱥᱚᱱ ᱫᱚᱦᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱩᱱᱠᱩ ᱦᱚᱸ ᱱᱤᱨᱫᱮᱥ ᱦᱮᱱᱟᱜᱼᱟ ᱥᱚᱨᱠᱟᱨ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ ᱠᱟᱡᱮᱭ ᱢᱟᱱᱮ ᱯᱨᱟᱭᱵᱷᱮᱴ ᱦᱚᱥᱯᱤᱴᱟᱞ ᱨᱮ ᱡᱮ ᱵᱟᱝ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱚᱱᱠᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱦᱚᱸ ᱠᱤᱱᱛᱩ ᱱᱚᱣᱟ ᱵᱮᱵᱚᱥᱛᱷᱟ ᱛᱟᱦᱮᱱ ᱫᱚᱨᱠᱟᱨ
0: ᱛᱚᱵᱮ ᱮᱠᱫᱚᱢ ᱞᱟᱛᱟᱨ ᱩᱛᱟᱹᱨ ᱡᱟᱦᱟᱸ ᱥᱚᱨᱠᱟᱨᱤ ᱞᱮᱵᱮᱞ ᱦᱚᱥᱯᱤᱴᱟᱞ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱤᱱᱟᱹ ᱠᱚᱨᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱫᱚ ᱪᱤᱠᱤᱛᱥᱟ ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ
2: ᱪᱤᱠᱤᱛᱥᱟ ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ
0: ᱮᱠᱫᱚᱢ ᱞᱟᱛᱟᱨ
3: ᱯᱷᱳᱱ ᱠᱟᱫᱟ ᱟᱸᱡᱚᱢ ᱞᱟᱹᱜᱤᱫ ᱞᱟᱝ ᱠᱚᱭ ᱠᱟᱱᱟ ᱦᱮᱞᱳ
4: ᱦᱮᱞᱳ
0: ᱦᱮᱸ ᱜᱚᱢᱠᱮ ᱡᱚᱦᱟᱨ ᱚᱠᱚᱭ ᱞᱟᱹᱭ ᱫᱟ ᱚᱠᱟ ᱠᱷᱚᱱ
3: ᱵᱚᱨᱫᱷᱚᱢᱟᱱ ᱵᱮᱱᱤ ᱠᱷᱚᱱ
0: ᱟᱢᱟᱜ ᱧᱩᱛᱩᱢ
3: আমি রামেশ্বর
0: আচ্ছা হয় রামেশ্বর গমকে মানে লাইন আমার কুকলে লাইন আমি
3: আচ্ছা তিন দিন যার পর 3 ঘন্টা পর 20 টাকা
0: তিন ঘন্টা পরে 20 লাগা হরমোন ইনাম লাই দা তো
1: যেমন নুকু ইয়ে ক্ষেত্রে এনতে কোবরা বিন যাহা আবো মেতা কো গোখরো বিন আর কি
0: আয়াং বিন
1: হ্যাঁ আয়াং বিন উনকু ক্ষেত্রে দো ওই 15 ঘন্টা গান দো হয়তো সময় নামগোয়া পুরোপুরি অ্যাকশন হয়ে দিতে তার আদ ওনা লাহারগে আবদো ওনা 1.5 ঘন্টা ভিতরেগে যাতে চিকিৎসা হ্যাব গনামা ওনাগে টার্গেট বন্ধ হয় ওনাগে উদ্দেশ্য বন্ধ হয়
0: ঠিক ঠিক আর মিটিং ফোন হিসেব কানা আঞ্জম লাগিলাম হ্যালো জোহার
5: হ্যালো
0: হ্যাঁ গমকে জোহার কে ওকে লাই দাও কখন
5: আদি নাপায় কুকলি দাও হই কিনা ওনা প্রতিজ্ঞা এরি সারহাও গমকে আর মানে গমকে বর্ধমান জেলার না ঝাপানডাঙ্গা খন লক্ষ্মীনাথ হাঁসা কথাই নেই দেয়
0: ওই হাঁসা গমকে মালিক
5: ইয়া কুকলি দহে না নিতাত দহে সব দাঁত যেসব দিন কেনার তো আর মাঠ ঘাট সব পিঠা আতুরে হ্যাঁ নুকু দিন কো কো দাঁড়া বাড়াই কেনা সে উকু খনা সন্তর কো লাগিস তে যে কিচেন খা আতু ফান মানে মাঠ ঘাট রে সতর্ক তেহেল নিন খা চেষ্টা করতে তেহে গেল ওয়ানে এসে
0: ᱪᱤᱠᱤᱛᱥᱟ ᱜᱮ ᱵᱟᱝᱢᱟ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱫ ᱢᱟᱛᱨᱚ ᱪᱤᱠᱤᱛᱥᱟ
1: ᱦᱳᱭ ᱵᱤᱧᱜᱮᱨ ᱢᱟᱱᱮ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱜᱮ ᱵᱤᱥ ᱫᱷᱚᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱱᱤᱭᱩᱨᱳᱴᱚᱠᱥᱤᱠ ᱱᱤᱭᱩᱨᱳᱴᱚᱠᱥᱤᱠ ᱵᱤᱧᱟ ᱦᱚᱭᱚᱜ ᱟᱨ ᱦᱮᱢᱟᱴᱳᱴᱚᱠᱥᱤᱠ ᱢᱟᱱᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱫᱚ ᱢᱟᱭᱟᱢ ᱠᱚ ᱯᱟᱛᱞᱟᱭ ᱟᱨ ᱠᱤ ᱚᱱᱠᱟᱱ ᱵᱤᱧ ᱦᱚᱸ ᱡᱮᱢᱚᱱ ᱠᱩᱪᱚᱱᱫᱨᱚ ᱵᱚᱲᱟ ᱫᱚ ᱟᱨ ᱠᱤ ᱡᱟᱦᱟᱸᱭ ᱵᱤᱧ ᱜᱮ ᱜᱮᱨᱟᱜᱼᱟᱭ ᱩᱱᱤ ᱫᱚ ᱢᱤᱫᱴᱟᱝ

0: ᱪᱤᱠᱤᱛᱥᱟ ᱫᱚ ᱚᱱᱟ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ASV ᱢᱟᱱᱮ ᱮᱱᱴᱤ ᱥᱱᱮᱠ ᱵᱷᱮᱱᱟᱢ, ᱚᱱᱟ ᱤᱧᱡᱮᱠᱥᱚᱱ ᱫᱚ ᱢᱟᱱᱮ ᱚᱱᱟ ᱵᱤᱥ ᱠᱟᱴᱟᱣ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱱᱚᱣᱟ ᱤᱧᱡᱮᱠᱥᱚᱱ ᱫᱚᱠᱚ ᱮᱢᱟ ᱠᱚᱣᱟ ᱟᱨ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱫᱚ ᱡᱚᱠᱷᱚᱱ ᱜᱮ ᱩᱯᱚᱥᱚᱨᱜᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱤᱥ ᱫᱚᱨ ᱥᱟᱯ ᱡᱟᱦᱟᱸᱭ ᱜᱮᱨ ᱟᱠᱟᱫᱮᱭᱟ ᱩᱱᱤ ᱦᱚᱲ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱡᱚᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱩᱯᱚᱥᱚᱨᱜᱚ ᱧᱮᱞᱚᱜᱚᱜᱼᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱞᱟᱡ ᱦᱟᱹᱥᱩ ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱢᱟᱱᱮ ᱢᱮᱫ ᱦᱚᱸ ᱢᱮᱫ ᱠᱩᱴᱤ ᱵᱟᱭ ᱨᱟᱠᱟᱵ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱛᱟᱭ ᱠᱟᱱᱟ, ᱵᱟᱭ ᱠᱷᱩᱞᱟᱹᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱭ ᱠᱟᱱᱟ ᱛᱟᱭ ᱠᱟᱱᱟ, ᱚᱱᱟ ᱦᱚᱸ ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱦᱚᱴᱚᱜ ᱦᱟᱹᱥᱩ ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱥᱟᱦᱟᱫ ᱛᱮᱦᱚᱸ ᱠᱚᱥᱴᱚᱭ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱚᱱᱟ ᱠᱚ ᱩᱯᱚᱥᱚᱨᱜᱚ ᱠᱚᱵᱚᱱ ᱧᱮᱞ ᱞᱮᱠᱷᱟᱱ ᱮᱸᱰᱮᱠᱷᱟᱱ ᱩᱱᱠᱷᱟᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ASV ᱤᱧᱡᱮᱠᱥᱚᱱ ᱮᱢ ᱫᱚ ᱮᱦᱚᱵ ᱦᱩᱭᱩᱜᱼᱟ
1: ᱟᱫᱚ ᱱᱚᱜᱼᱚ ᱱᱟ ASV ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱞᱟᱹᱭᱮᱫ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱦᱚᱸ ᱮᱠᱪᱩᱭᱟᱞᱤ ᱫᱚ ᱵᱤᱥ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ,
0: ᱱᱚᱣᱟ ᱦᱚᱸ ᱵᱤᱥ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ, ᱱᱚᱣᱟ ᱦᱚᱸ ᱛᱮᱭᱟᱨ ᱦᱩᱭᱩᱜᱼᱟ
1: ᱢᱟᱱᱮ ᱵᱤᱥᱛᱮ ᱵᱤᱥᱚᱠᱠᱷᱚᱭ
0: ᱵᱤᱥ ᱮᱢ ᱠᱟᱛᱮᱫ ᱜᱮ ᱵᱤᱥᱚᱠᱠᱷᱚᱭ ᱦᱩᱭᱩᱜᱼᱟ
1: ᱟᱪᱪᱷᱟ ᱴᱷᱤᱠ ᱮᱱᱟᱱ ᱢᱟᱱᱚᱛ ᱞᱚᱠᱠᱷᱤᱱᱟᱨᱟᱭᱚᱱ ᱜᱚᱢᱠᱮ ᱯᱷᱳᱱ ᱞᱮᱫᱟ, ᱩᱱᱤ ᱢᱤᱫᱴᱮᱱ ᱠᱩᱠᱞᱤ ᱠᱩᱞᱤ ᱞᱮᱫᱟᱭ ᱡᱮ ᱮᱱᱴᱤᱵᱷᱮᱱᱟᱢ ᱯᱚᱞᱤᱵᱷᱮᱱᱟᱢ ᱱᱚᱣᱟ ᱵᱟᱨᱭᱟ ᱟᱹᱲᱟᱹ ᱩᱱᱤ ᱞᱟᱹᱭ ᱞᱮᱫᱟ ᱱᱚᱣᱟ ᱛᱤᱠᱤᱪᱪᱷᱟ ᱨᱮ ᱱᱚᱣᱟ ᱟᱸᱡᱚᱢᱚᱜᱼᱟ, ᱱᱤᱭᱟᱹ ᱨᱮᱭᱟᱜ ᱰᱤᱯᱷᱟᱨᱮᱱᱥ ᱫᱚ ᱪᱮᱫ ᱠᱟᱱᱟ ᱩᱱᱤ ᱵᱟᱰᱟᱭ ᱥᱟᱱᱟ ᱞᱮᱫᱮᱭᱟ?
0: ᱵᱟᱝ ᱟᱫᱚ ᱰᱤᱯᱷᱟᱨᱮᱱᱥ ᱫᱚ ᱠᱤᱱᱛᱩ ᱵᱟᱹᱪᱩᱜᱼᱟ, ᱛᱚᱵᱮ ᱠᱟᱛᱷᱟ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱱᱤᱭᱟᱹ ᱡᱮ ᱱᱚᱣᱟ ASV ᱮᱱᱴᱤ ᱥᱱᱮᱠ ᱵᱷᱮᱱᱟᱢ ᱡᱟᱦᱟᱸ, ᱚᱱᱟ ᱫᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱟᱨᱭᱟ ᱛᱮᱫᱚ ᱵᱟᱝ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱚᱱᱛᱚᱛᱚ ᱤᱱᱤᱥᱤᱭᱟᱞ ᱰᱳᱡᱽ ᱜᱮ ᱢᱚᱬᱮ ᱜᱚᱴᱟᱝ 10 ᱵᱷᱟᱭᱟᱞ ᱠᱚ ᱮᱢᱟ, ᱥᱮᱞᱟᱭᱤᱱ ᱢᱟᱫᱽᱫᱷᱚᱢ ᱛᱮ 10 ᱵᱷᱟᱭᱟᱞ ᱮᱢ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱛᱚᱵᱮ ᱱᱟ ᱠᱟᱹᱢᱤ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱨ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱦᱚᱛᱮᱡ ᱛᱮ ᱮᱱᱴᱤ ᱢᱟᱱᱮ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱵᱤᱯᱚᱨᱤᱛ, ᱢᱟᱱᱮ ᱩᱞᱴᱟᱹ ᱟᱨ ᱠᱤ ᱦᱮᱸ, ᱡᱟᱦᱟᱸᱭ ᱵᱤᱥ ᱵᱤᱧᱜᱮᱨ ᱛᱮ ᱦᱩᱭ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ, ᱵᱤᱥᱚᱠᱨᱤᱭᱟ ᱦᱩᱭ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ, ᱩᱱᱤ ᱱᱚᱣᱟ ᱡᱟᱛᱮ ᱴᱮᱠᱟᱣ ᱫᱟᱨᱟᱢ ᱜᱟᱱᱚᱜ ᱢᱟ ᱚᱱᱟ ᱦᱚᱛᱮᱡ ᱛᱮᱜᱮ ᱮᱱᱴᱤ ᱥᱱᱮᱠ ᱵᱷᱮᱱᱟᱢ ᱫᱚᱠᱚ ᱮᱢᱟ ᱠᱚᱣᱟ, ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱯᱚᱞᱤ ᱢᱮᱱᱛᱮᱫ ᱫᱚ ᱟᱫᱚ ᱪᱮᱫ ᱠᱚ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱦᱚᱪᱚ ᱮᱫᱟ ᱵᱟᱹᱧ ᱞᱟᱹᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱠᱤᱱᱛᱩ ᱤᱧᱟᱹᱜ ᱟᱭ ᱩᱢᱟᱹᱱ ᱛᱮᱫᱚ ᱱᱚᱣᱟ ᱤᱧᱡᱮᱠᱥᱚᱱ ᱫᱚ ᱢᱤᱫ ᱥᱟᱶᱛᱮᱜᱮ ᱯᱚᱨᱯᱚᱨ 10 ᱵᱷᱟᱭᱟᱞ ᱮᱢ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱷᱟᱭᱟᱞ ᱨᱮᱫᱚ 10 ml ᱠᱟᱛᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ, ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱫᱚ ᱚᱱᱮ ᱞᱟᱦᱟᱨᱮᱜᱮ ᱦᱟᱸᱜ ᱨᱩᱜᱤ ᱦᱮᱡ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱛᱚ ᱥᱮᱞᱟᱭᱤᱱ ᱫᱚ ᱪᱟᱞᱟᱣ ᱦᱩᱭᱩᱜ ᱜᱮᱭᱟ, ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱥᱮᱞᱟᱭᱤᱱ ᱢᱟᱫᱽᱫᱷᱚᱢ ᱛᱮᱜᱮ ᱱᱚᱣᱟ ᱤᱧᱡᱮᱠᱥᱚᱱ ᱠᱚᱫᱚ ᱯᱚᱨᱯᱚᱨ ᱡᱚᱛᱚ ᱞᱚᱜᱚᱱ ᱮᱢ ᱦᱩᱭᱩᱜᱼᱟ
1: ᱛᱟᱦᱞᱮ ᱟᱞᱟᱝ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱟᱸᱡᱚᱢ ᱞᱮᱱ ᱜᱮᱭᱟ ᱟᱨ ᱢᱤᱫ ᱦᱚᱲ ᱪᱮᱫ ᱵᱟᱲᱟᱭ ᱥᱟᱱᱟᱭᱮ ᱠᱟᱱᱟ?
2: ᱦᱮᱞᱳ
1: হ্যাঁ গমকে জোহার, অকয়েম লাইদা অকা
2: পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম, আমরা আমাদের এই গায়ে পড়ে সাপের একটু উপদ্রব হয়, কিন্তু ঘটনা হচ্ছে কি আমাদের সেই গুণিন গুণান থাকে লোক, আমরা গুণিন, হ্যাঁ গুণিনের কাছে যাব, ঝাড়ফুঁক করবে তো ভালো করে নেবে, মা মনসার পূজা করিব, বুঝলেন? তো এই বিষয়টা নিয়ে আপনারা একটু বলুন, আমাকে হসপিটালে যেতে হবে, মানুষ যাতে সচেতন হয়। আমাদের আমরা তো আমরা গায়ে পড়াল মানুষ
1: হয় উনি লেয়ে তাই না যে ᱚᱡᱷᱟ ᱜᱩᱱᱤᱱ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱱᱤᱭᱟᱹ ᱛᱮᱫᱚ ᱛᱤᱱᱟᱹᱜ ᱫᱤᱱ ᱨᱮ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱟᱫᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱭ ᱛᱮᱫᱚ ᱵᱟᱰᱟᱭᱱᱟ ᱞᱟᱹᱠᱛᱤ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚᱨᱮᱱᱟᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱵᱩᱱᱤᱭᱟᱹᱫ ᱜᱮ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ, ᱛᱮᱦᱮᱧ ᱫᱚ ᱟᱵᱚ ᱫᱚ ᱦᱟᱥᱯᱟᱛᱟᱞ ᱨᱮᱜᱮ ᱪᱟᱞᱟᱜ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱵᱚᱱᱟ᱾ ᱦᱳᱭ ᱟᱫᱚ ᱮᱵᱤᱮᱥ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱮᱥᱵᱤ
0: ᱦᱳᱭ ᱟᱫᱚ ᱵᱟᱝ ᱟᱫᱚ ᱱᱩᱭ ᱮᱱᱛᱮ ᱛᱟᱞᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱩᱠᱞᱤ ᱜᱚᱢᱠᱮ ᱠᱟᱹᱡ ᱞᱟᱝ ᱞᱟᱹᱭ ᱵᱟᱲᱟᱭᱟᱭ ᱜᱮ ᱡᱮ ᱜᱩᱱᱤᱱ ᱚᱱᱟ ᱠᱚᱫᱚ বাংলা থেকে লাই লেদা গুণিন ব্যাপারটাই উঠে গেছে, গুণিন কখনো আমি রিকোয়েস্ট করছি দয়া করে গুণিনের কাছে ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করবেন না, রোগীর জীবনকে বিপন্ন করবেন না, আপনি যতটা কম সময়ে তিনটা কম সময়তে ইয়েতে মানে হসপিটাল ইদি গানোগা ওনাগে যতক্ষণ মারাম তেমন চেষ্টায়।
1: সাধারণত নেলোগোয়া যে গুণিন কহ কিছু কদক বেসেট কো আদ অনুকান অক্ত লগে মিটেন ড্রাই বাইট মিটেন কথা আজম বিঙ্গের জখাই নোয়া বাবতে লেমে।
0: আচ্ছা ড্রাই বাইট মিনতে মিটান কথা হেনা আলে মেডিকেল সায়েন্স রে ওনা দহ হয় কনা নংকা যে বিষ ধর বিঞ্জ গের লেমখান যে বিষে গের মেশামা বিষে মেশামা অনকা দো হয়তো শুধু আয়া ডাটাতে গের কেন মে তাতে কিন্তু মানে বিষ দো বাং বলো কানা আদো ওনা জিনিসটা গে ড্রাই বাইট কোলে আর আদো নড়ে দো আম দো বিঞ্জ যেহেতু গেরে কানা বিষ ঢালাও আর বাই ঢালাও যেহেতু বিঞ্জে গের আকাদেয়া আম দো ভর্তি দো পইলো ভর্তি হয়োয়া তারপরে উনিয়া হ্যাঁ ভর্তি কাতের অবজারভেশন রে দহ হয়োয়া উনিয়া উপসর্গ নিয়েল কাতের ASV মানে এন্টি স্নেক ভেনাম দরকার হয়ে আছে বাং ওনা তো ডাক্তার কো কো বুঝে
1: তার মানে নোডে মিটেন ড্রাই বাইট মেনতে মিটেন কথা মেনা কেবা যাহা দো মানে কামে বিসান বিন যদি গিয়ার কি দিয়া এন রহ উনিয়া হড়মরে আডি জখ যে বিস বাং হো চালাও দাঁড়িয়া ওনা তো ড্রাই বাইট বোন মেতাগা কানা আর অনকান ড্রাই বাইট হুই লেন রেগে অনে অনকান রোগী কো গে অনকান কেস কো গে জানি নুকো ওঝা কো গুনিন কো কো বেসেট কো
0: বেসেট ᱠᱚᱣᱟ ᱚᱱᱟᱜᱮ ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱦᱚᱭᱛᱚ
1: ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱵᱷᱮᱱᱚᱢᱟᱥ ᱵᱤᱴ ᱢᱮᱱᱢᱟ ᱵᱤᱥᱟᱱ ᱵᱤᱧ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱜᱮᱨ ᱠᱮᱫᱮᱭᱟ ᱟᱨ ᱵᱤᱥ ᱩᱱᱤᱭᱟᱜ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮ ᱩᱪᱟᱹᱲᱮᱱᱟ ᱚᱱᱟ ᱚᱱᱠᱟᱱ ᱚᱠᱛᱚ ᱨᱮᱫᱚ ᱮᱠᱢᱟᱛᱨᱚ ᱦᱟᱥᱯᱟᱛᱟᱞ ᱜᱮ
0: ᱦᱟᱥᱯᱟᱛᱟᱞ ᱜᱮ ᱫᱚᱨᱠᱟᱨ
1: ᱟᱫᱚ ᱱᱚᱣᱟ ᱡᱟᱦᱟᱸ ᱮ ᱮᱥ ᱵᱤ ᱯᱮ ᱮᱢᱟ ᱠᱚ ᱠᱟᱱᱟ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱠᱮᱥ ᱵᱟᱪᱷᱟᱣ ᱠᱟᱛᱮᱫ ᱯᱮ ᱮᱢᱟ ᱠᱚ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱯᱮ ᱮᱢᱟ ᱠᱚ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱱᱤᱭᱚᱢ ᱫᱚ ᱮᱢ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱫ ᱞᱮᱠᱟᱱ
0: ᱵᱟᱝ ᱱᱚᱣᱟ ᱮᱢ ᱨᱮᱭᱟᱜ ᱦᱚᱸ ᱠᱚᱛᱚᱠᱜᱩᱞᱟᱹ ᱞᱚᱠᱠᱷᱚᱱ ᱦᱮᱱᱟᱜᱼᱟ ᱡᱮᱢᱚᱱ ᱡᱟᱦᱟᱸᱨᱮ ᱱᱤᱭᱩᱨᱳᱴᱚᱠᱥᱤᱠ ᱤᱭᱟᱹ ᱵᱤᱧ ᱜᱮᱨᱮ ᱠᱟᱱᱟ ᱦᱮᱸ ᱵᱤᱥᱮᱥ ᱠᱚᱨᱮ ᱱᱩᱠᱩ ᱜᱳᱠᱷᱨᱩ ᱠᱟᱞᱟᱪᱤᱛᱤ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱚᱱᱟ ᱱᱟᱨᱵᱷ ᱠᱚᱜᱮ ᱠᱚ ᱰᱮᱢᱮᱡᱟ ᱟᱨ ᱠᱤ ᱚᱱᱟ ᱠᱷᱮᱛᱨᱮ ᱫᱚ ᱯᱳᱭᱞᱳ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱩᱯᱚᱥᱚᱨᱜᱚ ᱠᱚ ᱧᱮᱞᱚᱜᱚᱜᱼᱟ ᱡᱮᱢᱚᱱ ᱞᱟᱡ ᱦᱟᱹᱥᱩᱭᱮ ᱦᱮᱸ ᱟᱨ ᱠᱟᱞᱟᱪᱤᱛᱤ ᱫᱚ ᱮᱢᱚᱱ ᱰᱮᱧᱡᱟᱨᱟᱥ ᱠᱚ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱧᱤᱫᱟᱹᱭ ᱜᱮᱨ ᱠᱮᱫ ᱢᱮᱭᱟ ᱵᱤᱪᱷᱱᱟᱹ ᱨᱮᱢ ᱜᱤᱛᱤᱡ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱦᱟᱹᱥᱩ ᱦᱚᱸ ᱵᱟᱝ ᱦᱟᱹᱥᱩᱜᱼᱟ ᱮᱵᱚᱝ ᱡᱟᱦᱟᱸᱨᱮ ᱜᱮᱨ ᱟᱠᱟᱫ ᱢᱮᱭᱟ ᱚᱱᱟ ᱡᱟᱭᱜᱟ ᱦᱚᱸ ᱟᱹᱰᱤ ᱥᱚᱢᱚᱭ ᱵᱟᱝ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱞᱟᱹᱜᱤᱫᱚᱜᱼᱟ ᱡᱮ ᱚᱠᱟᱨᱮ ᱜᱮᱨ ᱟᱠᱟᱫᱮᱭᱟ ᱟᱨ
1: ᱴᱷᱤᱠ
0: ᱦᱮᱸ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱠᱷᱮᱛᱨᱮ ᱫᱚ ᱠᱤᱱᱛᱩ ᱠᱷᱩᱵ ᱰᱮᱧᱡᱟᱨᱟᱥ ᱱᱤᱭᱟᱹᱜᱮ ᱡᱚᱠᱷᱚᱱ ᱜᱮ ᱯᱮᱥᱮᱱᱴ ᱮᱢ ᱧᱮᱞᱮ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱢᱮᱫᱛᱮ ᱵᱟᱭ ᱠᱚᱭᱚᱜ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱞᱟᱡ ᱦᱟᱹᱥᱩᱭᱮ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱥᱟᱦᱮᱸᱫ ᱛᱮ ᱠᱚᱥᱴᱚᱭ ᱵᱩᱡᱷᱟᱹᱣᱫᱟ ᱦᱚᱴᱚᱜ ᱦᱟᱹᱥᱩᱭᱮ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱮᱛᱨᱮ ᱫᱚ ᱡᱚᱛᱚ ᱞᱚᱜᱚᱱ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱦᱚᱥᱯᱤᱴᱟᱞ ᱨᱮ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮᱫ
1: ᱟᱪᱪᱷᱟ ᱮᱱᱠᱷᱟᱱ ᱱᱚᱝᱠᱟ ᱟᱹᱰᱤ ᱟᱭᱢᱟ ᱡᱚᱠᱷᱚᱱ ᱦᱩᱭᱩᱜ ᱜᱮᱭᱟ ᱡᱮ ᱵᱤᱧ ᱜᱮᱨ ᱠᱟᱛᱮᱫ ᱦᱚᱸ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱠᱟᱨᱚᱱ ᱛᱮ ᱡᱩᱫᱤ ᱵᱟᱭ ᱵᱩᱡᱽ ᱫᱟᱲᱮᱭᱟᱫᱟ ᱡᱟᱦᱟᱸᱭ ᱡᱮ ᱵᱤᱧ ᱠᱚ ᱜᱮᱨ ᱠᱟᱫᱮᱭᱟ ᱮᱱᱠᱷᱟᱱ ᱡᱟᱦᱟᱸ ᱞᱚᱠᱠᱷᱚᱱ ᱠᱚᱢ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱦᱮᱸ ᱚᱱᱠᱟᱱ ᱞᱚᱠᱠᱷᱚᱱ ᱠᱚ ᱧᱮᱞ ᱠᱟᱛᱮᱫ ᱫᱚ ᱥᱚᱱᱫᱮᱦᱚ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱡᱮ ᱯᱟᱥᱮᱡ ᱵᱤᱧ ᱜᱮᱨ ᱠᱚ ᱜᱮᱨ ᱠᱟᱫᱮᱭᱟ
0: ᱜᱮᱨ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ
1: ᱜᱮᱨ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱜᱮᱨ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱨ ᱩᱱ ᱨᱮᱦᱚᱸ ᱦᱟᱥᱯᱟᱛᱟᱞ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱛᱮᱫ ᱜᱮ
0: ᱩᱱ ᱨᱮᱦᱚᱸ ᱦᱟᱥᱯᱟᱛᱟᱞ ᱨᱮ ᱡᱚᱛᱚ ᱞᱚᱜᱚᱱ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮᱫ ᱵᱷᱚᱨᱛᱤ ᱨᱮᱭᱟᱜ ᱥᱮ ᱰᱟᱠᱛᱟᱨ ᱴᱷᱮᱱ ᱞᱟᱹᱭ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱱᱚᱣᱟ
1: ᱦᱳᱭ ᱟᱫᱚ ᱩᱱᱤ ᱞᱚᱠᱠᱷᱚᱱ ᱠᱚ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱢᱤᱫᱴᱮᱱ ᱱᱚᱝᱠᱟᱱ ᱥᱚᱢᱚᱭ ᱨᱮ 20 minute ᱴᱮᱥᱴ ᱢᱮᱱᱛᱮ ᱢᱤᱫᱴᱮᱱ ᱴᱮᱥᱴ ᱟᱸᱡᱚᱢᱚᱜᱼᱟ ᱵᱤᱧ ᱜᱮᱨ ᱨᱮᱱᱟᱜ ᱛᱤᱠᱤᱪᱪᱷᱟ ᱨᱮ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱪᱮᱫ ᱠᱟᱱᱟ
0: ᱟᱫᱚ ᱡᱟᱦᱟᱸᱭ ᱜᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱨᱩᱜᱤ ᱦᱚᱭᱛᱚ ᱵᱤᱧ ᱠᱚ ᱜᱮᱨ ᱠᱟᱫᱮᱛᱮ ᱦᱚᱥᱯᱤᱴᱟᱞ ᱠᱚ ᱤᱫᱤ ᱠᱮᱫᱮᱭᱟ ᱟᱫᱚ ᱚᱸᱰᱮ ᱜᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱯᱳᱭᱞᱳ ᱠᱤᱪᱷᱩ ᱡᱮᱢᱚᱱ ᱥᱟᱦᱮᱸᱫ ᱛᱮ ᱠᱚᱥᱴᱚᱭ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱠᱷᱟᱱ ᱚᱠᱥᱤᱡᱮᱱ ᱛᱚ ᱦᱟᱸᱜ ᱮᱢᱟᱭ ᱜᱮ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱦᱮᱸ ᱛᱟᱨᱯᱚᱨᱮ ᱟᱹᱰᱤ ᱥᱚᱢᱚᱭ ᱦᱚᱭᱛᱚ ᱢᱟᱭᱟᱢ ᱠᱚ ᱡᱚᱨᱚ ᱠᱟᱱᱛᱮ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱦᱚᱸ ᱥᱚᱠ ᱨᱮ ᱛᱟᱦᱮᱸ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱠᱷᱮᱛᱨᱮ ᱫᱚ ᱯᱳᱭᱞᱳ ᱜᱮ ᱦᱟᱸᱜ ᱢᱟᱱᱮ ᱡᱮᱱᱟᱨᱮᱞ ᱮᱠᱡᱟᱢᱤᱱᱮᱥᱚᱱ ᱠᱚ ᱯᱟᱞᱥ ᱯᱨᱮᱥᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱧᱮᱞ ᱠᱟᱛᱮᱫ ᱜᱮ ᱛᱟᱨᱯᱚᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱯᱳᱭᱞᱳ ᱠᱟᱹᱢᱤ ᱚᱱᱟ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱥᱮᱞᱟᱭᱤᱱ ᱪᱟᱞᱟᱣ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱥᱮᱞᱟᱭᱤᱱ ᱪᱟᱞᱟᱣ ᱡᱟᱦᱟᱸ ᱤᱧᱡᱮᱠᱥᱚᱱ ᱠᱚ ᱜᱩᱛᱩᱭ ᱠᱟᱱᱟ ᱩᱱ ᱥᱚᱢᱚᱭ ᱜᱮ ᱢᱟᱭᱟᱢ ᱠᱤᱪᱷᱩ 2-3 ml ᱚᱱᱠᱟ ᱦᱮᱸ ᱯᱮ ᱵᱟᱨ ᱠᱷᱚᱱᱟᱜ 3 ml ᱵᱞᱟᱰ ᱠᱚ ᱦᱟᱛᱟᱣᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱴᱮᱥᱴ ᱞᱟᱹᱜᱤᱫ ᱚᱱᱟ ᱫᱚ ᱜᱞᱟᱥ ᱴᱮᱯ ᱴᱤᱭᱩᱵᱽ ᱨᱮ ᱦᱟᱛᱟᱣ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱫᱚ 20 minutes ᱫᱚᱦᱚ ᱦᱩᱭᱩᱜᱼᱟ
1: ᱟᱪᱪᱷᱟ
0: ᱦᱮᱸ ᱥᱮᱞᱟᱭᱤᱱ ᱢᱟᱛᱚ ᱠᱚ ᱪᱟᱞᱟᱣᱟᱭ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ ᱠᱤᱱᱛᱩ ᱩᱱ ᱥᱚᱢᱚᱭ ᱜᱮ ᱚᱱᱟ ᱵᱞᱟᱰ ᱦᱚᱸ ᱠᱤᱪᱷᱩ ᱠᱚ ᱚᱨᱛᱩᱫ ᱠᱮᱫᱟ ᱦᱮᱸ ᱰᱨᱚ ᱠᱮᱫᱟ ᱠᱚ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱴᱮᱥᱴ ᱴᱤᱭᱩᱵᱽ ᱠᱟᱸᱪ ᱨᱮᱭᱟᱜ ᱴᱮᱥᱴ ᱴᱤᱭᱩᱵᱽ ᱨᱮᱠᱚ ᱫᱚᱦᱚᱭᱟ ᱫᱚᱦᱚ ᱠᱟᱛᱮᱫ 20 minutes ᱫᱚᱦᱚ ᱦᱩᱭᱩᱜ ᱟᱫᱚ 20 minutes ᱫᱚᱦᱚ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱛᱟᱨᱯᱚᱨᱮ ᱠᱟᱹᱡ ᱠᱟᱸᱛ ᱠᱟᱛᱮᱫ 20 minutes ᱯᱚᱨᱮ ᱠᱟᱸᱛ ᱠᱟᱛᱮᱫ ᱮᱢ ᱧᱮᱞ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱢᱟ ᱡᱮ ᱚᱱᱟ ᱫᱚ ᱡᱚᱢᱟᱴ ᱠᱟᱱᱟ ᱠᱟᱹᱴᱷᱟᱹᱣ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱚᱱᱟ ᱫᱟᱜ ᱞᱮᱠᱟᱜᱮ ᱧᱮᱞᱚᱜᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱩᱫᱤ ᱢᱟᱱᱮ ᱥᱟᱵᱷᱟᱵᱤᱠ ᱵᱷᱟᱵ ᱛᱮᱫᱚ ᱠᱤᱱᱛᱩ ᱟᱵᱚᱣᱟᱜ ᱢᱟᱭᱟᱢ ᱫᱚ ᱦᱮᱸ ᱠᱟᱹᱴᱷᱟᱹᱜᱼᱟ ᱢᱟᱱᱮ ᱠᱞᱚᱴᱚᱜᱼᱟ
1: ᱡᱚᱢᱟᱴᱚᱜᱼᱟ
0: ᱦᱮᱸ ᱸᱥᱟᱵᱷᱟᱵᱤᱠ ᱱᱤᱭᱚᱢ ᱛᱮᱫᱚ ᱟᱨ ᱠᱤ ᱠᱤᱱᱛᱩ ᱡᱩᱫᱤ ᱡᱟᱦᱟᱸᱨᱮ ᱵᱟᱝ ᱡᱚᱢᱟᱴᱚᱜᱼᱟ ᱚᱱᱟ ᱴᱮᱥᱴ ᱴᱤᱭᱩᱵᱽ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱧᱮᱞᱚᱜᱚᱜᱼᱟ ᱚᱱᱟ ᱢᱟᱭᱟᱢ ᱫᱚ ᱠᱟᱸᱛ ᱠᱟᱛᱮᱫ ᱴᱮᱥᱴ ᱴᱤᱭᱩᱵᱽ ᱠᱟᱸᱛ ᱠᱟᱛᱮᱫ ᱨᱮᱦᱚᱸ ᱡᱚᱢᱟᱴ ᱵᱟᱝ ᱡᱚᱢᱟᱴ ᱟᱠᱟᱱᱟ ᱛᱟᱦᱚᱞᱮᱠᱷᱟᱱ ᱞᱟᱹᱭ ᱢᱮ ᱱᱩᱭ ᱫᱚ ᱦᱤᱢᱳᱞᱟᱭᱴᱤᱠ ᱡᱟᱦᱟᱸᱭ ᱵᱤᱥ ᱫᱷᱚᱨ ᱥᱟᱯ ᱟᱨ ᱠᱤ ᱩᱱᱠᱩ ᱢᱚᱫᱽᱫᱷᱮ ᱨᱮᱫᱚ ᱱᱩᱠᱩ ᱪᱚᱱᱫᱨᱚᱵᱚᱲᱟ ᱠᱚ ᱯᱟᱲᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱱᱩᱭ ᱫᱚ ᱪᱚᱱᱫᱨᱚᱵᱚᱲᱟ ᱜᱮ ᱜᱮᱨ ᱠᱟᱫᱮᱭᱟ ᱠᱟᱡᱮ ᱟᱫᱚ ᱵᱟᱝ ᱵᱤᱞᱚᱢ ᱠᱟᱛᱮᱫ ᱩᱱ ᱫᱚ ᱮᱥᱵᱤ ᱵᱷᱮᱠᱥᱤᱱ ᱠᱚ ᱮᱢᱟᱭᱟ
1: ᱡᱩᱫᱤ ᱡᱟᱦᱟᱸ ᱞᱮᱠᱟᱛᱮ ᱵᱟᱝ ᱵᱩᱡᱽ ᱫᱟᱲᱮᱣ ᱠᱟᱫᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱤᱱᱟᱹ ᱯᱚᱨᱮ ᱟᱨᱟᱜ ᱵᱷᱟᱵᱽ ᱠᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱯᱷᱩᱞᱟᱹᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱠᱟ ᱢᱤᱫᱴᱮᱱ ᱤᱧᱡᱩᱨᱤ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱚᱸᱰᱮ ᱫᱚ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱛᱮᱫ ᱱᱚᱜᱼᱚᱱᱠᱟᱱᱟᱜ ᱴᱮᱥᱴ ᱫᱟᱨᱟᱭᱛᱮ ᱵᱩᱡᱩᱜᱚᱜᱼᱟ ᱡᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱵᱤᱧ ᱠᱚ ᱜᱮᱨ ᱠᱟᱫᱮᱭᱟ ᱴᱷᱤᱠ ᱟᱪᱪᱷᱟ ᱢᱚᱱᱮ ᱠᱟᱜ ᱢᱮ ᱦᱟᱥᱯᱟᱛᱟᱞ ᱠᱚ ᱤᱫᱤᱭ ᱠᱟᱱᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱚᱠᱟ ᱚᱠᱟ ᱠᱮᱥ ᱠᱚᱨᱮ ᱫᱚ ᱨᱩᱜᱤ ᱵᱟᱧᱪᱟᱣ ᱟᱹᱰᱤ ᱢᱩᱥᱠᱤᱞ ᱜᱚᱫᱚᱜᱼᱟ ᱱᱤᱭᱟᱹ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱞᱟᱹᱭ ᱢᱮ
0: ᱟᱫᱚ ᱯᱳᱭᱞᱳ ᱫᱚ ᱞᱟᱹᱭ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱡᱮ ᱟᱢ ᱡᱩᱫᱤ ᱚᱦᱮᱛᱩᱠ ᱢᱤᱫ ᱦᱚᱲ ᱠᱩᱠᱞᱤ ᱫᱚᱦᱚ ᱠᱮᱫᱟ ᱥᱮ ᱡᱮ ᱜᱩᱱᱤᱱ ᱠᱚ ᱡᱟᱦᱟᱸ ᱤᱭᱟᱹ ᱢᱮᱱᱛᱮ ᱚᱡᱷᱟ ᱠᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱡᱩᱫᱤ ᱟᱵᱚᱵᱚᱱ ᱥᱮᱸᱫᱽᱨᱟᱭᱟ ᱛᱟᱦᱚᱞᱮᱠᱷᱟᱱ ᱠᱤᱱᱛᱩ ᱢᱟᱱᱮ ᱨᱩᱜᱤᱭᱟᱜ ᱡᱤᱣᱤ ᱜᱮᱵᱚᱱ ᱢᱟᱱᱮ ᱟᱨᱦᱚᱸ ᱰᱮᱧᱡᱟᱨ ᱨᱮᱵᱚᱱ ᱧᱩᱨᱦᱩᱭᱮᱫᱟ ᱟᱨ ᱛᱟ ᱠᱟᱡᱮ ᱵᱟᱝ ᱵᱤᱞᱚᱢ ᱠᱟᱛᱮᱫ ᱡᱩᱫᱤ ᱵᱤᱞᱚᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱤᱱᱛᱩ ᱚᱞᱨᱮᱰᱤ ᱚᱱᱟ ᱠᱟᱹᱡ ᱡᱷᱤᱢᱩᱱᱤ ᱛᱚ ᱵᱟᱹᱭ ᱵᱟᱹᱭᱛᱮ ᱦᱤᱡᱩᱜ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱛᱟᱨᱯᱚᱨᱮ ᱚᱱᱟ ᱞᱟᱡ ᱦᱟᱹᱥᱩ ᱦᱮᱸ ᱮᱵᱚᱝ ᱥᱟᱦᱮᱸᱫ যারা জ্বর কান তেয়া নোয়া এনতে পেছাপ খোনা খোক খোনা হ্যাঁ মুখ খোনা লুটি খোনা হ্যাঁ ডাটা ইয়ে ডাটা খোনা মাড়ি খোনা আর কি নোয়া কো মায়াম নোংকা হাও হয়ে দাঁড়া তো ওনা ক্ষেত্রে দো হ্যাঁ ওনা ক্ষেত্রে দো আদো উন্দো না না যাহাই হিমলা এটিক বিং গেরতে নোয়া কো হয়ে আর কি তো উন্দো আবদো অনকা হিসাব থেকে হ্যাঁ ইয়ে দো ইয়ে
1: উন্দো অনকা হায়ার লেভেল হসপিটাল করে
0: হয় উন্দো না কিডনি ফাংশন হয় ড্যামেজ দাঁড়ে
1: আচ্ছা
0: উন্দো ডায়ালিসিস সেন হয় চালাও হয়ে দাঁড়ে
1: এনখান বিং গিয়ার না চিকিৎসা তিনাক দিন চালাও দাঁড়িয়ে ওনা দো উনি আলগাতে দো লেই দো বাঙ্গান ওনা দো বিভিন্ন কেসরে বিভিন্ন রকম হই
0: হয় আদো কই চেলে বিঙে গের কেদেয়া উনকুয়া তিনাক বিষক ক্রিয়ার না তিনাক তেজ হেনা ওনা কো সে তিনাক দেরি কাদা ওনা কো চেতার আর নির্ভর আয় হ্যাঁ সঠিক ভাবতে দো সময় দো লেই দো বাঙ্গান তবে ওনা মানে অ্যান্টি স্নেক ভেনাম এম কাতে তারপরে উনি আর হম অবজার্ভ ইয়া মিনিমাম 24 ঘন্টা তো অবজার্ভ হয় তোমা 48 ঘন্টা হ দো দরকার হয় যখন আমি জেলা বাং লা যাহা অসুবিধা হইলেন তাযা মানে লাই হাসু মেতে বাই কয় দাঁড়াত কাহা হটো হাসু শ্বাসকষ্ট নয় কদ পরীক্ষা ঘন্টায় ঘন্টায় পরীক্ষা কাতে নেলা কো হসপিটাল আর কি আদ ওনা কদ যদি স্বাভাবিক নিয়মতে হ্যাঁ হেজলেন নরমাল লেভেলে হেজলেন খান তবে না ডিসচার্জ রিয়া কথা দ কো
1: চিন্তা তায়ম দারাম আর হো মানে কম হাসপাতাল খন কো আড়া কি দি আদ তায়ম দারাম যদি জাহানা কি ক্ষয় ক্ষতি দুর্বলতা এমন নংকানা জানা চান্স কো তিন গান থেনা সে বা
0: তায়ম দারাম রে তো কিছু অসুবিধা তাহান গিয়া যেমন যাহা এনতে চন্দ্রপড়া বিং অনকান যাহাই কো গিয়ার কো ওনে দো যাহারে কো গিয়ার কাদে ওনে খন ব্লিডিং হই দাঁড়া হ্যাঁ ফুলো ফুল দেরি লেখানাম ফুলো আ ঘা আ হ্যাঁ নোয়া কো হই দাঁড়া মিটাং ঘাও যাহারে কো গিয়ার কাদে ওনে দো মিটাং মারাং উতর ঘাও হই দাঁড়া হ্যাঁ তো যার ফলে নোয়া দো বার্সিং তে দো বাং সারা গো দো তো ওনা রে হ আলাদা অ্যান্টিবায়োটিক তে সে ড্রেসিং কাতে নোয়া কো চিকিৎসা তো পরে তে হ্যাঁ ইদিকে করা ইদিকে গো হই
1: টাইম দরাম আর কিছু
0: টাইম দরাম
1: হাসপাতাল কো
0: এবং যেমন হ মেতে বাই কয় দাঁড়া মানে মেট কুটি হ প্যারালাইসিস তায়া ওনা ক্ষেত্রে তো কিন্তু সঙ্গে সঙ্গে তো বাং সুঙ্গরে রুয়াড়ায় মানে ইঞ্জেকশন এম কাতে নয় রুগী যদি ভাগে রহয় নোয়া লক্ষণ দো নোয়া মানে মেট কুটি দাপাল দো প্যারালাইসিস দো ওনা দো উনা লগন দো বাং সারা ওনা সময়তে সময় লাগা সারা
1: এনান মিন হর আজমিয়া ফোনতে নিয়ে কুকলি দো হলি না যে ওড়া আড়ে পাশে সাফা সাফি দোহে সাউতে আর ওকা লেখানা ব্যবস্থা কো হাতাও লেখান বিং কো দো সাহারে দোহ গানোয়া চেদ লেখানা কেমিক্যাল ছড়িয়ে লেখান সে চেদ লেখানা
0: সাফা সাফি তো দোহগে হয়োয়া ওনা দো ওড়া এম লেয়া ওড়া বাহার এম লেয়া বিশেষ করে কুডম করে বাড়গে করে নোয়া কো দো সাফা গে দোহ হয়োয়া যাতে বিং কো আলো কো বাসা দাঁড়া মা আলো কো তাহা দাঁড়া ওনা সালা সালা তে যাহারে গোডো চটো কো যাতে আলো কো বুরুজ মার সে ওড়া আর ভিতরে আম লিয়া আর কুডম ইয়া পিন্ড করম লিয়া কারণ গোডো চটো ওনা যদি ওড়া আর কো তাহানা উনকু জম লাগি তে কিন্তু বিন দো ওড়া আর কো বলো দালে
1: আচ্ছা কার্বলিক অ্যাসিড কো ছুড়ি রইনা
0: আচ্ছা কার্বলিক অ্যাসিড আম একটা ব্যাপার না আদো এখন ওড়া দুয়ার যা আতো ট্রলার দো কয় দিন কার্বলিক অ্যাসিড দো নাম দা কিন্তু ফারচা ফারচি সে জব জার কো মা ফারচা কাতে দহ দো আবতে যত গবন দাঁড়িয়ে হ্যাঁ কার্বলিক অ্যাসিড ছুড়িয়ে দাঁড়ায় এখন মতো খুব গে ভাগে তবে ওনা রে তো রেগুলার ছুড়িয়ে ইদি হয়ে তোমা হ্যাঁ একটা ব্যয় সাপেক্ষ হয় না তো ওনা হিসেব তিন লিয়া যে পৈলো টার্গেট দো হয়ে কোনা যাতে গোডো কো আলো কো বুরুজ মা ওড়া রে এবং না বাড়গে হ্যাঁ কুডম সাথে কো যাতে লাটা কো আলো তাহান মা ওনা ভাগে টিক বন ফারচায়
1: হয় নংকনা সন্তর পান্থা কো বন হাতাও লেখান নংকনা বিপদ কোর খন বন সাহারে বন তাহে দাঁড়ে আ নাপাইতে নিরেতে বন তাহে দাঁড়ে আ হই আর যাহা লিখানি বিঙ্গে গের কাদিমা তাতে বিসানে হইউ আর বাং বিসানি হইউ তুরত তুরত হাসপাতালে উনি দবন ইদিমা এনখানকে নাই নাপাই কাতে ফারচা কাতে বন রুয়ার দাঁড়ে হইয়া নুনকানা চেঘানা কো তালাতে গে আবো নুনকানা দুঃখ মহিম বিপদ খন বাঞ্চার বন তাহে দাঁড়ে আ তেহিন যাহে আঞ্জমি কো শান্তি রাখড়াতে আঞ্জম কেডা আপে কো আডি আডি সারহাও ডাক্তার মান্ডি গমকে আম হো সারহাও তেহিনা নিয়ে লাইভ ফোন প্রোগ্রাম তো নন্ডে গে মুচাদ কানা
0: জয়ার
3: আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর খড়ুতে এখন সময় 3টে বেজে 46 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:09। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় বিতান দে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ 18ই জুলাই অর্থাৎ পয়লা শ্রাবণ। খেলার দুনিয়ার নানান খবর নিয়ে আজ রয়েছে আপনাদের সঙ্গে। প্রথমে চলে আসব খেলার দুনিয়ার শিরোনাম অর্থাৎ এক নজরে। স্তব্ধ ক্রিকেট বিশ্ব, সুবার্সের প্রয়াণে স্মৃতির স্মরণীতে প্রাক্তন ক্রিকেটাররা। ইস্টবেঙ্গলে নতুন বিদেশি লিগে জয়ী মোহামেডান। বিশ্বকাপ ফুটবলের শেষ মহাযুদ্ধে আজ মুখোমুখি হতে চলেছে আগামীকাল আর্জেন্টিনা এবং স্পেন। অন্যদিকে তৃতীয় স্থানের লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং ফ্রান্স।

0: শ্রোতা বন্ধুরা, চলে আসবো খেলার দুনিয়ার বিস্তারিত খবর, অর্থাৎ আতশ কাচের তলায়।
1: আতশ কাচের তলায়।
0: আর গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন এখন আপনাদের জন্য, শ্রোতা বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি রয়েছি বিতান, খেলার দুনিয়ার নানান খবর নিয়ে আলাপ আলোচনা আড্ডায় থাকবো আপনাদের সঙ্গে। এবং শ্রাবণ মাস পড়ল, অর্থাৎ বৃষ্টি আরও জাঁকিয়ে শুরু হবে। এখন যেভাবে বর্ষার গতি প্রকৃতি চলছে, তাতে করে মাঝে মাঝেই গরমের পূর্বাভাসও শোনাচ্ছে আবহাওয়া দপ্তর। ভ্যাপসা গরম কাটতে চাইছে না, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ফুটবল মাঠের পারদ তো ঝরেছিলই, তা ক্রমশ শেষের দিকে, কারণ বিশ্বকাপ ফুটবল প্রায় দীর্ঘদিন ধরে চলা প্রায় দেড় মাসব্যাপী ফুটবলের মহাযুদ্ধ আপনারা জানেন প্রতিদিন আপনাদের জন্য থাকে। আজকেও থাকবে সে বিশ্বকাপ ফুটবলের অন্তিম লড়াই, অর্থাৎ ফাইনাল, এবং তৃতীয় স্থানের লড়াই, অর্থাৎ ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে যে ম্যাচ হতে চলেছে সেই নিয়ে পর্যালোচনা। তবে এই মুহূর্তে যে খবরে আসবো শ্রোতা বন্ধুরা, তা আমাদের কাছে অত্যন্ত দুঃখের, বেদনার। সোভার্সের প্রয়াণ এবং তাতে শোকস্তব্ধ হোল্ডিং সানি থেকে সৌরভ সচিনরা, নিভে গেল ক্রিকেট আকাশের একেবারে উজ্জ্বল নক্ষত্র বলে পরিচিত কিংবদন্তি অলরাউন্ডার স্যার গারফিল্ড সোভার্স। আর দশ দিন পরে তিনি 90 পা রাখতেন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার, কিন্তু তার আগেই সোভার্সের ইনিংস যেন থেমে গেল। বার্বাডোস থেকে বাবার মৃত্যুর খবর জানিয়েছেন সোভার্সের ছেলে ড্যানিয়েল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফেও শোকবার্তা জানানো হয়েছে। যতদিন ক্রিকেট নিয়ে আলোচনা থাকবে, ততদিন ক্রিকেট প্রেমীদের মনে বেঁচে থাকবেন স্যার গ্যারি সোভার্স। ক্যারিবিয়ান কিংবদন্তির পরিসংখ্যানও সমান উজ্জ্বল। সোভার্স খেলেছেন 93টি টেস্ট, তার রান 8,032 এবং সর্বোচ্চ অপরাজিত 365, গড় 57.78, শতরান 26টি, উইকেট 235টি। একটি একদিনের ম্যাচ খেলে অবশ্য কোনো রান করতে পারেননি। সোভার্সের প্রতিভার ঔজ্জ্বল্য মাপতে গেলে সবার আগে বোধহয় আরেকজন প্রয়াত কিংবদন্তির একটি মন্তব্য তুলে ধরা দরকার। স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান একবারও জানিয়েছিলেন যে তিনি হচ্ছেন 5-in-1 ক্রিকেটার। কেন 5-in-1 বন্ধুরা? কারণ ব্র্যাডম্যান মনে করতেন অসাধারণ ব্যাটিং এবং ফিল্ডিংয়ের পাশাপাশি তিন ধরনের বল করতে পারতেন সোভার্স: বাঁহাতি মিডিয়াম পেস, বাঁহাতি স্পিন এবং বাঁহাতি রিচ স্পিন, বা যাকে আমরা বলি চায়নাম্যান। প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি 6 বলে 6টি 6 মারার রেকর্ড তৈরি করেছিলেন। 1968 সালে কাউন্টি ম্যাচে নটিংহ্যামশায়ারের হয়ে খেলতে নেমে গ্ল্যামারগানের বিরুদ্ধে 6 বলে 6টি 6 মেরে সোভার্স তৈরি করেছিলেন বিশ্ব রেকর্ড। বোলার ছিলেন মিডিয়াম পেসার ম্যালকম ন্যাশ। এরপর নানান কীর্তি জুড়ে গিয়েছে তার নামের সঙ্গে। একসময় টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ছিল তাঁরই দখলে। 1958 সালে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র 22 বছর বয়সে অপরাজিত 365 রান করেছিলেন তিনি, ভেঙে দেন লেন হ্যাটনের রেকর্ড। পরে সোভার্সের রেকর্ড ভেঙে দেন ওয়েস্ট ইন্ডিজেরই ব্রায়ান লারা। 1936 সালে বার্বাডোসে তাঁর জন্ম। টেস্ট খেলেছেন 93টি ইনিংস, 160, সর্বোচ্চ 365 অপরাজিত, শতরান 26টি, অর্ধশতরান 30টি, উইকেট 235টি, গড় 34.03। তার সেরা বোলিং পরিসংখ্যান 73 রানের বিনিময়ে 6টি উইকেট। 5 উইকেট পেয়েছেন 6 বার। ইকোনমি রেট 2.22, ক্যাচ ধরেছেন 109টি। 1958 সালে পাকিস্তানের বিরুদ্ধে তার অপরাজিত এই রান, এটি তার ব্যক্তিগত রানের রেকর্ড হিসেবে 36 বছর এই মাইলস্টোনটি টিকেছিল। 1994 সালে ব্রায়ান লারা সে রেকর্ডটি ভেঙে দেন। তিনি 400 রানের একটি অসাধারণ ইনিংস উপহার দেন ক্রিকেট বিশ্বকে। অসাধারণ ফিল্ডারও ছিলেন তিনি। 1973 লর্ডস ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব রেকর্ড স্পর্শ করেছিলেন উইকেট কিপার না হয়েও এক টেস্টে 6টি ক্যাচ নিয়ে। দুহাতে 6টি করে আঙুল নিয়ে জন্মেছিলেন সোভার্স। অস্ত্রোপচার করে বাদ দিতে হয়েছিল সেই 2টি বাড়তি আঙুল, কিন্তু তাতে খেলায় কোনো প্রভাব পড়েনি। 6 সন্তানের মধ্যে ছিলেন পঞ্চম। 1953 সালে 16 বছর বয়সে বার্বাডোসের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার অভিষেক হয়। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন শ্রোতা বন্ধুরা, চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যু সংবাদে তাই

0: রূপকস্তব্ধ ক্রিকেট বিশ্ব মাইকেল হোল্ডিং থেকে শুরু করে সকলেই অত্যন্ত বেদনার এই সংবাদে তারা মর্মাহত। আর কি বললেন স্যার, ইয়ান বিশপ তারই একসময়ের সতীর্থ, তারই একসময়ের, তারা একই দেশের, একই মাটির মানুষ। আমরা শুনে নেব সোবার্সের প্রয়াণে কিভাবে স্মৃতিচারণ করলেন ইয়ান বিশপ।
1: Mr. Garfield is certainly one of the greatest cricketers that ever lived. He changed the game and elevated this region. Today's a sad day for Barbados, for West Indies, for the world game. Look, it's a sad time, and I just arrived in Barbados, and ironically, as we were boarding the plane from Ghana to Barbados, the news broke. And for me, Sir Garfield, and my experience of him was always of a great cricketer and a great person who was liberal with his advice to me once I started playing and was very young in the West Indies team. He'd be around at a couple of our sessions and functions, and one time I heard him within earshot being asked about me, Ian Bishop, and he said, I like that young man. He always tries hard. He works hard. Whatever the conditions, he will give the required effort. And I just heard that out of the corner of my ears. That gave me a lift, and it made me have a sense of belonging in West Indies cricket that maybe I would have struggled otherwise. To hear a compliment like that coming from, if not the greatest, certainly one of the greatest cricketers that ever lived, as an all-round cricketer. And then I had the privilege and honor of sitting on a couple of cricket committees with him for a few years. And while I always try to keep my distance because of the reverence for him, I would sit around the table and he would be there with Sir Clive Lloyd, Sir Vivian Richards, Desmond Haynes, Gordon Greenidge, the late Sir Everton Weeks, Lance Gibbs, Sir Wes Hall. And I would just delight in listening to them talk about the great game and share thoughts. And some of their thoughts, many of them were contrasting. They didn't always agree on everything. But the reverence those great players had for Sir Gary when he actually spoke and shared his thoughts was mind-boggling. For me, Sir Gary.
0: শ্রোতা বন্ধুরা, আমরা শুনলাম স্যার ইয়ান বিশপ কি বলেছেন তার দেশের, তার মাটির এক কিংবদন্তির সম্পর্কে। আমরা চলে আসবো এরপর খেলার দুনিয়ার অন্যান্য খবর নিয়ে, অর্থাৎ অবশ্যই আপনারা জানেন ফুটবলের খবরে আমরা আসবো। আর ফুটবল মানেই ফুটবল বিশ্বকাপ, এবং ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বকাপের মহাযজ্ঞ।
2: ফুটবলের মহাযজ্ঞ
0: একদিকে 39-এর মেসি, অন্যদিকে তরুণ ইয়ামাল, শেষ হাসি হাসবে কে, কার হাতে উঠবে গোল্ডেন বুট, কেই বা হবে ম্যাচের সেরা, এবং কার হাতে উঠবে সেই সোনার কাপ যার জন্য প্রতীক্ষা দীর্ঘদিনের, ফাইনালের আগে কে কোথায়। আমরা এক নজরে শুনে নেব শ্রোতা বন্ধুরা যে দুটি দল তারা ঠিক কোন পরিসংখ্যানে দাঁড়িয়ে আছে ফাইনালের ঠিক আগের মুহূর্তে। আর্জেন্টিনাদের গোল সংখ্যা 19, তারা সঠিক পাস পেয়েছে 4,324টি এবং গোলের প্রচেষ্টা করেছে 113টি। অন্যদিকে স্পেন, তাদের গোল সংখ্যা 13, তারা সঠিক পাস দিয়েছে 4,156টি এবং গোলের প্রচেষ্টা করেছে 120 বার। ক্রসে আর্জেন্টিনা 102টি ক্রস তারা তৈরি করতে পেরেছে গোটা টুর্নামেন্ট জুড়ে। অন্যদিকে স্পেন, তারা কিন্তু 154টি ক্রস তৈরি করতে পেরেছে। আর গোল হজম করা, অর্থাৎ গোলের বিচারে কটি গোল তারা রিসিভ করেছে বা কটি গোল তারা বিপক্ষের কাছ থেকে পেয়েছে, তাদের আর্জেন্টিনার সংখ্যা কিন্তু অনেকটা এগিয়ে। তারা 7টি গোল হজম করেছে গোটা বিশ্বকাপ জুড়ে, এবং সেখানে স্পেন মাত্র 1টি গোলই তাদের বিপক্ষ দল তাদের গোলপোস্টে পাঠাতে সক্ষম হয়েছে। তাই পরিসংখ্যানের নিরিখে কিন্তু একটু হলেও এগিয়ে রয়েছে স্পেন। অন্যদিকে রেফারিং নিয়ে একটি চিন্তার কারণ তৈরি হয়েছে, কারণ চলতি বিশ্বকাপে নাকি মেসিরা রেফারিংয়ের সুবিধে বেশি পেয়েছেন এমনটা অভিযোগ অবশ্যই উঠছে নানান মহল থেকে। তবে ফাইনালে যার মুখে বাঁশি থাকছে সেই স্লাভকোভিনিচ কিন্তু আর্জেন্টিনাদের কাছে কিছুটা অপয়া বলেই পরিচিত। 2022 সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা 1-2 হেরে গিয়েছিল সৌদি আরবের কাছে, সেই ম্যাচে রেফারি হিসেবে ছিলেন এই স্লাভকো। শুক্রবার ফিফার হেড অফ দ্য রেফারিং পিয়ের লুইগি কলিনা যখন রেফারিদের মিটিংয়ে বেশ নাটকীয়ভাবে ঘোষণা করেন ফাইনালের রেফারির নাম, তখন আনন্দে কেঁদে ফেলেন 46 বছরের স্লোভানিয়া স্লাভকো। সতীর্থরা তাঁকে সামলান। চলতি বিশ্বকাপে 4টি ম্যাচ খেলেছেন স্লাভকো, কাতার বিশ্বকাপে খেলিয়েছিলেন 2টি। 2 বছর আগে তিনি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদ বনাম বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচটিও পরিচালনা করেন, তাই মাঠের মধ্যে কখনও তিনি কিন্তু বিতর্কে জড়াননি। তার মাঠের বাইরে তিনি একসময় বিতর্কিত চরিত্র ছিলেন। তবে স্লাভকোর রেফারিংয়ে ঠিক কোন দিকে এগোয় আর্জেন্টিনা এবং স্পেনের সেই টান টান রুদ্ধশ্বাস হতে চলে যে ম্যাচ, চারদিকে নজর রয়েছে গোটা ফুটবল প্রেমী দর্শকদের, দেখা যাক ঠিক কোন দিকে এগোয় ফুটবল বিশ্বকাপের ফাইনাল। অন্যদিকে 2 দলে কিন্তু ধারে ভারে এগিয়ে রয়েছে, একদিকে মেসি অন্যদিকে ইয়ামাল। ইয়ামাল সহ গোটা তারুণ্যে ভরা এই স্পেনের টিম রয়েছেন কুকুলিয়ার মতন প্লেয়ার এবং অবশ্যই উনাই সিমন, তার দিকেও নজর থাকবে অবশ্যই আর্জেন্টিনার একাদশের দিকেও, বিশেষ করে ম্যাকালিস্টার দিকে নজর থাকবে আরও একাধিক প্লেয়ারের দিকে। আর এই মুহূর্তে যা পরিসংখ্যান বলছে তাতে করে যেভাবে টাইম স্কোয়ার থেকে স্ট্যাচু অফ লিবার্টি, ব্লু গ্রিন ব্রিজ থেকে এম্পায়ার স্টেট বিল্ডিং, কয়েকদিন যার আশেপাশে যার শীত এসেছিল বহু মানুষ, রকেফেলার সেন্টার থেকে সেন্ট্রাল পার্ক, শহরের প্রাণকেন্দ্র ম্যানহাটন, নিউ ইয়র্ক হবে নাকি ফুটবল ইয়র্ক। 17 জুলাই 2026 বিশ্বকাপ ফাইনালের 2 দিন আগে মনে হয়েছিল হয়তো পরেরটাই ঠিক, তবে টাইম স্কোয়ার নামটাও যেন পাল্টে দিয়ে কেউ ফুটবল স্কোয়ার করে দিয়েছে এমনটা মনে হতেই পারে। ফাইনাল নিউ ইয়র্কে নয়, হচ্ছে নিউ জার্সি স্টেডিয়ামে। ফুটবল ইতিহাসে সর্বাধিক প্রচারিত ম্যাচ হতে চলেছে সে ঘোষণা ইতিমধ্যে হয়ে গিয়েছে। সারা শহর জুড়ে উন্মাদনা মহোৎসব, খেলা শুরু হচ্ছে 2:00 কিন্তু সকাল 10:11 থেকে শুরু হয়ে যাবে আনুষ্ঠানিক নানান পর্ব। ডোনাল্ড ট্রাম্প আসছেন, তার ঘোষণা হয়ে গেছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ থাকছেন, যার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়ে নানান প্রসঙ্গ উঠছে। অন্যদিকে আকাশি নীল এবং সাদার সমর্থকদের মধ্যে শেষ বিশ্বকাপে মেসির হাতে ট্রফি দেখার তাড়না হলে সেটা কোন উচ্চতে পৌঁছতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন শ্রোতা বন্ধুরা। তাই এই দিকে যেমন নজর থাকবে তেমনই নজর থাকবে অবশ্যই ইংল্যান্ড এবং ফ্রান্সের টক্করের দিকেও, কারণ ফুটবল কারোর জন্যই অপেক্ষা করে না, ব্যর্থতাকে ফেলে এগিয়ে যেতে হয় এবং সেখান থেকে শিক্ষাও নিতে হয়। তাই স্পেনের কাছে হেরে গিয়ে বিশ্বকাপের দৌড় থেমে যাওয়ার পর এই সংকল্পের কথাই জানিয়েছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। আর অন্যদিকে একই সঙ্গে ইংল্যান্ডের কোচ টমাস টুইলও তৃতীয় স্থানাধিকারী নির্ণয় ম্যাচ নিয়ে কিছুটা ভাবিত। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে একটু বিজ্ঞাপনের বিরতি, তারপর আবারও আসবো খেলার দুনিয়ার অন্যান্য খবর।
2: ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: শ্রোতা বন্ধুরা, আবার চলে আসছি খেলার দুনিয়ার অন্যান্য খবর নিয়ে এবং এই মুহূর্তে আমরা শুনবো বিশ্বকাপ রঙ্গমঞ্চে। আর আজ থাকবে ফাইনাল নিয়ে কিছু খবর। আপনাদের জন্য 1930 সালের 30 জুলাই উরুগুয়ের মন্টেভিডিও সেন্টেনারি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল প্রথম ফিফা বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক দেশ উরুগুয়েকে 4-2 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়ে তারা উদ্বোধনী শিরোপা জয় করে। আজ আমরা যেহেতু সামনেই ফুটবল বিশ্বকাপের ফাইনাল আসন্ন, তাই ফাইনালের বেশ কিছু রোমাঞ্চকর অধ্যায় আপনাদের জানাবো। তেমনি 1934 সালের 10 জুন ইতালি রোমের স্টাদিও নাজিওনালে PNF অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে অ্যাঞ্জেলো স্কিয়াভিওর জয়সূচক গোলে ইতালি 2-1 গোলের ব্যবধানে চেকোস্লোভাকিয়াকে পরাজিত করে। আবার 1950-এর 29 জুন ব্রাজিলের বেলো হরিজন্তে ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে স্ট্রাইকার জো গেটজেন্সের হেডে যুক্তরাষ্ট্র 1-0 গোলে ইংল্যান্ডকে চমকে দেয় এবং এরপর ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের পরবর্তী জয় আসে 1994 সালে। শ্রোতা বন্ধুরা, খেলার দুনিয়ার নানান খবর থেকে এখন আমরা চলে যাব আজকের বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক বেতার প্রতিবেদন। বিশ্ব যোগা চ্যাম্পিয়নশিপের দুটি স্বর্ণপদক জয়ী ঋতু মণ্ডলের সাক্ষাৎকার আমরা শুনে নেব। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন বিতান দে, সম্পাদনায় অভিরূপ পাল, প্রযোজনায় বিজয় কুমার ঝা। আসুন শুনে নিই সেই সাক্ষাৎকার। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের মধ্যে রয়েছেন বিশ্ব যোগা চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী ঋতু মণ্ডল। এই বয়সে কার্যত অসাধ্য সাধন করে ভারতকে তিনি আন্তর্জাতিক মঞ্চে বা বিশ্ব মঞ্চে নিয়ে গেছেন। আজ আমরা তাকে পেয়েছি আমাদের মধ্যে। প্রথমেই ঋতু মণ্ডল, আপনাকে আকাশবাণীতে স্বাগত জানাই। আপনার এই যোগা এই বিষয়টিতে কবে থেকে আসা শুরু, মানে কোন সময়ে বা কোন বয়সে আপনি এটি শুরু করেন?
3: ক্লাস 3-4 এরকম সময় আমি শুরু করি।
0: আচ্ছা, অনেক ধরনেরই তো খেলা রয়েছে, বা আমরা আন্তর্জাতিক যদি মঞ্চের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে ক্রীড়ার ইতিহাসে নানা ধরনের খেলায় এখন বহু মানুষ তারা অংশগ্রহণ করছেন। তাহলে এই বিভিন্ন ধরনের খেলা থেকে বেরিয়ে কিছুটা যেন কম পরিচিত অথবা একটুখানি যদি আমরা বলি জনপ্রিয়তা নিরিখে এখনো কোথাও ক্রিকেট বা ফুটবলের মতন জায়গায় যোগার বিষয়টা আমরা পৌঁছে দিতে পারিনি, তো কী ভেবে আপনি যোগাতে আসলেন? অন্যান্য জনপ্রিয় খেলাগুলোকে বাদ দিয়ে হঠাৎ করে যোগাকে বেছে নিলেন কেন?
3: যোগাতে আমি এসেছি ক্লাস 3-4, দাদার শরীর অসুস্থ ছিল, সেখান থেকে আমরা ওখানে ভর্তি হই যোগাতে। তারপর থেকে ওকে দেখে দেখে আস্তে আস্তে আমি শিখি যোগা, তারপর আস্তে আস্তে একটা কম্পিটিটিভ লাইনে আসি। তার আগে যোগা সুস্থ শরীর সুস্থ করার জন্যই করতাম, তারপর আস্তে আস্তে স্টেট খেললাম, ডিস্ট্রিক্ট, স্টেট, তারপর ন্যাশনাল খেললাম, দেন এখানে এসে পৌঁছালো।
0: আচ্ছা, দাদার কথা যখন বললেন একটু শুনতে চাইবো আপনার থেকে, দাদা অসুস্থ ছিলেন মানে দাদাও কি নিয়মিতভাবে যোগার সঙ্গে যুক্ত ছিলেন বা উনিও কি রিপ্রেজেন্ট করেছিলেন?
3: হ্যাঁ, উনিও ন্যাশনাল খেলেছে, ন্যাশনালে গোল্ড মেডেল।
0: আচ্ছা, তারপরে ছেড়ে দিলেন কি শারীরিক অসুস্থতার কারণে?
3: না, শারীরিক অসুস্থতার কারণে, মানে আমাকে সাপোর্ট করা বা বাড়ির ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য ছেড়ে দিয়েছে।
0: সারা পৃথিবীতে তো বটেই, ভারতকে একটি বিশেষ জায়গায় নিয়ে যাওয়া, আন্তর্জাতিক যোগা চ্যাম্পিয়নশিপে আপনার দুটি স্বর্ণপদক জয়, এই যাত্রাটা বা জার্নিটা যদি একটু আমাদের শ্রোতা বন্ধুদের জানান।
3: ডিস্ট্রিক্ট খেলে যেরকম হয়, ডিস্ট্রিক্ট খেলার পর স্টেট খেললাম, স্টেট খেলার পর ন্যাশনাল খেলার পর যে সিলেকশন হয় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য, তার আগে একটা হরিয়ানাতে ট্রায়াল হয় আমাদের, ওখানে ট্রায়ালে যারা সিলেক্ট হয় তাদেরকেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে খেলার জন্য এক মাসের ট্রেনিং হয়েছিল আমাদের আহমেদাবাদেতে, দেন আমরা খেলে পারফর্ম করেছিলাম।
0: ওই যে মুহূর্তে আপনি মানে জয়লাভ করলেন বা যেই মুহূর্তে আপনার নাম ঘোষণা করা হলো, সেই সময়ের অভিজ্ঞতাটি ঠিক কীরকম ছিল?
3: ভীষণ ভালো ছিল এবং অনেক প্রাউড ফিল হচ্ছিল যে আমি প্রথম যে হচ্ছে গোল্ড মেডেল পাই ইন্ডিয়ার হয়ে, তারপর ওয়েস্ট বেঙ্গল কলকাতা।
0: আচ্ছা, আপনার পড়াশোনার পাশাপাশি এই যোগাকে কন্টিনিউ করা বা বিভিন্ন সময়ে সারা ভারত বলুন বা বিশ্বে বলুন যখন আপনারা পারফর্ম করতে যান, কিভাবে এই দুটোকে ব্যালেন্স করেন, নিজের জীবন এবং তার সঙ্গে আপনার এই যেটা আপনার বর্তমান পেশাও কিছুটা বলা যেতে পারে এবং আপনার নেশা যেটা বিশেষ করে, কিভাবে দুটোকে মেনটেন করেন বা সামঞ্জস্য বজায় রাখেন কিভাবে?
3: এরকম ছোটবেলাতে যখন আমি স্কুলে পড়তাম তখন স্কুল থেকেও অনেক সাপোর্ট করতো, মানে স্যার ম্যামরা অনেক ভালো ছিল যে পড়াশোনাতে সাপোর্ট করতো। এখন কলেজে উঠে শ্রীরামপুর কলেজে আমি পড়তাম, তখন আমাকে হচ্ছে কোনো এক্সাম যে ইন্টারনাল এক্সামগুলো যখন আমার বাদ হয়ে যেত তো ওরা আমাকে পরেও এক্সাম দেওয়ার ব্যবস্থা করে দিত। আর এখন আমি যেহেতু ক্যালকুলেটিয়াসে পড়ি তো ওখানেও সেই ব্যবস্থাটা আছে আমার জন্য।
0: আচ্ছা, আপনার পরিবারের কথা একটু শুনবো। আপনার দাদার কথা আপনি বললেন, আপনার বাবা মাকে আপনি কিভাবে আপনার এই জার্নিতে মানে আপনার এই সাফল্যের পিছনে ওনাদের ভূমিকা কীরকম যদি একটু আমাদের জানান?
3: বাবা তো হচ্ছে যোগা মানে সাপোর্ট তো করে, কিন্তু হচ্ছে সবসময় দেখার সময় পায় না, কিন্তু আমার মা সবসময় হচ্ছে যে কোনো কম্পিটিশনে যাই সেখানে সব জায়গাতে গেছে, কোনো জায়গাতে বাদ নেই, কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বাড়ির সব ফ্যামিলি গেছিলো।
0: যোগা বিষয়টা আপনার আপনার কি মনে হয় যে ভারতে ক্রমশই জনপ্রিয়তা বাড়ছে বা মানুষজনের মধ্যে এর পরিচিতি একটু একটু করে তৈরি হচ্ছে?
3: হ্যাঁ, অবভিয়াসলি এটা বাড়বে, আর ভবিষ্যতে এতে অনেক কিছু দেখা যাবে যে আরও কিছু ইম্প্রুভ হবে। যে ক্রিকেটের মতন আমি চাই যে ক্রিকেট ফুটবল যেরকম ক্রেজ আছে যে এটাতেও যাতে ভবিষ্যতে আসুক আস্তে আস্তে, বা যোগা করলে সবার সুস্থ শরীর হবে বা মেন্টাল তো পিস হবে।
0: কিছুদিন আগে বিশ্ব যোগা দিবস পেরিয়ে গেছে, আপনি সম্ভবত সেই সময় এসেও ছিলেন কলকাতাতে, এবং এখানে যে বড় অনুষ্ঠানটি হলো সেই অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ করা বা তার অভিজ্ঞতাটা কিরকম ছিল?
3: এখানে কলকাতা যখন হলো তখন তার আগে দুদিন ট্রেনিং হয়েছিল, তো ওখানে এসেছিলাম, ভালো ব্যবস্থাপনা ছিল আর খুব ভালো।

0: ভালোই ছিল সবকিছু, এক্সপিরিয়েন্স তো ভালোই লেগেছিল। ফার্স্ট টাইম আমাদের এখানে হয়েছিল যেহেতু কলকাতাতে জোগাড়। এটা
1: আপনার বাড়ি থেকে সবসময় এই সাপোর্টটা আপনি পেয়েছেন, এটা আপনি জানালেন যে আপনার মানে জাতীয় বা আন্তর্জাতিক ক্ষেত্রে এগোনোর জন্য এই সাপোর্টটা আপনি পেয়েছেন। আপনার বন্ধু বান্ধবরা বা আপনার সঙ্গে যারা সহপাঠী হিসেবে পড়াশোনা করেছিলেন, তাদের মধ্যে কি রকম প্রতিক্রিয়া পান যখন এই ধরনের খবরগুলো আমরা জানতে পারি, বা আপনার এই যে বিশ্ব যোগা চ্যাম্পিয়নশিপে দুটি স্বর্ণপদক জয়ের কথা আমরা জানতে পারলাম, তারা কতটা আপনার এই সাফল্যে বা আপনার এই জার্নিতে আপনার সঙ্গে থাকেন?
0: তারা তো বহুত খুশি, আর আমাকে তো নিয়ে ওরা অনেক কিছু ভাবে যেছে। এখন পর্যন্ত দেখা হয়নি কলেজের বন্ধুর সাথে, কলেজের বন্ধুর সাথে দেখা হবে। আর বাড়ির পাশে বন্ধুরা তো অনেক খুশি, এসেছিল, দেখাও করেছিল, আর ফোনেও বলেছিল, অভিনন্দন জানিয়েছিল।
1: এই যোগা ব্যাপারটা যখন কাউকে করতে হয়, আপনি তো একজন মানে সক্রিয়ভাবে এর সঙ্গে বহুদিন ধরে রয়েছেন, কিভাবে মেনটেন করতে হয়, তার ডায়েট বলুন বা নির্দিষ্ট শারীরিক কিছু ব্যায়াম বলুন, এইগুলোকে আপনারা কিভাবে মেনটেন করেন, যদি একটু শ্রোতা বন্ধুদের বলেন, যারা ভবিষ্যতে যোগাতে আগ্রহী হতে পারেন, তাদের লাইফস্টাইলটা, জীবনযাত্রাটা কিরকম হতে পারে?
0: নর্মাল যেরকম খাওয়া দাওয়া করে ঠিক আছে, কিন্তু যারা বেশি ফ্যাটি হয় মানে তাদেরকে বলবো মানে একটু ঘি জাতীয় বা হচ্ছে বাটার ওগুলোকে স্কিপ করা। আর এমনি নর্মাল যারা শরীর সুস্থ রাখার জন্য বলবো যে যতটা পারে ভেজিটেরিয়ান হওয়াটা ম্যাটার নয়, বাট ভেজিটেরিয়ান হলে মন শান্ত থাকে, মাথা শান্ত থাকে, ওটা হলে বেটার হয়।
1: আর এক্ষেত্রে প্রোটিন বা কোনো আমিষ জাতীয় খাবারের ভূমিকা কীরকম থাকে আপনাদের?
0: থাকে, যেরকম আমরা যেরকম স্ট্রেংথের জন্য করি, যেরকম হ্যান্ড ব্যালেন্স, লেগ ব্যালেন্স, এগুলোর জন্য স্ট্রেংথ লাগে। তখন যারা ননভেজ হয় তাদের জন্য পনির আছে, যেমনি সয়াবিন আছে, আর আমাদের তেমনি ডিম খাই, মাংস মাছ এরকম চলে।
1: প্রত্যেক দিন কীরকম সময় দিয়ে দেন একদিন অনুশীলনের জন্য, মানে প্রত্যেক দিনই কি অনুশীলন করতে হয় নাকি এরকম কোনো নির্দিষ্ট নিয়ম থাকে?
0: না, প্রতিদিন করলে ভালো, আর যাদের সময় হয় না তারা হচ্ছে একদিন হয়তো স্কিপ করে, কিন্তু তাছাড়া প্রতিদিনই করতে হয়।
1: আগামীতে কোন কোন জায়গায় আপনি যাচ্ছেন আমাদের যদি একটু জানান শ্রোতা বন্ধুদের?
0: এখন তো হচ্ছে আমি সবে ডিস্ট্রিক্ট খেললাম আবার, তো এরপরে ন্যাশনাল গেমস আছে 2027-এর, ওখানে পার্টিসিপেট করবো। এরপরে ন্যাশনাল গেমসের পর যেখানে যতদূর যাবে ততদূরই খেলবো।
1: ভবিষ্যতে একটা স্বপ্ন থাকে সকলেরই যে আমরা একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণের দিকে তো এগিয়ে যাই, সকলেরই একটা স্বপ্ন থাকে, তো আপনার সেরকম একদম আলটিমেট যদি বলি, একদম চূড়ান্ত লক্ষ্য ঠিক কি, কোনটা?
0: যদি আমাদের স্পোর্টস মিনিস্টার বা প্রধানমন্ত্রী যদি চায় তো যোগাটকে হচ্ছে অলিম্পিক পর্যন্ত পৌঁছাতে পারে, তো অলিম্পিক পর্যন্ত যদি পৌঁছায় তো অতদূর পর্যন্ত খেলার ইচ্ছা আছে, আর ওখানে মেডেল জেতারও।
1: অবশ্যই আমরা আশা করব আপনার সেই স্বপ্ন পূরণের দিকে সবটা এগোক, এবং আমরা সকলেই সেই আশায় থাকব যাতে করে আপনাদের মতন আরও যারা যারা এই যোগার পরিসরে রয়েছেন তারা সেই স্বপ্নের দিকে এগোতে পারেন। যখন কম্পিটিশনে আপনারা অংশগ্রহণ করেন, একটা তো নিশ্চয়ই মানে মানসিক চাপ থাকে, কারণ অনেকে একসঙ্গে অংশগ্রহণ করছেন, সেইখানে এই মানসিক চাপ বা এই ভারসাম্যটা ঠিক কীভাবে বজায় রাখেন, যে এই যে আপনি চ্যাম্পিয়ন হলেন, আপনার সঙ্গে যারা যারা প্রতিযোগী হিসেবে ছিলেন তাদের সঙ্গে কম্পিট করা, এই যে টেনশনের সময়টা, এটা কীভাবে ব্যালেন্সটা রাখেন আপনারা?
0: কম্পিটিশনে নামার আগে কিছুক্ষণের জন্য হচ্ছে ধ্যান করি বা মেডিটেশন করি, যাতে শান্ত থাকি, যাতে স্টেজে গিয়ে নার্ভাস না হয়। আর সবসময় দাদা থাকে সাপোর্ট করার জন্য, এইবারে দাদা ছিল না, পৌঁছতে পারিনি টাইমে, তাও ঠিক ছিল। আমাদের ওখানে যে কোচ ম্যাম ছিল তিনি অনেক সাপোর্ট করেছে।
1: আচ্ছা, যোগাতে আপনাদের ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা একটু বলি, এই যে আমাদের মানে আমরা দেখেছি যে আমাদের ভারতবর্ষের এত জনসংখ্যা হওয়া সত্ত্বেও অনেক সময় বিভিন্ন খেলাধুলাতে সেই পরিমাণ আমরা ইনফ্রাস্ট্রাকচার দেখতে পাই না, অর্থাৎ আমাদের যে আধুনিক জিনিসপত্র দরকার বা যে পরিমাণ বিনিয়োগ দরকার অনেক সময় সেটা হয় না। আপনারও কি কোথাও গিয়ে এরকম মনে হয়েছে যে যোগার ক্ষেত্রে আরও অনেক বেশি উন্নত প্রযুক্তিগত জায়গা থেকে কিছু যদি আপনারা সহায়তা পান বা আরও যদি ফান্ডিং বা বিনিয়োগের জায়গাটা তৈরি হয় তাহলে এই বিষয়টা আরও জনপ্রিয় হতে পারে বা আপনাদের সুবিধা হতে পারে, এরকম কি মনে হয়েছে যখন অংশগ্রহণ করেছেন বিভিন্ন চ্যাম্পিয়নশিপে?
0: হ্যাঁ, যেরকম আমাদের এশিয়ান গেমসের ট্রায়ালের জন্য হয়তো কথা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সাপোর্ট না পাওয়ার জন্য ওটা হয়তো বাদ হয়ে যেতে পারে, বা হয়ে গেছে কিনা এটা বোঝা যাচ্ছে না, এখনও কিছু বলা যাচ্ছে না, যে এখনও কিছু রিলিজ হয়নি।
1: কী ধরনের ইকুইপমেন্টস বা কী ধরনের বিনিয়োগ আপনারা প্রত্যাশা করে?
0: ফান্ডিং এ মেইনলি প্রবলেম হয় যে কম্পিটিশন চালানো বা সাপোর্ট লাগে, যেরকম

0: ক্রিকেট ফুটবলে যে এত স্পন্সার আসে, অত জোগাতে স্পন্সার আসে না।
1: সেটাই সেটাই জানতে চাইছিলাম। এবং দেখুন, ক্রিকেট বা ফুটবলের ক্ষেত্রে আমরা ধরুন জুতো বা গ্লাভস বা প্যাড, এগুলোরও বিভিন্ন ব্র্যান্ডিং থাকে, সেরকম আপনাদের যোগার ফিল্ডেও নিশ্চয়ই এই ধরনের কিছু নির্দিষ্ট ইকুইপমেন্টস ব্যবহার করতে হয়।
0: যেরকম হচ্ছে কস্টিউম, ম্যাট, তারও আছে ইকুইপমেন্টগুলো আছে, যেগুলো ড্রিলসগুলো লাগে, যেগুলো করার জন্য প্র্যাকটিসের জন্য, ওগুলো যদি কেউ স্পন্সার করে বা এগোনোর জন্য যদি বলে, তাহলে হচ্ছে খুব বেটার হয়।
1: শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গন আজ এই পর্যন্তই। শুনতে থাকুন ক্রীড়াঙ্গন, আমাদের ফোন নম্বর 2213134, ইমেল আইডি ar@kolkatasports@gmail.com, ফেসবুক পেজ ar@kolkatasports পেজ। আপনারা আমাদের চিঠিও পাঠাতে পারেন, ঠিকানা প্রজাতন্ত্র কেন্দ্র অধিকর্তা, ক্রীড়া বিভাগ, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।

0: শুনলেন ক্রীড়াঙ্গন, এতক্ষণ সঙ্গে ছিলেন বেতান্দে, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
2: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
3: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার। স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
4: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে শিল্প ভারতী।

0: নমস্কার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ আমাদের সঙ্গে রয়েছেন আর একজন নতুন অতিথি। শ্রোতা বন্ধুদের জন্য জানিয়ে দিই যে আজকে আমাদের বিষয়টা ঠিক কি। এক একটি গহনার শুধু গহনার আমাদের যে আভরণ হিসেবে আমরা সেটার প্রয়োগ করি তা নয়, সেটির পেছনে থাকে একটি গল্প, এবং সেই গল্পের সঙ্গে যে মানুষরা জড়িয়ে আছে সেরকমই বিষয় নিয়ে আজ আমরা আবার উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন শিল্পা দে। শিল্পা দে, আপনাকে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, শিল্প ভারতীর এই অনুষ্ঠানটি আমরা প্রত্যেক মাসের তৃতীয় এবং পঞ্চম শনিবার আমরা উপস্থিত করে থাকি, আপনাদের জন্য নিয়ে আসি, এবং এখানে আমরা রাখি বিভিন্ন স্টার্টআপ নিয়ে কথা, স্টার্টআপ নিয়ে যে যে উদ্ভাবনী ভাবনা রয়েছে সেই সব নিয়ে কথা। আমাদের অনেক স্বপ্ন থাকে, প্রতিটি স্বপ্নকে যে মানুষেরা বাস্তবে রূপ দিতে পারে সেই সব মানুষের জয়যাত্রার কথা নিয়েই আজ আমাদের শিল্প ভারতী অনুষ্ঠানের এই বিশেষ আয়োজন। এবং আমরা জানব আজকে আমাদের অতিথির কাছ থেকে যে তার যে নিজের একটি উদ্ভাবন রয়েছে, যেখানে উনি হাতে তৈরি করে গহনা বানান, বিভিন্ন ধরনের আভরণ বানান, ওনার যাত্রার কথা, ওনার গল্প আজ আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। প্রথমেই জানতে চাইব যে এই যে হাতে আমরা গহনা তৈরি করি, এইটা তো আজকের এ যুগের কথা নয়, এই কাহিনী তো চলে আসছে সেই আদিম কাল থেকে, প্রাচীন সময় থেকেই আমরা দেখেছি যে সে হাড়গোড় দিয়ে হোক বা

0: নদী পাথর দিয়েই হোক, আমরা কিন্তু স্ত্রী পুরুষ নির্বিশেষে গহনা আমাদের ভালো লাগে এবং আমরা বিভিন্ন উপকরণ দিয়ে গহনা বানিয়ে এসেছি। তারপরে তো সভ্যতার চাপে পড়েই বলুন বা সময়ের যাতাকলে আজকে আমাদের অনেক ধরনের ইন্ডাস্ট্রিজ রয়েছে, অনেক ধরনের টেকনোলজি রয়েছে, প্রযুক্তি রয়েছে গহনা তৈরি করার, কিন্তু হাতে নিজের একটা গহনা, একটা সে কানের দুল হতে পারে বা একটা গলার হার হতে পারে, সেটিকে নিজের মতন করে যত্ন নিয়ে বানিয়ে নেওয়া, এটার বোধহয় একটা আলাদাই আনন্দ।
1: অবশ্যই, একদমই তাই।
0: ঠিক এই গল্পটাই আপনার থেকে জানবো যে আপনার আগ্রহটা, সব মেয়েদেরই এটা বলা বাহুল্য যে গহনার প্রতি একটি আলাদা আকর্ষণ থাকে, আপনার এই আগ্রহটাকে আপনি লালন পালন করে শুধু আপনার কেবল শখ নয়, আপনার উদ্ভাবনী শক্তি দিয়েছেন, দিয়ে আপনি অনেকটাই এগিয়েছেন। জানবো সেই প্রথম আগ্রহটা কোথা থেকে আপনার মনে সঞ্চারিত হলো।
1: বলতে গেলে একদম প্রথম কথা হচ্ছে যে আমার বাবা যিনি ছিলেন উনি এই বিজনেস করতেন, তো একদম শুরু থেকে বলতে গেলে ওখান থেকেই আমার আগ্রহটা আসে। তারপরে নিজে হাতে বানানো শুরু করি দেখতে দেখতে, প্রথমে তো শিখিনি, নিজে নিজে বানানোর চেষ্টা করতাম। তারপরে ইউকো আর সেটি হাওড়া, সেখান থেকে আমি ট্রেনিং নি, তো শিখেছি, সেখান থেকে শিখে তারপর নিজে হাতে তৈরি করা শুরু করেছি।
0: ইউকো আর সেটি বলতে আমরা অর্থাৎ কি বোঝাচ্ছি একটু যদি শ্রোতাদের জন্য বলে দেন।
1: ইউকো ব্যাংকের একটা বিভাগ, রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট। এখান থেকে হচ্ছে মানে এনারা বেসিক্যালি আরবান এলাকায় কাজ করে, একদম রুরাল জায়গায়, তো সেখানকার মহিলাদের একজন একটা কর্মসংস্থান বা কিছু শিখে, শুধু গহনা না আরো বিভিন্ন রকম ট্রেনিং ওখান থেকে হয়, তো একটা কর্মসংস্থান বিভিন্ন মহিলাদের ওনারা দিয়ে থাকেন।
0: আচ্ছা, অনেকটাই পথ আপনি পেরিয়ে এসেছেন, কিন্তু প্রশিক্ষণ নেবেন এবং এটাকে পেশাদারি হিসেবে আপনি এগিয়ে নিয়ে যাবেন, এই ভাবনাটা কিভাবে এলো?
1: বলতে গেলে এটা বাবার থেকেই।
0: আচ্ছা,
1: তো যখন কাজ নিজে করছি তখন বাবা বললেন যে এটাকেই পেশা হিসাবে যদি নেওয়া যায় তাহলে তো ভালো হয়, মানে আমি নিজে করছি, আমি নিজে পড়ছি, আমার গহনা আরো বিভিন্ন মানুষ পড়বে, আরো অনেক মহিলারা পড়বে, সেইটা একটা আলাদা আনন্দ থাকে। আমি সেখান থেকেই আর কি পেশা হিসাবে এই ব্যাপারটাকে শুরু করেছি। শুধু তো আমি নিজে মানে বানাচ্ছি, তার একটা সার্টিফিকেটেরও দরকার থাকে যে আমি বানাচ্ছি, বানাতে পারি। তখনই বাবা বলেন যে এরকম জানতে পারি ইউকো ব্যাংকের ব্যাপারটা, তো সেখান থেকে ট্রেনিং নিয়ে তারপরে।
0: একটু ট্রেনিং এর সময় কি কি হয়েছিল, কি কি ভাবে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে একটু যদি বলেন? অনেকেই তো আগ্রহী থাকতে পারে আমাদেরকে যারা আজকে শুনছেন, ট্রেনিংটা মানে কোথায় যোগাযোগ করবেন এবং সেখানে কিভাবে শুরুটা হয়েছিল?
1: হ্যাঁ, আমি যেহেতু হাওড়ায় থাকি, আমার বাড়ি হাওড়া, তো ইউকো ব্যাংকের যে আর সেটি আছে ওটা হাওড়া ময়দান এলাকায় ওটা আছে, তো ওইখান থেকে মানে বিভিন্ন এই আরসিটি শুধু হাওড়ায় নয় আরো বিভিন্ন জেলাতেই আছে, যেমন হুগলি বা বেলুড় মঠ আরসিটি আছে, এরকম বিভিন্ন জেলাতেই আরসিটি আছে। তো সেখানে আর কি প্রথমে জানতে পারি বাবারই এক বন্ধুর থেকে, প্রীতিলতা দি বলে একজন আছেন, তো ওনার থেকে জানতে পেরে আমি যোগাযোগ করি আরসিটিতে। তো তখন জুয়েলারি ট্রেনিংটা হচ্ছিল, তো ওনারা আমাকে নেন। তারপরে আমার যে মানে মানে যে শিক্ষিকা আমাদের ট্রেনিং দিয়েছেন তিনি হচ্ছেন দীপালি দি বলে, তো উনি ওনার থেকে আমি শিখেছি। উনিও একদিন ওই ইউকো আরসিটিরই মানে প্রশিক্ষণ মানে ছিলেন, হ্যাঁ মানে উনি একদিন ট্রেনিং নিয়েছিলেন,
0: হ্যাঁ
1: প্রশিক্ষণ নিয়েছেন, নিয়ে সেখান থেকে উনি শুরু করেছেন জার্নিটা, ওনারা জার্নি আছে। তো উনি আমি ওনার থেকেই ট্রেনিংটা নিই। তো ট্রেনিং চলাকালীন তো আমাদের ট্রেনিংটা ছিল 14 দিনের, আগে 14 দিনের ট্রেনিং হতো, 14 দিনের ট্রেনিংটা বিভিন্ন রকম জিনিস ওখান থেকে শিখেছি, মানে হয়তো যেগুলো আমি জানতাম না, নতুন নতুন জিনিস যা আমি মানে নিজে হতো না সেগুলো ওনার থেকে আমি শিখেছি।
0: বেশ, এবার একটু যেটা জানতে ইচ্ছে করছে যে কি কি ধরনের উপকরণ আপনার, কারণ অনেকেই বানাচ্ছে আজকাল হাতে তৈরি গয়না, সেখানে আপনার কি ইউনিক, যেটা আমরা USP বলি পেশাগত ভাষায়, সেইটা কি আপনি একটু বলুন, কি কি উপকরণ ইউজ করছেন এবং কিভাবে সেগুলো আপনি জোগাড় কিভাবে করছেন?
1: হ্যাঁ, জোগাড় করছি বলতে আমাদের বড়বাজার ওইখান থেকে সমস্ত র মেটেরিয়ালস আমরা পাই, বিভিন্ন সিলভার চামচ থেকে দড়ি থেকে আর কার্ডবোর্ড, সমস্ত কিছু, কাপড়, সমস্ত কিছু ওখানেই পাওয়া যায়। এবার শুরুটা আমি বলি, আমি আমার স্টুডেন্টদেরকেও এটাই বলে থাকি যে শুরুটা হোক একদম ঘর থেকে। ঘরে যেসব জিনিস আমরা ফেলে দিচ্ছি, যেমন ধরুন একটা পুরনো জুয়েলারি, তার হয়তো পুঁতিটা, একটা পুঁতি খারাপ হয়ে গেছে আর একটা পুঁতি ভালো আছে, তো সেটা থেকে নিজের মাথা খাটি একটা কিছু বার করলাম, বা কার্ডবোর্ড যেগুলো আমরা ফেলেই দিই অলমোস্ট, সেই কার্ডবোর্ড কাটিং করে তার উপরে কাপড় আটকিয়ে তো একটা নতুন রূপ দেয়া একটা কার্ডবোর্ডকে, একটা চামচ অ্যাড করে দিলে আরো ভালো হয় সেখানে। তো সেইভাবে শুরুটা ঘর থেকেই করি, তারপরে পুঁজিটা লাগিয়ে না হয় র মেটেরিয়ালস তোলা যাবে।
0: আচ্ছা, এই যে আপনি বললেন যে কার্ডবোর্ড, মানে যে যে জিনিসগুলো আমরা খুব স্বাভাবিকভাবেই ত্যাগ করে দিই বা পরিত্যক্ত জিনিস দিয়ে, ওয়েস্টেজ মেটেরিয়াল দিয়ে, সেইখান দিয়েও নানা রকমের আজকাল জিনিসপত্র তৈরি হচ্ছে এবং গয়নাগাটিও অনেক আমরা দেখতে পাই। আপনি কি মনে করেন যে এইটা থেকে এবার কিভাবে একজন শিল্পী এগোবে?
1: হ্যাঁ, এখানে বলতে গেলে প্রথমে তো শুরু করতে হবে নিজেকে মাথা খাটিয়ে সুন্দর সুন্দর ডিজাইন, সাবাই ঘাস থেকেও সম্ভব, মানে এত সুন্দর একটা সামান্য নারকলের দড়ি দিয়েও মাথা খাটিয়ে তৈরি করা যায়, অ্যাটফার্স্ট সেটা তৈরি করতে হবে। তো সবটা আমি আমার স্টুডেন্টদেরকেও বলি, সবটা শেখানো যায় না, কিছুটা নিজের মাথা খাটাতে হয়। তো তৈরি করে আমাদের এক্সিবিশন, অ্যাট ফার্স্ট সোশ্যাল মিডিয়া, এখন তো সোশ্যাল মিডিয়া সবাই খুব অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়ায় শুরু করতে পারি। সোশ্যাল মিডিয়া থেকে যদি আমরা মনে করি, ডিআইসি আছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে থেকে থাকে ডিআইসি, ডিসিএইচ, এই ধরনের সংস্থার সাথে যদি কেউ যোগাযোগ করেন, তো একটা আর্টিস্টেন কার্ড ওনাদের মানে দেখাতে হয় যে কিভাবে কাজ করেন উনি, তো কাজ যেভাবে উনি করেন ওখানে বসে যদি উনি কাজটা করে দেখান, তো ওখান থেকে একটা আর্টিজেন কার্ড পাওয়া যায়। তারপরে বিভিন্ন সরকারি সরকারি বেসরকারি এক্সিবিশন তো হয়, তো সেখান থেকে আমরা,
0: আর যেটা বললেন যে আপনি যে ঘর থেকেই শুরু করা যায়, এবার ঘর থেকে শুরু করতেই পারি, কিন্তু কেউ যদি নিজের এই উদ্ভাবনকে একটু বড় আকারে দেখতে চায়, তাহলে তখন আমাদের দরকার হচ্ছে কিছু সরকারি স্বীকৃতি। একটু এই বিষয়ে আমাদেরকে একটু জানান যে কোথায় গেলে এই স্বীকৃতিগুলো পাওয়া যায়।
1: হ্যাঁ, ডিআইসি আছে, বিভিন্ন জেলায় ডিআইসি থাকে, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউশন সেন্টার, এখানে
0: একটু থামাচ্ছি, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ সেন্টার,
1: আচ্ছা সরি, ডিস্ট্রিক্ট
0: কোথায় যাবেন যদি কেউ সরকারি স্বীকৃতি পেতে চায় নিজের একটা উদ্ভাবন শুরু করার জন্য?
1: হ্যাঁ, তো একদম শুরুতে হচ্ছে ডিআইসি, যে উদ্যম আধার যেটাকে আমরা করে থাকি, তো এনারা হেল্প করেন অনেকটাই, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ সেন্টার, তো সেখান থেকে আমরা প্রথমে উদ্যম আধারটা করতে পারি। দেন ডিসিএইচ, যেখান থেকে আর্টিজেন কার্ড আমরা পেতে পারি, যেখানে কাজ করে দেখাতে হয়, তারপরে ওনারা আর্টিজেন কার্ড প্রোভাইড করেন। ডিসিএইচ হচ্ছে ডেভেলপমেন্ট কমিশন অফ হ্যান্ডিক্রাফটস, তো এখান থেকে ওরা আর্টিজেন কার্ড পাওয়া গেলে বিভিন্ন সরকারি এক্সিবিশন ওনারাই দেবে। ইজেট সিসি, যেমন ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার, ওনারাও বিভিন্ন রকম এক্সিবিশন করেন, তো
0: ব্যবস্থা নেন,
1: তো ওনারা আপনাকে, মানে যিনি করতে চাইবেন, অনেক হেল্প করে দেয় মানে এই সংস্থাগুলি।
0: বেশ, এবার ধরুন আপনার ক্ষেত্রে আপনি যখন নিজের একটি সংস্থান গড়ে তুললেন, আস্তে আস্তে আপনার স্বপ্নটা একটি অঙ্কুর ছিল, এখন সে বড় হচ্ছে এবং একটু ডালপালাও মেলা শুরু করেছে, আপনি কিভাবে মানুষের একটা বিশ্বাস অর্জন করা, সেইটা আপনি কিভাবে করলেন, সেই প্রাণ শক্তিটা আপনি কোথা থেকে পেলেন?
1: এক্ষেত্রে বলতে গেলে এই যে সংস্থাগুলির নাম আমি নিলাম, তো আমি তো অ্যাট ফার্স্ট ওই ডিআইসি থেকে কার্ড করানো বা ডিসিএইচ থেকে আর্টিজেন কার্ড করানো, তো যে এক্সিবিশনগুলো হয়ে থাকে, এক্সিবিশনের সময় না একটা বড় পরিচিতি তৈরি হয়, যে আমার তৈরি গহনা কেউ পরে এসে আবার আমাকে দেখাচ্ছেন, দেখুন আপনার কয়নাটা আমি পড়েছি, তো এইখান থেকে একটা বড় পরিচিতি তৈরি হয়, প্রথমত দেখতে, দ্বিতীয়ত টেকসই হতে হবে, যে পড়বেন তার বিশ্বাসটা না হলে কোনোভাবেই পাওয়া যায় না।
0: ঠিক, এটাই আমাদের মাথায় রাখতে হয় যে আমরা যাই করি না কেন, যখন তার একটা মূল্য কেউ দিচ্ছে, আমরা যাতে সেই মূল্যের মানটা রাখতে পারি।
1: একদম,
0: এখানেই আসছি আমার পরবর্তী প্রশ্নে যে মূল্য ধারণ কিভাবে হয়, কারণ এটা যেহেতু কমপ্লিটলি আপনারই ভাবনা, আপনারই চিন্তা, আপনি সবকিছু জোগাড় করছেন, নিজের একটু তো আমি চাইবো আমার একটু লাভ হোক, অথচ যাতে একটা জাস্টিফাইড মূল্য ধারণ হয় সেটি আপনারা কিভাবে করে থাকে?
1: হ্যাঁ, মানে এটা ধরুন একটা খুব ছোট আমি কানের দুল দিয়ে উদাহরণটা দিচ্ছি, একটা কার্ডবোর্ড বা একটা কাপড়েরই কানের দুল যদি আমি নিই, তো সেখানে একটা কার্ডবোর্ড আর একটা কাপড় মিলিয়ে খুব একটা বেশি কস্ট আমাদের পড়ে না, ধরে নিচ্ছি 10 টাকার মধ্যে সেটা হয়ে যায়। আর সেখানে যদি আমি একটা চামচ লাগাই তো সেটা 10 থেকে 15 টাকা

0: সাথেও সাহায্য করছে, নাকি তারা নিজেদের আপনার থেকে শিক্ষাটা নিয়ে, প্রশিক্ষণটা নিয়ে তারা আবার নিজেদের উদ্যোগে হয়ে যাচ্ছে? কিভাবে আপনাদের আদান প্রদানটা হচ্ছে?
1: আদান প্রদান বলতে হচ্ছে, ধরুন একটা জুয়েলারি, আকার জুয়েলারি ধরুন একজন এঁকে দিল, আর একজন ধরুন সেটাতে কাপড় লাগিয়ে দিল, মেন যে ইনস্টলেশনটা ওটা আমি নিজেই করি।
0: আচ্ছা,
1: তো আমাদের মধ্যে আদান প্রদানটা এভাবেই হয়।
0: সামান্য পুঁজি দিয়েও যদি কারোর মনে ইচ্ছা থাকে সে কিছু করবে, স্বনির্ভর হবে, সে ক্ষুদ্র একটি জায়গা থেকেও সে শুরু করতে পারে। এবার জানতে চাইবো যে যখন আপনি কোনো এক্সিবিশনে আপনারা যাবেন, কোনো প্রদর্শনীতে আপনাদের ডেকে পাঠানো হয়, তখন কতটা পণ্য দরকার হয়, কতগুলো আইটেম দরকার হয় একটা মোটামুটি সাকসেসফুল এক্সিবিশন করতে?
1: শুরুতেই তো অনেকটা আইটেম পসিবল হয় না, ধরুন কিছু কম পুঁজি দিয়ে কেউ শুরু করেছে, তো সে শুরুতেই একটা হিউজ কোয়ান্টিটি দান করাতে পারবে না যদি সে নিজে করে, লোক দিয়েও পসিবল হয় না একদম শুরুতেই। একদম প্রথমে ধরে নিচ্ছি 10-20 গলার সেট থাকলো, তারপরে 50-50 মতন কানের দুল তৈরি হলো, তারপর কিছু ইয়াররিংস আছে, ফিঙ্গার রিং আছে, চুলের কাঁটা আছে, এরম ভাবে 10-20 করেও যদি বানানো যায় তাহলেও মোটামুটি 100-150 তৈরি হয়ে যায়। তো আমার মনে হয় একদম শুরুতে এই কোয়ান্টিটিটা নিয়ে যদি কেউ মানে শুরুটা করে তাহলে ঠিক আছে, মানে সেগুলোই আগে সেল হোক, তারপরে আবার না হয় হবে।
0: নিশ্চয়ই, মানে আপনি এটাই বলতে চাইছেন যে হতেই পারে যে প্রথমবার সেরকম লাভ হলো না, তাতেই যাতে আমরা হতাশ না হয়ে পড়ি, আমাদের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে হবে, এবং নিশ্চয়ই কোনো না কোনো দিন সাফল্য আমাদের হবে।
1: ব্যবসায় লাভ লোকসান দুটোই থাকে,
0: সুতরাং সাফল্য আমরা পাবই, এই বিশ্বাসের সঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে। এবার একটু বলুন, যেহেতু আপনি এই পুরো ব্যাপারটাকে নিজে একেবারে তিল তিল করে গড়ে তুলেছেন, সময় কিভাবে আপনি বার করছেন এবং কতটা সময় দিতে হয়, আপনি কতটা সময় দিচ্ছেন?
1: সময় প্রচুর দিতে হয়, পুরোটাই সময় দিয়ে দিলে তাহলে আরো ভালো হয়, মানে যতটুকু সময় বাকি যে মনে হয় ততটুকু, না হলে ওটাও যদি দিয়ে দেওয়া যেত তাহলে খুব ভালো হয়। প্রথম দিকে তো প্রচুর সময় দিতে হয়, আমার নিজের ক্ষেত্রে বলছি, এমনও হয়েছে সারাদিন বিভিন্ন রকম কাজ টাজ থাকে, আমি যেহেতু অনেক আগে থেকে শুরু করেছি তখন পড়াশোনাও করতাম, তো অনেক রকম কাজ টাজ থাকে, সেইগুলো সামলে নিয়ে রাত্রির 2:30-3 অবধিও আমাকে কাজ করতে হয়েছে, যে আমার নেক্সট ডে এক্সিবিশন আছে, আমাকে মালটা রেডি করতেই হবে, বা নেক্সট ডে কোনো একটা অর্ডার আছে, আমাকে মালটা আজকে রেডি করে দিতেই হবে। তো সময়টা প্রচুর লাগে, বিশেষ করে হাতে তৈরি জিনিস না,
0: যেহেতু বলছেন যে হাতে তৈরি, নিজস্ব কিছু খুঁত থাকে,
1: একদম
0: কিছু একরকম হয় না, মানে সব অনুকরণ করে আজকে আমরা যেটা দেখছি, কত বিভিন্ন ধরনের ডিজাইনের অনুকরণ থাকে, বাটিক আজকাল নকল বেরিয়ে গেছে, কোনটা আসল কোনটা নকল, এই তফাতটাও অনেক সময় করা যায় না। সেখানে হয়তো একটি হাতে তৈরি করা শাড়ি বা হাতে তৈরি করা গহনার এই যে একটা ইমোশনাল একটা ভ্যালু তো রয়েছে, এই জিনিসটা সঙ্গে বিজনেসটাকেও বজায় রাখা, এইটা কি কোথাও আপনাদেরকে তাল মিলিয়ে রাখতে অসুবিধা হয়?
1: হ্যাঁ, কেন বলছি, কারণ এখন তো মেশিনের যুগ হয়ে গেছে, ধরুন একটা জুয়েলারি বা একটা পেন্টিং, আমার নিজের দেখা, সেই পেন্টিংটা প্রিন্ট করে নেওয়া হয়েছে, প্রিন্ট করে ওই বোর্ডে আটকে একটা জুয়েলারি বানিয়ে দেওয়া হয়েছে, তো সেটা অনেক কমে সে দিয়ে দিচ্ছে, তো যিনি পড়ছেন তার কাছে কি হচ্ছে যে আমার আর কি, আমি তো একটা যা হোক একটা পড়লেই হলো, তো একটা কম দামের জিনিস কিনে নিচ্ছেন, তো সেখানে একটা একটু তো হচ্ছেই, কিন্তু এর মধ্যেও আছে যারা, এরকম মানুষও আছে যে একটা হাতে তৈরি জিনিসটাই আমার চাই, একটা শাড়ি মেশিনেও প্রিন্ট হয়।
0: আপনি বলছেন যে গ্রাহক আছে তার মানে?
1: একদমই আছে, অবশ্যই আছে, না হলে হাতে তৈরি জুয়েলারি চলতো না, এত পরিমাণে চলতো না, হাতে তৈরি জুয়েলারির গ্রাহক অবশ্যই আছে। তো কিছু মানুষের টেস্ট সেটা যে আমি হাতে তৈরিটাই পরবো, হাতে তৈরি, হ্যাঁ হয়তো সম্পূর্ণ নিখুঁত হয় না, আমরা প্রথম যে আঁকাটা আঁকি বা আমার নিজের ক্ষেত্রে যে ডিজাইনটা, সেই ডিজাইনটা আমি সেকেন্ড টাইম তৈরি করি না, আমি করি না, তো একটা আঁকা একবার আঁকার পরে সেম টু সেম আঁকা দ্বিতীয়বার হয় না, তো সেই জন্য হাতে তৈরি জিনিস যিনি পছন্দ করেন তার ধারণাটা এটা থাকে যে এক পিসই হবে, সেটা আমার কাছে থাকবে।
0: এবং হাতে যখন আমি একটা জিনিস তৈরি করছি, সেই সুতোকে বা সেই কড়িকে যেটা দিয়ে আমি তৈরি করছি, তাতে আমার একটা হাতের ছোঁয়া আছে, তাতে আমার একটা ভালো লাগা আছে, তাতে যত্ন আছে, যেমন করে

0: মা তার শিশুকে আস্তে আস্তে বড় করে তোলে, বা যেরকম করে একজন বাগানে যে নতুন গাছটি লাগানো হয়েছে তাকে রোজ জল দিয়ে আমরা পরিচর্যা করি, হাতে তৈরিরও একটা বোধহয় আলাদা সেন্টিমেন্ট রয়েছে। এবার আসছি যে কিভাবে আমি এই যে পুরো, যখনই আমি কোনো স্টার্ট আপ শুরু করছি, স্টার্ট আপ শুরু তো হয়ে গেল, এবার আমি এটাকে এক্সপ্যান্ড কিভাবে করব। তখন লাগে একটা ভিশন, তখন তো শুধুই আমার কতটা সুন্দর আমি গয়না বানিয়েছি, বা আমার বন্ধু বান্ধব, আমার সোশ্যাল মিডিয়া সার্কেলে কয়েকজন আমাকে আমার থেকে নিচ্ছে আমার তৈরি গয়না, আমার সেই ভিশনটা আপনার এখন কি, এবং আপনি কিভাবে আজ থেকে 5 বছর 10 বছর পর কি পরিকল্পনা?
1: এই মুহূর্তে তো আমি এক্সিবিশনের পাশাপাশি একজন শিক্ষক হয়ে গেছি, তো যেহেতু দুটোকে একসাথে তাল মেলাতে হচ্ছে আমাকে, এক্সিবিশনটা একটু পিছিয়ে পড়ছে আমার, স্টুডেন্টদের তৈরি করতে হচ্ছে।
0: মোটামুটি কতগুলো স্টুডেন্ট আপনার?
1: এক একটা ব্যাচে 30 জন থাকে, 30 থেকে 35 জন।
0: এবং সপ্তাহে কিরকম মানে কতগুলো দিন তাদেরকে আসতে হয়?
1: টোটাল 10 ডেজের
0: মানে সেশন থাকে, ট্রেনিং সেশন।
1: মানে
0: আপনার কাছে যারা শিখছে তাদের উৎসাহটা যাতে বজায় থাকে, আপনি তাদেরকে কিভাবে উৎসাহিত করেন, এবং মাঝ রাস্তায় মাঝ পথে যাতে তারা পিছিয়ে না পড়ে, তাদের হাত ধরে থাকতে হয়, তো কি বলেন, কি বার্তা দেন আপনি তাদের?
1: একদম প্রথম যারা তৈরি করছে, এরকম অনেক স্টুডেন্ট তৈরি করছে, তারা ছবি পাঠায় যে ম্যাডাম আমি বানিয়েছি, এমনও আছে যে ম্যাডাম আপনি এখানে, আমি এক্সিবিশনও করছি, আপনি আসুন, আমি আপনাকে কিছু গিফট করতে চাই। যে না, তোমরা আগে বড় হও, নিজেরা তৈরি করো, তোমাদের এটা আগে অনেক বড় হয়ে যায়, তারপর আমি নেব গিফট তোমাদের থেকে। তাদেরকে সবসময় বলি যে তোমরা তৈরি করো, এগিয়ে যাও, আমি আছি, যে কোনো হেল্পে তোমরা যদি কোথাও আটকে যাও আমাকে পাবে অলওয়েজ। এই সাহসটা আমি ওদেরকে দিয়ে, তো যারা করছে তাদের সাথে আমি আছি।
0: বেশ, আমরাও চাইবো যে এখন আমাদের সঙ্গে অনেকেই যুক্ত রয়েছেন, যারা আমাদেরকে শুনছে, তারাও আপনার থেকে নিশ্চয়ই ইন্সপায়ার্ড হবেন, এবং যদি তাদের আগ্রহ থাকে এই বিষয়ে, তারাও কিছু সামান্য পুঁজি দিয়ে নিজের থেকে কোনো নিজেদের চেষ্টা করতেই পারেন। আপনি এবার একটু আমাকে বলুন যে এতটা পথ এগিয়েছেন, এবার স্টার্ট আপ করে তো দিলাম, স্টার্ট আপটাকে এবার আমাকে বজায় রাখতে হবে অনেক দিন ধরেই, সেইটা আপনি কি শুধু কলকাতা ভিত্তিক এক্সিবিশনস গুলো হচ্ছে, নাকি ভারতবর্ষের আরো কোনো জায়গায় প্রদর্শনীতে গেছেন?
1: হ্যাঁ, বিভিন্ন জায়গায়, মানে বহু জায়গায়, তো শুধু কলকাতার মধ্যে সীমাবদ্ধ থাকলে তো ব্যবসাটা বাড়বে না, কলকাতার বাইরে অবশ্যই বেরোতে হবে। এবার সেক্ষেত্রে শুরু করার পরে পরে তারা জানতে পারবে যে কলকাতার বাইরে কি এক্সিবিশন আছে, কোথায় এক্সিবিশন হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে তারা যখন শুরুটা করবে না, একটা জায়গায় ঢুকলে তারা নিজেরাই বুঝতে পারবে, জানতে পারবে, তো অবশ্যই কলকাতার বাইরে বেরোতে হবে। কলকাতার মধ্যে তো আছেই, মানে আমাদের কস্টিউম জুয়েলারি বা হ্যান্ডমেড জুয়েলারির চাহিদা কলকাতাতে সব থেকে বেশি, এটা মানতেই হয়, কিন্তু কলকাতার বাইরেও বিভিন্ন জায়গাতে বহু চাহিদা আছে।
0: আচ্ছা, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মাথায় এসেছিল, যেটা আমি জিজ্ঞেস করতে চাই, যে আপনি একজন উদ্যোগী, বিভিন্ন মহিলারা আজ নানান ধরনের উদ্যোগ নিচ্ছেন, সবাই কি সবার পাশে আছেন? আপনি ব্যবসায় থেকে আপনি কি অনুভব করেন, আমরা কি একে অপরের হাত ধরছি, নাকি একটা প্রফেশনাল রাইভালরিরও কোথাও কোথাও আপনি রেশ টের পান?
1: একদম, সে তো আছেই,
0: কিন্তু আপনার কি মনে হয়, যদি আমরা এগোতে চাই, যদি মহিলারা স্বনির্ভর হতে চান, আপনি হলে আপনার ভূমিকা কি হবে, এবং আপনি কিভাবে এই জিনিসটাকে দেখতে চান?
1: আপনি যেটা বললেন প্রফেশনাল রাইভালরি, এটা থাকেই, এটা সব ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রেও ব্যবসার ক্ষেত্রে দু ক্ষেত্রেই থাকে। তবে আমার মনে হয় যে কেউ একজন উঠতে চাইছে, তাকে উঠতে দেওয়া বা সাহায্য করা, আমার আমার ক্ষেত্রে আমার নিজস্ব চিন্তা ভাবনা এটাই যে তাকে সাহায্য করাই উচিত, কারণ আমি আমার স্টুডেন্টদের যথেষ্ট সাপোর্ট দিই, আমি তাদেরকে এটাও বলি যে তোমরা করো, আমি আছি। এ আমার দিক থেকে আমার চিন্তা ভাবনা কারোর সাথে এই ধরনের ঠিক না।
0: অনেকেই তো থাকেন যে ওর গয়নাটা ভালো বিক্রি হয়ে গেল, আমারটা হলো না, সেই থেকে ছোট ছোট ক্ষুদ্র রেশারেশির
1: সেদিক থেকে নকল করা শুরু হয়েছে অনেক জিনিস, একটা ডিজাইন ধরুন আমি বানিয়েছি বা কেউ একজন শিল্পী বানিয়েছে, তো সেইটা বিক্রি হচ্ছে দেখে সেখান থেকে নকলও হচ্ছে, তো হবেই, নকল হবেই, নকল হওয়া আটকানো যায় না, তো হচ্ছে, হোক, সমস্যা নেই, আমি নতুন কিছু বানাবো।
0: আচ্ছা, আপনি, আমরা প্রায় আমাদের এই সাক্ষাৎকারের শেষের দিকেই চলে এসেছি, আপনার এই যেটা ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং সম্বন্ধে একটু বলুন যে কিভাবে কি আপনার ইউএসপি এবং কেন এটি বাকি অনেক কস্টিউম জুয়েলারি যারা বানাচ্ছে তাদের থেকে আলাদা, কনসেপ্টটা নিয়ে একটু বলুন।
1: হ্যাঁ, কনসেপ্ট বলতে হ্যান্ডমেড জুয়েলারি বহু হচ্ছে, তো সেখান থেকে একটু অন্যরকম, মানে একই জিনিস দিয়ে, মানে আলাদা কিছুই না, বড় বাজারে তো একই জিনিস বিক্রি হচ্ছে, আর একজনও কিনছে আমিও কিনছি, তো সেখান থেকেই আমার আমার ডিজাইনটা আমারই, তার ডিজাইনটা তার, তো সেখান থেকে আমি আলাদা করতে, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে ওরকম ভাবে কস্টিউম জুয়েলারিকে আমি আমার ব্র্যান্ড বলে বা আলাদা করা পসিবল না, কারণ বিভিন্ন রকম ডিজাইন আছে, বহু ডিজাইন আছে, আরো যারা মাথা খাটিয়ে ডিজাইন বার করছে তো তাদেরটাও সুন্দর, এবার সেখান থেকে আমার যে ডিজাইনটা আমি তৈরি করছি ওই একই জিনিস দিয়ে হচ্ছে, তার নিচে হয়তো একটা কড়ি লাগছে, আমার নিচে হয়তো একটা পুঁতি, এরকম ভাবে বিভিন্ন রকম ভাবে তৈরি করা হচ্ছে, তো সে তার মধ্যেও ধরুন আমি কাপড় ইউজ করলাম কি তার উপরে একটা ক্লে ইউজ করলাম, তার মধ্যে আমি আপনাকে একটু কথা বলছিলাম সাবাই ঘাসের ব্যাপারটা, সাবাই ঘাস উড়িষ্যার এক ধরনের, মানে ওখানে পাওয়া যায়, সেই ধরনের ঘাস দিয়েও তৈরি করে থাকি আমার জুয়েলারি, তো আমি যেটা একটু আগে বললাম যে নকল হয়ে যায় ডিজাইন, তো ঠিক আছে ওই ভাবেই আর কি।
0: এটাও তো এক ধরনের কমপ্লিমেন্টারি বলবো,
1: একদম আমার আমার ভালোই লাগে, একদমই তাই, আমার বেশ ভালোই লাগে যে আমি একটা কোনো ডিজাইন করেছি তো সেইটা কেউ দেখে বলল বা খুব সুন্দর, তারপরের দিন কি আমি তার কাছে দেখছি, তো আমার এটা খুব ভালোই লাগে।
0: ঠিক, কিছু কিছু গল্প থাকে কোনো একটা বিশেষ গয়না নিয়ে বা যেটা আপনি বানিয়েছেন, কাউকে দিয়েছেন, কেউ পড়েছেন, সেরকম কয়েকটি যদি গল্প বা অভিজ্ঞতা, কিছু চ্যালেঞ্জ যদি আপনার হয়ে থাকে সম্মুখীন হতে হয়।
1: চ্যালেঞ্জ বলবো না, একটা ভালো অভিজ্ঞতা আছে, আমার একটা কাস্টমার আছে যিনি আমার থেকে গয়না নেন, ওনার একটা বুটিক আছে, তো উনি সেই বুটিকে সেই আমার সেই জুয়েলারি বিক্রি করেন, তো উনি নিজে বানিয়েছেন একটা জুয়েলারি আমাকে পড়তে দিয়েছিলেন, তো আমি খুব অবাক হয়েছিলাম যে আমার থেকে গয়না তিনি কিনছেন, কিনে তার বুটিকে তিনি বিক্রি করছেন, তো নিজে যেটা বানিয়েছেন সেটা তিনি আমাকে পড়তে দিলেন, মানে এটা আমি সত্যি সেদিন খুব অবাক হয়েছিলাম যে তুমি আমাকে দিচ্ছ, আমি তো নিজেই বানাই, বলছে তাতে কি তোমারটা তো তুমি পড়ো না, তুমি আমারটা পড়বে, তো এই অভিজ্ঞতা আমার সেদিনকে মানে ভালোই, মানে আমার ভীষণ ভালোই লেগেছিল, একটু অবাক হলেও আমার খুব ভালো লেগেছিল এটা।
0: বেশ, আপনি যেদিকেই এগোতে চান আপনাকে আকাশবাণীর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, আপনি সময় বার করে আপনার ব্যস্ততার মধ্যে আমাদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন, তার জন্য অনেক কৃতজ্ঞ।
1: আকাশবাণীকে ভীষণ ভাবে ধন্যবাদ, আমি এই প্রথমবার রেকর্ডিং করছি তো এটা একটা আলাদা ভালো লাগা, অনেক ধন্যবাদ আপনাকে এবং আকাশবাণীকে,
0: অনেক অনেক ধন্যবাদ। এই সঙ্গে শেষ হলো আজকের শিল্প ভারতীর অনুষ্ঠান, আবার আমরা আগামী দিনে আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হব, ভালো থাকবেন, নমস্কার।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও

আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

সাইক্লোনের সতর্ক বার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।

0: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
1: অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। আবহাওয়ার শান্ত বিজ্ঞপ্তি, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 27.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 68%। গত 24 ঘন্টায় ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার শান্ত বিজ্ঞপ্তি। জানিয়ে দিয়ে এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই 6:05 থেকে সাঁওতালি অনুষ্ঠান। প্রথমে শুনবেন লোকগীতি, পরিবেশনায় শিল্পী সত্য কিঙ্কর মুর্মু ও সহশিল্পী বৃন্দ। 6:38 কৃষক ও তার পরিবার। সাধারণ মানুষের জন্য আইন বিষয়ে প্রদীপ কুমার চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7:00 কৃষি কথার আসর। পিএম কিষাণ সম্মান নিধি কি ও কেন, এ বিষয়ে ডক্টর চন্দন মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8:00 অনুরোধের আসর। 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা। 9:00 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার। ১৯:15 ভজন শিল্পী মধুজা চট্টোপাধ্যায়। 9:30 মুখোমুখি বিশিষ্ট দেহ সৌষ্ঠব প্রদর্শক মলয় রায়ের সাক্ষাৎকার নিয়েছেন দেবর্ষী ঘোষ। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভায় সেতার, আকাশবাণী বারাণসী কেন্দ্রের নিবেদন। 11:00

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরেই 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:30 কীর্তন, শিল্পী পলাশ সরকার, 7:30 দর্পণ, উপস্থাপনায় পুনম সিং, রাত 8 ছায়াছবির গান, 8:15 কাহে কাসা, উপস্থাপনায় সাইস্তা নাজ, 9:16 স্পটলাইট, পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 10:30 উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, রাত 11:10 থেকে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম এরপর গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি উচিত তালমাখন পুনসাই মরেঙ্গেল তরুঙ্গেটোডে তরুমিটারে এহবেনা তিহিঞা সান্তাড়ি আখড়া

0: ᱥᱚᱛᱛᱚ ᱠᱤᱝᱠᱚᱨ ᱵᱩᱨᱢᱩ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱥᱟᱯᱲᱟᱣ ᱛᱤᱱᱟᱹᱜ ᱫᱚᱝ ᱥᱮᱨᱮᱧ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫᱟ, ᱥᱮᱨᱮᱧ ᱠᱮᱫᱟ ᱠᱤᱱ ᱱᱤᱞᱢᱚᱱᱤ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱟᱨ ᱯᱷᱩᱞᱢᱚᱱᱤ ᱢᱩᱨᱢᱩ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱠᱷᱚᱵᱚᱨ
1: ᱟᱠᱟᱥᱵᱟᱱᱤ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱠᱷᱚᱵᱚᱨ ᱯᱟᱲᱦᱟᱣᱤᱡ ᱚᱞᱚᱠ ᱥᱚᱨᱮᱱ ᱫᱤᱥᱚᱢ ᱜᱚᱢᱠᱮ ᱢᱟᱱᱚᱛᱤᱭᱟᱹ ᱫᱨᱳᱯᱚᱫᱤ ᱢᱩᱨᱢᱩ ᱜᱟᱯᱟ ᱠᱷᱚᱱ ᱢᱚᱞᱫᱳᱵᱷᱟ ᱩᱛᱛᱚᱨ ᱢᱮᱥᱮᱰᱳᱱᱤᱭᱟ ᱟᱨ ᱨᱳᱢᱟᱱᱤᱭᱟ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱯᱮ ᱜᱚᱴᱟᱝ ᱫᱤᱥᱚᱢ ᱥᱟᱸᱜᱷᱟᱨ ᱛᱮᱭ ᱢᱚᱦᱰᱟᱜᱼᱟ ᱵᱤᱫᱮᱥ ᱰᱤᱯᱟᱨᱴᱢᱮᱱᱴ ᱯᱚᱪᱷᱤᱢ ᱴᱚᱴᱷᱟᱨᱤ ᱥᱚᱪᱤᱵᱽ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱥᱤᱵᱤ ᱡᱚᱨᱡᱽ ᱱᱟᱣᱟ ᱫᱤᱞᱞᱤ ᱨᱮ ᱠᱷᱚᱵᱚᱨᱤᱭᱟᱹ ᱠᱚᱴᱷᱮᱱ ᱮ ᱥᱚᱫᱚᱨ ᱟᱠᱟᱫᱟ ᱡᱮ ᱛᱚᱝᱜᱮ ᱡᱩᱞᱟᱭ ᱪᱟᱸᱫᱚ ᱨᱮᱭᱟᱜ 25 ᱫᱷᱩᱨᱤᱭᱟᱹ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱯᱮ ᱜᱚᱴᱟᱝ ᱫᱤᱥᱚᱢ ᱥᱟᱸᱜᱷᱟᱨ ᱚᱠᱛᱮ ᱢᱟᱱᱚᱛᱤᱭᱟᱹ ᱫᱨᱳᱯᱚᱫᱤ ᱢᱩᱨᱢᱩ ᱥᱟᱶᱛᱮ ᱛᱟᱞᱟᱱ ᱟᱨ ᱯᱩᱨᱩᱵ ᱤᱭᱩᱨᱳᱯ ᱢᱟᱦᱟᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱭᱟᱜ ᱢᱚᱞᱫᱳᱵᱷᱟ, ᱩᱛᱛᱚᱨ ᱢᱮᱥᱮᱰᱳᱱᱤᱭᱟ ᱟᱨ ᱨᱳᱢᱟᱱᱤᱭᱟ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱ ᱨᱟᱥᱴᱨᱚᱯᱚᱛᱤ ᱠᱚ ᱥᱟᱞᱟᱜ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱭᱟᱜ ᱚᱝᱥᱤᱫᱟᱨᱤᱛᱚ ᱟᱨᱦᱚᱸ ᱛᱚᱞ ᱚᱨᱤᱡ ᱫᱤᱥᱟᱹ ᱜᱟᱯᱟᱞ ᱢᱟᱨᱟᱣ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱢᱮᱱᱛᱮ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱥᱤᱵᱤ ᱡᱚᱨᱡᱽ ᱫᱚᱭ ᱢᱮᱱ ᱟᱠᱟᱫᱟ ᱠᱮᱱᱫᱨᱤᱭᱚ ᱫᱚᱛᱚᱨᱟ ᱢᱚᱱᱛᱨᱤ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱨᱟᱡᱽᱱᱟᱛᱷ ᱥᱤᱝ ᱮ ᱢᱮᱱ ᱟᱠᱟᱫᱟ ᱥᱚᱱᱛᱨᱟᱥᱵᱟᱫ ᱠᱟᱹᱢᱤ ᱵᱤᱨᱩᱫᱽᱨᱮ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱚ ᱮᱠᱮᱱ ᱢᱚᱪᱟ ᱠᱟᱛᱷᱟ ᱛᱮᱫᱚ ᱵᱟᱝ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱠᱚᱰᱨᱟ ᱵᱟᱱᱛᱷᱟᱭ ᱦᱟᱛᱟᱣᱟ ᱱᱟᱣᱟ ᱫᱤᱞᱞᱤ ᱨᱮ ᱫᱚᱛᱚᱨᱟ ᱯᱷᱟᱹᱫᱽ ᱠᱚᱣᱟᱜ ᱯᱳᱭᱞᱳ ᱦᱮᱞᱢᱮᱞ ᱨᱮ ᱛᱮᱦᱮᱧ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱥᱤᱝ ᱮ ᱢᱮᱱ ᱟᱠᱟᱫᱟ ᱡᱮ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱚ ᱮᱠᱮᱱ ᱥᱚᱱᱛᱨᱟᱥᱵᱟᱫ ᱠᱚᱣᱟᱜ ᱫᱩᱣᱟᱹᱨ ᱜᱟᱱᱟᱰᱤ ᱫᱚ ᱵᱟᱝ, ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱚᱲᱟᱜ ᱵᱷᱤᱛᱨᱤ ᱨᱮ ᱵᱚᱞᱚ ᱠᱟᱛᱮ ᱥᱮᱸᱫᱽᱨᱟ ᱠᱟᱛᱮᱭ ᱩᱱᱠᱩᱭ ᱦᱮᱞᱮᱡ ᱠᱚᱣᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱟᱹᱢᱤᱨᱮ ᱞᱟᱯᱷᱟᱝ ᱯᱨᱚᱡᱩᱠᱛᱤᱭᱟᱱᱟᱜ ᱟᱠᱟᱥ ᱛᱤᱨ ᱵᱨᱚᱢᱚᱥ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱠᱷᱮᱯᱚᱱᱟᱥᱛᱨᱚ ᱠᱚ ᱵᱮᱣᱦᱟᱨᱟ ᱢᱮᱱᱛᱮᱦᱚᱸ ᱩᱱᱤᱭ ᱢᱮᱱ ᱟᱠᱟᱫᱟ ᱟᱨ ᱯᱟᱨᱚᱢ ᱮᱱ 12 ᱥᱮᱨᱢᱟᱨᱮ ᱱᱚᱨᱮᱱᱫᱨᱚ ᱢᱳᱫᱤ ᱥᱚᱨᱠᱟᱨ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱭᱟᱜ ᱯᱨᱚᱛᱤᱨᱚᱠᱠᱷᱟ ᱢᱮᱱᱮᱫ ᱫᱚᱛᱫᱟᱨᱟᱢ ᱯᱟᱱᱛᱷᱟ ᱠᱮᱴᱮᱡ ᱫᱤᱥᱟᱹᱛᱮ ᱡᱚᱛᱚᱢ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱮ ᱨᱤᱜᱤᱲ ᱟᱠᱟᱫᱟ ᱢᱮᱱᱛᱮᱦᱚᱸ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱫᱚᱛᱫᱟᱨᱟᱢ ᱢᱚᱱᱛᱨᱤ ᱫᱚᱭ ᱥᱚᱫᱚᱨ ᱟᱠᱟᱫᱟ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱭᱟᱜ ᱯᱳᱭᱞᱳ ᱵᱮᱥᱚᱨᱠᱟᱨᱤ ᱩᱫᱽᱡᱳᱜᱽ ᱛᱮ ᱛᱮᱭᱟᱨ ᱟᱠᱟᱱ ᱵᱤᱠᱨᱚᱢ 1 ᱨᱚᱠᱮᱴ ᱛᱮᱦᱮᱧ ᱚᱱᱫᱷᱨᱚᱯᱨᱚᱫᱮᱥ ᱨᱮᱭᱟᱜ ᱥᱚᱛᱤᱥ ᱫᱷᱟᱣᱟᱱ ᱥᱯᱮᱥ ᱥᱮᱱᱴᱟᱨ ᱠᱷᱚᱱ ᱱᱟᱯᱟᱭᱛᱮ ᱧᱟᱞᱟᱜ ᱥᱮᱨᱢᱟᱛᱮ ᱴᱮᱨᱟᱝᱜᱟᱱ ᱟᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱵᱤᱠᱨᱚᱢ 1 ᱨᱚᱠᱮᱴ ᱫᱚ ᱦᱟᱭᱫᱨᱟᱵᱟᱫ ᱨᱮᱭᱟᱜ ᱢᱤᱫ ᱵᱮᱥᱚᱨᱠᱟᱨᱤ ᱢᱟᱦᱟᱠᱟᱥ ᱜᱟᱶᱛᱟ ᱥᱠᱟᱭ ᱨᱩᱴ ᱮᱭᱟᱨᱳᱥᱯᱮᱥ ᱮ ᱛᱮᱭᱟᱨ ᱟᱠᱟᱫᱟ ᱢᱮᱱᱛᱚᱨᱟ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱱ ᱢᱟᱦᱟᱠᱟᱥ ᱠᱷᱚᱸᱫᱽᱨᱚᱱ ᱫᱤᱭᱟᱹ ᱢᱩᱠᱷᱤᱭᱟᱹ ᱵᱤᱠᱨᱚᱢ ᱥᱟᱨᱟᱵᱷᱟᱭᱟᱜ ᱧᱩᱢᱦᱟᱞᱟᱝ ᱫᱤᱥᱟᱹᱛᱮ ᱱᱚᱣᱟ ᱵᱤᱠᱨᱚᱢ 1 ᱨᱚᱠᱮᱴ ᱫᱚ ᱧᱟᱞᱟᱜ ᱥᱮᱨᱢᱟᱛᱮ ᱴᱮᱨᱟᱝ ᱦᱩᱭᱱᱟ ᱢᱟᱨᱟᱝ ᱢᱚᱱᱛᱨᱤ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱱᱚᱨᱮᱱᱫᱨᱚ ᱢᱳᱫᱤ ᱱᱚᱣᱟ ᱨᱚᱠᱮᱴ ᱨᱮᱭᱟᱜ ᱴᱮᱨᱟᱝ ᱠᱟᱹᱢᱤ ᱱᱟᱯᱟᱭᱛᱮ ᱥᱟᱹᱛ ᱟᱠᱟᱱ ᱨᱮ ᱥᱟᱬᱮᱥᱤᱭᱟᱹ ᱠᱚ ᱯᱷᱳᱱ ᱛᱟᱞᱟᱛᱮᱭ ᱥᱟᱨᱦᱟᱣ ᱟᱠᱟᱫ ᱠᱚᱣᱟ ᱟᱨᱮ ᱢᱮᱱ ᱟᱠᱟᱫᱟ ᱱᱚᱣᱟ ᱨᱚᱠᱮᱴ ᱫᱚ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱ ᱡᱩᱣᱟᱹᱱ ᱠᱚᱣᱟᱜ ᱢᱮᱫᱷᱟ ᱫᱟᱲᱮ ᱟᱨ ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱱᱟᱣᱟᱱ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱛᱮᱭᱟᱨ ᱨᱮᱱᱟᱜ ᱫᱟᱲᱮ ᱨᱮᱭᱟᱜ ᱜᱮ ᱢᱤᱫ ᱡᱷᱟᱞᱟᱠ ᱠᱟᱱᱟ ᱠᱮᱱᱫᱨᱤᱭᱚ ᱥᱟᱬᱮᱥ ᱟᱨ ᱛᱚᱛᱷᱚ ᱯᱨᱚᱡᱩᱠᱛᱤ ᱰᱤᱯᱟᱨᱴ ᱨᱮᱱ ᱢᱚᱱᱛᱨᱤ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱰᱚᱠᱴᱚᱨ ᱡᱤᱛᱮᱱᱫᱨᱚ ᱥᱤᱝ ᱦᱚᱸ ᱥᱠᱟᱭ ᱨᱩᱴ ᱢᱟᱦᱟᱠᱟᱥ ᱥᱚᱝᱥᱛᱷᱟ ᱱᱚᱣᱟ ᱵᱤᱠᱨᱚᱢ 1 ᱨᱚᱠᱮᱴ ᱱᱟᱯᱟᱭᱛᱮ ᱥᱮᱨᱢᱟᱨᱮ ᱴᱮᱨᱟᱝ ᱦᱚᱛᱮᱛᱮᱭ ᱥᱟᱨᱦᱟᱣ ᱟᱠᱟᱫᱮᱭᱟ ᱯᱚᱪᱷᱤᱢ ᱵᱟᱝᱞᱟ ᱯᱚᱱᱚᱛ ᱥᱟᱸᱜᱷᱟᱨᱮᱫ ᱠᱟᱱ ᱠᱮᱱᱫᱨᱤᱭᱚ ᱥᱚᱨᱟᱥᱴᱨᱚ ᱢᱚᱱᱛᱨᱤ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱚᱢᱤᱛ ᱥᱟᱦ ᱛᱮᱦᱮᱧ ᱥᱤᱞᱤᱜᱩᱲᱤ ᱨᱮᱭᱟᱜ ᱩᱛᱛᱚᱨ ᱠᱚᱨᱱᱟ ᱨᱮ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱭᱟᱜ ᱥᱤᱢᱟᱹ ᱟᱲᱮ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱟᱱᱟᱜ ᱥᱟᱛᱟᱢ ᱠᱚᱣᱟᱛᱮ ᱮᱭᱟᱜ ᱢᱤᱫ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱨᱮᱭ ᱫᱩᱲᱩᱵ ᱟᱠᱟᱱᱟ ᱯᱚᱱᱚᱛ ᱢᱩᱠᱷᱤᱭᱟᱹ ᱢᱚᱱᱛᱨᱤ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱥᱩᱵᱷᱮᱱᱫᱩ ᱚᱫᱷᱤᱠᱟᱨᱤ ᱟᱨ ᱥᱟᱥᱚᱱᱛᱟᱹᱨᱤ ᱨᱮᱱ ᱥᱤᱨᱟᱹ ᱚᱯᱷᱤᱥᱟᱨ ᱠᱚ ᱥᱟᱶᱛᱮ ᱵᱤᱮᱥᱮᱯᱷ ᱯᱷᱟᱹᱫᱽ ᱨᱮᱱ ᱥᱤᱨᱟᱹ ᱚᱯᱷᱤᱥᱟᱨ ᱠᱚ ᱚᱱᱟ ᱫᱩᱲᱩᱵ ᱨᱮᱠᱚ ᱥᱮᱞᱮᱫ ᱞᱮᱱᱟ ᱱᱤᱭᱟᱹ ᱢᱟᱲᱟᱝ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱚᱢᱤᱛ ᱥᱟᱦ ᱫᱚ ᱥᱤᱞᱤᱜᱩᱲᱤ ᱨᱮᱭᱟᱜ ᱡᱩᱢᱟ ᱜᱚᱡᱽ ᱨᱮ ᱵᱤᱮᱥᱮᱯᱷ ᱠᱮᱢᱯ ᱥᱟᱸᱜᱷᱟᱨ ᱠᱟᱛᱮ ᱚᱸᱰᱮᱱᱟᱜ ᱵᱟᱨ ᱜᱚᱴᱟᱝ ᱠᱮᱢᱯ ᱨᱮᱱ ᱫᱚᱛᱫᱟᱨᱟᱢ ᱯᱷᱟᱹᱫᱽ ᱠᱚ ᱥᱟᱞᱟᱜ ᱮ ᱧᱟᱯᱟᱢ ᱟᱠᱟᱱᱟ ᱱᱤᱭᱟᱹ ᱛᱟᱭᱚᱢ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮ ᱱᱟᱣᱟᱱ ᱯᱷᱟᱹᱫᱽᱫᱟᱨᱤ ᱟᱹᱱ ᱡᱚᱣᱟᱣ ᱥᱟᱶᱛᱮ ᱡᱟᱱᱟᱢ ᱟᱨ ᱜᱩᱡᱩᱜ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱟᱱᱟᱜ ᱱᱚᱛᱷᱤ ᱥᱟᱠᱟᱢ ᱠᱚ ᱨᱮᱭᱟᱜ ᱥᱟᱛᱟᱢᱟᱱᱟᱜ ᱵᱟᱨ ᱜᱚᱴᱟᱝ ᱫᱩᱯᱲᱩᱵ ᱨᱮ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱥᱟᱦ ᱫᱚᱭ ᱥᱮᱞᱮᱫᱚᱜᱼᱟ ᱢᱮᱱᱛᱮ ᱵᱟᱰᱟᱭ ᱟᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱫᱩᱯᱲᱩᱵ ᱢᱩᱪᱟᱹᱫ ᱠᱟᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱳᱞᱠᱟᱛᱟᱛᱮ ᱦᱤᱡᱩᱜᱼᱟ ᱟᱨ ᱜᱟᱯᱟ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮᱱᱟᱜ ᱟᱹᱱᱼᱟᱹᱨᱤ ᱯᱚᱨᱤᱥᱛᱷᱤᱛᱤ ᱠᱚ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱯᱚᱱᱚᱛ ᱯᱩᱞᱤᱥ ᱨᱮᱱ ᱥᱤᱨᱟᱹ ᱚᱯᱷᱤᱥᱟᱨ ᱠᱚ ᱥᱟᱞᱟᱜ ᱮ ᱫᱩᱲᱩᱵ ᱧᱟᱯᱟᱢᱟ ᱤᱱᱟᱹ ᱵᱮᱜᱚᱨ ᱱᱮᱥᱱᱮᱞ ᱞᱟᱭᱵᱨᱮᱨᱤ ᱨᱮ ᱥᱟᱯᱲᱟᱣ ᱢᱤᱫ ᱟᱠᱷᱲᱟᱨᱮ ᱥᱮᱞᱮᱫ ᱟᱨ ᱵᱤᱥᱥᱚ ᱵᱟᱝᱞᱟ ᱠᱚᱱᱵᱷᱮᱱᱥᱚᱱ ᱥᱮᱱᱴᱟᱨ ᱠᱷᱚᱱ ᱟᱢᱩᱞ ᱛᱚᱣᱟ ᱯᱞᱟᱱᱴ ᱢᱮᱱᱮᱫ ᱠᱟᱨᱠᱷᱟᱱᱟ ᱛᱮᱭᱟᱨ ᱠᱟᱹᱢᱤ ᱩᱰᱷᱟᱹᱣ ᱥᱟᱹᱜᱩᱱ ᱱᱟ ᱢᱮᱱᱛᱮ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱠᱮᱱᱫᱨᱤᱭᱚ ᱥᱚᱨᱟᱥᱴᱨᱚ ᱢᱚᱱᱛᱨᱤ ᱫᱚ ᱯᱟᱨᱞᱟᱢᱮᱱᱴ ᱨᱮ ᱢᱮᱭᱟᱝ ᱢᱮᱱᱮ ᱚᱛᱮᱢᱟ ᱦᱤᱞᱳᱜ ᱠᱷᱚᱱ ᱡᱟᱹᱯᱩᱫ ᱢᱟᱦᱟᱨᱤ ᱫᱩᱯᱲᱩᱵ ᱥᱟᱯᱲᱟᱣ ᱢᱟᱲᱟᱝ ᱥᱚᱨᱠᱟᱨ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ ᱜᱟᱯᱟ ᱡᱷᱚᱛᱚᱢ ᱫᱚᱞ ᱠᱚᱣᱟ ᱛᱮᱭᱟᱱᱟᱜ ᱢᱤᱫ ᱫᱩᱯᱲᱩᱵ ᱰᱟᱠᱮ ᱟᱠᱟᱱᱟ ᱥᱚᱝᱥᱚᱫ ᱢᱮᱱᱮᱫ ᱯᱟᱨᱞᱟᱢᱮᱱᱴ ᱨᱮᱭᱟᱜ ᱵᱟᱱᱟᱨ ᱠᱟᱱᱛᱷᱟ ᱨᱮᱭᱟᱜ ᱠᱟᱹᱢᱤᱠᱟᱡᱽ ᱱᱟᱯᱟᱭᱛᱮ ᱪᱟᱞᱟᱣ ᱞᱟᱹᱜᱤᱫ ᱥᱚᱨᱠᱟᱨ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ ᱡᱷᱚᱛᱚᱢ ᱨᱟᱡᱟᱹᱨᱤ ᱫᱚᱞ ᱠᱚᱣᱟᱜ ᱜᱚᱲᱚᱥᱚᱯᱚᱦᱚᱫ ᱠᱷᱚᱡᱚᱜᱼᱟ ᱢᱮᱭᱟᱝ ᱜᱮᱤᱨᱟᱹᱞ ᱡᱩᱞᱟᱭ ᱢᱟᱹᱦᱤᱛ ᱠᱷᱚᱱ ᱮᱛᱚᱦᱚᱵ ᱠᱟᱛᱮ ᱯᱟᱨᱞᱟᱢᱮᱱᱴ ᱨᱮᱭᱟᱜ ᱱᱚᱣᱟ ᱡᱟᱹᱯᱩᱫ ᱢᱟᱦᱟᱨᱤ ᱫᱩᱯᱲᱩᱵ ᱫᱚ ᱫᱟᱨᱟᱠᱟᱱ ᱟᱜᱚᱥᱴ ᱨᱮᱭᱟᱜ ᱜᱮᱯᱮ ᱢᱟᱹᱦᱤᱛ ᱦᱟᱹᱵᱤᱡ ᱛᱚᱝᱜᱮ ᱛᱟᱦᱮᱱᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱫᱩᱯᱲᱩᱵ ᱛᱟᱞᱟᱛᱮ ᱟᱭᱢᱟ ᱜᱩᱨᱩᱛᱛᱚᱣᱟᱱᱟᱜ ᱵᱤᱞ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱜᱟᱯᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱥᱟᱶᱛᱮ ᱚᱱᱟ ᱠᱚ ᱯᱷᱟᱸᱥ ᱵᱟᱠᱷᱨᱟ ᱜᱟᱞᱚᱪ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱵᱮᱼᱟᱹᱱ ᱞᱮᱠᱟᱛᱮ ᱛᱮᱭᱟᱨ ᱟᱠᱟᱱ ᱚᱲᱟᱜ ᱟᱨ ᱚᱱᱟ ᱨᱟᱹᱯᱩᱫ ᱞᱟᱹᱜᱤᱫ ᱫᱚᱠᱠᱷᱤᱱ ᱪᱚᱵᱵᱤᱥ ᱯᱚᱨᱜᱚᱱᱟ ᱰᱟᱭᱢᱚᱱᱰ ᱦᱟᱨᱵᱟᱨ ᱨᱮᱭᱟᱜ ᱟᱢᱛᱚᱞᱟ ᱨᱮ ᱛᱨᱤᱱᱚᱢᱩᱞ ᱠᱚᱝᱜᱨᱮᱥ ᱨᱮᱱ ᱢᱟᱲᱛᱮ ᱥᱩᱛᱨᱮᱫ ᱟᱨ ᱮᱢᱯᱤ ᱚᱵᱷᱤᱥᱮᱠ হলা মেনে গে এআই জুলাই বার হাজার বাগে তুরুই মাহিত জারু মাহিলো ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার এসোসিয়েশন সে পশ্চিম বাংলা আদিবাসী কল্যাণ সমিতি ঝাড়গ্রাম জেলা চাঙ্গা পাহাটা খন ঝাড়গ্রাম মহকুমা শাসনিয়া অফিসে ভুয়া এসটি সার্টিফিকেট কো বাতিল আর নোয়া রেয়া তদন্ত কামি তিনা লাহাও কানা সাথে আর হপে গোটাং নাওয়ান ফেক এসটি সার্টিফিকেট ইদি কাতে তদন্ত আর তুনখি বাড়াই লাগিদ সমিতি রেন সহেদ কো ঝাড়গ্রাম রিনি এসডিও সালা ঞাপাম কাতে গালমারা ঞাপাম কাতে কো গালমারাও কাদা আর ওনা গালমারাওরে মানতীয় এসডিও দো যথাৎ তদন্ত করাও আমেনতে কথা এম কাদা হোলানা এসডিও সালা ওনা গাপালমারাওরে পশ্চিম বাংলা আদিবাসী কল্যাণ সমিতি ঝাড়গ্রাম চাঙ্গা পাহাটা খন যত মানতান মনোজ কুমার মান্ডি বৈদ্যনাথ হাঁসদা নিরঞ্জন মুর্মু অনির্বাণ কিস্কু হিরণময় হাঁসদা আর আইমা জুয়ান আর তিল্লো সহেদ কো সেটের কো তাহে কানা মেনতে আদিবাসী কল্যাণ সমিতি ঝাড়গ্রাম জেলা চেয়ারপার্সন মানতান মনোজ কুমার মান্ডি বাড়াই হচ্ছ কালিয়া ফিফা জিকে তারিকা ফুটবল রেয়া তেসার ঠাঁ হামেটানা ম্যাচরে তেহেন মায়ামি স্টেডিয়াম রে ফ্রান্স আর ইংল্যান্ড কিন সামাং দাপারাম খেলন দো এতব তালা নিদ বাগে টাড়াং পেগে টিণিজ রে নতে গাপা নিউ ইয়র্ক রেয়া নিউ জার্সি স্টেডিয়াম রে জিকে তারি ফুটবল কাপ রেয়া ফাইনাল ম্যাচ রে আর্জেন্টিনা আর স্পেন কিন ঞাপামা খেলন দো এতব গাপা নিদ গেবার টাড়াং পেগে টিণিজ রে তেহেঞা খবর পড়া দো নোডে গিয়ে মুচাদ এনা
0: আকাশবাণী কলকাতা রেনা গীতাঞ্জলি উচ্ছেন তালমা খন উচ্ছেন খান সান্তরে আখড়া পে আজবেদা নিতদ আজপে কানুরাম সরেনা লাগড়ে সেরিঞ্জ

0: lagre sering pe ajam kita sering kita kanu ram sorin jiwan kwa akhra tehin jiwan kwa akhra re ani do ajam pe onorhe onorhe ko doi olakada are padhavida shagun hembrom
1: inya poilo onhole tetang ᱱᱚᱣᱟ ᱫᱷᱟᱹᱨᱛᱤ ᱨᱮᱭᱟᱜ ᱥᱤᱧᱫᱩᱨ ᱵᱟᱹᱭᱫᱩᱨ ᱡᱷᱤᱡ ᱠᱟᱛᱮᱧ ᱛᱟᱲᱟᱢ ᱟᱠᱟᱫᱟ ᱠᱩᱞᱦᱤ ᱫᱷᱩᱲᱤ ᱰᱟᱦᱟᱨᱛᱮ ᱛᱟᱲᱟᱢ ᱟᱠᱟᱫᱟᱹᱧ ᱩᱨᱜᱩᱢ ᱞᱩᱵᱩᱭ ᱥᱩᱨᱩ ᱵᱟᱹᱞᱤᱛᱮ ᱡᱟᱨᱟᱞ ᱡᱟᱨᱟᱞ ᱞᱚᱞᱚ ᱥᱤᱛᱩᱝ ᱨᱮ ᱞᱚ ᱛᱚᱨᱚᱡᱚᱜ ᱠᱟᱱ ᱦᱟᱥᱟ ᱦᱚᱲᱢᱚ ᱥᱟᱨᱟ ᱥᱮᱸᱜᱮᱞ ᱵᱩᱨᱥᱟᱹ ᱥᱮᱸᱜᱮᱞ ᱞᱮᱠᱟ ᱡᱤ ᱡᱚᱞᱚᱱᱚᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱥᱤᱛᱩᱝ ᱛᱟᱨᱟᱥᱛᱮ ᱡᱤ ᱢᱤᱨᱩ ᱦᱚᱸᱭ ᱪᱷᱟᱴᱯᱟᱴᱟᱜ ᱠᱟᱱᱟ ᱠᱷᱟᱧᱪᱟ ᱠᱷᱚᱱ ᱩᱰᱟᱹᱣ ᱯᱷᱟᱨᱟᱠᱚᱜ ᱞᱟᱹᱜᱤᱫ ᱡᱟᱝ ᱵᱟᱦᱟ ᱡᱤᱣᱤ ᱦᱚᱵᱚᱨ ᱠᱟᱛᱮᱧ ᱛᱟᱲᱟᱢ ᱟᱠᱟᱫᱟ ᱜᱮᱢᱮᱧ ᱜᱮᱢᱮᱧ ᱞᱚᱞᱚ ᱵᱟᱹᱞᱤ ᱠᱚᱞᱥᱟ ᱠᱟᱛᱮ ᱛᱤᱱᱟᱹᱜ ᱥᱤᱧ ᱵᱤᱨ ᱢᱟᱱᱵᱤᱨ ᱦᱩᱨᱩᱢᱮ ᱰᱤᱜᱤᱨ ᱠᱟᱛᱮ ᱥᱩᱲᱠᱩᱡ ᱠᱷᱟᱸᱰᱮ ᱨᱟᱭ ᱯᱟᱨᱚᱢ ᱠᱟᱛᱮ ᱢᱤᱫ ᱴᱷᱚᱯ ᱫᱟᱜ ᱟᱸᱥᱛᱮ ᱛᱤᱱᱟᱹᱜ ᱛᱤᱱᱟᱹᱜ ᱩᱥᱩᱞ ᱵᱩᱨᱩ ᱛᱟᱥᱟᱫ ᱨᱮ ᱟᱴᱮᱫ ᱰᱟᱹᱦᱤ ᱴᱟᱺᱰᱤ ᱴᱤᱠᱚᱨ ᱯᱚᱴᱚᱨ ᱨᱚᱦᱚᱲ ᱜᱷᱩᱴᱩ ᱯᱟᱨᱚᱢ ᱠᱟᱛᱮ ᱯᱟᱸᱡᱟᱭᱤᱫᱟᱹᱧ ᱴᱟᱹᱴᱤ ᱡᱷᱟᱹᱰᱤ ᱥᱤᱛᱟᱹᱱᱟᱞᱟ ᱨᱮᱭᱟᱜ ᱨᱤᱞᱤᱯᱷᱤᱞᱤ ᱨᱤᱞᱚᱢᱟᱞᱟ ᱨᱤᱡᱤᱱ ᱫᱟᱜ ᱡᱷᱟᱨ ᱫᱟᱜ ᱛᱟᱯᱟᱱ ᱫᱟᱜ ᱜᱩᱲ ᱫᱟᱜ ᱠᱟᱸᱥᱟ ᱫᱟᱜ ᱥᱟᱛᱮ ᱫᱟᱜ ᱛᱩᱢᱵᱩ ᱫᱟᱜ ᱱᱩᱭ ᱱᱟᱞᱟ ᱜᱟᱰᱟᱢᱩᱰᱩ ᱟᱸᱡᱮᱫ ᱟᱠᱟᱱᱟ ᱥᱚᱵᱚᱨ ᱱᱟᱠᱷᱟ ᱡᱤᱭᱚᱱ ᱯᱩᱠᱷᱨᱤ ᱦᱚᱸ ᱱᱤᱛ ᱟᱸᱡᱮᱫ ᱟᱠᱟᱱᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱛᱟᱨᱟᱥᱤᱧ ᱩᱢᱮᱨ ᱚᱠᱛᱚ ᱨᱮᱫᱚ ᱟᱨᱮᱞ ᱢᱮᱥᱟ ᱦᱚᱭ ᱫᱟᱜ ᱵᱟᱝ ᱵᱟᱝ ᱚᱱᱟᱛᱮ ᱫᱚ ᱵᱟᱝ ᱢᱟᱨᱛᱚᱠᱚᱜ ᱛᱤᱧᱟᱹ ᱛᱮᱛᱟᱝ ᱯᱟᱸᱡᱟᱭᱤᱫᱟᱹᱧ ᱨᱮᱭᱟᱲ ᱜᱚᱢᱦᱮᱲ ᱦᱮᱢᱟᱞ ᱩᱢᱩᱞ ᱪᱟᱯᱟᱠᱤᱭᱟᱹ ᱵᱟᱲᱮ ᱵᱩᱴᱟᱹ ᱟᱨ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱰᱟᱦᱟᱨ ᱫᱷᱟᱨᱮ ᱨᱮᱭᱟᱜ ᱦᱮᱸᱥᱟ ᱩᱢᱩᱞ ᱚᱸᱰᱮᱧ ᱡᱤᱨᱚᱜᱼᱟ ᱚᱸᱰᱮᱜᱤᱧ ᱛᱟᱸᱜᱤ ᱠᱟᱢ ᱛᱮᱛᱟᱝ ᱡᱩᱜᱽ ᱡᱩᱜᱽ ᱨᱮᱭᱟᱜ ᱛᱮᱛᱟᱝ ᱱᱚᱣᱟ ᱛᱮᱛᱟᱝ ᱛᱤᱥ ᱛᱤᱨᱯᱤᱫᱚᱜᱼᱟ ᱚᱠᱚᱭ ᱪᱚ ᱤᱧ ᱧᱮᱞᱛᱮ ᱤᱧᱟᱹᱜ ᱞᱟᱸᱜᱟ ᱦᱚᱲᱢᱚ ᱧᱮᱞᱛᱮ ᱫᱩᱲ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟᱭ ᱩᱲᱤ ᱜᱷᱩᱲᱤ ᱡᱟᱹᱱᱤᱡ ᱠᱷᱟᱱ ᱤᱧ ᱟᱭᱳ ᱟᱨ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱤᱧᱤᱡ ᱡᱤᱣᱤ ᱡᱩᱨᱤ ᱟᱨ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱟᱞᱮ ᱦᱚᱯᱚᱱ ᱢᱟᱹᱭ ᱪᱟᱛᱚᱢ ᱩᱢᱩᱞ ᱟᱹᱜᱩ ᱠᱟᱛᱮ ᱞᱚᱴᱟ ᱫᱟᱜ ᱯᱮᱨᱮᱡ ᱠᱟᱛᱮ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱨᱮᱭᱟᱲ ᱠᱟᱸᱰᱟ ᱠᱤᱛᱚ ᱠᱟᱦᱰᱩᱢ ᱟᱫᱚᱢ ᱠᱚᱫᱚ ᱦᱮᱨᱢᱮᱫ ᱟᱛᱮ ᱟᱫᱚᱢ ᱠᱚᱫᱚ ᱫᱤᱯᱤᱞ ᱟᱛᱮ ᱤᱧ ᱥᱮᱫ ᱜᱮᱠᱚ ᱥᱩᱨ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ ᱫᱮ ᱞᱚᱜᱚᱱ ᱮᱢᱟᱹᱧ ᱯᱮ ᱦᱚᱲᱢᱚ ᱞᱚᱦᱚᱫ ᱛᱤᱧ ᱯᱮ ᱡᱤ ᱵᱷᱤᱡᱟᱹᱣ ᱛᱤᱧ ᱯᱮ ᱠᱩᱞᱤ ᱢᱩᱪᱟᱹᱫ ᱫᱚ ᱵᱟᱹᱴᱤ ᱨᱮ ᱫᱟᱜ ᱫᱚ ᱫᱩᱞᱟᱹᱧ ᱯᱮ ᱥᱮᱸᱜᱮᱞ ᱥᱤᱛᱩᱝ ᱵᱤᱪᱷᱚᱠ ᱢᱚᱱᱮ ᱤᱲᱤᱡ ᱠᱟᱜ ᱛᱤᱧ ᱯᱮ ᱱᱟᱹᱰᱨᱤ ᱠᱟᱱᱴᱟ ᱨᱚᱦᱚᱲᱚᱜ ᱠᱟᱱ ᱛᱤᱧ ᱢᱚᱪᱟᱨᱮ ᱫᱩᱞᱟᱹᱧ ᱯᱮ ᱢᱤᱫ ᱴᱷᱚᱯ ᱫᱟᱜ ᱤᱧᱟᱹᱜ ᱛᱮᱛᱟᱝ ᱛᱤᱨᱯᱤᱫ ᱦᱚᱪᱚᱱ ᱟᱞᱚᱯᱮ ᱡᱚᱨᱚᱭᱟ ᱢᱮᱫ ᱫᱟᱜ ᱱᱚᱝᱠᱟᱜᱮ ᱫᱷᱟᱹᱨᱛᱤ ᱨᱮᱱ ᱡᱤᱱᱛᱤ ᱯᱤᱯᱲᱤ ᱡᱤᱵᱽ ᱡᱤᱭᱟᱹᱞᱤ ᱪᱮᱬᱮ ᱪᱤᱯᱨᱩᱫ ᱠᱚᱣᱟᱜ ᱛᱮᱛᱟᱝ ᱢᱟᱨᱛᱚᱠ ᱦᱚᱪᱚᱣᱟᱱ ᱛᱤᱱᱟᱹᱜ ᱛᱤᱱᱟᱹᱜ ᱛᱟᱺᱜᱤ ᱛᱟᱲᱟᱜ ᱥᱟᱦᱟᱣ ᱠᱟᱛᱮᱫ ᱛᱚᱦᱚᱫ ᱦᱟᱲᱟᱜ ᱡᱟᱨᱟᱞ ᱡᱟᱨᱟᱞ ᱥᱤᱛᱩᱝ ᱨᱤᱧ ᱛᱟᱲᱟᱢ ᱟᱠᱟᱫᱟ ᱦᱩᱰᱩᱨ ᱵᱤᱡᱽᱞᱤ ᱦᱚᱭ ᱫᱟᱜ ᱥᱟᱦᱟ ᱠᱟᱛᱮ ᱨᱮᱭᱟᱲ ᱨᱟᱵᱟᱝ ᱫᱮᱭᱟ ᱠᱟᱛᱮ ᱨᱮᱸᱜᱮᱡ ᱛᱮᱛᱟᱝ ᱮᱛᱚᱢ ᱠᱟᱛᱮ ᱥᱩᱨᱩ ᱵᱟᱹᱞᱤ ᱟᱢ ᱥᱟᱶ ᱧᱟᱯᱟᱢ ᱟᱸᱥᱛᱮ ᱫᱷᱩᱫᱩ ᱞᱚᱞᱚ ᱥᱤᱛᱩᱝ ᱩᱨᱜᱩᱢ ᱥᱚᱵᱚᱨ ᱱᱟᱠᱷᱟ ᱜᱟᱰᱟ ᱵᱟᱹᱞᱤ ᱦᱚᱲᱢᱚ ᱩᱫᱽᱜᱟᱹᱨ ᱵᱟᱝ ᱦᱟᱣᱮᱫᱚᱜ ᱠᱟᱱ ᱵᱮᱲᱟ ᱛᱟᱨᱟᱥ ᱵᱟᱹᱲᱛᱤ ᱤᱫᱤᱜ ᱠᱟᱱ ᱡᱟᱸᱜᱟ ᱛᱟᱞᱠᱟ ᱦᱚᱞᱚᱜ ᱠᱟᱱ ᱟᱛᱟᱨ ᱛᱚᱨᱚᱡᱚᱜ ᱠᱟᱱ ᱩᱢᱩᱞ ᱦᱚᱭ ᱵᱟᱹᱜᱤᱭᱟᱹᱧ ᱠᱟᱱ ᱥᱚᱵᱚᱨ ᱱᱟᱠᱷᱟ ᱵᱟᱹᱞᱤ ᱨᱮ ᱯᱟᱹᱣᱲᱤ ᱧᱩᱨᱩᱜ ᱠᱟᱱ ᱚᱱᱮ ᱚᱱᱟᱜᱮ ᱛᱚ ᱤᱧᱟᱹᱜ ᱱᱤᱥᱟᱹᱱ ᱵᱷᱳᱨ ᱛᱤᱠᱤᱱ ᱨᱮᱭᱟᱜ ᱥᱤᱛᱩᱝ ᱥᱟᱦᱟᱣ ᱠᱟᱛᱮ ᱛᱮᱛᱟᱝ ᱦᱤᱲᱤᱧ ᱠᱟᱛᱮ ᱟᱢ ᱦᱚᱛᱚ ᱤᱧᱟᱹᱜ ᱩᱢᱩᱞᱮᱢ ᱯᱟᱸᱡᱟᱭᱮᱫᱟ ᱰᱩᱞᱩᱝ ᱰᱩᱞᱩᱝ ᱥᱩᱨᱩ ᱵᱟᱹᱞᱤ ᱱᱩᱭ ᱟᱲᱮ ᱨᱮ ᱟᱢ ᱦᱚᱸ ᱤᱧ ᱯᱟᱸᱡᱟᱨᱮ ᱤᱧ ᱛᱚᱞᱟᱥ ᱨᱮ ᱤᱧ ᱯᱟᱱᱛᱮ ᱨᱮ ᱟᱢ ᱦᱚᱸᱢ ᱛᱟᱲᱟᱢ ᱟᱠᱟᱫᱟ ᱜᱮᱢᱮᱧ ᱜᱮᱢᱮᱧ ᱜᱤᱛᱤᱞ ᱞᱩᱵᱩᱭ ᱵᱟᱹᱞᱤ ᱨᱮ
2: ᱤᱧᱟᱹᱜ ᱫᱚᱥᱟᱨ ᱚᱱᱚᱲᱦᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱤᱯᱤᱞ ᱥᱮᱨᱢᱟ ᱠᱷᱚᱱ ᱦᱚᱥᱚᱨ ᱧᱩᱨ ᱢᱤᱫᱴᱟᱝ ᱤᱯᱤᱞ ᱫᱤᱱ ᱜᱮ ᱪᱷᱟᱴᱠᱟ ᱫᱩᱣᱟᱹᱨ ᱠᱷᱚᱱᱮ ᱩᱭᱩᱝᱤᱧᱟ ᱦᱚᱦᱚ ᱟᱹᱧᱟᱭ ᱞᱤᱴᱷᱩᱨ ᱟᱲᱟᱝᱛᱮ ᱵᱟᱹᱲᱛᱤᱛᱮ ᱜᱟᱹᱦᱩᱡ ᱟᱹᱧᱟᱭ ᱢᱮᱛᱟᱧᱟᱭ ᱫᱮᱞᱟ ᱫᱮᱞᱟ ᱤᱧ ᱫᱚ ᱵᱩᱡᱽ ᱵᱟᱝ ᱥᱩᱡᱽ ᱵᱟᱝ ᱟᱭᱟᱜ ᱦᱚᱦᱚ ᱛᱤᱧ ᱫᱟᱹᱲ ᱪᱟᱞᱟᱜᱼᱟ ᱟᱡ ᱴᱷᱮᱱ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱵᱟᱹᱧ ᱧᱮᱞ ᱧᱟᱢᱮᱭᱟ ᱟᱡ ᱥᱩᱨ ᱛᱤᱧ ᱥᱮᱴᱮᱨ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱜᱮᱭ ᱪᱷᱟᱱᱚᱜᱼᱟ ᱟᱨ ᱵᱟᱝᱠᱷᱟᱱᱮ ᱚᱠᱚᱱᱟ ᱟᱨ ᱵᱟᱝᱠᱷᱟᱱᱮ ᱫᱟᱱᱟᱝᱚᱜᱼᱟ ᱢᱤᱫ ᱫᱤᱱ ᱟᱪᱠᱟᱜᱮ ᱛᱮᱨᱫᱮᱡ ᱛᱟᱞᱟ ᱧᱤᱫᱟᱹᱨᱮ ᱩᱱᱤ ᱤᱯᱤᱞ ᱡᱟᱹᱯᱤᱫ ᱠᱷᱚᱱᱮ ᱦᱚᱦᱚ ᱵᱮᱨᱮᱫ ᱠᱤᱫᱤᱧᱟ ᱟᱥᱮᱱ ᱤᱫᱤ ᱠᱤᱫᱤᱧᱟᱭ ᱠᱩᱞᱤ ᱢᱩᱪᱟᱹᱫ ᱫᱚ ᱵᱟᱹᱴᱤ ᱞᱩᱛᱩᱨ ᱨᱮ ᱚᱝᱟᱫᱤᱧᱟᱭ ᱢᱩᱦᱱᱤ ᱢᱟᱱᱛᱟᱨ ᱟᱜᱮᱱ ᱤᱫᱤ ᱦᱚᱲ ᱞᱮᱠᱟ ᱱᱤᱥᱩᱱ ᱠᱩᱞᱤ ᱫᱟᱦᱟᱲ ᱛᱤᱧ ᱛᱟᱲᱟᱢ ᱠᱮᱫᱟ ᱮᱠᱞᱟᱜᱮ ᱩᱱᱤ ᱤᱯᱤᱞ ᱰᱟᱦᱟᱨ ᱫᱷᱩᱲᱤ ᱚᱡᱚᱜᱟᱹᱧ ᱠᱟᱱᱟᱭ ᱨᱟᱹᱥᱠᱟᱹᱜᱮ ᱠᱮᱱᱮ ᱠᱚᱛᱮ ᱠᱷᱤᱞᱰᱩ ᱮᱱᱮᱡ ᱞᱟᱹᱜᱤᱫᱚᱜ ᱠᱟᱱᱟᱭ ᱪᱚᱜ ᱪᱮᱨᱮᱡ ᱥᱤᱯᱤᱵᱤᱞ ᱥᱚᱦᱟᱜ ᱟᱛᱮ ᱤᱧᱟᱹᱜ ᱚᱱᱛᱚᱨ ᱨᱮᱭ ᱰᱮᱨᱟᱭᱮᱱᱟ ᱟᱹᱰᱤ ᱟᱞᱟᱲᱟ ᱫᱩᱞᱟᱹᱲᱟ ᱡᱚᱛᱚᱱ ᱞᱤᱫᱤᱧ ᱟᱹᱥᱩᱞ ᱢᱤᱨᱩ ᱞᱮᱠᱟ ᱢᱤᱫ ᱫᱤᱱ ᱦᱟᱸᱥ ᱫᱩᱲᱤᱧ ᱠᱚᱴᱟ ᱠᱮᱫ ᱠᱷᱟᱱ ᱩᱱᱤ ᱵᱤᱪᱷᱚᱠᱮᱱᱟ ᱩᱱ ᱫᱚ ᱤᱧᱟᱹᱜ ᱞᱩᱛᱩᱨ ᱨᱮ ᱛᱟᱨᱠᱚᱭᱮᱱᱟ ᱟᱡᱟᱜ ᱜᱮ ᱥᱮᱨᱮᱧ ᱨᱟᱹᱲ ᱨᱟᱦᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱩᱱᱤ ᱫᱚ ᱵᱟᱭ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱵᱟᱹᱭ ᱵᱟᱹᱭᱛᱮ ᱨᱟᱠᱟᱵ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟᱭ ᱥᱟᱺᱜᱤᱧ ᱥᱮᱨᱢᱟ ᱥᱮᱫ ᱞᱟᱸᱫᱟ ᱮᱫᱟᱭ ᱜᱚᱥᱚᱢᱮᱫ ᱦᱟᱸ ᱟᱛᱮ ᱤᱧ ᱫᱚᱧ ᱠᱚᱭᱚᱜ ᱟᱠᱟᱫᱮᱭᱟ ᱩᱱᱤ ᱫᱚ ᱧᱮᱞ ᱧᱮᱞᱛᱮ ᱥᱮᱨᱢᱟ ᱥᱟᱹᱲᱤᱢ ᱨᱮᱭ ᱞᱟᱴᱷᱟᱭᱮᱱᱟ ᱩᱱᱤ ᱤᱯᱤᱞ ᱡᱚᱞ ᱞᱮᱱᱟᱭ ᱰᱤᱜᱽ ᱰᱤᱜᱽ ᱢᱟᱨᱥᱟᱞ ᱠᱮᱫᱟᱭ ᱤᱧᱟᱹᱜ ᱚᱱᱛᱚᱨ ᱵᱟᱠᱷᱚᱞ ᱟᱡᱟᱜ ᱢᱟᱨᱥᱟᱞ ᱛᱟᱨᱟᱥᱛᱮ ᱤᱧᱤᱧ ᱩᱱᱩᱢᱚᱜᱼᱟ ᱤᱧᱤᱧ ᱟᱸᱜᱮᱱᱚᱜᱼᱟ ᱱᱤᱛ ᱦᱚᱸ ᱤᱧᱟᱹᱜ ᱢᱚᱱᱮ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱩᱱᱤ ᱤᱯᱤᱞ ᱮᱠᱞᱟᱜᱮ ᱡᱟᱹᱱᱤᱡᱼᱮ ᱛᱟᱲᱟᱜ ᱟᱠᱟᱫᱤᱧᱟ ᱠᱩᱞᱤ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱟᱞᱮ ᱪᱷᱟᱴᱠᱟ ᱚᱲᱟᱜ ᱠᱩᱰᱩᱢ ᱥᱟᱛᱮ ᱠᱚᱨᱮ ᱤᱧ ᱫᱚ ᱜᱤᱛᱤᱡ ᱜᱤᱛᱤᱡ ᱜᱮ ᱩᱱᱤ ᱤᱯᱤᱞᱤᱧ ᱧᱮᱞᱮ ᱠᱟᱱᱟ ᱚᱲᱟᱜ ᱠᱷᱚᱱ ᱡᱟᱹᱱᱤᱡᱼᱮ ᱛᱟᱺᱜᱤ ᱟᱠᱟᱫᱤᱧᱟ ᱛᱮᱨᱫᱮᱡ ᱧᱤᱫᱟᱹ ᱨᱮ মনে বাকুল রিনিজ ডিগ ডিগ উনি ভুরকো ইপিল ইয়া তেসার অনহড়ে মিটেন অনহড়ে খাতির ইন খোঁজ লেদা মিটাং তেরদে নিদ মেনখান ডিবো সেঙ্গেল ইড়িজেন খান ইয়া জীবন নিতত এনা তেহেন দোবাটি চেদা চই উসত আকানা বাই সাহাও দাড়ি কাউদা ইয়া দুঃখ হলানা সারা সেঙ্গেল তেহেন ইড়িজ আকানা অকয়া আতকির দুলোর তেচো মাড়ঘাটি রে মাড়রাও বাড়া কানাই উনি অভাগীয় হালাই হয় রে হেলকাও চালাক কান তায়া উনিয়া গেরাং আর হাই চো সাহেদ ধরতি আজে বাড়ায়া তেহেন আজা হেম খন অকয়া হসর আকানা গালাং কিতপটিও আর বাংখান সিরম জন উনিয়া ফের কাটিতে উকু মেনা কিনা কুনুমি চাঁদো তেহেন উসত আকানাই সেরমা দানাং রে ধীরে তেতেন আকানা হড়মো উনিয়া লেমেন বালি রে তোপা আকানা মাড়ি সোনা সবর্ণাখা জাং বাহা জীবি জুডোসি গিতিল বালি রে অভাগীয় ঢঙ্গায় পাঁজায়দা অগম দরিয়া সামুদে পারমক লাগিদ রাগ রোধন কলসা পারম কাতে জীবন তেহেন তাড়াম গান্ডে সুমুং মিটাং অনহড়ে খাতির ইয়া পুনানা অনহড়ে মিদিন মিদিন আজকাগে জাপিদ খনিং এভেন আকানা নেলিং ইয়া নিথর হড়মো জাপিদ এদায় পুকুস পুকুস জীবি চড়ে দয় ফারকাও আকানা আডি সাগিং মিদিন ধৌ ধৌ জলু আসারা সেঙ্গেল মোহর মেটা আসানামা ধরতি রেয়া মায়া তোপাগোয়া হড়মো ল তরজোয়া জিই গাড় ধাসাও লান্দুল ঞুরুয়া তাহেনা এখেন ল সারে জাং বাহা বাং অনাহ বহিল আতু চালাগা সবর নাখা লিঞ্জিন দাগরে নঙ্কাগে তেলকুপি ভারনি ঘাটরে তিনুক তিনুক জাং বাহা হসর ঞুর আকানা ধরতি খন তিনুক জীবি ওটাং মেশা আকানা হয়রে তিনুক হড়মো মেশাও আকানা হাসারে মিদিন ধাউ ধাউ জলোয়া সারা সেঙ্গেল রাফা রঙোয়া আংরা সেঙ্গেলতে মেড়হে তি জাঙ্গা উন্দ লিঙ্গি আেদ দা আলাঙা বাপাক তীরে যুগে জনম জনম ইয়া মড়ে আনা অনহড়ে নিদ আঙ্গা অনহড়ে ধাদসতে বাংচো কাহিসতে আজম হিজু জাপিদ হড়া গেরাং উদুর চিকড় ভিত পিণ্ড জিড়িত জাড়াত উতহিলি তৈরা জীবন কাল সুঞ্জ বেড়া তেরদে নিদ তালা ককর হপন লেখা ডোররে আপ কাতেত কালিং ডাকাওয়েদা ভাগাড় আজাউড়ি লাগিদ গিদি কোতাঙ্গিরে বাক জুলুং নাচনীয় রেরেঞ রুসিকীয় অয়ো পটম লাঙ্গা হড়মো শিশির দাগতে লহদ বিঁধি গানাতে ঢাং মনে নিদই আঙ্গাই লাগিদ ইয়া তুরুই আনা অনহড়ে আদ আকান হড় জীবন রেয়া চাউরিয় মেলারে দিনগে ইঞিঞ আদক কানা আম লেকা ইঞহ তলাস এদাম সুলুক নিরই আমিঞ পাঁজামেয়া ইঞরে দুলোল রেয়া তালাহররে দিনগেম বাগিয়াঞ কানা ইঞ লেকা আমহ পান্তে লেদাম জীবি লাড়েজ ইঞিঞ পাঁজামেয়া আমরে অকয়ে খোঁজার মেয়া অকয়ে তলাস মেয়া আমদো আদ আকান হড় রুয়াড় হড়েম হিড়িঞ আকাদা ইঞা মুঠোন বাং দিশোয়াম কানা পাশেজ দুলোড় হম হিড়িঞ আকাদা আমদো আদ আকান হড় হড় গাদেল রেম আদ আকানা আমদম রুয়াড় চম বাং চম উহাই মঞ্জুরি ইঞা এয়ানা অনড়ে তেন আকান জীবি ডিগ ডিগ মার্শাল তলাসেদায় তাসে তাসে তেরদে ঞুলু ঞুলু ডিবো সেঙ্গেল ইড়িজক বাং সানায় কানা দায়াগে জীবি রেয়া বর্ষে সেঙ্গেল সেরমারেন ইপিল এঙ্গেল বিছক মনে রেয়া বুটুঞ হাসো অকয়ে সাহাওয়া পাড়া ভিরো ভরো হাসা লেখা জীবি অকয়ে বাড়াই ওকারে চতেন আকান জীবি রেয়া অগম দরিয়ারে আমেম পায়রালে নামিক দিন আই উমন লেদাম ধরতি টুন্ডং টুন্ডং সারু সাকাম দাগ লেখা জীবি সনেগড় সিকড়ি তোপাত কাতেত বাহাগড় বাঁধেলায় দাঁড়া আগু কাতেত আমেম গোটালে আস উরুজ মুনি ইঞাক দুলোড় ধরতিম সাঙ্গারা মেনতে ডিগ ডিগ মার্শাল পান্তে নাম কেদায় তাসে তাসে তেরদেজ ঞুলু ঞুলু ডিবো সেঙ্গেল ইড়িজ এন গেয়া দায়াগে ধীরি কাপার ঝিজ কাতেত পান্তে লেদাম দুলোড় বাম ইদি রুয়োড় দাড়েয়াদা আমা তেন আকান জীবি ইঞাক মুচত অনহড়ে দাগ দারাম চেঁড়ে দুলোড় বাচুঞ মানালেত মেয়া কাডাম কাডাম নিদো ঞুতরে ইন খাতির হারকেত ইন খাতির সাসেদ চেদাক তাঙ্গিরাম তাহেনা আম রাগি এদরে হিরকতে পেরেজ আকান আমা আকুত মনে তেহেন বাম খোঁজা আম ইঞা লাঙ্গা হড়মো যাহাতিন এম উজোড় রেহ আমা দুল গিডি দুলোড় সেপেন গিডি সোহাগ বইন খোঁজা ইঞ দুঞ খোঁজা সুমুং মিদ রুতি মেদ দাগ চেদাক সে ইঞ দো দাগ দারাম চেঁড়ে
0: জুবন কোয়া আখড়ারে তেহেন যে পেঁচাম কেদা অনড়হে অনড়হে কদই অল আকাদা আর পড়াও কেদা সগুন হেমব্রম নিতো দো গাপানা আখড়া কামি হরাই লিয়ে পেগে গাপানা সান্তরি আখড়া কো সিরিঞা বাহা মাই কৌশল লাহাস দা আর সাউতেন কো ᱟᱸᱡᱚᱢᱛᱮ ᱡᱚᱞᱚᱫᱷᱚᱨ ᱦᱟᱸᱥᱫᱟ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱥᱟᱯᱲᱟᱣ ᱛᱤᱱᱟᱹᱜ ᱥᱮᱨᱮᱧ ᱟᱨ ᱥᱮᱨᱮᱧᱟ ᱞᱟᱞᱢᱳᱦᱚᱱ ᱴᱩᱰᱩ ᱤᱱᱟᱹ ᱵᱮᱜᱚᱨ ᱜᱟᱯᱟ ᱫᱚᱯᱮ ᱟᱸᱡᱚᱢᱟ ᱛᱷᱩᱛᱤ ᱟᱭᱩᱥᱢᱟᱱ ᱵᱷᱟᱨᱚᱛ ᱦᱮᱞᱛᱷ ᱤᱱᱯᱷᱨᱟᱥᱴᱨᱟᱠᱪᱟᱨ ᱱᱤᱭᱟᱹ ᱵᱟᱵᱚᱫᱛᱮ ᱛᱷᱩᱛᱤᱭᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱚᱥᱤᱱᱤ ᱠᱩᱢᱟᱨ ᱢᱟᱹᱡᱷᱤ ᱜᱟᱯᱟᱱᱟᱜ ᱟᱠᱷᱲᱟ ᱠᱟᱹᱢᱤᱦᱚᱨᱟ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫᱟ ᱱᱤᱛᱳᱜ ᱫᱚ ᱟᱸᱡᱚᱢ ᱯᱮ ᱥᱩᱵᱳᱫ ᱪᱚᱱᱫᱨᱚ ᱥᱚᱨᱮᱱ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱥᱟᱯᱲᱟᱣ ᱛᱤᱱᱟᱹᱜ ᱯᱚᱨᱚᱵᱽ ᱥᱮᱨᱮᱧ ᱨᱮᱫᱚ ᱱᱚᱢᱤᱛᱟ ᱥᱚᱨᱮᱱ ᱟᱨ ᱯᱷᱩᱞᱢᱚᱱᱤ ᱴᱩᱰᱩ

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ, পড়ছি চন্দ্রচূড় সরকার। রাজ্য সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ উত্তরবঙ্গে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা ছিল বিশেষ নজরে। আজ সকালে বিএসএফের দুটি ক্যাম্প পরিদর্শনের পর তিনি শিলিগুড়ির জুমাগছে প্রহরী সম্মেলনে অংশ নেন। বিএসএফ ক্যাম্পে শ্রী শাহ বৃক্ষরোপণের পাশাপাশি জওয়ানদের সঙ্গে চা চক্রেও অংশ নেন। এরপর উত্তরকন্যায় একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন শ্রী শাহ। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরবঙ্গের পুলিশ আধিকারিকরা। বৈঠকে যোগ দেন বিএসএফের শীর্ষ আধিকারিক এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও। কলকাতাতেও আগামীকাল একগুচ্ছ কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আগামীকাল সৌজন্য অতিথি নিবাসে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন তিনি। দক্ষিণবঙ্গের পুলিশের শীর্ষ আধিকারিকরা এবং বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দেবেন বলে সূত্রের খবর। এরপর জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সন্ধ্যায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূলের কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। টানা বৃষ্টিতে বিধ্বস্ত এবং জলমগ্ন উত্তর দিনাজপুরের চোপড়ার অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অস্থায়ী আশ্রয়ের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পাঠানো প্রায় 2000 ত্রিপল আজ দুর্গত মানুষদের মধ্যে বিলি করেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। ত্রিপল সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় বহু নারী পুরুষ ও প্রবীণ বাসিন্দাকে। দুর্যোগের সময় রাজ্য সরকারের এই উদ্যোগে স্বস্তির মুখ দেখেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। উত্তর চব্বিশ পরগনার রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছেন তারা। জানা গেছে, গত সন্ধ্যায় দুটি ছেলে ওই বাড়ির একটি ঘরে ব্যাগ রেখে যায়, কিছুক্ষণ পরে তাতে বিস্ফোরণ হয়। আজ দুপুরে সিআইডি এবং রাজ্য পুলিশের এসটিএফ সেখানে তদন্তে যায়। ডাকা হয় বম্ব স্কোয়াডকেও। ঘটনাস্থল থেকে দুটি বোমা উদ্ধার হয়েছে বলে পুলিশের ডিসি জ্যোতির্ময় রায় জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরের খেজুরির আমজাদনগর গ্রামে একই পরিবারের তিন শিশুর জলে ডুবে মৃত্যুর ঘটনায় পরিবারটির হাতে মোট 12 লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দিয়েছে প্রশাসন। এ মাসের 3 তারিখে এই দুর্ঘটনা ঘটে। রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক এবং পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার আজ পরিবারটির সঙ্গে সাক্ষাৎ করেন। তোলাবাজি ও পুলিশের ওপর হামলার অভিযোগে হাওড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মোহাম্মদ রুস্তমকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, পিলখানায় এক প্রমোটার খুনের ঘটনায় ওই ব্যক্তি ও তার দলবল পুলিশের ওপর হামলা চালায়। পাশাপাশি এলাকার প্রমোটারদের থেকেও মোহাম্মদ রুস্তম ভয় দেখিয়ে টাকা তুলত বলে অভিযোগ। পুরুলিয়া শহরে এক শিক্ষিকার আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঈশিতা দাস মহাপাত্র নামে ওই মহিলা পুরুলিয়া 2 নম্বর ব্লকের গোলামারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। সুপ্রিম কোর্টের রায়ে তার চাকরি চলে যায়। পাশাপাশি শিক্ষক নিয়োগের পরীক্ষাতেও তিনি পাশ করতে পারেননি। বেশ কিছুদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবারের তরফে জানানো হয়েছে। গত 16 তারিখ রাতে ওই শিক্ষিকা অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ খান। তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। গ্রামীণ সংবাদ শেষ হলো। পরবর্তী খবর 7:35।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন EIR অ্যাপে। কৃষিকাজের জন্য জল হাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘণ্টায় জল হাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির অধিকাংশ জায়গায়। আগামী 48 ঘণ্টার জল হাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বেড়ে 20 সেন্টিমিটারের বেশি ভারী বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। ভারী থেকে অতিভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং কুচবিহার জেলার দু একটি জায়গায়। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দু একটি জায়গার ওপর দিয়ে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু একটি জেলার ওপর দিয়ে। পরবর্তী দুদিনের জলহাওয়ায় সামান্যই পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। শুনলেন কৃষিকাজের জন্য জলহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষক ও তার পরিবার।
2: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের, শুধু কৃষক বন্ধু কেন বলবো, সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, এই কৃষক ও তার পরিবার অনুষ্ঠানে আমরা কৃষিকাজের কথা না বললেও আপনাদের পারিবারিক নানাবিধ বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করতেই পারি, আর একটা সমাধানের সূত্র বের করার চেষ্টা করতেই পারি। আসুন না আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, সাধারণ মানুষের জন্য আইন। এবার সাধারণ মানুষ আমরা কাদের বলবো? সাধারণ মানুষ সকলেই আছেন, কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য থাকবে আপনারা যারা আমাদের বিশেষত শ্রোতা বন্ধুরা গ্রামাঞ্চলে রয়েছেন, গ্রামাঞ্চলে বসবাস করছেন, সেই গ্রামাঞ্চলের মানুষদের কথা মাথায় রেখেই কিন্তু আমরা এই অনুষ্ঠানটা করছি, সাধারণ মানুষের জন্য আইন। স্টুডিওতে উপস্থিত আছেন কলকাতার আলিপুর জাজেস কোর্টের আইনজীবী প্রদীপ কুমার চ্যাটার্জি। নমস্কার প্রদীপবাবু।
3: নমস্কার।
2: দেখুন প্রদীপবাবু, আমাদের যে শ্রোতা বন্ধুরা রয়েছেন তারা মূলত কৃষিজীবী, এছাড়াও অন্যান্য সংশ্লিষ্ট পেশায় যুক্ত রয়েছেন মানুষ এমন অনেক রয়েছেন যারা কিনা নানাবিধ আইনি জটিলতার শিকার হয়ে থাকেন। গ্রামে কাজ করতে গিয়ে দেখেছি যে এই ধরনের বিবাদ, আইনি জটিলতা, যেমনকি মনে করেন জমি সংক্রান্ত, বিশেষত বলতে পারি পারিবারিক কলহ, কোন বাড়ির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চলাচলের রাস্তা, এসব নিয়ে সমস্যায় ভোগেন। কি করে এই সমস্ত মানুষজন যারা আইনি জটিলতায় ভুগছেন কিন্তু আইন সম্পর্কে সাধারণ মানুষ হয়, খেটে খাওয়া মানুষ হয়, তাদের মধ্যে আইন সম্পর্কে সেই জাগরুক বিষয়টা নেই এবং আইন সম্পর্কে বরং একটা ভয় কাজ করে, তো সেক্ষেত্রে কি করে আমরা তাদের সহায়তায় আসতে পারি? অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য এখানেই আপনার কাছে জানতে চাইব যে কোথায় কিভাবে তারা আইনি সহায়তা পেতে পারেন।
3: আচ্ছা, প্রথমে বলি যে আইন তো সব ক্ষেত্রেই সমান, কি গ্রামের মানুষ কি শহরের মানুষ, সবের ক্ষেত্রেই একই, কিন্তু গ্রামের কিছু পরিস্থিতি, পরিবেশ ইত্যাদি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক যে পটভূমিকা এগুলো একটু ভিন্ন হয়, অনেক সময় অসুবিধার তারা গ্রামের সাধারণ মানুষ পড়েন, এটা তো অস্বীকার করে লাভ নেই। তাদের জ্ঞাতার্থে জানাই যে আমরা এটা জানি সকলে, মানে সমস্যা দু ধরনের আছে বলা চলে। একটা হচ্ছে দেওয়ানি বা সিভিল, অর্থাৎ জমি সংক্রান্ত সমস্যা, যেটাকে বলা যায় যে হোয়ার মাই রাইট লাইস, এটা বলা হয়, আমি বলছি যে আমার অধিকারটি কোথায় নিহিত রয়েছে, সেইটা হচ্ছে দেওয়ানি। আর ফৌজদারি হচ্ছে মানে যেটি সোজা

0: হয় সে তো বুঝতেই পারবে। তো যে সমস্যাই হোক, তাদের উচিত এইটুকুন তারা সমস্ত মানুষই বুঝতে পারবেন যে সমস্যাটা কি ধরনের, সমস্যাটা কি কোনো শারীরিক রক্তপাত মারামারি ইত্যাদি হলে সঙ্গে সঙ্গে যে স্থানীয় থানা সেখানে তাদের যেতে হবে এবং সেই নিয়ে জেনারেল ডায়েরি করতে পারেন, জিডি বলা হয় যাকে।
1: ফার্স্ট স্টেপ কি হবে? এফআইআর।
0: প্রথমে যেটা হবে সেটা হচ্ছে থানায় ইনফরমেশনটা জানানো, সেটা মানে সমস্যার গুরুত্ব বুঝে জিডি হয়, অথবা সমস্যার যদি কারোর সম্পর্কে বিশেষ অভিযোগ থাকে তাহলে এফআইআর হবে। এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, অর্থাৎ কাউকে একজন শনাক্ত করা হয়েছে যে এই লোকগুলো গণ্ডগোল করেছে, এই ধরনের জমি অধিকার করেছে অথবা মারামারি করেছে বা কিছু একটা করেছে, সেইগুলো মানে রেকর্ডেড হবে আর কি। আর যদি জমি সংক্রান্ত হয়, জমিটা কেউ টেনে নিচ্ছে, জমিটা করে জোর করে নিয়ে নিচ্ছে, ছিনিয়ে নিচ্ছে বা জোর করে হাঁটছে, হ্যাঁ রাস্তা ঘিরে নিচ্ছে, এগুলো তো প্রায় প্রাত্যহিক সমস্যা। এগুলো এই ধরনের জিনিসগুলো যদি হয় তবে তাদের উচিত হবে কোন স্থানীয় যে আইনজ্ঞ আইনজীবী তাদের সঙ্গে যোগাযোগ করা।
1: আমি একে একে যাচ্ছি যে কথাগুলো আপনি বলছিলেন। প্রথম আপনি পরিষ্কার করেছেন যে কোনটা দেওয়ানি মামলা হবে, কোনটা ফৌজদারি মামলা হবে। আরো রয়েছে বিবাহজনিত এবং পারিবারিক সমস্যা কিন্তু লেগেই থাকে,
0: নিশ্চয়ই।
1: তো সেক্ষেত্রে ওনারা ঠিক কি করবেন, একে একে আলোচনা করব।
0: বিবাহ সংক্রান্ত আলোচনা যদি হয়, অনেক সময় দেখা যায় যে পুরুষ প্রধান সমাজ অনেক ক্ষেত্রেই গ্রামাঞ্চলে এখনো রয়েছে, শহরাঞ্চলেও রয়েছে কিছু কিছু অংশে, এবং সেক্ষেত্রে অনেক অত্যাচার অনাচার ইত্যাদি ইত্যাদি হয়। অবশ্যই তার বিরাট প্রতিকার রয়েছে, সমস্ত জায়গায় মহিলা সমিতি ইত্যাদি তো আছেই, তাদের আইনগত পরামর্শ দেবার জন্য বিভিন্ন রকমের সেল আছে, প্রতিটি আদালতে একটি করে বিনামূল্যে তাদেরকে আইনি সুযোগ সুবিধা করে দেবার, তাদের পরামর্শ দেবার, তাদের হয়ে মামলা করবার, সেরকম করবারও একটি সেল রয়েছে, মানে একটি সংস্থা রয়েছে। এছাড়া তাদের জন্য এই যে বিভিন্ন ধরনের বেচার অনুষ্ঠান, তারপরে অন্যান্য অনুষ্ঠানগুলো হয়, এগুলোর মাধ্যমে তারা জানতে পারেন, যদি দেখা যায় যে কোন স্বামী যার কাজ হচ্ছে তার স্ত্রী পুত্র পরিজনদের ভরণ পোষণ করা যতটুকুন পারে তারা, এ নয় যে তাদেরকে একবারে বিরাট মানে রাজসুখে রাখতে হবে, যেটুকুন তাদের সমস্যা সমাধান করতে পারে সেটা তাদের অবশ্যই দিতে হবে, টাকা কড়ি দিয়ে হোক, খাবার দাবার দিয়ে হোক, আশ্রয় দিয়ে হোক। এটা যদি না করে অবশ্যই তাদের ধারা রয়েছে ম্যাজিস্ট্রেটের কোর্টেতে গিয়ে, 125 ধারা, 125 সিআরপিসি বলা হয়, খোরপোশের মামলা করা। অনেক সময় দেখা যায় যে অত্যাচার অনাচার করা হয়েছে, সেরকম ক্ষেত্রে 498A সেটিও করতে পারা যায়। সেটা হচ্ছে যে আইনটি আগে খুবই কঠোর ছিল, এখন একটুখানি তার কিছুটা মডিফিকেশন শিথিল হয়েছে, কিন্তু তা বলেও কেউ পার পাবার নয়। আবার ঠিক উল্টোটাও হয়, অনেক সময় মনে হয় যে বোধহয় এক পক্ষই মানে লাভবান হচ্ছে, তাও নয় কিন্তু। হ্যাঁ, যদি দরকার হয় মানে হাজবেন্ড ওয়াইফ স্বামী স্ত্রী দুই ক্ষেত্রেই কিন্তু অধিকার রয়েছে, এবং সেটা কষ্টটা কতটা হচ্ছে, কতটা জটিলতা হচ্ছে তার উপর নির্ভর করে। সুতরাং আইনি সমস্যার যেমন রয়েছে, আইনি সমস্যার সমাধানও কিন্তু আছে, এবং তাদের জন্য তাদের কিছুটা সচেতন হচ্ছে।
1: প্রদীপবাবু, যে আদালতে কোনো একটা সমস্যা যখন এসে যায় ওনাদের কাছে, তখন তার কার সঙ্গে কোথায় দেখা করলে একটু সুরাহা পাবেন সেটা যদি একটু বলেন।
0: প্রথমত মানে গ্রামের যে সংশ্লিষ্ট আদালত যেটি, সেই আদালতে তাকে যেতে হবে। যেমন ধরুন দক্ষিণ চব্বিশ পরগনা, এখানে সর্বোচ্চ আদালত হচ্ছে আলিপুর জাজেস কোর্ট।
1: আচ্ছা,
0: ডায়মন্ড হারবারে দেওয়ানি কোর্ট আছে, ডায়মন্ড হারবারে ক্রিমিনাল কোর্ট, পুলিশ কোর্ট রয়েছে, এখানেও তাই আছে। বারাসাতের দিকে উত্তর চব্বিশ পরগনা হলে বারাসাত, এইরকম করে প্রতিটি জেলাতেই আছে, অনেক সময় একসঙ্গেও থাকে, কৃষ্ণনগর কোর্ট সব একসঙ্গে এরকম। এখন তারা গিয়ে কোন উকিলকে খুঁজব, হ্যাঁ সেটা একটা সমস্যা, সত্যি একটা প্র্যাকটিক্যাল সমস্যা। তারা জানবে কি করে, টাকার কুড়ির একটা ব্যাপার আছে, কাকে কি টাকা দেবো, অনেক সময় তাদের যে প্রতারিত হয় না তাও নয়। সেই জন্য সব থেকে ভালো হচ্ছে যে যারা এই সম্পর্কে একেবারে অনভিজ্ঞ তাদের যে প্রত্যেকটি জায়গায় একটি আইনি সহায়তা করবার জন্য মানে কেন্দ্র আছে সেই

0: এখানে কিন্তু যোগাযোগ করা। তারা কিন্তু অবশ্যই সঠিক পরামর্শ দেবেন কার সঙ্গে যোগাযোগ করা উচিত এবং কোন মামলার ক্ষেত্রে, বা যদি মামলা নাও হয় যদি বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করা যায় তারও একটা ব্যবস্থা তারা করবেন।
1: কৃষি ঋণ একটা ভীষণ জরুরি ক্ষেত্র, সরকার কিন্তু সেই ব্যবস্থা করে রেখেছেন, কিন্তু নানাভাবে কৃষি ঋণ পেতে গিয়ে ওনারা বিভ্রান্ত হন। একটু যদি বলেন সেক্ষেত্রে অসুবিধা হলে সেখানে কি কোন আইনি সহযোগিতা দরকার আছে?
0: নিশ্চয়ই আছে। প্রথমত তারা তো এটা তো একটা মানে আইন রয়েছে ওয়েস্ট বেঙ্গল যে ল্যান্ড রিফর্মস অ্যাক্ট, তাইতে একটা আইন তৈরি করা হয়েছে 1955, ওটা এক্সিকিউটেড হয়েছে মানে বলবৎ হয়েছে 1956 আছে, যাই হোক তারপরে অনেক তার মধ্যে নানারকম পরিবর্তন হয়েছে বা আরো উন্নত হয়েছে। তো সেই সব ক্ষেত্রে অনেক জায়গাতেই এই ধরনের রেকর্ড হওয়া, জমির নাম নথিভুক্ত হওয়ার ব্যবস্থা আছে। অনেক সময় কনভার্সনের ব্যাপার থাকে, মানে একটা হয়তো জমি, যে জমিতে চাষবাস হয় না সেই জমিটাকে কনভার্সন, তার ব্যবস্থা রয়েছে। সেগুলো সবকটাই ওই রকম বিভিন্ন ধরনের ফর্মের মাধ্যমে এটা আবেদন করতে হয়, বিএলআরওর অফিসে এটা হয়, মানে ব্লক ল্যান্ড রেকর্ড অফিস তাতে হয়। আচ্ছা, এছাড়া আমি বলছি কৃষি ঋণের ব্যাপারে ঋণ দান সংস্থা অনেকগুলি হয়েছে, যেমন ধরুন এই গ্রামীণ ব্যাংক যেগুলো রয়েছে, ব্যাংকের কৃষি ঋণের জন্য ব্যবস্থা আছে, সেগুলো সংশ্লিষ্ট ব্যাংকেতে খবরাখবর
1: রয়েছে।
0: আর আমাদের তো রিজার্ভ ব্যাংকের একটা শাখাই আছে যেটা কৃষি ঋণ ব্যবস্থা, ঋণ মানে কৃষি সম্পর্কিত একটা সংস্থা রয়েছে। সুতরাং কৃষি ঋণ পাওয়ারও অনেকগুলো সুযোগ আছে। আগে যেটা দেশীয় যারা ব্যাংকার আর কি, দেশীয় মহাজনদের দ্বারা সমস্তটাই প্রায় অধিগৃহীত ছিল, মানে তারাই সাধারণ মানুষকে একদম পথের ভিখারি বানিয়ে দিত, এখন সেটা কিন্তু আর হয় না।
1: বাহ, চলে আসি অন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, আপনি এটা বলেছেন যে জমি যেহেতু কৃষকের অধিকার, জমি নিয়ে যখনই কিছু হয় কৃষকরা কিন্তু সেক্ষেত্রে কম্প্রোমাইজ করতে রাজি নয়, জমি আমার, জমিটাকে থাকতে হবে। এই কারণে এখানে যেহেতু কেউই ব্যাপারটা ছাড়তে চাইছেন না, দুই পক্ষ যেহেতু এখানে থেকে যায়, সেক্ষেত্রে জমি সংক্রান্ত বিবাদ এসে যায়, এটা চলাফেরার জন্য যাতায়াতের রাস্তাও হতে পারে, এইসব নানা ধরনের জটিলতা গ্রামে গঞ্জে হয়ে থাকে। এ ব্যাপারে আপনি
0: প্রথমত এইসব ব্যাপারগুলো কিন্তু ফেলে রাখতে নেই। যদি কোনো কারুর এরকম মনে হয় যে আমার জমিটি অন্যায়ভাবে কেউ সেটিকে কব্জা করে নিতে চাইছে বা জমিটা দখলে নিতে চাইছে, দখল নেওয়াই বলছি অধিকার নয়, সেরম ক্ষেত্রে তাদেরকে অবিলম্বে তাদের উচিত একটা যোগাযোগ করা, কার সঙ্গে না স্থানীয় থানার সঙ্গে প্রথমে, যদি এর মধ্যে ক্রিমিনাল প্রপার্টি কিছু থাকে, ক্রিমিনাল অর্থাৎ মানে ফৌজদারির ব্যাপারটি যদি থাকে, আর যদি না থাকে তাহলে সরাসরি তারা কোর্টে সর্বনিম্ন আদালত যেটি সেইখানে গিয়ে দেওয়ানি মামলা, যেটি সর্বনিম্ন আদালত অর্থাৎ যাকে বলা হয় এখন বলা হয় সিভিল জাজ জুনিয়র ডিভিশন, আগে মুনসেফ বলা হতো, এইখানে সেই মামলাটি দায়ের করা তাদের নামে। একটি নোটিশ দিতে হয়, একটি আইনি নোটিশ দিতে হয় প্রথমে 15 দিনের বা এক মাসের, এবং সেই নোটিশটি মানে কোনো একজন আইনজীবী দেবেন। এইটা দেওয়ার 15 দিন বা এক মাস পরে, এখন তো এটা নিয়ম হয়ে গেছে যে কোন মানে অ্যাডভোকেটস নোটিশ অর্থাৎ চিঠি এলে সেটা জবাব তাকে দিতেই হবে, কারণ জবাব না দেওয়া মানে ধরে নেওয়া হয় যে এটি গৃহীত হয়েছে, কাজেই জবাব দেবেই। এরপরে 15 দিন বা 20 দিন অপেক্ষা করার পর যদি দেখা যায় সেরকম মনোমতো হচ্ছে না বা জবাব দিচ্ছে না, সেক্ষেত্রে সরাসরি মামলা করা যায়, এবং মামলার ফিস যেটা সেটাও কিন্তু খুবই কম। উকিলের ফি আছে, কিছু কিছু অন্যান্য খরচও আছে, কিন্তু এইসব খরচগুলো যদি তারা করতে পারেন তাহলে ভালো, আর করতে যদি না পারেন তাহলে বিকল্প।
1: আচ্ছা, বিকল্প ব্যবস্থার বিষয়ে আসি, তার আগে প্রদীপবাবু একটু জেনে নেব। দেখুন, এই যে আপনি বললেন যে ব্যয়ের ব্যাপারটা অর্থাৎ খরচপাতি কৃষকদের ভাষায়, তো সেক্ষেত্রে মামলা মকদ্দমা আমরা সকলেই জানি বছরের পর বছর হয়তো চলতে থাকে, জমি সংক্রান্ত মামলা আগেও চলে এসছে, এখনো চলছে, আগামী দিনেও হয়তো থাকবে, কিন্তু এতে করে আমার যে সাধারণ দিন দিনে খেটে খাওয়া মজুর, প্রতিদিন আয় করা মানুষজন যারা গ্রামে রয়েছেন, বা আমার সকল কৃষক বন্ধুরা পারগ নন, সেক্ষেত্রে

0: ক্ষেত্রে ওকে ধরলো, তাকে ধরলো আইনজীবীর কাছে, তো সেক্ষেত্রে ওরা কিন্তু প্রতারিত
1: বঞ্চিত
0: হন এবং দিশে হারা হন।
1: অবশ্যই
0: এই বিষয়টা যদি
1: তাদের উচিত এরকম মিডলম্যান মধ্যসত্ত্বভোগী সেইটাতে না গিয়ে তারা সরাসরি ভাবে তারা যোগাযোগ করতে পারেন ওই যে আইনি পরামর্শদাতা কেন্দ্রে, প্রতিটি কোর্টেতেই আছে, প্রত্যেকটি কোর্টে আছে, এবং সেখানে যদি তারা না পান তখন তাদের দেখা যেতে পারে বিকল্প ব্যবস্থা কিছু, যেমন নিষ্পত্তির ক্ষেত্রে একটি বিকল্প ব্যবস্থা হয়েছে সেটিও প্রত্যেকটি।
0: আপনার কথা যেহেতু উঠেই আসলো আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম, বিকল্প নিষ্পত্তি বলে তো একটা কথা আছে আপনাদের আইনে,
1: অবশ্যই
0: একটু যদি বুঝিয়ে বলেন।
1: এটা হচ্ছে এটা ডাইরেক্ট সরাসরি মামলা মকদ্দমা ইত্যাদি না করে এই সাক্ষী তারপরে অন্য রকমের এভিডেন্স, এভিডেন্স মানে সাক্ষ্য যাই হোক, তো এই সমস্ত না করে তাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে এইখানে একটা আবেদন জানাতে হয় যে আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তির যে ব্যবস্থা তার মাধ্যমে আমরা বিষয়টিকে মিটিয়ে নিতে চাই। এক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে মিটিয়ে নেওয়া, অর্থাৎ
0: মানে আইনের দোরগোড়া পর্যন্ত না যাওয়া,
1: না গিয়ে মানে মামলার পর্যন্ত না,
0: মামলা পর্যন্ত।
1: হয়তো একজনের কাছে দেখা গিয়েছে একটা বিশাল ঋণ কোন সময় একটা নেওয়া হয়েছিল, কৃষি সংক্রান্তই হয়তো ঋণ নেওয়া হয়েছিল, বা কোন একটা সেলাই মেশিন কিনবে তার জন্য ঋণ নিয়েছে বা কিছু, সেটা জমতে জমতে পাহাড় হয়ে গেছে, নিয়েছিল 5,000 টাকা এখন সেটা হয়েছে 85,000 টাকা, এরকম ক্ষেত্রে সে দেবার মতন তার ক্ষমতা নেই। বিকল্প নিষ্পত্তি কেন্দ্রে কি হয় সেইটা নিয়ে বললো আপনি কত দিতে পারবেন, একেবারে সরাসরি তক্ষুনি তক্ষুনি হয়ে যায় আমি 5,000 টাকা দিতে পারবো। ঠিক আছে,
0: এক্ষেত্রে প্রদীপবাবু একটু বলুন যে আইনবিদ বা আইনজ্ঞের ভূমিকা কি থাকে?
1: আইনজ্ঞের ভূমিকা এখানে নেই, এখানে আইনজ্ঞের ভূমিকা হচ্ছে তাকে সহায়তা করা, মানে কোন রকম মামলা করে যে তার নানা রকম এভিডেন্স দিয়ে সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করানো এই সমস্ত কিছু নেই, অনেকটা সমঝোতার মাধ্যমে মানে যাকে বলা হয় নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে যাতে আমারও ক্ষতি না হয় আবার আপনারও ক্ষতি না হয় এরম ভাবে একটা আদালত পর্যন্ত না যাওয়া সোজা কথা, যদি আদালতেই হয়
0: গ্রামাঞ্চলের
1: পঞ্চায়েতের বিরাট ভূমিকা রয়েছে, নিশ্চয়ই ন্যায় পঞ্চায়েত রয়েছে, গ্রাম সভা পঞ্চায়েতের অবশ্যই ভূমিকা রয়েছে, তাছাড়া আদালতেরও ভূমিকা রয়েছে। পঞ্চায়েতটা হচ্ছে গিয়ে প্রধানত অ্যাডমিনিস্ট্রেটিভ, তাদের অনেক কাজ রয়েছে, বিচার সংক্রান্ত কাজও তাদের আছে, আর এছাড়াও প্রতিটি কোর্টেতেই বিরোধ নিষ্পত্তি কেন্দ্র আছে, বিকল্প বিরোধ নিষ্পত্তি, সেখানেও কিন্তু এইভাবে করা যেতে পারে।
0: এবারে আসব এই যে সাধারণ মানুষ বা গ্রামাঞ্চলের কৃষিজীবী শ্রমজীবী যারা রয়েছেন তাদের কথা বলছি, তো তারা এ বিষয়ে অবহিত হবেন কিভাবে, কি ব্যবস্থাদি রয়েছে সরকারের বা বেসরকারি উদ্যোগ বা অন্যান্য সহায়তা কেন্দ্র?
1: যদি ধরা যায় যে একদম মানে তিনি এই বিষয়টায় কিছুই হয়তো তার বোধ নেই, যদি ধরা যায় হতেই পারে, সব মানুষই তো একদম পুরো জানতে হবে তার কোনো মানে নেই, সেরকম ক্ষেত্রে তাদের অবশ্যই স্থানীয় যে এক গোলমাল হলে তো প্রথমে তাকে থানায় যেতেই হবে, এ তো বললামই, আর আইন সংক্রান্ত এইসব বিষয়ে তখন তাদেরকে ওই যে আইনি পরামর্শ যে কেন্দ্র রয়েছে বিনামূল্যে যেটি সহায়তা দেওয়া হয় সেখানে তাদের যোগাযোগ করতেই হবে, এছাড়া আর মানে বিকল্প কোনো তেমন নেই।
0: যে বিষয়টা জাগরণ হতেই হবে, যে বিষয়টা বলছিলাম যে এই বিষয়ে একটা সচেতনতা জাগানো,
1: সচেতনতা
0: মানে যারা গ্রামে বাস করেন তারা কিন্তু প্রকৃতপক্ষে অনেকেই জানেন না যে এই ধরনের সহযোগিতা করার জন্য আইনি সহায়তা কেন্দ্র রয়েছে।
1: ঠিক ঠিক,
0: তো এই যে একটা জাগরুকতা সচেতনতা ওনাদের জানানোর বিষয়, যেমন আকাশবাণী একটা কৃষি বিভাগ একটা নতুন পদক্ষেপ নিল,
1: এটা তো একটা বিরাট পদক্ষেপ।
0: হ্যাঁ, তো সেক্ষেত্রে সরকারি তরফে আপনি কিছু বলতে পারেন, এই বিষয়ে জানা আছে?
1: সরকারি তরফের ওই প্রতিটি কেন্দ্র তৈরি করেছে এইগুলোই, আর মানে এই বিভিন্ন গণমাধ্যমের একটা বিশাল
0: ভূমিকা এখানে রয়েছে,
1: এখানে রয়েছে, কারণ তা না হলে তারা জানবেন কি করে, তাদের কাছে পৌঁছে দিতে হবে যে এই ব্যবস্থাগুলো রয়েছে। আপনারা
0: আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি প্রদীপবাবু, একজন আইনজ্ঞ হিসাবে বা আইনজীবী হিসেবে আপনি কি মনে করেন, মানে গ্রামীণ মানুষজনদের কিভাবে সহযোগিতা করা সম্ভব, এছাড়াও কোন ব্যক্তিগত উদ্যোগ বা আইনজীবী কি উদ্যোগী হয়ে কোন সংস্থা চালাচ্ছেন এরকম কিছু?
1: হ্যাঁ, সেরকম তো আছেই কিছু কিছু জায়গায় যারা মানে নিজেরাই স্বনিযুক্ত বলা চলে এরকম ভাবে অনেক রকমের সহায়তা দেন। কেবল একটা জিনিস আমি এই ক্ষেত্রে আমি মনে করি করা উচিত, সেটা হচ্ছে কোন সমস্যা দেখা দিলে সেটা কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই আইনের ব্যবস্থাটা নেওয়া উচিত। এই একটা কথা হঠাৎ মনে পড়ল, এক মানে দু একটা কথায় বলে দিই যে অনেক সময় হয় কি, আপনার জমি আমি গ্রহণ মানে দখল করে নিলাম, আপনি দেখলেন, দেখেও কিছু বললেন না, হ্যাঁ এরকম করে আপনার চোখের সামনেই আমি নিয়ে নিলাম, 12 বছর আমি যদি হয়ে যায় তখনও যদি কিছু আপনি না বলেন, তখন যে একটা আইনি তার একটা অধিকার জন্মে যায়, তাকে বলা হয় অ্যাডভার্স পজিশন। অ্যাডভার্স পজিশন
0: মানেটা যদি
1: মানে হচ্ছে মানে যেটি বিরুদ্ধ আর কি ভাবে তার দখল, মানে ওই জমিটা কিন্তু আপনার, অথচ আমি 12 বছর ধরে ওইখানে বসবাস করছি, চাষ করছি, থাকছি, আপনি দেখেও কিছু বলেননি, কোন রকম পুলিশে ডায়েরি করেননি, মামলা মোকদ্দমা করেননি, মুখেও বলেননি, এরকম ক্ষেত্রে কিন্তু আপনার তার একটা হয়ে যাওয়ার জমিটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
0: আমরা অনুষ্ঠানে কিন্তু আর বিশেষ সময় দিতে পারছি না, আপনারা নিজেরা জাগুন, অন্যকে জাগান, তাহলেই দেখবেন যে আইনি জটিলতা কোন জটিলতা নয়, তাহলে জয় কিন্তু আপনার। শেষ করছি আজকের অনুষ্ঠান। কথা বলছিলাম সাধারণ মানুষের জন্য আইন, বিশেষত গ্রামাঞ্চলের মানুষের জন্য। এ বিষয়ে আইনি সহযোগিতা বা পরামর্শ রাখলেন আলিপুর জাজেস কোর্টের আইনজীবী প্রদীপ কুমার চ্যাটার্জি। সঙ্গে ছিলাম আমি রামরঞ্জন দাস রায়। প্রদীপবাবু অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: ধন্যবাদ, নমস্কার।
2: কৃষক ও তার পরিবার এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। একটু পরে কৃষি কথার আসর।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
4: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। যে সমস্ত কৃষক বন্ধুরা কৃষিকাজের সঙ্গে জড়িত তারা তো জানেন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার তাদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, বিশেষ করে যে সমস্ত কৃষক বন্ধুরা চাষাবাদ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, কখনো ফসল নষ্ট হচ্ছে কিংবা ভালো দাম পাচ্ছেন না, নানানভাবে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, সেই সমস্ত কৃষকরা যাতে কৃষি থেকে মুখ ফিরিয়ে না নেন, কেননা কৃষি নির্ভর ভারতবর্ষে কৃষিটাই আমাদের অর্থনীতির একটা বড় ভূমিকা পালন করে। এই প্রসঙ্গে আমার একটা খনার বচন মনে পড়ছে, চাষা এবং চাষের মাটি এই দুয়ে মিলে হয় দেশ খাঁটি। সেই কৃষকদের যাতে কৃষি থেকে মুখ ফিরিয়ে না নিতে হয় তার জন্য বিভিন্ন সরকারি প্রকল্প রয়েছে, আর তার মধ্যে অন্যতম একটি প্রকল্প বর্তমানে সবাইয়ের আগ্রহ রয়েছে এই প্রকল্পে অংশগ্রহণ করা বা তার সুবিধা নেবার। আমরা কথা বলছি PM কিষাণ সম্মান নিধি যোজনা। এই PM কিষাণ সম্মান নিধি যোজনা কি এবং কেন, এই আমাদের আজকের আলোচনার বিষয়। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ডক্টর চন্দন কুমার মণ্ডল। ডক্টর মণ্ডল, আপনাকে আকাশবাণীতে স্বাগত,
5: নমস্কার।
4: আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত। আমি যে কথা বলছিলাম যে এখন একটা বেশ আলোচনা বা আগ্রহের প্রকল্প, অনেক প্রকল্প রয়েছে কৃষি সংক্রান্ত, তার মধ্যে অন্যতম প্রকল্প বোধ হয় PM কিষাণ সম্মান নিধি। আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে এই প্রকল্পের লক্ষ্য বা উদ্দেশ্যটা কী?
5: প্রথমেই যেটা আপনি প্রশ্নটা করলেন খুবই ভালো, যে পিএম কিষাণের উদ্দেশ্য কী। আমরা যদি খুব রুডভাবে বা আমরা যদি খুব আক্ষরিক অর্থে দেখতে যাই, পিএম কিষাণ সম্মান নিধি মানে কিছু ফার্মারকে, কিছু সংখ্যক ফার্মারকে কিছু পরিমাণে অর্থ প্রদান করা, ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম নয়। এর মূলে লুকিয়ে আছে যে প্রধানমন্ত্রী 2018 সালে চেয়েছিলেন যে আমাদের দেশের কৃষকদেরকে কোনোভাবে একটা সম্মাননা প্রদান করতে। এই সম্মাননাটাই কিন্তু এখানে অর্থটা নয়। আমাদের দেশে বহুদিন ধরে

0: কৃষি ক্ষেত্রে বিভিন্ন রকম সাবসিডি দেওয়া হয়, সাবসিডি বা আর্থিক সহায়তা, কিন্তু সরাসরি কৃষকদেরকে যে আমরা একটা তাদের যে শ্রম, তারা সারা বছর ধরে কৃষিকাজ করেন বলেই কিন্তু আমাদের দেশ এই মুহূর্তে এতটা এগিয়ে যেতে পারছে। আমরা বিশ্বের যদি আমরা জনসংখ্যার দিক দিয়ে দেখি সর্ববৃহৎ, 140 কোটির উপরে এই মুহূর্তে আমাদের জনসংখ্যা, এবং এই 140 কোটি জনসংখ্যাকে খাওয়াচ্ছে কারা? আমাদের দেশের কৃষকরা। এবং শুধু আমাদের দেশকে খাওয়াচ্ছে না, আমাদের দেশের এই মুহূর্তে যা প্রোডাকশান, 370 মিলিয়ন টন খাদ্যশস্য, 380 মিলিয়ন টন উদ্যান পালন ফসল অর্থাৎ সবজি এবং ফল, এই প্রোডাকশানটা কিন্তু করছে আমাদের দেশের কৃষকরা। তো এই পিএম কিষাণ সম্মান নিধিটা হলো সেই সমস্ত কৃষকদেরকে একটু সম্মান জানানো, যে আপনি এত কষ্ট করে আমাদের দেশের এতগুলো মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন, তার জন্য আপনাকে আমরা একটা সাম্মানিক দিলাম। এটাই কিন্তু এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য।
1: আচ্ছা, বাহ, এটা একটা মহৎ উদ্দেশ্য বলা যেতে পারে,
0: এটা একটা মহৎ উদ্দেশ্যই বলা যেতে পারে।
1: আমরা উদ্দেশ্য তো জানলাম বা লক্ষ্য তো জানলাম। এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় যে সমস্ত কৃষক বন্ধুরা সুবিধাভোগী বা সুবিধা পেতে চান, তাদের প্রাথমিক শর্ত কি হতে পারে?
0: পিএম কিষাণ সম্মান নিধির যখন তৈরি করা হয়েছে তার কিছু কিছু ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে। আমাদের দেশে মূলত প্রান্তিক চাষিদেরকে, স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার এই টার্মটা আছে, তাদেরকে সুবিধা দেওয়ার জন্যে এটা, কিন্তু তার জমি থাকতে হবে, এটা হলো প্রথম শর্ত। যে ভূমিহীন যারা, তাদেরকে আমরা কিন্তু এই প্রকল্পের আওতায় আনতে পারবো না। তো ন্যূনতম কৃষি জমি থাকতে হবে এবং সর্বাধিক কৃষি জমির পরিমাণ 2 হেক্টর বা 15 বিঘা যদি হয়, তবে কিন্তু আমরা এই পিএম কিষাণ সম্মান নিধিতে সেই কৃষক নাম লেখাতে পারবেন। 2 হেক্টরের বেশি যদি হয়ে যায় তারা পারবেন না। এছাড়া যেটা রয়েছে সেটা হলো যে যদি কেউ সরকারি চাকরি করে, রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের, কিংবা সরকার অধীনস্থ কোনো সংস্থার, কিংবা যদি কেউ পঞ্চায়েত প্রধান হয়, যদি কেউ কোনো কৃষক, তিনি যদি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হন কিংবা এমএলএ এমপি ইত্যাদি হন, তাহলে তারাও কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধিতে এর আওতাভুক্ত হতে পারবেন না। তো পেনশনার্স যদি হন, পেনশনার্সরা যদি 10,000 টাকার বেশি পেনশন পান, তাহলেও তারা আওতাভুক্ত হতে পারবেন না। যদি কেউ ইনকাম ট্যাক্স জমা দিচ্ছেন, এমন যদি কেউ হয়, তিনি হয়তো কৃষক, তার হয়তো 10 বিঘে জমি আছে কিন্তু তিনি ইনকাম ট্যাক্স জমা দেন, ইনকাম ট্যাক্সের আওতায় পড়েন, তাহলে তার নামও বাদ যাবে।
1: আচ্ছা,
0: এইগুলো কয়েকটা বেসিক ক্রাইটেরিয়া আছে।
1: মানে প্রথম যে শর্ত যেটা হচ্ছে আর কি, সে জমিটা থাকাটাই
0: হবে,
1: কম্পালসারি
0: থাকতেই হবে, চাষ জমি থাকতে হবে।
1: এবার এই জমি যে থাকতে হবে, সেক্ষেত্রে যদি আমি পশ্চিমবঙ্গের কথা বলি, এখনও পর্যন্ত নয় করে ধরুন আমার কাছে যতটুকু তথ্য রয়েছে প্রায় 50 লাখের মতো কৃষক বন্ধুরা এই প্রকল্পের আওতায় নথিভুক্ত হয়েছে,
0: মোটামুটি সেরকমই।
1: তাহলে এছাড়াও তো আরও কৃষক মানুষ রয়েছেন, তারা মানে নাম নথিভুক্ত করতে পারছেন না, তাদের কী কী অসুবিধা থাকার কারণে?
0: এটাও একটা খুব ভালো প্রশ্ন আপনি যেটা বলছেন। এতে আমরা কিন্তু দেশের যে স্ট্যাটিস্টিক্স পাই তাতে দেখি সারা দেশে 14.5 কোটির মতন কিন্তু কৃষি পরিবার আছে, আর পিএম কিষাণ সম্মান নিধি কিন্তু কৃষি পরিবারকে দেওয়ার কথা। তো এই মুহূর্তে প্রায় 9.4 ক্রোর মানে 9 কোটি 45 লক্ষ মতন কৃষক, তারা এই যে 23তম যে ইনস্টলমেন্ট আমাদের তারকেশ্বর থেকে প্রদান করা হলো 20 জুন, তো সেখানেই কিন্তু পেয়েছেন। তো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কেন কম? আমার যদি 14.5 কোটি যদি সারা দেশের কৃষক পরিবার হয়, সেখানে কেন 9.5 কোটি লোক পাচ্ছে?
1: সেটাই হচ্ছে
0: আমার প্রশ্নটা, আপনার প্রশ্নটা মনে হয় এই জায়গাটাতে। হ্যাঁ, এখানে একটা তো হতেই পারে যে 2 হেক্টরের বেশি কৃষি জমি আছে, সেই সংখ্যাটাও কিছু সংখ্যক গেল। অনেকের দেখা যাচ্ছে যে জমির কাগজপত্র ঠিকঠাক নেই, অনেকের দেখা যাচ্ছে বাবার জমি ছিল, বাবা মৃত হয়ে গেছেন, কিন্তু দেখা যাচ্ছে ছেলেরা উত্তরাধিকার সূত্রে এখনও কাগজগুলোকে নিজেদের নামে করাতে পারেননি। এই রকমের কিছু কিছু জটিলতার জন্য কিন্তু অনেকেই আটকে যাচ্ছেন। তো এগুলোকে যত তাড়াতাড়ি সমস্যার সমাধান করে নিয়ে তারা অ্যাপ্লাই করে দেবেন, অনেকেই কিন্তু আওতাভুক্ত হবেন, হচ্ছেন কিন্তু প্রতি বছরে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি যেটা কয়েক বছর ধরে দেখছি, সংখ্যাটা কিন্তু খুব দ্রুত হারে বাড়ছে। অনেকের আবার এরকমও আছে যে তার জমিটা চাষ জমি কিন্তু রেকর্ড হয়ে আছে বাস্তু,
1: মানে শালি জমি বা এইরকম যেগুলো,
0: হ্যাঁ চাষ জমি যেটা,
1: আচ্ছা
0: শালি জমি বা ডাঙা জমি, জমি যেটা কোনো, অনেক আমরা আমাদের কাজ করতে গিয়ে দেখি অনেকের জমি আছে যেটা খাল বলে রেকর্ডে আছে কিন্তু সে চাষ করছে, তো খাল তো সে এর আওতাভুক্ত হতে পারবে না।
1: তার মানে আগে যারা যারা নথিভুক্ত করতে পারছেন না, এই সামান্য ছোট ছোট কিছু ভুল রয়ে গেছে সেগুলোকেই
0: সংশোধন করে নিয়ে আপনারা নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করতে পারলেই তারা কিন্তু এটা পাবে।
1: বেশ, এবারে ধরুন যাদের জমি

0: পেয়েছে এবং তিনি হয়তো জমির মালিক নন, আমি বলতে চাইছি ভাগ চাষি যারা, তারা কি এই আওতায় পড়তে পারে?
1: না, পিএম কিষাণ সম্মান নিধিতে এটার সম্ভাবনা নেই। ভাগ চাষি বা ল্যান্ডলেস যারা তারা কিন্তু এটাই আসবেন না। যাদের ভূমিহীন কিছু কৃষক আছেন ভূমিহীন যারা ভাগ চাষি তারা কিন্তু এর আওতাভুক্ত হবেন না, এটা প্রথম থেকেই বলা আছে। সেই কারণে আমরা যেটা বলি না, আমাদের দেশের প্রায় 50% জনসংখ্যার 50% প্রায় কৃষির সাথে যুক্ত, কিন্তু কৃষি পরিবার যখন দেখতে যাচ্ছি তখন কিন্তু মাত্র ওই 14.5 কোটি
0: এবং সেখানে ছোট ছোট ভুলগুলো রয়ে গেছে,
1: সেগুলো আছে সেই কারণে।
0: তাহলে আমাদের শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন যে শুধুমাত্র জমি থাকলে হবে না, তার যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে শর্ত ফুলফিল করতে হবে এবং সেটা সঠিকভাবে। এবারে গেল জমির ব্যাপারটা বুঝতে পারলেন যে কারা হতে পারেন বা পেতে পারেন। এবারে বলুন, যদি আমাদের কৃষক বন্ধুরা পিএম কিষাণ সম্মান নিধিতে কিভাবে নথিভুক্ত করবে?
1: নথিভুক্ত কি করে করবেন? অনেকেই আছেন এখনো করে উঠতে পারেননি।
0: হ্যাঁ,
1: এরকম আছে। তো নথিভুক্ত করার পদ্ধতি হলো, আপনি পিএম কিষাণ পোর্টালে, যদি তিনি কম্পিউটারে সরগরম হন বা কেউ জানেন তার হয়ে করে দিতে পারবেন, তাহলে পিএম কিষাণ পোর্টালে গিয়ে করতে পারেন অনলাইনে নিজে নিজে, অথবা সিএসসি বলে যেগুলোকে, কমন সার্ভিস সেন্টার, কম্পিউটার নিয়ে যারা কাজকর্ম করে তাদের কাছে গিয়ে করিয়ে নিতে পারেন। আর একটা হলো ফর্ম ফিল আপ করে আপনার নিকটবর্তী কৃষি দপ্তরে, যেটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, সেই অফিসে জমা করলে, এডিএ অফিস যেটাকে বলা হয়, সেই এডিএ অফিসে জমা করলে সেখান থেকে এটা নথিভুক্ত হবে। তো এটাই সবচাইতে সহজ পদ্ধতি কিন্তু।
0: এবং সে সময় তার সবচাইতে গুরুত্বপূর্ণ নথি কি দাখিল করতে হবে?
1: তার গুরুত্বপূর্ণ নথি অবশ্যই তার জমির কাগজ, তার আয়করের, যদি মানে আয়করের আওতায় যে তিনি পড়েন না সেইটাকে প্রমাণ করার একটা ব্যাপার থাকবে।
0: তার মানে কি ইনকাম সার্টিফিকেট?
1: ইনকাম ট্যাক্সের, ইনকাম ট্যাক্স এখন তো এখনকার দিনে সবাই প্রায় ইনকাম ট্যাক্সের আইটি ফাইলিং করেন, আইটি ফাইলিং করছেন কিন্তু তার ট্যাক্স পড়ছে না, এইটা যদি কেউ দাখিল করতে পারে তাহলে সেটা সবচাইতে ভালো।
0: না, কিন্তু প্রান্তিক যে সমস্ত একদম এরিয়ার কৃষক বন্ধু রয়েছেন তারা কি আইটি ফাইল করেন বা এই ব্যাপারটা?
1: যদি না করেন তাহলে সেটাকে বাদ রাখাই ভালো। আমার মনে হয় তারা ওই এডিএ অফিসে গেলে সেখানে তাদের এইগুলো ইয়ে করে দেয়, মানে তারা বলে দেয় যে কিছু যদি কোনো সামান্য অসুবিধা থাকে সেই সমস্ত জিনিসগুলো অফিসের, অফিসের যে সমস্ত কর্মীরা এই নাম নথিভুক্তটা করাচ্ছেন, প্রত্যেকটা এডিএ অফিসেই একজন দুজন আছে যারা এক্সপার্ট, যারা এই কাজটাই করে।
0: আচ্ছা,
1: পিএম কিষাণ সম্মান নিধি এবং কৃষক বন্ধুর নাম এন্ট্রিটাই যারা এক্সপার্ট, তাদের সাথে যোগাযোগ করলে তারা বলে দেবে আপনি অমুক অমুক অমুক কাউকে জানুন।
0: আর সেক্ষেত্রে কি আধার কার্ডটা তাদের?
1: আধার কার্ড থাকতে হবে অবশ্যই। পিএম কিষাণের যে পয়সাটা ঢোকে এটা আধার লিঙ্কড ব্যাঙ্কিং সিস্টেমে ঢোকে, এটাকে বলা হয় ডিবিটি, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। এই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারে আধারের সাথে প্যান লিঙ্ক থাকবে, আধারের সাথে তার ব্যাঙ্কিং, ব্যাঙ্কের নাম্বার লিঙ্ক থাকবে, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন হয় না।
0: আচ্ছা,
1: সরাসরি আধার নাম্বারের মাধ্যমে তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, আরবিআইয়ের একটা ডিবিটির একটা সিস্টেম আছে, আধার লিঙ্কড পেমেন্ট সিস্টেম, ওই আধার লিঙ্কড পেমেন্ট সিস্টেমেই এটা পেমেন্ট হবে।
0: বেশ,
1: মোবাইল নাম্বার থাকতে হবে,
0: মানে আধারের সঙ্গে,
1: আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্কড হতে হবে, এবং ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে সেখানেও সেই মোবাইল নাম্বারই থাকতে হবে, সেখানে প্যান লিঙ্কড থাকতে হবে, আধার লিঙ্কড থাকতে হবে।
0: তার মানে আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছেন খুব ভালোভাবে বুঝে নিন, শুধুমাত্র আধার কার্ড থাকলে হবে না, আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক থাকতে হবে, আবার
1: প্যান লিঙ্ক
0: থাকতে হবে,
1: এবং তাদের সাথে ব্যাংক অ্যাকাউন্টও
0: লিঙ্ক থাকতে হবে, তবে কিন্তু আপনারা সঠিকভাবে টাকাটা পেতে পারবেন, তাই তো?
1: খুব স্মুথলি, না হলে টাকা অনেকের, আমরা আরও অনেকগুলো স্কিমের ক্ষেত্রে ডিবিটিতে দেখি টাকা ব্যাক করে। এবার পিএম কিষাণের ক্ষেত্রে টাকা ব্যাক হচ্ছে কিনা সেটা নজরদারি করার লেভেল আমাদের লেভেলে নেই, মানে স্টেট লেভেলেও নেই, যেহেতু এটা একদম সেন্ট্রাল থেকে ডাইরেক্টলি বেরোয়, পিএমও অফিস থেকে বেরোয়, সেই জন্যে এটা বোঝার উপায় থাকে না কতগুলো টাকা ব্যাক হলো, কিন্তু ব্যাক তো অবশ্যই হয়। কেননা আমরা আমাদের আরও কিছু কিছু স্কিমের ক্ষেত্রে যখন ডিবিটিতে টাকা ঢোকাই তখন আমরা দেখি যে 100টা হলে দুটো ব্যাক করে, এবং এই ব্যাক করা যেটা সেটা কিন্তু ওই খুঁজলে পাওয়া যায় যে তার মোবাইলের সাথে আধার লিঙ্ক নেই,
0: কিছু একটা ফল্ট,
1: ওই সামান্য কোনো একটা ফল্ট আছে, মানে যে সময়তে আধারটা তৈরি করেছিলেন তিনি, যে মোবাইলটা দিয়ে করেছিলেন সেই মোবাইলটা হয়তো হারিয়ে গেছে, তারপরে সেই নাম্বারটা রিকভারি করেননি, তিনি জানেনও না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে সেখানে উনি প্যান দিয়েছেন, নতুন মোবাইল নাম্বারটা দিয়েছেন, আধারের সাথে যে মোবাইলটা লিঙ্ক ছিল সেটা দেননি, এইটা একটা ইয়ে হয়ে আছে।
0: আচ্ছা, যাদের এই সমস্ত ছোট ছোট সমস্যাগুলো রয়েছে তারা কিভাবে সেগুলো ঠিক করবেন?
1: সমস্যা ঠিক করাও কিন্তু খুব কঠিন। প্রথমত আধার সেন্টারে গিয়ে আধারটাকে আপডেট করতে হবে।
0: আচ্ছা,
1: আধারের সাথে মোবাইল নাম্বারটা আপডেট করতে হবে, এটা হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হলো প্যানের সাথে আধার লিঙ্ক আছে কিনা দেখতে হবে, তারপরে ব্যাংকে গিয়ে তিনি সময় পাবেন কিনা, এটা হলো সবচেয়ে বড় কথা, মানে সময়, ব্যাংকের যা চাপ তারা সময় দেবে কিনা, ব্যাংকের টোটাল পুরনো যদি আধার লিঙ্ক থাকে সেটাকে প্রথমে তাকে রিকোয়েস্ট করতে হবে ব্যাংক ম্যানেজারকে, আমার পুরোটা আনলিঙ্ক করে আরেকবার লিঙ্ক করুন।
0: আচ্ছা,
1: তবে কিন্তু নতুন মানে মোবাইল নাম্বার নতুনভাবে লিঙ্ক হবে, না হলে পুরনো মোবাইল নাম্বারটা ব্যাংকে ওই ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি থেকে যায় তখন ওটা মিসম্যাচ হবে, ফাইনালি গিয়ে টাকাটা ঢুকবে না। মানে সব কাগজপত্র ওকে আছে, ফাইনালি গিয়ে আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্টের যে লিঙ্কেজটা সেইখানে প্রবলেমটা হয়ে আছে।
0: আচ্ছা, তাহলে একজন কৃষক বন্ধু যখন নাম নথিভুক্ত করলেন বা যে সমস্ত আমরা কথাগুলো বলছি বা আপনি বলছেন সেগুলো তিনি সব কিছু করলেন, তিনি কিভাবে জানবেন যে তিনি সঠিকভাবে করলেন, তার কোনো ভেরিফিকেশান সাকসেসফুল হলো কি না বা নাম এন্ট্রি ঠিকঠাক হলো কি না, এমনকি
1: এইটা পোর্টালের থেকে মনে হয় জানা যায়। ওই যে যে আমাদের এডিএ অফিসে যারা যারা কাজ করাচ্ছে এই পিএম কিষান, তাদের কাছেই পোর্টালের সমস্ত তথ্যগুলো ডিটেলে আছে, তারা ওটা দেখে বলতে পারবেন যে পোর্টালের নামটা এসছে কিনা।
0: এর জন্য কি বাড়ি থেকে ধরুন নিজস্ব কোনো মোবাইল অ্যাপ বা কোনো এরকম কিছু থেকে তিনি দেখতে পারেন বা জানতে পারেন বা আবেদনের জন্য?
1: পিএম কিষান সম্মান নিধি এখনও অবধি অ্যাপ তৈরি হয়নি, এটা পোর্টাল হিসাবেই আছে, ওয়েবসাইট হিসাবেই আছে, এটা কম্পিউটার থেকে দেখা যাবে, মোবাইলেও দেখা যাবে, কিন্তু পোর্টাল হিসাবে দেখা যাবে। আর অ্যাপের ক্ষেত্রে একটা নতুন ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা হলো কিষান সারথি অ্যাপ বলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে কৃষি দপ্তর আছে, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, তারা এবং ICAR এরা যৌথভাবে এটা তৈরি করছে।
0: সেখানে কী কী সুবিধা রয়েছে
1: এই অ্যাপটা, মানে কিষান সারথি যে অ্যাপটা তৈরি হচ্ছে এটা প্রাইমারিলি তৈরি হচ্ছে যে কৃষকদেরকে বিভিন্ন রোগ পোকা ইত্যাদি সমস্যা, ওয়েদার ফোরকাস্ট এইগুলো নিয়ে জানান দেওয়ার জন্যে।
0: আচ্ছা,
1: তার সাথে সাথে কোনো কৃষকের যদি কোনো সমস্যা হলো তিনি এক্সপার্টকে ফোনে কলে পাবেন, তিনি সেখানে একটা মেসেজ করে রাখলে সেই ইনফরমেশানটা এক্সপার্টের কাছে চলে যাবে এবং এক্সপার্টের উত্তরটাও তার কাছে যাবে। তো এই সমস্ত ফেসিলিটিগুলো ওই কিষান সারথি অ্যাপে আছে। আগামী দিনে সম্ভবত এই কিষান সারথি অ্যাপের সাথে পিএম কিষান সম্মান নিধি তারাও কিন্তু যুক্ত হয়ে একটা জায়গায় পৌঁছতে পারে।
0: এটা খুবই উপকারী কৃষকদের ক্ষেত্রে, বিশেষ করে প্রান্তিক মানুষদের কাছে।
1: হ্যাঁ, এই প্রসঙ্গে আরেকটা জিনিসও জানিয়ে রাখি, কিছু কিছু জায়গাতে এরকম রিপোর্টও পেয়েছি যে আমরা যে টাকা মানে পিএম কিষান সম্মান নিধিতে যে টাকাটা দেওয়া হয় 6,000 টাকা বাৎসরিক, তিনটে কিস্তিতে দেওয়া হয়। একটা হলো প্রথম কিস্তি হয় খারিফ মরশুমের জন্য, যেটা আপনার জুন মাসে দেওয়া হয়, জুন জুলাই এর ভিতরে, মানে খারিফ মরশুম শুরুর আগে। দ্বিতীয় কিস্তি দেওয়া হয় রবি ফসলের আগে, সেটা জেনারেলি অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে দেওয়া হয়। আর তৃতীয় কিস্তি একটা দেওয়া হয় যেটা গ্রীষ্মকালীন ফসলের আগে, সেটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে দেওয়া হয়। এই যে 6,000 টাকা দেওয়া হয়, এই 6,000 টাকা কিন্তু প্রধানমন্ত্রী দিচ্ছেন যে তিনি যেন কৃষি উপকরণ কেনেন, সেটা বীজ হতে পারে, সার হতে পারে, কীটনাশক হতে পারে। তো এই টাকাটা যাতে অন্য কোনো খাতে ব্যবহার না হয় সেই জন্যই কিন্তু আগামী দিনে একটা বিষয় আসতে পারে, সেটা হলো আপনাকে হয়তো ওটাকে মানে সার কেনার জন্যে একটা ভাউচার হিসাবে চলে এলো মোবাইলে। মোবাইলে এখন যেমন ক্যাশ হিসাবে পাচ্ছি, সেটা হয়তো ফার্টিলাইজার ভাউচার হিসাবে এলো,
0: সেক্ষেত্রে কি করবেন?
1: সেক্ষেত্রে হয়তো যে ফার্টিলাইজার শপে যাবেন, আমরা যেমন এখন রেলের মোবাইলের মাধ্যমে যেরকম টাকা গচ্ছিত রাখি রেলের অ্যাপে, সেখান থেকে টিকিট কাটতে পারি, সেরকমভাবে আপনি ফার্টিলাইজারের বিল মেটাবেন ওইখানে ওই পয়সাটা দিয়ে, পেস্টিসাইডের বিল মেটাতে পারবেন ওই পয়সাটা দিয়ে। এইটার একটা সম্ভাবনা আছে, আগামী দিনে আসবে এটা।
0: সেক্ষেত্রে তো বোধহয় কিছু মানুষের সমস্যাও হতে পারে, কেননা
1: হ্যাঁ কিছু মানুষের সমস্যা অবশ্যই হবে, কেননা বহু ক্ষেত্রে দেখা যায় যে এই টাকাটা তারা ধার শোধ করার ক্ষেত্রেও ব্যবহার করেন।
0: সেটাই হচ্ছে কথা,
1: আমার সময়ে টাকাটা পেলাম না, সেক্ষেত্রে দেখা যায় যে কারোর কাছ থেকে ধার নিয়ে তিনি সারটা কিনে নিয়ে এসছেন, বীজটা কিনে নিয়ে এসছেন,
0: সেই
1: চাষ শুরু করে দিয়েছেন, পরে পিএম কিষানের যখন টাকাটা ঢুকলো তিনি সেই টাকাটা দিয়ে ধারটা শোধ করে দেন। তো এটা আমি এখনও বলছি চিন্তাভাবনার পর্যায়ে আছে, যাতে এটার মিস ইউটিলাইজ না হয়, কেননা এমনও তো পাবেন আপনি, এই যে 9.5 কোটি কৃষক সারা দেশে
0: রয়েছে,
1: তার মধ্যে কিছু তো রয়েছে যারা কৃষক নন,
0: একদম
1: যাদের জমিটা হয়তো অন্য কেউ চাষ করছে, তারাও তো পিএম কিষানের পয়সাটা পাচ্ছেন। তো গভর্নমেন্ট তো চাইবে না যে পিএম কিষানের পয়সাটা দিয়ে অন্য কাজ হোক,
0: ঠিক
1: কৃষিক্ষেত্রেই সেটা ব্যবহার হোক, তারা
0: সরকার তো উভয় সরকারই চাইছে যে আমাদের কৃষকদের স্বার্থে ব্যবহার,
1: কৃষকদের স্বার্থে ব্যবহার হোক
0: এবং
1: কৃষির উন্নতি হোক,
0: কৃষির উন্নতি একদম,
1: কেননা আমাদের দেশ এই মুহূর্তে কৃষি উৎপাদনে বেশ কিছু ক্ষেত্রে 1 নম্বরে বা 2 নম্বরে রয়েছে বেশ কিছু ক্ষেত্রে, যেমন মিল্ক ইল্ডে আমরা প্রথম, মৎস্য উৎপাদনে আমরা প্রথম, চাল এক্সপোর্টে আমরা প্রথম সারা পৃথিবীতে, ধান উৎপাদনে আমরা দ্বিতীয় পৃথিবীতে। তো এই জায়গাটা যদি ধরে রাখতে না পারি তাহলে সমূহ বিপদ, শুধু আমাদের দেশের জন্য নয় সারা পৃথিবীর জন্যে। সারা পৃথিবীতে আমরা শুধু কনজিউমার না, আমরা কিন্তু এক্সপোর্টার এখন এগ্রিকালচারাল সেক্টরে। তো সেইটা যেন কোনোভাবে নষ্ট না হয়, এই জন্যে এই স্কিমগুলোকে দিয়ে কৃষিকে যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়।
0: হ্যাঁ, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছিলেন কৃষকের আয় যাতে দ্বিগুণ হতে পারে।
1: হ্যাঁ, কৃষকের আয় দ্বিগুণ করার জন্যে ধরুন এই স্কিম ছাড়া আরও অনেক স্কিম রয়েছে, যেমন ধরুন ফসল বীমা যোজনা, খুব ভালো একটা স্কিম। ফসল বীমা যোজনা সম্পর্কেও আমাদের রাজ্যের চাষিরা অনেকেই হয়তো পুরোটা জানেন না, যে ফসল বীমা যোজনাতে আপনি মাত্র 2% প্রিমিয়াম দেবেন। অর্থাৎ আপনার যদি 1 একর জমি হয়, ধান চাষ যদি করেন, এখন এই বর্ষাকালে যদি কেউ ধান চাষ করে, সেক্ষেত্রে সাম এসিওরড আপনি ধরে নিলেন 1 একরের ক্ষেত্রে আছে 18,000 থেকে 24,000 টাকা, জেলা টু জেলা ভ্যারি করতে পারে। অর্থাৎ বিঘে প্রতি আমি বলতে পারি 6,000 থেকে 8,000 টাকা সাম এসিওরড। অর্থাৎ ধানটা যদি নষ্ট হয়, ইন্স্যুরেন্স কোম্পানি আপনি যেটা বলবেন, আমার এই ধানটা করে 6,000 টাকা পেতাম, 6,000 টাকা ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে দেবে। তাহলে 6,000 টাকা 2% আপনাকে ইন্টারেস্ট দিতে হবে, এই প্রিমিয়াম দিতে হবে। তা 6,000 টাকা 2% মানে কত? 120 টাকা। তো এই সামান্য টাকা প্রিমিয়াম দিয়ে আপনি তো ফসলটাকে ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসছেন। হঠাৎ করে অতিবৃষ্টি হয়ে গেল, সব ধানটা ডুবে গেল, কিংবা আমাদের এবছর এল নিনোর সম্ভাবনা রয়েছে, তো এল নিনোতে দেখা গেল যে মাঝ বর্ষাকালে অর্থাৎ ভাদ্র মাসে গিয়ে বৃষ্টিই হচ্ছে না, তো তখন ধানের থোড় বেরোনোর সময় ভাদ্র আশ্বিন মাসে, সেই সময়তে যদি বৃষ্টি না হয় তো ধান হবেই না, প্রোডাকশনই হবে না। তো এইরকম যে কোনো ক্ষেত্রে কিন্তু এই ফসল বীমা যোজনা যদি থাকে, তাহলে সেই কৃষক বেঁচে গেলেন।
0: এবং এটা বোধহয় শুধুমাত্র আমাদের সচেতন কৃষক তো রয়েছে, তারা তো করেনি, প্রত্যেক কৃষকেরই বোধহয় করে রাখা দরকার,
1: প্রত্যেক কৃষকের এটা করা দরকার, ফসল বীমা যোজনা যেটা, এটা ভীষণভাবে কার্যকরী।
0: পিএম কিষাণ সম্মান নিধি যোজনা ধরুন কোনো কৃষক করেছেন এবং তিনি হয়তো কোনো একটা কারণে এখন চাকরি টাকরি পেয়ে গেছেন, তিনি আর হয়তো টাকাটা হয়তো বলছি সেটা সম্ভাবনা খুবই কম, হয়তো তিনি আর পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা নিতে চাইছেন না, সেক্ষেত্রে কি তিনি সারেন্ডার করতে পারবেন?
1: সারেন্ডার করতে পারবেন। এখানে গভর্নমেন্ট সার্ভিস যদি হয়, গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে কিন্তু পিএম কিষাণ পাবেন না। যখনই তিনি পিএম একটা সরকারি চাকরি পেয়ে গেলেন, তো সেক্ষেত্রে সেটাকে তার যে ব্লকের আন্ডারে তিনি পড়ছেন সেখানে ব্লক কৃষি দপ্তরে জমা করবেন যে আমি সরকারি চাকরি পেয়ে গেছি। কেননা পরবর্তীতে যদি কখনো ধরা পড়ে যে তিনি চাকরিও করছেন আবার পিএম কিষাণ সম্মান নিধির পয়সাও নিচ্ছেন, তাহলে সেটা তার চাকরি ক্ষেত্রে অসুবিধা হতে পারে, সেই জন্য সেটা জানিয়ে সেখান থেকে বেরিয়ে আসা ভালো।
0: আচ্ছা,
1: তিনটে সেগমেন্টের চাকরি করলেও কিন্তু তারা পিএম কিষাণ পেতে পারে।
0: কি
1: আপনার মাল্টিটাস্কিং স্টাফ যারা রয়েছে বা গ্রুপ ডি বা গ্রুপ ফোর যাকে আমরা বলি,
0: আচ্ছা,
1: এরা কিন্তু চাকরি করলেও মানে স্টেট গভর্নমেন্ট
0: সার্ভিস
1: কিন্তু তারা পিএম কিষাণ পেতে পারে।
0: আচ্ছা,
1: এইটা
0: এটা তাহলে তো অনেকেই জানেন না, এই যে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হলেও তিনি পিএম কিষাণের আওতায় আসতে পারে।
1: যদি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হন, তা সত্ত্বেও যদি এমটিএস বা গ্রুপ ডি যদি হন, তাহলেও তারা পিএম কিষাণের আওতায় আসবেন। এবং আমাদের দেশে প্রচুর আছে এরকম, যাদের প্রত্যেকের হয়তো চাষবাস আছে, তারা চাকরি পেয়ে গেছেন, হয়তো খুবই লোয়ার পোস্টে চাকরি করছেন কিন্তু চাষবাসও করছেন, তো তাদের ক্ষেত্রেও কিন্তু পিএম কিষাণের সুবিধাটা রয়েছে।
0: বাহ, এটা একটা খুব আশার আলো আর কি। হয়তো অনেক তিনি হয়তো গ্রুপ ডি স্টাফ এবং তিনি ভাবছেন যে আমি চাকরি করি তাহলে এই সুবিধা হয়তো পাবো না,
1: হয়তো সেটা ভেবে তিনি যাচ্ছেনই না,
0: তিনি যাচ্ছেনই না, ঠিক,
1: অ্যাপ্লাই করছেন না, কিন্তু তারা অ্যাপ্লাই করলে তারা পাবেন, তারা এলিজিবল।
0: এটা খুব ভালো কথা বললেন এবং আমাদের কৃষক বন্ধুরা এটা থেকে অনেকটাই উপকৃত হবেন। পরিষ্কার হলো যে আপনি সার্ভিস হোল্ডার হলেও কিন্তু আপনি চাইলে পিএম কিষাণের আওতায় আসতে পারেন যদি সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করেন বা আপনার জমি থাকে। বেশ, আরেকটা, যেমন তিনি সারেন্ডারের কথা বললাম, আবার হয়তো ধরুন কোনো কৃষক বন্ধু দেখতে গেছেন পোর্টালে তার স্ট্যাটাস কী রয়েছে না রয়েছে এবং ভুলবশত তিনি হয়তো সারেন্ডার করে ফেলেছেন, সেখান থেকে কি কোনোভাবে রিবুক করা যেতে পারে বা তিনি পুনরায় আবার এই আওতায়?
1: এইটা নিয়ে একটু কন্ট্রোভার্সি রয়েছে। আমরাও কিছুদিন আগে একটা এরকম পেয়েছিলাম, আমাদের ব্লক কৃষি আধিকারিকদের সাথে কথা হচ্ছিল, এই একবার ভুলবশত সারেন্ডার করে দিলে তারপরে রিবুক করা যায় কি না এটা খুব ক্লিয়ার নয় কোনো লেভেলেই, তো সেটা না করাই ভালো।
0: এই ব্যাপারটাও একটু মানে আমি জানতে চাইলাম যে কেন হয়তো তিনি
1: না, এগুলোই কিন্তু খুব প্রয়োজনীয় প্রশ্ন, কেননা পিএম কিষাণ সম্মান নিধি করতে গিয়ে অনেকেই কিন্তু এই সমস্ত জায়গাগুলো ভেবে আটকে যায়,
0: হয়তো কৌতূহলবশত তিনি দেখলেন যে এটা কী আছে, অপশনটা কী বা আমার স্ট্যাটাস কী রয়েছে, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আমার অ্যাকাউন্টে কী রয়েছে, সেটা দেখতে গিয়েই কোনো কারণে ক্লিক করে।
1: আমরা সবসময়তেই সাজেস্ট করবো যে যে ব্লকের আন্ডারে তিনি পড়ছেন সেখানে রেসপেক্টিভ ব্লক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার অফিসে যে পিএম কিষাণ বা কৃষক বন্ধুর যে লোকগুলো দেখাশুনো করে এই স্কিমটাকে, তাদের মাধ্যমেই সমস্ত কাজগুলো করান, তাতে কিন্তু আপনি অনেক সেফলি ব্যাপারটা করবেন। কেননা আমাদের ব্লক লেভেল এগ্রিকালচার অফিসার যারা রয়েছেন তারা এই পিএম কিষাণ সম্মান নিধি দেওয়ার জন্যে এবং কৃষক বন্ধু দেওয়ার জন্যে ভীষণভাবে উদগ্রীব হয়ে বসে থাকেন, মানে তারা হয়তো প্রচুর কাজের প্রেশার থাকে কিন্তু তারা অবহেলা করেন না এই কাজটাতে।
0: আচ্ছা,
1: সেই জন্যে তাদের সঙ্গে যোগাযোগ করে এটা করতে পারলে আপনি একদম নিশ্চিত থাকতে পারেন যে আপনি যদি যোগ্য হন তাহলে অবশ্যই পাবেন।
0: একদম। এবারে এই যে পিএম কিষাণ সম্মান নিধির কথা বললেন, এছাড়া আপনি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে শস্য বীমা যোজনা, এছাড়াও কি আমাদের কৃষক বন্ধুদের কৃষি খাতে সুযোগ সুবিধা পেতে পারেন এরকম গভর্নমেন্টের কিছু স্কিম?
1: কৃষির উন্নতির জন্যে অনেকগুলো স্কিম রয়েছে। একটা আছে AIF, এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড।
0: আচ্ছা,
1: যে কোনো FPO FPC আপনারা জানেন, এখন প্রচুর FPO FPC তৈরি হয়েছে, মানে ফার্মার প্রডিউসার কোম্পানি। এই ফার্মার প্রডিউসার কোম্পানির মাধ্যমে এই AIF ফান্ডে প্রচুর কৃষি যন্ত্রপাতি নেওয়া যায়, এটাতে কিন্তু অনেক সাবসিডি আছে।
0: এটা মূলত কি কৃষি যন্ত্রপাতি?
1: কৃষি যন্ত্রপাতির জন্য।
0: আচ্ছা,
1: একটা রয়েছে নমো ড্রোন দিদি, এই স্কিমটা চালু হয়েছে যে মহিলা SHGদেরকে ড্রোনের সুবিধা দেওয়ার জন্যে, যে স্প্রে ড্রোন, সেই স্প্রে ড্রোন তারা কিনতে পারবেন, তারা ট্রেনিং নিতে পারবেন এবং কাস্টম হায়ারিং বেসিসে চালাতে পারবেন, সেটা করা যেতে পারে। এছাড়া বেশ কিছু ছোট কৃষি যন্ত্রপাতি যেগুলো অনেকটা সাবসিডি দিয়ে এগ্রিকালচার দপ্তরের যে কৃষি আধিকারিক রয়েছেন তাদের মাধ্যমে দেওয়া হয়। এছাড়া শুধুমাত্র চাষের জন্য অনেকগুলো স্কিম আছে, যেমন এই মুহূর্তে তৈলবীজের জন্য ন্যাশনাল মিশন অন এডেবল অয়েল আছে, তাতে যদি কোনো কৃষক আগ্রহী হন যে আমি আগামী রবি মরশুমে তৈলবীজ চাষ করব, তিনি ফ্রি অফ কস্ট বীজ সার পেস্টিসাইড এগুলো পাবেন, তার জন্য নিকটবর্তী এডিও অফিসে যোগাযোগ করতে হবে। যদি কেউ মনে করেন যে আমি ডালশস্য চাষ করব, তো সেক্ষেত্রেও আত্মনির্ভর পালস মিশন বলে একটা মিশন চলছে, সেখানে করতে পারেন। যদি কেউ মনে করেন যে তুলো চাষ করব পশ্চিমবঙ্গের মাটিতে, তাহলে তিনটে জেলাতে এই মুহূর্তে স্কিম আছে। দক্ষিণ চব্বিশ পরগনাতে তো আমরা নিমপিট কেবিকের মাধ্যমে অনেকদিন ধরেই করছি, এছাড়া এবছরে পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদও যোগ হয়েছে, আগামী দিনে আরও কয়েকটা ব্লক যুক্ত হবে। কাপাস ক্রান্তি মিশন বলে নতুন মিশন এসছে। তো এই এই মিশনের সুবিধাটা হলো এখানে বীজ সার পেস্টিসাইড সমস্ত দেওয়া হবে, এমনকি বাইব্যাকেরও সুবিধা নিয়ে আসার চেষ্টা হচ্ছে, যে যে তুলোটা তৈরি হলো কাপাস যেটা, সেই তুলোটা যাতে ন্যায্য দামে সরকার নির্ধারিত যে MSP রয়েছে সেই MSP যেন কৃষকরা কিনে মানে আমরা বিক্রি করতে পারেন গভর্নমেন্টের কাছে।
0: আচ্ছা,
1: সেই রকমের এই যে তিনটে স্কিম বললাম সবই কিন্তু রবি ফসলের উপরে। আমরা যদি খারিফের কথা বলি, ধানের কথা বলি, ধানের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো বিশেষ স্কিম নেই। পাটের ক্ষেত্রে কিছু রয়েছে, পাটের ক্ষেত্রে গভর্নমেন্টের MSP সাপোর্ট আছে এবং পাটের উপরে গভর্নমেন্ট অনেকগুলো জিনিস নিয়ে ভাবছেনও এখন, যেটা আগামী বছর থেকে হয়তো আমরা দেখতে পাবো চোখে। গত দুদিন এখানে কৃষিমন্ত্রী এসেছিলেন, ক্রাইজাপে একটা বিরাট সময় ধরে তিনি আলোচনা করেছেন। মৎস্য সম্পদ যোজনা বলে যে নতুন স্কিমটা PM-এর চলছে, সেটা নিয়েও অনেক আলোচনা হয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী, তারপরে ICAR-এর DG ডিরেক্টর জেনারেল, ওনারা পশ্চিমবঙ্গে থেকে দুদিন ধরে একটা রিগোরাস ওয়ার্কশপ করেছেন, এগ্রিকালচারের রোডম্যাপ তৈরি করেছেন যে আমাদের পশ্চিমবঙ্গের কৃষিকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব একটা অন্য মাত্রায়, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে কাজ হচ্ছে। সেই কাজের রিফ্লেকশনও কিন্তু আমরা আগামী 6 মাসের ভিতরেই দেখতে পাবো।
0: তার মানে শুধুমাত্র যে আমাদের স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট উভয়ই ভাবছে কৃষকের জন্য এবং কৃষির জন্য, শুধুমাত্র তো সরকার ভাবলে হবে না, যারা কৃষক রয়েছেন তাদেরকেও সচেতন হওয়া দরকার।
1: তাদেরকে সচেতন হতে হবে, তাদেরকে একটু নিকটবর্তী এডিএ অফিস, কৃষি বিজ্ঞান কেন্দ্র কিংবা ন্যূনতম রেডিওতে প্রোগ্রামগুলো শোনা, সেখানে কিন্তু অনেক স্কিম নিয়ে আলোচনা করা হয়,
0: যেমন আজকের আমাদের চলছে গুরুত্বপূর্ণ আলোচনা।
1: তো কিংবা পরামর্শ দান হয়, সেগুলো একটু ফলো করতে হবে তাদেরকেও একটু, মানে কিংবা এই যে বললাম কিষাণ সারথি অ্যাপটা ইনস্টল করে যে যে এলাকায় আছেন সেখানকার কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাথে অ্যাটাচড হয়ে যান, সেখানে তাহলে একটা রেগুলার এই স্কিমগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন কখন কোথায় কী ফেসিলিটি আসছে।
0: ঠিক, ডক্টর মণ্ডল, আমাদের সময় একেবারেই শেষ। আমরা আজকের আলোচনা করছিলাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কী এবং কেন, এবং শুধুমাত্র আপনি শুরুতেই যেমন বলেছেন যে এটা শুধুমাত্র টাকা পাওয়ার একটা প্রকল্প নয়, কৃষক বন্ধুরা অর্থাৎ যারা আমাদের অন্নদাতা, দেশের অন্নদাতা যারা, তাদেরকে একটা সম্মান জানানোর একটা সাম্মানিক প্রদান, সে কারণেই এই প্রকল্প শুরু। তাই আপনারা সঠিকভাবে জানুন, যারা জানে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি এই আওতায় নিজেকে নথিভুক্ত করুন এবং সুবিধা ভোগ করুন। আজকের আমাদের ঘড়ির কাঁটা চোখ রাঙাচ্ছে, থামতেই হচ্ছে। আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দরভাবে বিস্তারিতভাবে আমাদের PM কিষাণ সম্মান নিধি এবং সেই সঙ্গে আনুষঙ্গিক যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলো বুঝিয়ে বলার জন্য। আজকের মতো আপনাকে নমস্কার জানাই।
1: নমস্কার।
0: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?

আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। ফ্রান্স ও স্পেনের সীমানা দিয়ে বয়ে চলে বিদ্যাসোয়া নদী। সেই নদীর বুকে জেগে রয়েছে এক টুকরো ভূখণ্ড। আপাতদৃষ্টিতে এটিকে অতি সাধারণ এক দ্বীপ বলে ভ্রম হতে পারে। 350 বছরেরও বেশি সময় ধরে এক অদ্ভুত কূটনৈতিক ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই ফিজেন্ট আইল্যান্ড। বছরের 6 মাস এই দ্বীপের মালিকানা থাকে স্পেনের হাতে, আর বাকি 6 মাস থাকে ফ্রান্সের। পৃথিবীর বুকে এমন আশ্চর্য সীমান্ত ভাগাভাগি নজির আর নেই। এই অদ্ভুত নিয়মের সূচনা হয়েছিল 1659 সালে। দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটাতে ফ্রান্স ও স্পেন পিয়েরেনিস চুক্তিতে স্বাক্ষর করে। আলোচনার জন্য বেছে নেওয়া হয়েছিল বিদাসোয়া নদীর এই নিরপেক্ষ দ্বীপটিকে। এখানেই ফরাসি সম্রাট চতুর্দশ লুয়ের সঙ্গে স্পেনের রাজকুমারী মারিয়া থেরেজার রাজকীয় বিয়ের বন্দোবস্ত হয়। উদ্দেশ্য ছিল একটাই, দুই দেশের মধ্যে শান্তির বার্তা সুপ্রতিষ্ঠিত করা। কিন্তু চুক্তির শেষে দ্বীপের মালিকানা কার হবে তা নিয়ে তৈরি হয় জটিলতা। কোনো দেশই এই ভূখণ্ডের দাবি ছাড়তে রাজি ছিল না। শেষমেশ এক অভিনব সমঝোতায় পৌঁছয় দুপক্ষ। ঠিক হয় বছরের প্রতি 6 মাস অন্তর এই দ্বীপের সার্বভৌমত্ব আবর্তিত হবে দুই দেশের মধ্যে। 3.5 শতাব্দী পেরিয়ে আজও সেই নিয়ম চলেছে চুক্তি মতোই। সূর্যাস্তের পরে স্বাভাবিক নিয়মেই আধার নেমে আসে, কিন্তু এবার সেই আধার নামা ঠেকাতে মহাকাশে প্রকাণ্ড আয়না বসানোই অনুমতি দিয়েছে আমেরিকা সরকার। পৃথিবীতে অতিরিক্ত সূর্যালোকের চাহিদা পূরণ করতে এবং সৌরশক্তির যোগান বাড়াতেই নাকি এমন সিদ্ধান্ত। পরীক্ষামূলকভাবে প্রথমে একটি প্রকাণ্ড আয়না বসানো হবে, পরবর্তীকালে 50,000 আয়না বসানোর পরিকল্পনা রয়েছে। সেই মতো একটি স্টার্ট আপ সংস্থাকে মহাকাশে আয়না বসানোর অনুমতিও দিয়েছে আমেরিকা সরকার। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মহাকাশে প্রকাণ্ড একটি আয়না পাঠাবে তারা। চলতি বছরের শেষ দিকেই এই কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে। 60 ফুটের আয়নাটি সৌরশক্তি নির্ভর কৃষিকার্য থেকে উদ্ধার কার্য চালাতে, এমনকি রাস্তা আলোকিত রাখতে সূর্যালোকের যোগান দেবে। কিন্তু ভিন্ন মত পোষণ করছেন বিজ্ঞানীদের একাংশ। তাদের মতো এই আয়না থেকে প্রতিফলিত আলো ভয়ঙ্কর বিপদ রেখে আনতে পারে। বিমান চালকরা বিভ্রান্ত হতে পারেন আকাশে। পৃথিবী থেকে মহাকাশ নিয়ে যে সমস্ত গবেষণা চলে তাতেও বিঘ্ন ঘটতে পারে। এমনকি সার্কেডিয়ান রিদম অর্থাৎ মানব শরীরের অভ্যন্তরীণ জৈবিক ঘড়ির ওপরেও প্রভাব পড়তে পারে। আকারে সাধারণ হরিণের মতোই নিরীহ শান্ত সাধারণ মানুষের নজর এড়িয়ে চলতে ভালোবাসে এরা, কিন্তু হঠাৎ মুখোমুখি হয়ে গেলে রীতিমতো ভিড়মি খেতে হবে। কিন্তু কেন? কারণ হরিণটির মুখের দুই পাশ থেকে বেরিয়ে এসেছে ধারালো দাঁত, অল্প বেঁকে ঝুলছে মুখের দুপাশে। আচমকা এমন প্রাণীর সঙ্গে সামনাসামনি দেখা হলে ঘাবড়ে যাবেন যে কেউ। আর তাই তো লোকমুখে হরিণটি তকমা পেয়েছে ভ্যাম্পায়ার ডিয়ারের। অথচ খয়েরি ধূসর রঙাই হরিণের সঙ্গে রক্তচোষা বাদুড়ের কোনো সম্পর্কই নেই, বরং নিতান্তই মুখ চোরায় ভ্যাম্পায়ার ডিয়ার। আদতে তা কস্তুরি হরিণের এক প্রজাতি বিশেষ, যা হিমালয়ান মাস্ক ডিয়ার নামে পরিচিত। অত্যন্ত বিরল এই হরিণ। বাসস্থানের অভাব তো রয়েছে, রয়েছে চোরা শিকারির ভয়। এই হরিণের নাভিমূল থেকে নানা ধরনের সুগন্ধিযুক্ত প্রসাধনী তৈরি হয়, তাই নির্বিচারে হত্যা হতে হয় চোরা শিকারীদের হাতে। গত 70 বছর ধরে রাজ্যের জঙ্গলগুলিতে দেখা মেলেনি ভ্যাম্পায়ার।

0: এটিআরের। শেষবার পশ্চিমবঙ্গে তার উপস্থিতি নথিভুক্ত করা গিয়েছিল 1955 সালের কাছাকাছি। সম্প্রতি কালিম্পংয়ের ন্যাওরা ভ্যালি জাতীয় উদ্যানে বসানো ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে ভ্যাম্পায়ার ডিয়ারের ছবি। এছাড়াও অরুণাচল, হিমাচল, জম্মু কাশ্মীর, সিকিম, উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় দেখা যায় এই জাতের হরিণগুলি। ক্লাসের ফাঁকে কাগজ দিয়ে ছোট ছোট উড়োজাহাজ আমরা কম বেশি সবাই বানিয়েছি। কাগজের প্লেন বা উড়োজাহাজ বানিয়ে একে অপরের দিকে ছুড়ে মারা ছাত্রজীবনের খুব চেনা দৃশ্য। এবার সে খেলা খেলতে গিয়ে রেকর্ড বইতে নাম তুলে ফেলেছেন ইতালির পিসা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সবাই মিলে তারা তৈরি করে ফেলেছেন বিশ্বের সর্ববৃহৎ কাগজের উড়োজাহাজ। বিশালাকায় এই কাগজের উড়োজাহাজের ডানার দৈর্ঘ্য 65.75 ফুট এবং লম্বায় এটি 23 ফুট। ইতালির বোলোনিয়ায় বোয়িং বিমানের মতো দেখতে এই কাগজের তৈরি দানবটিকে আকাশে উড়ানো হয়েছে। বিশাল এই উড়োজাহাজ বাতাসে ভেসে প্রায় 193.5 ফুট দূরত্ব অতিক্রম করেছে। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।
1: এখন সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়িতে সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। গুজরাটের আহমেদাবাদে বাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন নিহত হয়েছেন, আহত 10। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। শ্রেষ্ঠ কাহিনী চিত্রের পুরস্কার পাবে আর্টিকেল 370। শ্রেষ্ঠ অভিনেতা কার্তিক আরিয়ান ও মাম্মটি, শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ইয়ামি গৌতম। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি মহাকাশযান বিক্রম-1 সতীশ ধাওয়ান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপিত হয়েছে। রাশিয়ার উপর ইউক্রেনের গতরাতে ড্রোন হামলায় 8 জন নিহত হয়েছেন, আহত 60। জাপান ব্যাডমিন্টন ওপেনের মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন পিভি সিন্ধু। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়িতে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। আজ সকালে বিএসএফের 2টি ক্যাম্প পরিদর্শনের পর তিনি শিলিগুড়ির জুমাগছে প্রহরী সম্মেলনে অংশ নেন। বিএসএফ ক্যাম্পে শ্রী শাহ বৃক্ষরোপণের পাশাপাশি জওয়ানদের সঙ্গে চা চক্রে যোগ দেন। এরপর উত্তরকন্যা একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরবঙ্গের পুলিশের আধিকারিকরা। বিএসএফের শীর্ষ আধিকারিক এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ে এখানে আলোচনা হয়েছে। তিনি আগামীকাল কলকাতায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকেও যোগ দেবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভার্চুয়ালি রামনগর দেরাদুন এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন। এর ফলে রামনগর ও দেরাদুনের মধ্যে প্রথমবারের মতো সরাসরি কোনো এক্সপ্রেস ট্রেন পরিষেবা শুরু হল। উত্তরাখণ্ডের কুমায়ুন ও গাড়োয়াল অঞ্চলের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে। দুই শহরের মধ্যে প্রথম সরাসরি এক্সপ্রেস ট্রেনের ফলে রাজ্যের মানুষ দ্রুত, সুবিধাজনক ও নির্ভরযোগ্য রেল পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে। শ্রী বৈষ্ণব জানান, হরিদ্বারের ওপর চাপ কমাতে ঋষিকেশ রেল স্টেশনটিকে একটি ফিডার স্টেশন হিসেবে গড়ে তোলা হবে। উত্তরাখণ্ডের রেল স্টেশনগুলির পুনর্নির্মাণ ও উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
3: কুমাউ আর গড়ওয়াল উত্তরাখণ্ডকে দো বহুত হি মজবুত পোলস হ্যায়। ইন দোনো পিলার্স কো জোড়নে ওয়ালি ইয়ে আজকি গাড়ি হ্যায় জো কুমাউ আর গড়ওয়াল কো জোড়েগি। ये एक नया सेतु बनेगी कुमाऊं और गढ़वाल के बीच में। हफ्ते में 2 दिन ये गाड़ी स्टार्ट हो पा रही है। जैसे जैसे यहाँ पे कैपेसिटी बढ़ती है हरिद्वार में और मुरादाबाद में, इस गाड़ी को आगे कंप्लीट रेगुलर करने की। फिर अपना ऋषिकेश कर्णप्रयाग का काम तो बहुत तेजी से चल रहा है और ये देश के लिए और उत्तराखंड के लिए विशेषकर बहुत बड़ी एक उपलब्धि होगा।
2: কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডাক্তার জিতেন্দ্র সিং বলেছেন, অভিযোগ নিষ্পত্তির সময় শুধু সেটি সুরাহার মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং এর মাধ্যমে পেনশনভোগীদের চিন্তা দূর করা ও প্রত্যাশা পূরণের উপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। পেনশন সংক্রান্ত বিরোধগুলির প্রশাসনিকভাবেই সমাধান করা উচিত, যাতে তাদের আদালতের দ্বারস্থ হতে না হয়। নতুন দিল্লিতে পেনশন সংক্রান্ত আইনি বিরোধ বিষয়ক দ্বিতীয় জাতীয় কর্মশালায় ভাষণ দেওয়ার সময় তিনি জানান, পেনশন ও পেনশন প্রাপক কল্যাণ বিভাগ নাগরিকদের সুবিধার্থে বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। স্বচ্ছতা ও কর্মদক্ষতা বৃদ্ধির জন্য অনলাইন ব্যবস্থার মাধ্যমে পেনশন পরিষেবাকে ডিজিটালাইজ করা হয়েছে। গুজরাটের আমেদাবাদের রামল গত্রাদ রোডের একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন নিহত এবং 10 জন আহত হয়েছেন। খবর পেয়ে র্যাপিড অ্যাকশন ফোর্সের কর্মীরা দ্রুত ঘটনা

0: ঘটনাস্থলে পৌঁছান। তারা 5টি মৃতদেহ উদ্ধার করেন এবং কারখানায় আটকে পড়া আহত শ্রমিকদের নিরাপদে বের করে আনেন। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালগুলিতে তাদের ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে আগুন পুরোপুরি নিভিয়ে তাপমাত্রা কমানোর কাজ চলছে। অন্ধ্রপ্রদেশের পোলাভরম জেলার গাল্লাগুড়েম গ্রাম সংলগ্ন গোদাবরী নদীতে মাছ ধরার সময় প্রবল স্রোতে ভেসে গিয়ে 5 মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। পুলিশ স্থানীয় উদ্ধারকারী দলের সঙ্গে গ্রামবাসীরা তল্লাশি অভিযান চালিয়ে প্রত্যেকটি মৃতদেহ উদ্ধার করেছে। ন্যাশনাল হেলথ অথরিটি NHA আজ নতুন দিল্লিতে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের ওপর আয়োজিত দুদিন ধরে জাতীয় স্তরে পর্যালোচনা সভা শেষ হয়েছে। এই দুই প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা, বাস্তবায়ন, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সবথেকে ভালো কর্মপদ্ধতি খুঁজে বের করা এবং স্বাস্থ্য পরিষেবা সংস্কারের পরবর্তী পর্যায়ের পরিকল্পনার জন্য এই সভার আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব পুণ্যসলিল শ্রীবাস্তব জানান, এই দুই প্রকল্প বাস্তবায়নের প্রধান সূচকগুলির ভিত্তিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কর্মদক্ষতাকে স্বীকৃতি জানিয়ে 15টি পুরস্কার দেওয়া হয়েছে। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজ ঘোষণা করা হয়েছে। আর্টিকেল 370 শ্রেষ্ঠ কাহিনী চিত্রের পুরস্কার পেয়েছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন মাম্মুটি এবং কার্তিক আরিয়ান। আর্টিকেল 370-তে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন ইয়ামি গৌতম। সেরা পরিচালকের সম্মান পেয়েছেন রাজকুমার প্রিয়াস্বামী। সেরা বাংলা কাহিনী চিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্তের পরিচালিত চালচিত্র এখন। শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচকের পুরস্কার দেওয়া হবে সঞ্জীব শ্রীবাস্তবকে। সিনেমার ওপর সেরা লেখার জন্য পুরস্কার দেওয়া হবে কে প্রদীপ কুমার শেট্টিকে তার রচিত কন্নড়ওয়াত এর জন্য। অকাহিনী চলচ্চিত্র বিভাগে শিবপাল সিং কাং সেরা সঙ্গীত পরিচালনার পুরস্কার পাবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি মহাকাশযান বিক্রম-1 সতীশ ধাওয়ান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপিত হয়েছে। মহাকাশযানটি হায়দ্রাবাদের বেসরকারি মহাকাশ সংস্থা স্কাইরুট এরোস্পেস তৈরি করেছে। উল্লেখ্য, ভারতের মহাকাশ গবেষণার জনক বিক্রম সারাভাইয়ের স্মরণে বিক্রম-1 উৎক্ষেপিত হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যে টেলিফোনে অভিনন্দন জানান। এই মিশনকে ভারতের মহাকাশ অভিযানের এক ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করে তিনি বলেন, 4 পর্যায়ের এই রকেট দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তির প্রতিফলন।
1: সবচেয়ে পহলে তো আপকো বহুত বহুত বধাই। দু কাম কিয়ে এক তো আসমান মে নয়ে পৌধে গাড় দিয়ে হ্যায় আর দূসরা জমিন মে ভি উস রুটস কো আপনে মজবুতি দি হ্যায় জো দেশ কে নওজওয়ানো কো আগে আনে কি প্রেরণা দেগি।
0: সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাওয়া হবে। সোমবার থেকে শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। রাশিয়ার ওপর ইউক্রেনের গত রাতে ড্রোন হামলায় 8 জন নিহত এবং 60 জনেরও বেশি আহত হয়েছেন। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, একটি বড় অনলাইন খুচরো বিক্রেতা প্রতিষ্ঠানের 2টি বড় গুদাম ইউক্রেনের ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত। তাম্ভভ অঞ্চলের গভর্নর ইভজেনি পারভিশভ জানিয়েছেন, কোটেভস্কে রাতের শিফটে কর্মরত 7 শ্রমিক নিহত ও 25 জন আহত হয়েছেন। অন্যদিকে মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিয়ভ জানিয়েছেন, ইলেকট্রোস্টালে 1 জন নিহত এবং 36 জন আহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলাদিমির জেলেনস্কির সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, এই হামলাগুলি 2টি গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনের সংস্থাকে লক্ষ্য করে চালানো হয়েছে। ওই 2 সংস্থা ড্রোন উৎপাদন ও নেভিগেশনের সরঞ্জামের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এ ধরনের যন্ত্রাংশ সরবরাহ করত। তিনি আরও জানান, একটি তেল সংস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থাপনা 19টি জায়গায় ইউক্রেনের 379টি ড্রোন প্রতিহত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অশান্তির জেরে আজ কুয়েতে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর ফলে কুয়েতের আকাশসীমা বন্ধ করে সমস্ত বিমান চলাচল স্থগিত করা হয়েছে। টোকিওতে অনুষ্ঠিত জাপান ব্যাডমিন্টন ওপেনের মহিলাদের একক বিভাগের ফাইনালে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু খেলার যোগ্যতা অর্জন করেছেন। সেমিফাইনালে তার প্রতিপক্ষ বিশ্বের চার নম্বর খেলোয়াড় চীনের চেন ইউফেই ম্যাচের দ্বিতীয় সেটে সরে দাঁড়ানোয় সিন্ধু ফাইনালে ওঠেন। প্রথম সেটে সিন্ধু 21-19 ব্যবধানে জয়লাভ করেন এবং দ্বিতীয় সেটেও 15-10 ব্যবধানে এগিয়েছিলেন তিনি। ঠিক সেই সময়ে তার চীনা প্রতিদ্বন্দ্বী ম্যাচ থেকে সরে দাঁড়ান। শিরোপা জয়ের লক্ষ্যে সিন্ধু আগামীকাল ফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন।

0: ফিফা বিশ্বকাপের আজ রাতে মায়ামি স্টেডিয়ামে তৃতীয় স্থানে কে থাকবে সেটি নির্ধারণে মুখোমুখি হবে ইউরোপের দুই দল ফ্রান্স ও ইংল্যান্ড। ভারতীয় সময় রাত 2:30 ম্যাচটি শুরু হবে। স্পেনের কাছে সেমিফাইনালে পরাজয়ের পর ফ্রান্সের এবং আর্জেন্টিনা হারিয়ে দেওয়ায় ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযানের সমাপ্তি ঘটে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়িতে সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। গুজরাটের আহমেদাবাদে বাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন নিহত হয়েছেন, আহত 10। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে জানিয়ে দিই। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই আজ রাত 8 অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় অর্ক সর্দার। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা। রবীন্দ্রসঙ্গীত রাত 9 শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার। 9:15 ভজন শুনবেন মধুজা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। মুখোমুখি 9:30 বিশিষ্ট দেহসৌষ্ঠব প্রদর্শক মলয় রায়ের সাক্ষাৎকার নিয়েছেন দেবর্ষী ঘোষ। রাত 10 অখিল ভারতীয় সঙ্গীত সভা, আকাশবাণী বারাণসী কেন্দ্রের নিবেদন। 11 কীর্তন শিল্পী পলাশ সরকার। 11:10 আধুনিক গান ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ রাত 8 ছায়াছবির গান। 8:15 কেহে কাসা, উপস্থাপনায় শাইস্তা নাজ। স্পটলাইট 9:16 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান রাত 11:10 থেকে। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলির সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সে সম্পর্কে।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11:00। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8 আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11:00।
3: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে না

0: খেয়াল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
1: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন। এখন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার রাজারহাটে দক্ষিণ নারায়ণপুরে বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত মোহাম্মদ শামীম গ্রেপ্তার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা মন্ত্রিসভার সদস্যদের নাম করে বাজার থেকে টাকা তোলার অভিযোগ পেলে রাজ্য সরকার কড়া পদক্ষেপ নেবে। বেআইনি নির্মাণের অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির একটি কার্যালয় প্রশাসন আজ ভেঙে দিয়েছে। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজ ঘোষিত হয়েছে। সেরা বাংলা কাহিনী চিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত সংবাদে। রাজ্য সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা ছিল বিশেষ নজরে। আজ সকালে বিএসএফ এর দুটি ক্যাম্প পরিদর্শনের পর তিনি শিলিগুড়ির জুমাগছে প্রহরী সম্মেলনে অংশ নেন। বিএসএফ ক্যাম্পে শ্রী শাহ বৃক্ষরোপণের পাশাপাশি জওয়ানদের সঙ্গে চা চক্রেও অংশ নিয়েছেন। এরপর উত্তরকন্যায় একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন শ্রী শাহ। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরবঙ্গের পুলিশ আধিকারিকরা। বৈঠকে যোগ দেন বিএসএফ এর শীর্ষ আধিকারিক এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও। শিলিগুড়ি থেকে আমাদের সংবাদদাতা শুভঙ্কর দাস জানাচ্ছেন,
3: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বিএসএফ এর যে কদমতলা হেডকোয়ার্টার রয়েছে সেখান থেকে তিনি সোজাসুজি চলে যান ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া জুমাগজ, সেখানে বিএসএফ এর 18 নম্বর ব্যাটেলিয়নে, এবং সেখানে তার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে কিন্তু বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেন অমিত শাহ, এবং সেখানে বিএসএফ এর তরফে এই ভারত বাংলাদেশ সীমান্তে কিভাবে নজরদারি চালানো হয় এবং কি ধরনের আধুনিক মানের কাঁটাতার ব্যবহার করা হচ্ছে, কি ধরনের সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে, সেই সমস্তটা কিন্তু দেখানো হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। এবং পাশাপাশি সেখানে বিএসএফ এর জওয়ানদের সঙ্গে একটি চা চক্রে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী, বেশ কিছু প্রকল্পের তিনি উদ্বোধন করেন। এরপরে তিনি কিন্তু দুপুর নাগাদ উত্তরকন্যায় চলে আসেন এবং সেখানে দফায় দফায় বৈঠক করেছেন। এই বৈঠকগুলির যে বিষয় ছিল তার মধ্যে যেমন রয়েছে এই উত্তরবঙ্গের যে সীমান্ত লাগোয়া এলাকার রাজ্যে সম্প্রতি পাশ হওয়া গুন্ডা দমন আইন, সেই আইন প্রয়োগ এবং যে জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন, সেই তিনটি বিষয় নিয়ে তিনি কিন্তু আলোচনা করেন। এবং এই আলোচনায় রাজ্যের যেমন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, পাশাপাশি বিভিন্ন জেলার যারা জেলা শাসকেরা রয়েছেন, পুলিশ সুপার রয়েছেন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং বিএসএফ এর আধিকারিক তারাও কিন্তু উপস্থিত ছিলেন। যেহেতু বাংলাদেশে সম্প্রতি চীন বিভিন্ন পরিকাঠামোগত কাজ করছে, ফলে সে কারণে এই চিকেন স্নেক এরিয়ায় আরো যাতে সুরক্ষা ব্যবস্থা আটোসাটো করা যায় এবং কিভাবে আরো নজরদারি বাড়ানো যায়, সেই সমস্ত বিষয় নিয়েই এদিন উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে বলেই জানা গিয়েছে।
2: কলকাতাতেও আগামীকাল একগুচ্ছ কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আগামীকাল সৌজন্য অতিথি নিবাসে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন তিনি। দক্ষিণবঙ্গের পুলিশের শীর্ষ আধিকারিক এবং বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দেবেন বলে সূত্রের খবর। এরপর জাতীয় গ্রন্থাগারে ওয়ার্ল্ড মিউজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। সন্ধ্যায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আমূলের কারখানা শিলান্যাস করবেন শ্রী শাহ। উত্তর চব্বিশ পরগনা রাজারহাটে দক্ষিণ নারায়ণপুরে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত মোহাম্মদ শামীমকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ কামারহাটি এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়। মোহাম্মদ শামীমই দক্ষিণ নারায়ণপুরে ওই বাড়িটি ভাড়া নিয়েছিল বলে জানা গেছে। ব্যাগে করে বোমা রেখে দিয়ে আসার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ধৃতকে আগামীকাল আদালতে তোলা হবে। এদিকে তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএও। ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছে তারা। আজ দুপুরে সিআইডি এবং রাজ্য পুলিশের এসটিএফ সেখানে তদন্তে যায়। ডাকা হয় বম্ব স্কোয়াডকেও। ঘটনাস্থল থেকে দুটি বোমা উদ্ধার হয়েছে বলে পুলিশের ডিসি জ্যোতির্ময় রায় জানিয়েছেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরদত মুখোপাধ্যায় আজ কলকাতার আরজিকর হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে যান। হাসপাতালের জরুরি বিভাগ, ট্রমা কেয়ার এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছেন তিনি। কথা বলেন রোগী এবং তাদের আত্মীয়দের সঙ্গে। হাসপাতালে দালাল চক্র রুখতে কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়েও আধিকারিকদের সতর্ক করে দিয়েছেন তিনি।
4: গেট থেকে হোস্টেল অবধি সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। এটা এত অপরিচ্ছন্নতায় আরজিকর হোস্টেল থেকে আরম্ভ করে এমার্জেন্সি, ট্রমা, গাইনি, শল্য চিকিৎসা, মেডিসিন, অন্তর্বিভাগ, বহির্বিভাগ সব পরিচ্ছন্নতা বড় ইস্যু। এখানে যারা পরিচ্ছন্নতার ভারপ্রাপ্ত আধিকারিকরা আছে তাদেরকে আমি সজাগ সচেতন করেছি। আমি মঙ্গলবার কি বুধবার ফেরত আসবো আরজিকরে। আমি দেখতে চাই কোনো রকম চোখে পড়ার মতো চেঞ্জ এলো কি না।
2: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা মন্ত্রিসভার সদস্যদের নাম করে বাজার থেকে টাকা তোলার অভিযোগ পেলে রাজ্য সরকার তা খতিয়ে দেখে দ্রুত আইন অনুযায়ী পদক্ষেপ নেবে। পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল আজ এক ভিডিও বার্তায় একথা জানিয়েছেন। তিনি বলেন সরকারের পরিচয় দিয়ে তোলাবাজি, কাটমানির অর্থ দাবি করা হলে জনসাধারণ অভিযুক্তের নাম পরিচয় সহ দ্রুত অভিযোগ জানাতে পারবেন।
5: আমার কাছেও এরকম কিছু কমপ্লেইন্টস আসছে যে আমার নাম করে বাজার থেকে টাকা তোলা হচ্ছে। এক্সট্রশন বলতে পারেন, কাটমানি বলতে পারেন, সিন্ডিকেট বলতে পারেন। আমার নাম করে যদি কেউ আপনাদের কাছে যায় এবং শুধু আমার নাম, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের যে কোনো মন্ত্রী এবং রাজ্যমন্ত্রীর নাম করে, প্রতিমন্ত্রীর নাম করে কেউ যদি যান, বলেন যে এনার নামে আমরা টাকা তুলছি, আমার নাম্বার তো আপনাদের কাছে সবার কাছেই আছে, এরকম অনেকের নাম্বারই আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের
2: উল্লেখ্য রাজ্যপাল ও লোকভবনের আধিকারিকদের পরিচয়ে ফোন করে প্রতারণার অভিযোগে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বেআইনি নির্মাণের অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের রামতলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির কার্যালয় ভাঙার কাজ চলেছে। প্রথমে বুলডোজার দিয়ে পাঁচতলা ওই ভবনের সামনের শেড ভাঙা হয়, এরপর ধীরে ধীরে বাকি অংশ ভাঙার কাজ চলছে। এরই মধ্যে এলাকাবাসীদের একাংশ ভবনের ভেতর ঢুকে পড়লে তাদের বের করে দেয় পুলিশ। এর আগে সংশ্লিষ্ট পক্ষকে এ ব্যাপারে নোটিশ পাঠানো হলেও শুনানিতে কেউ উপস্থিত না থাকায় প্রশাসনের এই পদক্ষেপ। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন সব বেআইনি নির্মাণের বিরুদ্ধে একইভাবে ব্যবস্থা নেওয়া হবে।
6: বেআইনি নির্মাণ মাথা উঁচু করে থাকা উচিত না তার মাথা নত হওয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন ক্ষমতায় ছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার যখন ছিল, তারা মনে করতো যে এই গোটা রাজ্যটা তাদের জমিদারির একটি অংশ এবং তারা যা ইচ্ছে তাই করতে পারে, বৈধ প্ল্যান ছাড়াও বিল্ডিং তৈরি করতে পারে, যাকে ইচ্ছে তাকে অ্যারেস্ট করাতে পারেন, যাকে ইচ্ছে তাকে জেলে ঢোকাতে পারেন, সেই জন্য রাজার মতো তারা থাকতেন। এখন তো আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তখন শাসকের আইন চলত, আইনের শাসনের ক্ষেত্রে এটা চলতে পারে না। বেআইনি জিনিস ভাঙা হয়েছে, সেটাই তো ঠিক।
2: এদিকে রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্র পাল বলেছেন অভিষেক ব্যানার্জি আইনের ঊর্ধ্বে নন, অন্য সব বেআইনি ভাড়ি ভাঙা হলে তার অফিস কেন বাদ পড়বে, সেই প্রশ্ন তুলেছেন পুরমন্ত্রী। দলত্যাগীরা ফিরে এলে দলের সমস্ত পদ ছেড়ে দিতে তিনি প্রস্তুত বলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি জানিয়েছেন। আজ কলকাতার সাংবাদিকদের কাছে অভিষেক বলেন যারা অন্য পদ বেছে নিয়েছেন তারা আসলে নিজেদের বাঁচাতেই পদক্ষেপ করছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় তার কার্যালয় ভাঙা হচ্ছে বলেও অভিষেক মন্তব্য করেছেন। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজ ঘোষণা করা হয়েছে। আর্টিকেল 370 সেরা কাহিনী চিত্রের পুরস্কার পেয়েছে। সেরা অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন মামুটি এবং কার্তিক আরিয়ান। আর্টিকেল 370 অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। সেরা পরিচালকের সম্মান পেয়েছেন রাজকুমার পেরিয়ার স্বামী। সেরা বাংলা কাহিনী চিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী দুদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি না হলেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ ফের বাড়বে। আজ দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার জন্য আগামীকাল পর্যন্ত লাল সতর্কতা জারি রয়েছে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে আজ ইস্ট বেঙ্গল 1-0 গোলে রেলওয়ে এফসিকে পরাজিত করেছে। খেলার 49 মিনিটে জেসিন টিকে গোল করেছেন।

0: এবারের লিগে ইস্টবেঙ্গল টানা তিনটি ম্যাচে জয় পেল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ উত্তরবঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার রাজারহাটে দক্ষিণ নারায়ণপুরে বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত মোহাম্মদ শামীম গ্রেপ্তার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা মন্ত্রিসভার সদস্যদের নাম করে বাজার থেকে টাকা তোলার অভিযোগ পেলে রাজ্য সরকার কড়া পদক্ষেপ নেবে। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন অনুরোধের আসর। প্রথম অনুরোধ এসেছে নার্সারি রোড আদর্শনগর বৈদ্যবাটি হুগলি থেকে। করবী নে, লালু নে ও দেবুলিনা নে শুনতে চেয়েছেন গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে এই গানটি।

এবারের গানটি শুনবেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। বজবজ বাওয়ালি থেকে গানটি শুনতে চেয়েছেন অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী এবং লীলা চক্রবর্তী।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর। পরবর্তী গানটি শুনতে চেয়েছেন বাস্তুনি কলকাতা থেকে শুভ্রা ভট্টাচার্য। এবারের গানটি আশা ভোসলের কণ্ঠে।

এবারের গানটি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন পাথর প্রতিমা সুন্দরবন থেকে বিপ্লব কুমার মাইতি এবং মৌমিতা মাইতি।

অনুরোধের আসরে এবারের গানটি শুনবেন শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন আলমবাজার বরানগর কলকাতা ৩৫ থেকে দিলীপ কুমার পাড়ুই।

অনুরোধের আসরে এবারের গানটি শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গানটি শুনতে চেয়েছেন সুভাষ চক্রবর্তী।

আজ অনুরোধের আসরের শেষ গানটি কিশোর কুমারের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন জুজুর শাহ পাঁচলা হাওড়া থেকে রবীন মান্না।

কিশোর কুমারের গাওয়া এই গানটি দিয়ে অনুরোধের আসর আজ এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে এক্সট্রা টাইম।
1: নমস্কার, স্পোর্টস এক্সট্রা টাইমে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্ঘ্য সর্দার। এক্সট্রা টাইম মানে এই সপ্তাহের গুরুত্বপূর্ণ খেলার খবর, তাই শুনে নেওয়া যাক এই সপ্তাহের বিশেষ বিশেষ খেলার খবরগুলো। বিশ্বকাপ ফুটবলের শেষ সপ্তাহ দেখে নিলাম আমরা, সামনে শুধুমাত্র বিশ্বকাপ ফুটবলের ফাইনাল অপেক্ষা করছে। কি কি ঘটলো এই সপ্তাহ জুড়ে বলবো আজকের এক্সট্রা টাইমে। প্রথমেই বলবো দ্বিতীয় সেমিফাইনালের কথা, যেখানে আবার অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার। 84 মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পর জোড়া গোল করলো আর্জেন্টিনা। দুটি গোলই এলো মেসির পাশ থেকে, পরপর দুবার ফাইনালে আর্জেন্টিনা। অন্যদিকে বিশ্বকাপের ফাইনালে ইয়ামেলের স্পেন, ফুয়েন্তার কৌশলে দাঁড়াতেই পারল না ফ্রান্স। এদিন প্রায় খুঁজেই পাওয়া গেল না এমবাপেকে। সপ্তাহের শুরুতে অর্থাৎ রবিবার আরও একটা বড় খেলার ফাইনাল ছিল। ফাইনাল ছিল উইম্বলডন ওপেনের, সেখানে টানা দ্বিতীয়বার জয় সিনারের। পিছিয়ে পড়েও জেরেফকে হারালেন বিশ্বের 1 নম্বর খেলোয়াড়। গ্র্যান্ড স্ল্যামে 100তম ম্যাচ জয় তাঁর। এবার ক্রিকেটের খবর, যেখানে শুভমানের নেতৃত্বে অবশেষে জয়ে ফিরল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজে প্রথম ম্যাচে জয় ভারতের। এরপর বৃহস্পতিবার এই সিরিজের দ্বিতীয় ম্যাচে সমতা ফেরায় ইংল্যান্ড। রুট অপরাজিত থাকেন 99 রানে। জলে যায় কোহলি শ্রেয়াসদের অর্ধশতরান, আর আবারও ব্যর্থ হন রোহিত শর্মা। হেডলাইন্স শেষ করব মন ভালো করে দেওয়া একটা ক্রিকেটের খবর দিয়ে। ইতিহাস হরমনপ্রীতদের, লর্ডসে মহিলাদের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে 270 রানে জয় ভারতের। এবার যাব বিস্তারিত খবরে। লামিন ইয়ামেলকে নয়, বিশ্বকাপটাকেই যেন লাথি মেরে দিলেন লুকাস ডিগনে। বক্সে উড়ে আসা বল ক্লিয়ার করতে গিয়ে অসাবধানবশত ইয়ামেলের পায়ে সরাসরি পা চালিয়ে দেন ডিগনে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ম্যাচের 20 মিনিটে এই ভুলের খেসারত দিতে হল দিদিয়ের দেশর দলকে। পারফরমেন্সের নিরিখে বিশ্বকাপের সেরা দুই দল মুখোমুখি হয়েছিল প্রথম সেমিফাইনালে। মাঠে ফুটবলারদের লড়াইয়ের পাশাপাশি আগ্রহ ছিল দুই কোচের কৌশলের টক্কর নিয়েও। তাতে দেশকে পেছনে ফেলে দিলেন লুই দেলা ফুয়েন্তে। আগ্রাসী মেজাজে শুরু করেছিল স্পেন। ম্যাচের 10 মিনিটেই বক্সের কাছে ফ্রিকিক পায় স্পেন। সে সুযোগ কাজে লাগাতে না পারলেও গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্পেনকে। 20 মিনিটের মাথায় ডিগনে ফাউল করে বসেন ইয়ামেলকে, পেনাল্টি পায় স্পেন। গোল করতে ভুল করেনি মিকেল ওয়ার্জেবল। চলতি মরশুমে দেশের হয়ে 14টি গোল হয়ে গেল তার। পিছিয়ে পড়লেও গুটিয়ে যায়নি ফ্রান্স। ধীরে ধীরে মাঝমাঠে দাপট বাড়াতে থাকে তারা। আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। দলগত কৌশল এবং ব্যক্তিগত দক্ষতার লড়াইয়ে তবু বারবার আটকে গিয়েছে ফ্রান্স। এমবাপেরা খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি প্রথমার্ধে। 30 মিনিটে উইলিয়াম সালিবা চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। পরিবর্তন হিসেবে দেশ নামান ম্যাক্সিন্স লাক্রোইসকে। বিশ্বকাপের আগের ম্যাচগুলোতে ফ্রান্সকে যতটা অপ্রতিরোধ্য দেখিয়েছিল, স্পেনের বিরুদ্ধে তেমন দেখালো না। কিছুটা অগোছালো মনে হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে চাপ বজায় রেখে গিয়েছে স্পেন। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে এমবাপেরা। স্পেনের রক্ষণে চাপ বাড়াতে শুরু করেন তারা। তবে বক্সের মধ্যে তাল কেটে গিয়েছে এমবাপেদের। কয়েকবার পরিস্থিতি সামলান সিমন। স্পেন এ সময় খেলছিল প্রতি আক্রমণাত্মক ফুটবল। 58 মিনিটে তেমনই একটি আক্রমণের ভুল করে বসে ফরাসি রক্ষণ। বক্সের একদম ফাঁকায় বল পেয়ে যান পেদ্রো, ডান পায়ের শটে পরাস্ত করেন মাইগোনানকে। 64 মিনিটে একটি প্রতি আক্রমণ থেকে গোল করেন ইয়ামেল, কিন্তু সামান্য অফসাইডের জন্য তার গোল বাতিল হয়। সময় যত গড়িয়েছে তত চাপ বেড়েছে ফ্রান্সের ফুটবলারদের ওপর। 87 মিনিটে বক্সের ঠিক মাথায় ভালো জায়গায় ফ্রিকিক পায় ফ্রান্স। এমবাপের শট অল্পের জন্য বাইরে চলে যায়। 2-0 গোলে পিছিয়ে পড়া দলকে মেসির মতো উদ্ধার করতে পারেন না এমবাপে। একদম শেষে সংযুক্ত সময়ে আরও একটি শট আটকে দেন সিমন। এই নিয়ে স্পেনের কাছে টানা তিন ম্যাচ হারল ফ্রান্স। এরপর দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচটি শুধু ফুটবলের লড়াই ছিল না, এই ম্যাচ ছিল একে অপরকে মাটিতে মিশিয়ে দেওয়ার লড়াই। ষাট বছর আগে যা শুরু হয়েছিল সেই লড়াইয়ে এগিয়ে যাওয়ার যুদ্ধ, আর সেই যুদ্ধে বাজিমাত করল আর্জেন্টিনা। দিয়েগো মারাদোনা যা করেছিলেন তাই করলেন লিওনেল মেসি খানিকটা অন্যভাবে। মারাদোনা জোড়া গোল করেছিলেন, মেসি জোড়া অ্যাসিস্ট করলেন, আর তাতেই 84 মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা, যেখানে তাদের সামনে আগেই অপেক্ষা করছে স্পেন। প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের খেলায় আকাশ পাতাল ফারাক। প্রথমার্ধে লিওনেল স্কালোনির পরিকল্পনা দেখে মনে হলো গোল করতে নয়, হ্যারি কেনদের থামাতে নেমেছে আর্জেন্টিনা। প্রথমার্ধের ফুটবলে মন ভরেনি, বিশেষ করে আর্জেন্টিনার খেলা দেখে। প্রথমার্ধে 19টি ফাউল হয়, 12টি করে আর্জেন্টিনা, 7টি ইংল্যান্ড। মাঝে মাঝেই খেলা থামছিল, ধাক্কাধাক্কি করছিলেন দুই দলের ফুটবলাররা, সামলাতে হিমশিম খাচ্ছিলেন রেফারি। তিনি হয়তো চাইছিলেন তাড়াতাড়ি বিরতি নিতে, তাই এত ফাউলের পরও মাত্র 3 মিনিট সংযুক্ত সময় দেওয়া হয়। দ্বিতীয়ার্ধে বদলে যায় খেলা, আর্জেন্টিনাকে আক্রমণে উঠতে দেখা গেল, আর তাতে জায়গা পেয়ে গেল ইংল্যান্ড, তাতেই গোল। 55 মিনিটের মাথায় ডান প্রান্ত ধরে উঠে রিস জেমসের ক্রসে গোল করলেন অ্যান্টনি জর্ডন। এই গোলের ক্ষেত্রে ক্রিশ্চিয়ানো রোমারো খানিকটা হলেও দায়ী, তিনি দেখেননি তার পেছনে গর্ডন রয়েছেন। কিন্তু পিছিয়ে পড়ে বেরিয়ে এলো আর্জেন্টিনার আসল খেলা, খোলস ছেড়ে বেরোলো তারা, কারণ গোল করা ছাড়া আর উপায় ছিল না। সেখানেই দুই কোচের দুই চালে খেলা ঘুরে গেল, যেখানে স্কালোনি একের পর এক আক্রমণ ভাগে ফুটবলার নামালেন, সেখানেই টমাস টুখেল পার্ক দ্য বাস নীতিতে চলে গেলেন। এতটা রক্ষণাত্মক না হলেই পারতেন তিনি, তার জানা উচিত ছিল এক গোলে এগিয়ে থেকে এতটা রক্ষণাত্মক হলে হারতেও হতে পারে, আর সেটাই হলো। ডি পল লাউতারোরা নামার পর মেসিরও সুবিধা হলো, মিশর ম্যাচে যা করেছিলেন তাই করলেন, সরে গেলেন ডান প্রান্তে, মার্কারকে এড়িয়ে গেলেন, ফলে অনেক বেশি বল পেতে শুরু করলেন মেসি। জর্ডন পিকফোর্ড না থাকলে আরও আগেই গোল খেত ইংল্যান্ড। এনজো ফার্নান্ডেজের হেড দুর্দান্ত বাঁচান তিনি, ম্যাক অ্যালিস্টারের হেড পোস্টে লেগে ফেরে, কিন্তু বারবার আক্রমণে শেষ পর্যন্ত ভাঙে তাদের রক্ষণ। 85 মিনিটের মাথায় মেসির পাস ধরে বক্সের বাইরে থেকে দূরপাল্লা শটে গোল করেন ফার্নান্ডেজ। সমতা ফিরিয়ে আর্জেন্টিনা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে, তারা বুঝতে পারছিল এই ঝড়ে ইংল্যান্ডের রক্ষণ আবার ভেঙে পড়তে পারে, হলো তাই। ম্যাক অ্যালিস্টারের আরও একটি শট পোস্টে লেগে ফেরে, এরপর আক্রমণে খেই হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড, তাতেই গাল হলো। সংযুক্ত সময়ে মেসির ক্রসে হেড করে গোল করলেন লাউতারো মার্টিনেজ, আর ফিরতে পারেনি ইংল্যান্ড। আরও একবার ব্যর্থ হয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো তাদের। খেলার দুনিয়ার বাকি খবরে যাব, কিন্তু তার আগে শুনে নেব বিশ্বকাপ ফুটবল ফাইনাল নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় রক্তিম বরণ ময়রা।
2: রাত পেরোলেই মহারণের অন্তিম লগ্ন, বিশ্বকাপ ফাইনাল, মুখোমুখি স্পেন বনাম আর্জেন্টিনা। পরপর দুবার মেসির হাত ধরে কি আর্জেন্টিনার ঘরে আসবে কাপ, নাকি 2012-র পরে আবার জিতবে স্পেন? এই নিয়ে আমরা কথা বলেছিলাম তিন প্রাক্তন ফুটবলারের সঙ্গে। প্রথমে শুনবো প্রাক্তন ফুটবলার তথা কোচ মেহতাব হোসেনের কথা।
3: কেন ফুটবলই তাদের ব্রেড অ্যান্ড বাটার, ফুটবলই থেকে সার্ভাইভ করে, সেটা হচ্ছে আর্জেন্টিনা। আর একটা টিম, একটা ইউরোপিয়ান টিম, তারা ল্যাটিন আমেরিকার মতন খেলতে চায়, তাদের প্রচুর ফ্যাসিলিটিস আছে, আর্থিক ক্ষমতা অনেক বেশি। কিন্তু আর্জেন্টিনা ডেফিনেটলি তা যে মেন্টালির দিক দিয়ে এগিয়ে, এতে কিন্তু প্রত্যেকটা ম্যাচ বোঝাচ্ছে, যেটা লাস্টের দিকে গিয়ে নেভার গিভ আপ ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু আর্জেন্টিনা টিমের মধ্যে আছে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, প্রত্যেকটা প্লেয়ার আলাদা, প্রত্যেকটা টপ লিগে খেলে এবং টপ টিমে খেলে, এতে বোঝা যায় তারা কলকাতা থেকে নিজের সেরাটা তুলে নিয়ে আসতে পারে। কোপা আমেরিকা পেয়েছে, প্লাস তোমার ওয়ার্ল্ড কাপ পেয়েছে দুটো। এখন হচ্ছে ডিফেন্ডিং করতে হয়, কি করে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, সেটা হচ্ছে কোশ্চেন আছে একটা। কিন্তু আমি বলবো অভিজ্ঞতা দিক দিয়ে, মেন্টাল স্ট্রং এর দিক দিয়ে কিছুটা হলেও তোমার আর্জেন্টিনা এগিয়ে থাকবে। এই কারণে যে বললাম আগে আগে ফুটবলটাই তাদের কাছে সবকিছু, তাদের ভৌগোলিক দেখো, তাদের পলিটিক্যাল দেখো, তারা সব দিক দিয়ে কিন্তু অনেকটা মানে সাফার করে, তারা ফুটবলটাকেই বেছে নিয়েছে, মিন্স আর্জেন্টিনা। তো এই জন্যই দেখবে প্রত্যেকটা ম্যাচে আলাদা আলাদা রং দেখায়।
4: 18 বছর আগে ইয়ামালকে স্নান করাচ্ছে এই ভাইরাল ভিডিও বা ভাইরাল ছবি একটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এরা দুজন মানে সামনাসামনি হবে,
3: প্রফেশনাল প্লেয়ার তো, এরা একটাই মাথায় রাখে আমার পারফর্ম করতে হবে। ইয়ামালের কথার মধ্যে প্রত্যেকটা কথার মধ্যে রেসপেক্ট আছে, ঠিক আছে, মেসি সম্বন্ধে খুব সম্মান দেয়, সম্মান দিয়ে দেখে। আই থিঙ্ক এটা তো থাকবে, বাইরে থাকবে, মাঠের ভিতরে যেহেতু দুটো দল নামবে, দুটো দল তাদের সেরা দেওয়ার চেষ্টা করবে, আমার ইয়ামালের মতন সেরা দেওয়ার চেষ্টা করবে মেসি। হ্যাঁ, মেসিও চাইবে আমি ভালো খেলি, ইয়ামালও চাইবে আমি ভালো খেলি, দুটো টিমের মধ্যে যে বেস্ট টিম, যে বেস্ট ফুটবল খেলবে সে জিতবে। কিন্তু আমরা এটা তো কথার কথা, যেটা বললাম অন্য বল টিম হবে, আর্জেন্টিনা এত ইজি ভাবে ছাড়বে না।
4: আলোচনা হচ্ছিল যে এবার বিশ্বকাপ ফ্রান্সই আবার নিতে পারে বা এরকম একটা সবচেয়ে ভালো টিম ফ্রান্স, এরকম বলা হচ্ছিল, আর সেই ফ্রান্সকেই স্পেন হারালো। কেউ কেউ বলছেন যে স্পেন এত বড় একটা টিমকে হারিয়ে ফেলেছে, আর্জেন্টিনা কিন্তু সেভাবে বড় পরীক্ষা এখনো দেয়নি।
3: ইংল্যান্ড বাজে টিম, ফ্রান্স মানে কোনো ভালো টিমের সাথে খেলেনি যতদিন খেলেছে, ইউরোপিয়ান টিম ভালো টিমের সাথে, একমাত্র ওই তোমার হল্যান্ডের নরওয়ের সাথে, বাকি তুমি আমাকে দেখাও কোনটা গ্রেট সাইড। তাও তুমি আফ্রিকান টিমের কাছে তোমার তুমি বলতে পারো আর্জেন্টিনা খেলেছে, ইজিপ্ট এরকম হেভি ব্রেক দিয়েছে।
4: আর একটা জিজ্ঞেস করব, সেটা হচ্ছে সোনার বুট সোনার বল, এই দৌড়ে কে কে আছে? মেসি একাই যা দেখতে পাওয়া যাচ্ছে নাকি? মারাদোনাকে ছাপিয়ে যেতে পারে,
3: মারাদোনা হি ওয়াজ অলসো গ্রেট, মেসি অলসো গ্রেট, কিন্তু হ্যাঁ এটা বলতে পারো ওয়ান্স এ ওয়াইল্ড একটা আছে গ্রেট প্লেয়ার ভগবান পাঠায়, ঠিক আছে, সৌভাগ্য আমরা পেয়ে গেছি, আর জানি না আর কবে এরকম একটা প্লেয়ার আসবে, মেসি মতন প্লেয়ার আসবে।
4: ঠিক ঠিক,
0: কথা বলেছিলাম বাগানের বাজপাখি মোহন বাগানের প্রাক্তন গোলকিপার তথা ভারতীয় ফুটবলার শিল্টন পালের সঙ্গে।
5: বলা মুশকিল কে জিতবে, মানে মানুষ বলতে পারে হয়তো যে গেস করতে পারে যে এ জিতবে বা ও জিতবে বা কারোর ভালো লাগা স্পেন হতে পারে বা আর্জেন্টিনা হতে পারে, সেই ভালো লাগা থেকে দিক থেকে বলতে পারে, বাট ওইভাবে তো আগে থেকে আজম করা মুশকিল। বাট এটুকু আমি বলতে পারি যে দুটো টিমই ইকুয়ালি গুড। স্পেন লাস্ট ম্যাচ ফ্রান্সে যেভাবে খেলেছে, একতরফা ফুটবল খেলেছে পুরো, স্বাভাবিকভাবে স্পেন জিতেছে, অ্যান্ড যেমনভাবে ডিফেন্স করেছে এভাবে খেলতে দেয়নি, তো হোল টিম দারুণ খেলেছে, ইয়ং প্লেয়ার্স রয়েছে অনেক স্পেনে, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আর্জেন্টিনা পুরো টিমটা আমরা জানি যে ওখানে মেসির জন্য সবাই খেলতে চাই আর্জেন্টিনার, এবং এবং এটা দেখা গেছে যে যখন মেসি ব্লক হয়ে যাচ্ছে, মেসি নিজেকে ডাউনফল করে মানে একদম তোমার হাফ লাইনে চলে যাচ্ছে বা সাইডে চলে যাচ্ছে, যাতে ও ফ্রি হতে পারে, ফ্রি যেন খেলতে পারে, সেখানে দাঁড়িয়ে অন্য প্লেয়ারকে অ্যাসিস্ট করছে এবং মানে ও অ্যাসিস্ট করছে অন্য প্লেয়ার গোল করছে। তো মানে এই নয় যে সব মেসি পুরো অরিয়েন্টেড টিমটা, মেসি বাদেও আরও বাকি যারা রয়েছে তারা দে ক্যান স্কোর এনি টাইম, অ্যান্ড মোস্টলি এই টিমটা এমন একটা টিম যে লাস্ট মিনিট পর্যন্ত ফাইট করছে, মানে 80 মিনিটসের পরে গোল করছে বা ভালো খেলছে বা কন্টিনিউয়াসলি। আমার কাছে অবভিয়াসলি আমি চাইবো যে মেসি মেবি এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ মেসি জিতুক, আমি বলবো দুটো টিমই ইকুয়ালি গুড, একটা ভালো ফুটবল দেখার অপেক্ষায় আমরা থাকবো।
4: আর মেসি এবার জিতলে অনেকে বলছেন যে মারাদোনাকেও ছাপিয়ে যাবে বা একটা চূড়ান্ত জায়গায় পৌঁছবে, তোমার কি মত?
5: যার যার সময় সে সেরা ছিল, মানে পেলের সময় পেলে সেরা ছিল, মাদ্রাসায় সেরা ছিল, এখন এই সময়টা আমরা রোনাল্ডো আর

0: মেসিকে দেখেছি, তার আগে আমরা রোনাল্ডোকে দেখেছি, তো এইভাবে সে কে মানে ছাপিয়ে যাবে সেটা বলা খুব মুশকিল। বাট এখনই বলতে পারি এই মেসির মতন প্লেয়ার 100 বছরে একবার আসে, এই এটা আমাদের সৌভাগ্য যে আমরা মেসিকে দেখতে পাচ্ছি, এটা আমাদের জেনারেশনের সৌভাগ্য।
1: এবার কি সোনার বুট সোনার বল মেসিরই ভাগ্যে আবার জুটতে চলেছে?
0: যদি ওয়ার্ল্ড কাপ মানে অবভিয়াসলি ফাইনাল চলে গেছে, ওয়ার্ল্ড কাপ

0: দেখবে। তুমি একসময় মোহনবাগানের বাগানের বাজ পাখি নামে পরিচিত ছিলে।
1: দুজনে এক্সপিরিয়েন্স বলতে পারি, এবং আমি অবশ্যই মার্টিনেজ এখনো খুব ভাবে পরীক্ষিত নয় এই ওয়ার্ল্ড কাপে, কেননা ডিফেন্সলেন সত্যি খুব ভালো ছিল আর্জেন্টিনা, বাট আমি বলবো এক্সপিরিয়েন্স দিক থেকে আমি হয়তো মার্টিনেজকে এগিয়ে রাখবো।
2: সবশেষে শুনবো প্রাক্তন ফুটবলার তথা ধারাভাষ্যকার মিহির দাসের বক্তব্য।
3: আর্জেন্টিনা আর্জেন্টিনা এগিয়ে সেই কারণে বুঝছি, যদি স্পেন দারুণ খেলবে নো আনডাউটলি, কিন্তু কেন আর্জেন্টিনাটা স্পিড কমে, কিন্তু টিম যেহেতু লাস্ট ইয়ার এগিয়ে দিয়েছে ভালো খেলছে আর্জেন্টিনার উপর একটা প্রেশার, এবং প্রত্যেকটা ম্যাচ দেখো সেকেন্ড অফ দিয়ে আর্জেন্টিনা কি গোল করে জিতে যাচ্ছে, লাস্ট ইংল্যান্ড ম্যাচে তাই হয়েছে, একটা ঝিলে আছে, একটা টিম যখন চ্যাম্পিয়ন হয় না পরে এবার সেই জিলটা শরীরের মধ্যে থাকে।
0: ঠিক,
3: স্পেন তো 2012 পর আর চ্যাম্পিয়ন মানে ফাইনাল উঠলো, ইট ইজ দ্য ফার্স্ট টাইম স্পেন ফাইনাল উঠলো 2012।
0: হ্যাঁ
3: হ্যাঁ, ট্রফি পেয়েছিল স্পেন বিশ্বকাপ, তো 2012 পর এত বছর কিন্তু এই এখন কিন্তু রাজত্ব করছে এই মেসির দল।
0: আর গোল্ডেন বল আর গোল্ডেন বুটের দাবিদার কি মেসি হচ্ছে নাকি?
3: মেসি সম্ভাবনা বেশি, কারণ ও যে রাইভাল যারা ছিল তারা তো নেই, এমবাপ্পে এমবাপ্পে এরা কেউ নেই, আর ইয়ামাল অত গোল করে, ইয়ামাল একটা গোল করেছে মাত্র, তো সুতরাং ও তো হাঁটে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, গতবার হাঁটে দাঁড়িয়ে এমবাপ্পে পেয়েছিল, আশা করি তো মানে রোববার দিন গোলগুলোতে মেসি স্কোরার ওদের নাম্বার ওয়ান, সুতরাং মেসি গোল করে মেসির পক্ষেই সুবিধা।
0: আচ্ছা, আর খেলাটা কেমন হবে, মানে হাড্ডাহাড্ডি হবে না এক পেশে?
3: না না, দারুণ ম্যাচ হবে, কারণ এরা তো প্রচুর, দেখো আমি আবার এই পাসের ক্ষেত্রে স্পেনকে সাপোর্ট করি, স্পেন প্রচুর পাস খেলে, টিকি টাকা পাবে এদের আজ থেকে, না জন্মলগ্ন স্পেনে প্রচুর একটা 12-14টা করে টাচ খেলে, আমি আমি নিজে ফুটবল খেলেছি 16-17টা টাচ খেলে, এবং সব গ্রাউন্ডে রাখে, মেসিটাকে মেসি লম্বা শট করে 30-40 পাস করে লং, কিন্তু ইয়ামাল লাগে তো ওইভাবে অতখানি খেলে না, স্যাট স্যাট ছোট ছোট পাস পাস এগিয়ে যাচ্ছে, সৌজন্যটা স্পেন খেলার সৌজন্য থেকে স্পেনে গিয়েছে, কিন্তু মেসিরা যেটা করার মেসিরা করবে, কারণ মেসিরা ওই যে বললাম, আর মেসি যদি এবারে জিততে পারে তাহলে কিন্তু একটা বিরাট রেকর্ড। ইটালি একটা তোমায় বলে রাখছি, তুমি নিশ্চয়ই জানো ইটালি এবং ব্রাজিল পরপর তিনবার বিশ্বকাপ, পরপর যদি ব্রাজিল 5 বার জিতেছে কিন্তু পরপর 3 বার কিন্তু বিশ্বকাপ জিতেছে ব্রাজিল এবং ইটালি, এই যদি ঢোকে আর্জেন্টিনা 3-এ পা দেবে, মানে ওদের সাথে থাকবে।
2: শুনলেন বিশ্বকাপ ফুটবল ফাইনাল নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় রক্তিম বরণ ময়রা, প্রযোজনায় আকাশবাণী কলকাতা ক্রীড়া বিভাগ। এবার যাব খেলার জগতের অন্যান্য খবরের দিকে, যাব টেনিসের খবরে, সেখানে টানা দ্বিতীয়বার উইম্বলডন জিতলেন ইয়ানিক সিনার। সপ্তাহের শুরুর দিন অর্থাৎ রবিবার অল ইংল্যান্ডের সেন্টার কোর্টে আলেকজান্ডার জেরেভকে হারালেন 6-7, 7-6, 6-3, 6-4 গেমে। বিশ্বের 10ম খেলোয়াড় হিসেবে উইম্বলডন খেতাব ধরে রাখার কৃতিত্ব অর্জন করলেন তিনি। প্রথমবার ফাইনালে ওঠা জেরেভ প্রথম সেট জিতেও দাপট ধরে রাখতে পারলেন না, এই নিয়ে 5ম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সিনার। পাশাপাশি গ্র্যান্ড স্ল্যামে 100তম ম্যাচেও জিতলেন তিনি। রবিবার দুপুরের ম্যাচে সিনার এবং জেরেভের প্রথম পয়েন্টের লড়াইটা দেখার মতো ছিল। 22 সেটের র্যালি থেকে জার্মান জেরেভের র্যাকেট থেকে উইনার বেরোয়। সিনার একটা সময় 3-4 গেমে পিছিয়ে পড়েছিল, সেখান থেকে 4-4 করে দেন। দুই খেলোয়াড়ই নিজের সার্ভিস ধরে রেখেছিলেন। জেরেভ একটি সেট পয়েন্ট বাঁচিয়েও প্রথম সেটে চাপে ফেলে হারান সিনারকে। দ্বিতীয় সেটে 12টি গেমেও কেউ ব্রেক পয়েন্ট পাননি, এই সেটও গড়ায় টাই ব্রেকারে। সিনার এগিয়ে যান 4-0 পয়েন্টে, সেখান থেকে সেটও জিতে নেন। তৃতীয় সেটের সপ্তম গেমে জেরেভ প্রথমবার ব্রেক পয়েন্ট পান, ইটালীয় খেলোয়াড় ড্রপ শট মেরে ব্রেক পয়েন্ট বাঁচান, বেসলাইন থেকে ম্যাচ নিয়ন্ত্রণ করতে থাকেন সিনার। জেরেভ সেই শটের জবাব খুঁজে পাননি। চলতি বছরে সিনার 6টি ট্যুর খেতাব জিতলেন, মে মাসে রোমে কেরিয়ার গোল্ডেন মাস্টার্স অর্জন করেছিলেন, তবে রবিবারের আগে এবছর কোনো গ্র্যান্ড স্ল্যাম জেতেননি তিনি। শেষবার গত বছর উইম্বলডনে কার্লোস আলকারাজকে হারিয়েছিলেন তিনি। এবার যাব ক্রিকেটের খবরে, টি-20 সিরিজে 4-0 ব্যবধানে হারের পর জয় দিয়ে একদিনের সিরিজ শুরু করে ভারতীয় দল। প্রথম একদিনের ম্যাচে 28 বল বাকি থাকতে ইংল্যান্ডকে 6 উইকেটে হারায় শুভমান গিলেরা। রোহিত শর্মা এবং বিরাট কোহলি রান না পেলেও শুভমান এবং অক্ষর প্যাটেলের ব্যাটে জয় ছিনিয়ে নেয় ভারত। প্রথম ব্যাট করে হ্যারি ব্রুকরা 47.5 ওভারে করেন 258 রান। জবাবে ভারত 45.2 ওভারে 4 উইকেটে

তুলে নেয় 262 রান। 3 ম্যাচের একদিনের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে যায় শুভমানরা, কিন্তু সেদিন রান পাননি রোকো। রোহিত 11 এবং কোহলি 5 রান করে আউট হয়ে যান। তাদের ব্যর্থতায় 48 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এরপর পরিস্থিতি সামাল দেন শুভমান এবং শ্রেয়াস আইয়ার। ব্যাট হাতে দলের ইনিংসকে নেতৃত্ব দিলেন শুভমান। 11টি 4 এবং 1টি 6 সাহায্যে 75 বলে 80 রানের ইনিংস খেললেন, তবে মাঠ ছাড়লেন উদ্বেগ বাড়িয়ে। ভারতীয় ইনিংসের 26তম ওভারে চোট পেয়ে সাজঘরে ফিরে যান অধিনায়ক। শ্রেয়াস করলেন 53 বলে 35। 5 নম্বরে নেমে চাপের মুখে ভালো ব্যাট করলেন ওয়াশিংটন সুন্দর। ব্যর্থ আরেক সিনিয়র ব্যাটার লোকেশ রাহুলও, 6 নম্বরে নেমে তার অবদান 1 রান। ওয়াশিংটনের সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের দরজায় পৌঁছে দিলেন অক্ষর প্যাটেল। ওয়াশিংটন খেললেন 63 বলে 52 রানের অপরাজিত ইনিংস, মারলেন 4টি 4 এবং 1টি 6। অক্ষরের ব্যাট থেকে এলো 52 বলে 57 রানের অপরাজিত ইনিংস, মারলেন 5টি 4 এবং 1টি 6। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সফলতম জস টাং, যার ওই দিনই আন্তর্জাতিক অভিষেক হয়। 50 রানে 1 উইকেট তার, 55 রানে 1 উইকেট স্যাম কারানের, 60 রান দিয়ে 1 উইকেট পেলেন জফরা আর্চার। টসে জিতে বার্মিংহামের 22 গজে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক ব্রুক। ইংল্যান্ডের শুরুটা ভালো হয়নি, রান পেলেন না জেকব বেথেল। ডাকেট করেন 45 বলে 43 রান, মারেন 6টি 4 এবং 2টি ছক্কা। একদিনের ক্রিকেটে ফিরে ভালো রান করলেন জো রুট। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক 3 নম্বরে নেমে 76 বলে 76 রানের অপরাজিত ইনিংস খেলেন। মূলত তার দায়িত্বশীল ব্যাটিং ইংল্যান্ডকে ভরাডুবির হাত থেকে বাঁচায়। ব্রুক, জস বাটলার কেউই রান পাননি এদিন। 80 রানে 5 উইকেট হারানোর পর রুটের সঙ্গে জুটি বেঁধে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন লিয়াম ডসন। তিনি 8 নম্বরে ব্যাট করতে নেমে 83 বলে 68 রান করেন, মারেন 6টি 4 এবং 1টি 6। প্রায় 3 বছর পর একদিনের ম্যাচ খেলতে নেমে ভালো বল করলেন জসপ্রীত বুমরা। 31 রানে 1 উইকেট তার, 50 রানে 2 উইকেট প্রসিদ্ধ কৃষ্ণার, 61 রান দিয়ে 2 উইকেট গুরনুর ব্রারের। শুভমানের মতো তিনিও চিন্তা বাড়ালেন ভারতীয় শিবিরের তরুণ জোরে বোলার। নিজের শেষ ওভারে বল করতে এসে পায়ে চোট পেলেন। 27 রানে 1 উইকেট শিবম দুবের, ভারতের সফলতম বোলার অবশ্য অক্ষর প্যাটেল। তিনি 4 উইকেট নেন 62 রানের বিনিময়ে। তিনি ম্যাচের সেরা ক্রিকেটার। কিন্তু এই জয়ের স্বাদ বেশিক্ষণ স্থায়ী হল না। বৃহস্পতিবার দ্বিতীয় একদিনের ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরালো ইংল্যান্ড। প্রথম ব্যাট করে 44 ওভারে ভারত 233 রানে অল আউট হয়ে গিয়েছিল। জবাবে ইংল্যান্ড জিতল 4 উইকেটে। বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ারের অর্ধশতরান কাজে এলো না। টসে জিতে হ্যারি ব্রুকের প্রথম বল করার সিদ্ধান্ত ভুল ছিল না। ইংল্যান্ডের পেশাদের সামনে শুভমান গিল সাবলীলভাবে শুরু করলেও নড়বড় করছিল রোহিত শর্মা। শুভমান বেশ কয়েকটি বাউন্ডারি মেরে ইংল্যান্ডের বোলারদের চাপে ফেলার চেষ্টা করেন, কিন্তু রোহিতের কিছুতেই ব্যাটে বলে হচ্ছিল না। গ্যাস অ্যাটকিনসনের বলে কভার ড্রাইভ মারতে গিয়ে শুভমান 31 রানে ফিরে যান। কোহলি নিজের স্বাভাবিক ছন্দে ফিরে আসতে সময় নেননি, শুরুতেই জফরা আর্চারকে স্ট্রেট ড্রাইভে 4 মারেন, এরপর ডিপ মিড উইকেটের উপর দিয়ে বাউন্ডারিতে ফেলে দেন। সামনের পায়ে তার একটি কভার ড্রাইভও দেখার মতো ছিল। রোহিত এবং কোহলি 10 ওভারে 60 রান যোগ করেন, তবে যারাই খেলা দেখতে উপস্থিত ছিলেন তারা জানেন ব্যাপারটা মোটেও রোকোর জুটি ছিল না। কো একদিক থেকে চালিয়ে খেললেও রো কিছুতেই হাঁপ ছাড়ার উপায় খুঁজে পাচ্ছিলেন না। প্রতিটি বলে রোহিতের উপর চাপ বাড়ছিল। একসময় স্যাম কারানের টানা 6টি বলে একটিও রান করতে পারেননি তিনি। রশিদকেও খেলতে পারেননি, শেষ পর্যন্ত উইল জ্যাক্স তাকে ফেরান। রোহিতের ল্যাপ সুইপে সহজতম ক্যাচ ধরেন জস বাটলার, 47 বলে 26 রান করে বিদায় নেন রোহিত। ঈশান কিশান 1 রানে ফেরেন, অতিরিক্ত বাউন্স থাকলে তিনি উইকেট খোয়াচ্ছেন। এদিন কারণের নির্বিষ বাউন্সারে আউট হলেন তিনি। এরপর কোহলি জুটি করলেন শ্রেয়াসের সঙ্গে। তাদের 67 রানের জুটি শেষ পর্যন্ত ভারতকে ভদ্রস্থ স্কোরে পৌঁছাতে সাহায্য করে। আর্চারের খাটো লেন্থের বলে থার্ড ম্যানে ক্যাচ দিয়ে ফিরে যান কোহলি 65 রান করে। শ্রেয়াস ভালো ফর্মে ছিলেন, শর্ট বলের সামনেও ভালো খেলছিলেন, কিন্তু উল্টো দিকে কাউকে পাননি। 178-এ 3 উইকেট থেকে ভারত একসময় 193-এ 7 উইকেট হয়ে যায়। সেখানেই খেলা ঘুরিয়ে দেয় ইংল্যান্ড, শ্রেয়াস 66 করেন। শেষ দিকে চালিয়ে খেলে জসপ্রীত বুমরা 13 বলে 20 রানে অপরাজিত থাকেন। জবাবে প্রথম বলেই বেন ডাকেটকে ফিরিয়েছিলেন বুমরা। কিছুক্ষণ পরেন ফেরেন জেকব ব্যাথেলো। হ্যারি ব্রুক, স্যাম কারান, জস বাটলার কেউই রান পাননি। ইংল্যান্ড একসময় 125 রানে 5 উইকেট হারিয়ে ফেলেছিল। ভারতের সামনে বাকি 5 উইকেট ফেলে দেওয়া অসম্ভব।

ছিল না, কিন্তু তখনই ইংল্যান্ডের পরিত্রাতা হয়ে দাঁড়ান রুট। প্রথমে উইল জ্যাকস এবং পরে অ্যাটকিনসনকে নিয়ে ইংল্যান্ডকে জিতিয়ে দেন। দুর্ভাগ্যবশত তিনি 17 রান পান না এদিন, 99-এ আটকে থাকে তার ইনিংস। আজকের এক্সট্রা টাইম শেষ করব একটা মন ভালো করে দেওয়া খবরে। লর্ডসে নজির হরমনপ্রীত কৌরদের লন্ডনের ঐতিহ্যবাহী ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত মহিলাদের প্রথম টেস্টে ইংল্যান্ডকে 270 রানের ব্যবধানে হারাল ভারত। মহিলাদের ক্রিকেটের ইতিহাসে জায়গা করে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। মাইল ফলক ছোঁয়ার পর নতুন ইতিহাস তৈরি হল লর্ডসের 22 গজে। 1884 সাল থেকে এই মাঠে টেস্ট ক্রিকেট হচ্ছে, তার 141 বছর পর প্রথমবার আয়োজিত হল মহিলাদের টেস্ট। ভারত এবং ইংল্যান্ডের মহিলা দলের টেস্ট লর্ডসে অনুষ্ঠিত 151তম টেস্ট, আর সেই ম্যাচেই জয় ছিনিয়ে নিলেন হরমনপ্রীতরা। হরমনপ্রীতরা প্রথম ইনিংসে করেন 285 রান, জবাবে ন্যাট শিবর ব্রান্টের দলের প্রথম ইনিংস শেষ হয়ে যায় 170 রানে। 115 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। হরমনপ্রীতরা 7 উইকেটে 341 রান তুলে ডিক্লিয়ার করেন। ইংল্যান্ডের সামনে জয়ের জন্য 457 রানের লক্ষ্য রাখে তারা, জবাবে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় 186 রানে। টেস্ট ক্রিকেটে 270 রানের জয় নিশ্চিতভাবেই বড় ব্যবধান। এর থেকেই বোঝা যায় লর্ডসে আয়োজিত মহিলাদের প্রথম টেস্টে কতটা দাপট ছিল ভারতীয় দলের। এই টেস্টেই লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলে ফেলেছেন ভারতের দুই ক্রিকেটার। দ্বিতীয় ইনিংসে 113 রানের ইনিংস খেলেছেন ইয়াস্তিকা ভাটিয়া, তিনি হলেন লর্ডসে প্রথম মহিলা টেস্ট 100 রানকারী। অনার্স বোর্ডে নাম তুলেছেন ক্রান্তি গৌর, তিনি প্রথম ইনিংসে 37 রানে 5 উইকেট নেন। তিনি প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে লর্ডসের টেস্ট ইনিংসে 5 উইকেট নেওয়ার নজির গড়েছেন। লর্ডসে ভারতের ঐতিহাসিক এই জয় দলগত প্রচেষ্টার ফল। প্রথম ইনিংসে ভালো ব্যাট করেন হরমনপ্রীত, 58 রান করেন তিনি। দীপ্তি শর্মা করেন 57 রান। দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাট করেছেন মন্দানা, তিনি করেন 70, এবং রিচা ঘোষ অপরাজিত ছিলেন 50 রানে। ইংল্যান্ডের দুই ইনিংস মিলিয়ে 3টি ক্যাচও নিয়েছেন শিলিগুড়ির উইকেট রক্ষক ব্যাটার রিচা। বোলারদের মধ্যে প্রথম ইনিংসে নজর কেড়েছেন স্নেহ রানা, 41 রানে 2 উইকেট নিয়েছেন তিনি। শাইলি সাদঘরে 40 রানে 2 উইকেট নেন। আবার দ্বিতীয় ইনিংসে 4 উইকেট নিয়েছেন রানা, 2টি করে উইকেট নিয়েছেন সাদঘরে, ক্রান্তি এবং দীপ্তি। 17 রান করার পাশাপাশি 2টি ক্যাচও নিয়েছেন ইয়াস্তিকা। ইংল্যান্ডের পক্ষে বলার মতো রান প্রথম ইনিংসে অ্যামি জোনসের 52 এবং ব্রান্টের 44, দ্বিতীয় ইনিংসে জোনসের 54 এবং এক্লেস্টনের 50। ইংল্যান্ডের বোলারদের মধ্যে এক্লেস্টন ছাড়া বলার মতো পারফরমেন্স আর কারণ নেই। টি টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পারলেও মাথা উঁচু করেই দেশে ফিরবেন হরমনপ্রীত মন্দানারা। এক্সট্রা টাইম আজ এ পর্যন্তই। এক্সট্রা টাইম কেমন লাগছে আমাদেরকে জানাতে ভুলবেন না। ফেসবুকে আকাশবাণী স্পোর্টস কলকাতা পেজে সরাসরি আমাদের মেসেজ করে নিজেদের মতামত জানিয়ে দিতে পারেন। আমি অর্ঘ সর্দার আর আপনারা শুনছিলেন স্পোর্টস এক্সট্রা টাইম। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন ভজন, শিল্পী মধুজা চট্টোপাধ্যায়।

মধুজা চট্টোপাধ্যায়ের কণ্ঠে এতক্ষণ শুনলেন ভজন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে অনুষ্ঠান মুখোমুখি।
1: একসঙ্গে একই ঘরে তিনজন ফেমাস লোক, এই প্রথম। তিনজন প্রসিদ্ধ গোয়েন্দা, প্রখ্যাত সাহিত্যিক এবং চার নম্বর বেড়ে বিশ্বশ্রী।
2: বিশ্বশ্রী গুণময় বাগচি,
1: দেখেছো ওর মাংসপেশি সঞ্চালন?
2: হ্যাঁ দেখেছি টিভিতে।
1: কালোর ভাত খাওয়া দেখছিলাম, বুঝলেন, বললে বিশ্বাস করবেন না, হাত ভাঁজ করে এইভাবে মুখে গ্রাস পুচ্ছে আর এইখানটা একেবারে এরম হয়ে যাচ্ছে, বললে 17 ইঞ্চি।
2: 17?
1: তাই তো বললে।
3: জয় বাবা ফেলুনার ছবির বিশ্বশ্রী গুণময় বাগচিকে বাঙালি যে ভোলেনি, একথা হলপ করেই বলা যায়। জয় বাবা ফেলুনার ছবির কথা যদি ভাবেন, একদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্তোষ দত্ত, ফেলুদা, তোফসে, জটায়ু, এত রকম চরিত্রের ভিড়েও উজ্জ্বল হয়ে আছেন গুণময় বাগচি। সেই গুণময় বাগচিকে যিনি পর্দায় জীবন্ত করে তুলেছিলেন, যিনি শিখিয়েছিলেন সবই মাসেলের খেলা, এদিকে 400 ওদিকে 400, তিনি মলয় রায়, স্বনামধন্য বডি বিল্ডার, 8 বারের মিস্টার ইন্ডিয়া, অর্জুন পুরস্কার প্রাপক মলয় রায়। মলয়বাবু, স্বাগত জানাই আপনাকে অনুষ্ঠানে। জয় বাবা ফেলুনাথের কথা দিয়ে শুরু করলাম, সেই প্রসঙ্গে আমরা আসব কিন্তু পরে। শুরুতে একটু ছোটবেলা, শুরুর দিনগুলো সেটাই একটু জানি। আপনি তো এখন ডানলপের বাসিন্দা, ছোটবেলাটা কোথায় কেটেছে?
4: ছোটবেলাটা আমার কেটেছে বিনস্ট্রিটের কাছে, WC বেঞ্জি স্ট্রিট।
3: আচ্ছা,
4: ওখানেই আমরা আগে ছোটবেলা থাকতাম।
3: বেশ,
4: ওখানেই আমরা মানুষ হয়েছি, তার কাছেই আমাদের স্কুল ছিল আমার ছোটবেলার, কেশব একাডেমি, ওখানে আমি পড়াশোনা করেছিলাম।
3: আচ্ছা, আর আপনার কথা বলতে গেলে সবার মনে, এবং শ্রোতারা তো জানেনই, মলয়বাবুর বাবার কথা না বললেই নয়, মনোতোষ রায় প্রথম ভারতীয় মিস্টার ইউনিভার্স ছিলেন।
4: ভারত কেন, এশিয়ার মধ্যে,
3: এশিয়ার মধ্যে প্রথম
4: মিস্টার ইউনিভার্স হয়েছিল।
3: এবং বডি বিল্ডিং এর, যদি এদেশে বডি বিল্ডিং বিষয়টার যে পথিকৃৎ বলা যেতে পারে যাদের, তাদের মধ্যে অন্যতম
4: একজন নিশ্চয়
3: ছিলেন। তো এই যে বিষয়টা বডি বিল্ডিং এবং বাবার কথা, সেটা আপনি উপলব্ধি করলেন কোন বয়সে?
4: বাবারা তিন ভাই একসঙ্গে থাকতো।
3: আচ্ছা,
4: কেমন সেই আমাদের ঘরের মধ্যে একটা ঘর আমাদের পেয়েছেন, সেখানে আমি, বাবা, আমরা তিন ভাই এক বোন, আমরা একসঙ্গে এক জায়গায় ঘরে থাকতাম, সেখানেই আমাদের পড়াশোনা, সেখানেই আমার বাবা ক্লাস করতে মানে যোগব্যায়াম শেখাতো আর কি। বিভিন্ন ধরনের লোক আসতো, এবং বাবার যারা ছাত্র, যারা বডি বিল্ডার বাবার কাছে করে, ছেলে বা মেয়ে, তখন তো বডি বিল্ডিং অত প্রচার ছিল না, যোগব্যায়ামটা করতো আর কি, সেইটা নিয়ে অনেকে আসতো বাড়িতে, বাবার ছাত্ররা কথা বলতো, জানতো, জিজ্ঞেস করতো, সেইটা দেখেই আমি একটু অনুপ্রাণিত হয়েছিলাম।
3: আচ্ছা,
4: বডি বিল্ডিং করতে হবে, এরকম একটা সুন্দর শরীর করতে হবে, সেই নিয়ে আমি ভাবনা চিন্তা করতাম। এরপরে আমরা চলে গেলাম বাগবাজারে, রামপদ বস্তিতে, তার পাশে একটা পার্ক ছিল শ্যাম পার্ক বলে, সেখানে যখনই আমার মন খারাপ হতো আমি ওই পার্কে চলে যেতাম।
3: আচ্ছা,
4: দিনের বেলা রাত্রিবেলা চলে যেতাম, শুয়ে শুয়ে চিন্তা করতাম, তারা দেখতাম, মানে আমি একটা অন্য জগতে চলে যাবো, এরকম একটা ভাব করতাম আর কি।
3: আচ্ছা, বেশ। আর আপনার বাবারা তিন ভাই বললেন?
4: না, বাবারা পাঁচ ভাই, তিন ভাই বাবারা এক জায়গায় থাকতো, আমাদের এই বাবার যে পরের দুই ভাই, ওই বাবাকেই দেখে দেখে ওনারা বডি বিল্ডিং শেখাতো বা যোগাসন শেখাতো, উত্তম কুমার বা বিশ্বজিৎ, সুচিত্রা সেন বাবার ছাত্র ছিল।
3: হ্যাঁ, সেই প্রসঙ্গে আসবো আমরা।
4: তাদেরই বাবা দিয়েছিলেন আমার ছোট কাকাকে ওনাদের শেখাবার জন্য।
3: আচ্ছা, আর এমনি আপনাদের পরিবারেও কি বাবাই প্রথম বডি বিল্ডিং বিষয়টাকে শুরু করেন? তার আগে
4: কেউ করতো না, তবে আমরা তো ইস্ট পাকিস্তানের লোক ছিলাম, ঢাকার লোক ছিলাম, সেখানে দাদু কুস্তি টুস্তি খুব করতো, মুগুর ভাজতো, কুস্তি করতো, সেইটা দেখে বোধহয় আমার বাবা অনুপ্রাণিত হয়েছিল।
3: আসলে এই শারীরিক কসরত বা ব্যায়াম, এই ব্যাপারটা তো অনেকদিনই আমাদের মধ্যে ছিল, কিন্তু বডি বিল্ডিং, এই যেটাকে একটা সুন্দর বাংলায় আমরা এখন বলি দেহ সৌষ্ঠব প্রদর্শন, সেই বিষয়টা কিন্তু অতটা আগে প্রচলিত
4: ছিল।
3: তো এবার আপনি যে আপনার বাবাকে দেখে একটা ফর্মাল ট্রেনিং নিজেকে তৈরি করা, সেটা কোন বয়স থেকে শুরু?
4: আমি যখন ক্লাস 7-6 এ পড়ি, তখনই বাবা আমাকে শরীর চর্চার দিকে অনুপ্রাণিত করেছিল। আমাদের একটা ছোট আগেকার যেমন ব্যায়ামাগার বলে জিম, সেই ব্যায়ামাগার ছিল সরকার লেনের কাছে, মানে বিনা সিনেমার পাশে, তনুসঙ্গ ব্যায়ামাগার বলে, সেখানে বাবা আমাকে চেষ্টা করেছিল ব্যায়াম শিখবার জন্য। সেখানে আমি 2-4 দিন ব্যায়াম করতাম, আর ভালো লাগতো আমার ছেড়ে দিতাম, আর যেতাম না, আবার আমাকে জোর করে পাঠাতো, আবার 2 দিন করলাম, আবার ছেড়ে দিতাম।

0: বাবা সব ভাইকে বলছিল চান করার আগে তেল দিয়ে একটু ভালো করে মালিশ করতে আর কি, তারপর চান করতে, এটা একটা নিয়ম ছিল। রোজই করতাম, একদিনে এরকম দেখলাম যে আয়নাতে আগে চেয়ে শরীরটা একটু ভালো হয়েছে। আমি খুব রোগা ছিলাম, আমার বেশ মনে আছে আমার বুকের ছাতি মাপ ছিল 28 ইঞ্চি, এখনকার বডি বিল্ডারদের হাতের মাপ সেটাই। দেখলাম যে আয়নাতে, আরে বাবা আমার তো চেয়ারের আগে চেয়ে বেশ ভাল লাগছে দেখতে, বেশ মাংস মাংস গুটিয়েছে। সেই থেকে আমি একটা অনুপ্রাণিত পেলাম, বডি বিল্ডিং করতে হবে, শরীর চর্চা করতে হবে, আরো ভালো স্বাস্থ্য করতে হবে, সেই থেকে আমার যাত্রা শুরু হলো।
1: আচ্ছা, বডি বিল্ডিং এর ক্ষেত্রে ডায়েটটা একটা খুব গুরুত্বপূর্ণ
0: সময়,
1: তো সেইটা আপনারা কিভাবে করতেন?
0: হ্যাঁ, এখনকার দিন যেমন ডায়েটটা যে আলাদা একটা মাত্রা আছে, মেপে মেপে খায়, আমি নুন খাবো না, মিষ্টি খাবো না, জল খাবো না, কম্পিটিশন আগে ওরা জলই খায় না। আমাদের সময় কিন্তু অতটা ছিল না, আমাদের সময় অত মেপে মেপে আমরা খেতাম না, ক্যালোরি কতটা পড়ছে, কতটা প্রোটিন পড়ছে, কতটা কার্বোহাইড পড়ছে, সেগুলো আমরা মেপে করতাম।
1: এবং এখন অনেক সাপ্লিমেন্টেরও
0: সাপ্লিমেন্ট আছে, মেডিসিন আছে, এখন বডি বিল্ডার আমাদের চেয়ে অনেক ইম্প্রুভ করেছে, বিদেশি বডি বিল্ডারদের মতন হয়েছে, কিন্তু এটা ভালো না। আমি বলবো এটা ভালো না, কারণ এইসব মেডিসিন দেওয়াতে জীবনের শক্তি নষ্ট হয়ে যায়, মানে মানুষের যে কর্মক্ষমতা বয়স হয়ে গেলে অনেক কমে যায়। আমার 75-76 বয়স, কখনো ভাবি না এত বয়স, কিন্তু এখনকার ছেলেরা যখন নাকি হবে আমাদের মতো বয়স, তখন কি হবে ওরাই জানে।
1: প্রকৃতিগতভাবে যেভাবে
0: ন্যাচারাল ভাবে যতটা করা যায়, যতটা চিন্তা ভাবনা করে করা যায় ততটাই ভালো। আমরা ফ্যাট ফুডটা কম খেতাম, তেল ঝালটা কম খেতাম, মশলাপত্র কম খেতাম, সেদ্ধ চাইপে আমরা খেতাম। আগেকার যেমন পাটা মাংস খাই না, আমাদের সময় আমরা কিন্তু মটনটা খেতাম। আমাদের সময় অতটা মাপঝোক মতো ছিল না, আমাদের সময় অত স্পোর্টস মেডিসিনও ছিল না, সেই জন্য আমরা যতটা পেরেছি নিজেরাই করেছি। বাবার যে গুরুদেব বিশ্বজন ঘোষ, ওনাদের অ্যাডভাইস মারফতই আমরা এগিয়ে গেছি।
1: বেশ, এবারে প্রতিযোগিতামূলক বডি বিল্ডিং, সেইখানে কিভাবে যাত্রা শুরু?
0: হ্যাঁ, আমাদের সময় আগে ইন্টার স্কুল একটা কম্পিটিশন হতো,
1: আচ্ছা,
0: মানে অল বেঙ্গল একটা ইন্টার স্কুল কম্পিটিশন হতো, সেটার নাম ছিল অরবিন্দ শ্রী।
1: আচ্ছা,
0: অরবিন্দ জন্মদিন আমরা 15 আগস্ট, রবীন্দ্র সরোবরে একটা কম্পিটিশন হতো, একটা ইন্টার স্কুল একটা ইন্টার কলেজ,
1: আচ্ছা,
0: দুটো কম্পিটিশন হতো, দুটো কম্পিটিশনের মধ্যে স্কুলের মধ্যে যে কম্পিটিশন সেটাই আমার প্রথম কম্পিটিশন।
1: আচ্ছা,
0: হ্যাঁ, সেটাই প্রথম হয়েছিলাম, প্রাইজ ছিল চ্যালেঞ্জ ট্রফি মতন, প্রতিবার একটু ঘুরে ঘুরে সেখানে আমি প্রথম নামি আর কি।
1: আচ্ছা, তারপর থেকে কি?
0: তারপর কলেজে আমার কম্পিটিশন হলো, তারপর আমাদের ডিস্ট্রিক্ট কম্পিটিশন, জেলা কম্পিটিশন থেকে আবার বেঙ্গল স্টেট কম্পিটিশন, স্টেটে নির্বাচন হলে ন্যাশনালে যায়।
1: আচ্ছা,
0: এইভাবে উত্তীর্ণ হয় আর কি।
1: দেশের প্রতিনিধিত্ব প্রথম কত বছর বয়সে করেছিলেন?
0: দেশের প্রতিনিধিত্ব আমি করেছিলাম জনকে আবার 17।
1: আচ্ছা,
0: সিংহলে হয়েছিল, মিস্টার এশিয়া আমার যে মনে আছে, সেখানে আমি প্রথম অংশগ্রহণ করেছি।
1: আচ্ছা, আর মিস্টার ইন্ডিয়া এইটার ক্রাইটেরিয়া কি ছিল? এটার কি কি?
0: আগে বাবাদের সময় ছিল হাইট হিসাবে,
1: আচ্ছা,
0: আমাদের সময় হাইট হিসাবে ছিল, তারপর সেটাকে বডি ওয়েট হিসাবে ক্যাটাগরি ভাগ হতো, 55 এর মধ্যে একটা, 55 থেকে 60 মধ্যে একটা, 60 থেকে 65, এইভাবে ওরা ভাগ করতো। আমি করতাম 75 এ বডি ওয়েটে, সেইভাবেই আমি কম্পিটিশনে ন্যাশনাল করেছি, ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল করেছি
1: পুরো মাত্রায়। তখন আপনি প্রফেশনালি করছেন, 70-এর দশকের কথা যদি বলি, প্রায় পরপর 8 বার আপনি মিস্টার ইন্ডিয়া হয়েছিলেন, সেকেন্ড রানার আপ হয়েছিলেন মিস্টার এশিয়া প্রতিযোগিতায়। সেই সময়টার একটু অভিজ্ঞতা আমাদের দেশে করার, এবং বিদেশেও আপনার সঙ্গে যারা তখন সার্কিটে ছিলেন তাদের সঙ্গে কেমন সম্পর্ক ছিল, সেইগুলো একটু যদি।
0: আমাদের সময়ে যখন কি আমি কমিশন করেছি, আমাদের বন্ধুত্বপূর্ণ ভাব করতাম, তখন সার্ভিস টিম আসতো, মানে আমাদের ইন্ডিয়ান নেভি আর্মি সার্ভিস টিম বলে, সেইখান থেকে ছেলে আসতো কমিশনে, রেল থেকে আসতো, স্টেট থেকে কমিশন আসতো, এখনো হয়। আগে আমাদের বডি বিল্ডিংটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রেকগনাইজ ছিল না, বাবা অনেক চেষ্টা করে ওনাকে সঙ্গে কথা বলে বডি বিল্ডিং এবং ওয়েট লিফটিংটা আলাদা করলো। তাতে লাভ কি হলো, আমাদের যারা বডি বিল্ডার আছে নানা রকম সরকারি অফিসে চাকরি পেত, যেমন রেলের চাকরি পেত, ডিফেন্সের চাকরি পেত, আমি যেমন স্যাটেলাইট এক্সারসাইজে চাকরি করতাম, এইভাবে বডি বিল্ডার উৎসাহ উৎসাহ হয়েছিল। এবং যারা নাকি বডি বিল্ডার আসছে অন্য স্টেট থেকে, তাদের থেকে আমরা আলোচনা করে ওরা কিরকম বডি বিল্ডিং করছে, এক্সারসাইজ করছে, হাতের জন্য কি করছে, পায়ের জন্য কি করছে, আমরা কি করছি, এইটা যদি আমরা কম্পেয়ার করে করে করে আমরা নিজেদের সিদ্ধান্ত নিতাম। আমাদের সময় তো স্পোর্টস মেডিসিন ডাক্তার ছিল না, দেখেছিলাম ওরা

0: সানবাদ দিত।
1: আচ্ছা,
0: বডিটা ট্যান আপ করার জন্য। ট্যান আপ করলে কি হবে, বডিটা ফ্যাটটা কমে গেলে মাসেল গুলো বেরোয়। আমরা আগে করতাম, ওদের দেখা দেখে আমরা ওইখানে মানে বেঙ্গলের ছেলেরা সানবাদ দিতে চেষ্টা করলাম এবং তাতে আমাদের কাজও হয়েছে। এইভাবে আমরা এগিয়ে যেতাম, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ভাব করে আমরা কম্পিটিশনটা আরো ভালোভাবে করতাম।
1: যারা তখন বডি বিল্ডিং করতেন তাদের কারো কারোর সঙ্গে আজও কি যোগাযোগ আছে?
0: হ্যাঁ, আজও যোগাযোগ আছে, নিশ্চয়ই নিশ্চয়ই। তাদের মধ্যে অনেকে গত হয়েছে, অনেকে আছে, অনেকে নেই।
1: বেশ, এবারে সেই সময়টাকে আরেকটু যদি ফিরে দেখি, আপনি বলছিলেন যে অনেক বিখ্যাত মানুষরাও আপনার বাবার কাছে বা আপনার বাড়িতে আসতেন, সেইরকম কোন স্মৃতি, উত্তম কুমারের কথা আপনি বললেন, আপনার সামনাসামনি দেখার স্মৃতি কি আছে?
0: উত্তম কুমার সত্যি কথা বলতে উনি আমাদের বাড়িতে আসেননি, সৌমিত্র দা আমাদের বাড়িতে এসেছিলেন। উত্তম কুমারের বাড়িতে আমার কাকা ব্যায়াম শেখাতে যেত। আমার কাকার বিয়েতে বা আমার মেজ কাকার বিয়েতে এনারা তখন আমাদের বাড়িতে আসতো। কাকা উত্তম কুমারের টিচার ছিলেন, সুচিত্র সেনের টিচার ছিলেন। বাবা লিখিত এই ব্যায়াম গুলো করাবে, আসন গুলো করাবে, সেগুলো ওনারা বাড়িতে গিয়ে করাতেন।
1: বেশ, আপনাদের বাড়িতে এসেছেন এমন কোন বিশেষ অতিথি আপনার বাবার সঙ্গে দেখা করতে, সেরকম কোন স্মৃতি যদি থাকে একটু শুনি।
0: আমি যখন খুব ছোট তখন আমাদের বাড়িতে দেখি বিশ্বজিৎ ফিল্ম স্টার, তারপর সুচিত্রা সেন, সৌমিত্র চ্যাটার্জি, তারপর রবি ঘোষ, ওনারা আমাদের বাড়িতে এসেছেন, এসে কথাবার্তা বলতেন, নানা রকম আলোচনা করতেন।
1: এগুলো সারা জীবনেরই স্মৃতি,
0: একটা স্মৃতি আর কি, নিশ্চয়ই।
2: আচ্ছা, আপনার ওই হাতের গুলি কি সত্যি সতেরো? দেখুন, বাবা, তুমি মানুষের গায়ে হাত দিচ্ছি করে মনে হচ্ছে না মশাই। লঘু অভিনয়ের কথা বলেছিল মহাভারতে, টাইটাস আমাদের শরীরের প্রত্যেকটা মুভমেন্টের পেছনে
1: কিভাবে যোগাযোগটা হয়েছিল?
0: যোগাযোগ হয়েছিল ওই যে আমি বললাম, আমাদের বাড়িতে নানা রকম ফিল্টাররা আসতো, সমুদ্রদাও সেরকমই আমাদের বাড়িতে আসতো। তখন সোনার কেল্লাটা শেষ হয়েছে, তখন সত্যজিৎ রায় জিজ্ঞেস করেছিল যে এরমাটা বই হবে, বডি বিল্ডার দরকার, কাকে করা যায়, সমুদ্র তুমি দেখো কিনা। আমি তখন মিস্টি এক্সিয়ার করে ফিরেছি 78-এ, বাবাকে ফোন করে সমুদ্রদা বলে যে মলাতে এসছে, মানিকদা একটা বডি বিল্ডার চাইছে পরবর্তী সিনেমার জন্য, মলাকে বলে দেখুন না। তখন আমাকে বাবা বললো, আমি ঠিক আছে আমি সমুদ্রাকে ফোন করছি। আমি সমুদ্রাকে ফোন করলাম যে আমি ফোন করেছিলেন, বলে হ্যাঁ করেছিলাম, তুই করবি নাকি? হ্যাঁ আমি তো করবো, এত বড় লোকের কাছে আমি অভিনয় করবো, আমার তো বিরাট সৌভাগ্য, আমি খুব নার্ভাস হয়ে যাচ্ছি, কিন্তু দাদা আমি তো কিছুই জানি না, কি করে করবে? বলে ও চিন্তা নেই, মানিকদা তোকে সব বস্তু বলে দেবে, তাছাড়া আমরা তো আছি, হ্যাঁ সমস্ত ঠিকঠাক হয়ে যাবে, তুই একদিন চলে আয় রবীন্দ্র সদনের কাছে, আমাকে বাদ বললো, ওখানে দাঁড়াবি, আমি তোকে নিয়ে যাবো। ঠিক ঠিক সেই কথা আমি দাঁড়ালাম, আমি আমার ভাই দুজন গিয়ে আমরা গিয়েছিলাম, আমি বলছি সমুদ্রদা দূর থেকে বললো মানিকদা নিয়ে এসছি মলাকে, ঘুরে উনি বসে বই পড়ছিল, আর ঘরটায় দেখলাম চারদিকে বই, উনি এক জায়গায় বসে আছে, আমি তো দেখে আশ্চর্য। উনি বলে যে দেখলাম যে একটা ছোট সামনে একটা গোল টেবিল আছে, আর চারদিকে চেয়ার, সব বসার জায়গা। সমিতা আমাকে ইশারা করে ডাকলো, তা আমরা গেলাম, উনিও বসলো আমিও বসলাম। তখন সত্যি যাই উনি ঘুরে গিয়ে দাঁড়ালো, আমি দাঁড়িয়ে বললাম ওনার সঙ্গে সঙ্গে, সমুদ্র দাঁড়িয়ে আছে, আমাকে বলো যে তুই তো সব শুনেছিস, সেই ভারী গলায়, হ্যাঁ বলে হ্যাঁ সব শুনলাম, তুই করবি তো? বলে আমি তো, আমার তো সৌভাগ্য যে আপনার কাছে আমি করবো, কিন্তু আমি তো দাদা কিছুই জানি না। আর একটা কথা যে আগে বলি, বাবা তো আপনাকে দাদা বলে রাখে, আমি তো আর দাদা বলতে পারবো না, আমি আপনাকে জেঠু বলে রাখবো, রাজি তো? বলে হ্যাঁ ঠিক আছে জেঠু বলে ডাক। আমি বল কি করে

করবো আমি জানি না তো, ও চিন্তা করতে হবে না, দুদিনের ছবি নিয়েছি, ছবি নিয়ে সাউন্ডটা দেখে নেব, গলার ভয়েসটা, তারপরে হয়ে যাবে। তুই ওদিনকে চলে আয়, তোকে আমি একটা লিখে দেবো স্ক্রিপ্ট, ডায়ালগ ছোটখাটো করে লিখে দেবো, সেটা তুই আয়নার সামনে পড়বি। সমুদ্রকে বলেছে পিগলু আছে, ও তোকে সব বলে দেবে। আমাকে সমুদ্রদা আস্তে আস্তে বলো, তুই আয়নার সামনে দেখবি তোর অ্যাকশনটা কেমন হচ্ছে, তাকিয়ে দেখে দেখবি।

0: ঠিক আছে,
1: শুটিংটা কোথায় হয়েছিল?
0: শুটিংটা হয়েছিল আমাদের ইন্দুপুরি,
1: ইন্দুপুরিতে।
0: শুটিং এ যাওয়ার সময় আমার একটা বিরাট অভিজ্ঞতা, যেদিনকে আমাদের ডেট ছিল শুটিং, আমার 5 দিন শুটিং হয়েছে, গাড়ি করে আমার রোজই নিয়ে যেত। প্রথম দিন যখন গাড়ি এসেছিল, তার আগে যে আমি ঘুমতেই পারছিলাম, টেনশন হয়ে কি হবে, কি শুটিং, কি করবে বাবা, বুঝতে পারছিলাম। তারপর যে সকালবেলা সেই 10টার সময় গাড়ি এসে আমি যাচ্ছি, কি করবো, এই করবো, ওটা এই করবো, সেই মনে মনে ভাবছি, আর কাগজ নিয়ে বারবার দেখছি, স্ক্রিপ্টটা যে লিখে দিয়েছে, ভাবতে ভাবতে ভাবতে ভাবতে কখন যে টালিগঞ্জ চলে এসছে বুঝতেই পারিনি আমি। টালিগঞ্জ আসার পরে যেমন নাকি আস্তে আস্তে ইন্দুপুরি স্টুডিওতে ঢুকছে গাড়িটা, স্টুডিও কোনো দিন যাইনি তো আমি, না দেখবো একটা গোডাউনের মতন জায়গায় গাড়িটা ঢুকেলো, এদিকে ঘর, এদিকে ঘর, এদিকে সব। আমি কি বাবু, এটা কি স্টুডিও বলে নাকি? তাকে যখন গাড়িটা ঢুকলো, ঢুকে দাঁড়ালো, তখন লোকজন এসে আমাকে দরজা খুলে দাদা বলায় চলে এসছে, সত্যি আমার ডাকলো, আমাকে এত স্বাভাবিক ভাবে ডাকলো, কথা বললো, যে আমি বুঝতেই পারলাম না যে উনি একটা সত্যজিৎ রায়। এটাই ওনার বিশেষত্ব, যে নিউ কমারদের সঙ্গে উনি এত সুন্দর ব্যবহার করে, সত্যি আমি স্টান হয়ে গেলাম। আমাকে কখনই বুঝতে দেয়নি যে উনি সত্যজিৎ রায় আর আমি মলয় রায়, কোন প্রভেদ নেই, মনে হচ্ছে আমার একটা বন্ধু, আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে করেছি, এবং আপনারা সব দেখেছেন। তবে হ্যাঁ, একটা জায়গায় আমার খুবই সুবিধা হয়েছে, অনেক
1: সন্তোষ দত্তকে
0: সিনটা করতে গিয়ে আমার
1: বেশ কয়েকবার টেক নিতে হয়েছে,
0: আমার আঙুল মস্কে গেছিল, উনি তো ছটপট ছটপট করছে তো, তারপরে আবার অনেক কামু মুখার্জি আছে, উনি আবার পোজ দিয়ে এই করে তুলবে, তাতে আবার সন্তোষ নার্ভাস হয়ে গেছে। আমি বলো কোনো নার্ভাস হবেন না আপনি, আমি ঠিক আপনাকে তুলে নেবো, তখন উনি ছটপট ছটপট একবার আঙুলটা কুচকে গেছে, পড়ে গেছে, চেক শটটা ক্যান্সেল হয়ে গেল, তারপরে টেকটা করলো।
2: ওয়েট লিফটিং না, ওটা করলো
1: সত্যি, এটা অবিস্মরণীয় একটা অভিজ্ঞতা, এবং কি বলবো, যে অক্ষয় হয়ে আছে বাংলা।
0: আমি বলবো ওইটাই আমার জীবনে একটা বিশাল টার্নিং পয়েন্ট, যে সত্যজিতের সঙ্গে আমি ওই বইটা করতে পেরেছি। জয়ভাই ফুলনাথে গুণময় ব্যক্তির, গুণময় ব্যক্তি কিন্তু ওই ওনার যে বইটা আছে তার মধ্যে কিন্তু গুণময় ব্যক্তির বডি বিল্ডার নেই, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ
1: একদমই। হ্যাঁ,
0: এখনো অনেকে বলে আপনার ওই সিনটা দেখার জন্য আমি 17 বার দেখেছি, 18 বার ওই দেখেছি, আমার খুব ভালো লাগে এই কথা শুনে।
1: ঠিকই, সত্যি এই চরিত্রটা কিন্তু ছবির জন্য তৈরি করা, আলাদা করে বইতে ছিল না। আর এটার পর আপনার জনপ্রিয়তা নিশ্চয়ই আর অনেক বেড়ে গেল,
0: এটা করে অনেক হয়েছে, লোকে আমাকে এই যে দেখি তো আপনার এখনো আছে কিনা, এই যে কথাটা বলে এটাই আমার কাছে দারুণ প্রেরণা লাগে। আমি এর 4টে লোককে ইন্সপায়ার করতে পেরেছি যে ওরা শরীরচর্চা করুক, এটাই আমার নিজের সার্থকতা।
1: ঠিক, আর এই যে বললেন যে অন্যকে ইন্সপায়ার করা, এই এখন যে শরীর চর্চা, যোগ ব্যায়াম, এইটার উপর কিছুটা আলাদা গুরুত্ব একটু আরোপ করা হচ্ছে সরকারি তরফেও, যোগ ব্যায়াম নিয়ে আপনার কি অভিজ্ঞতা?
0: আমাদের যে বডি বিল্ডিংটা হচ্ছে শরীরের বাইরে মাসেল ডেভেলপমেন্ট, আর যোগ ব্যায়ামটা হচ্ছে আমরা শরীরের ইন্টারনাল অর্গানটা ভালো করার জন্য, ব্লাড সার্কুলেশন, গ্ল্যান্ড সিক্রিয়েশন, তারপর জয়েন্ট গুলো মুভমেন্টটা, এগুলো ওটাতে ভালো কাজ হয়। নানা রকম রোগ থাকলে সেটা যোগ ব্যায়ামে ভালো হয়ে যায়, হাঁটু ব্যথা, তারপর আপনার অ্যাজমা মানে ব্রিদিং এর কষ্ট, তারপর আপনার ব্লাড প্রেশার, এগুলোতে যোগ ব্যায়ামের অনেক উপকার হয়। যোগ ব্যায়ামটা সবাই করতে পারে, মানে 6 বছর থেকে 80 বছর পর্যন্ত সবাই এগুলো করতে পারে।
1: বেশ, এই যে জয়বাবা ফেলুনাথ রিলিজ করলো, এত জনপ্রিয় হলো, তারপরে অন্য কোনো ছবির আর কি অফার এসেছিল?
0: না না, অন্য কোনো ছবি অফার আসেনি, আমিও চেষ্টা করেছিলাম। তবে কিছুদিন আগে একটা শুটিং আমি করেছি,
1: হ্যাঁ,
0: ডিরেক্টরের নাম হচ্ছে রাজা মুখার্জি,
1: আচ্ছা,
0: ওনারই বই একটা করেছি আমি।
1: জয়বা ফিল্মনাথ 1979 রিলিজ করেছিল, তারপর এতগুলো বছর পর আবার পর্দায়
0: দেখা।
1: বেশ, এটা খুব ভালো খবর। এইবার যেটা জানতে চাইবো, আপনি ধরে নি 70-এর দশকটা, যে যখন আপনি খ্যাতির শীর্ষে বলা যেতে পারে, পরপর আপনি চ্যাম্পিয়ন হয়েছেন, সেখান থেকে আজকে 5 দশক অতিক্রম করে এসেছি। আমাদের দেশে বা রাজ্যে বাঙালিদের মধ্যে বডি বিল্ডিং বিষয়টা তখন কেমন ছিল, এখন কেমন আছে, কি মনে হয় আপনার?
0: আমরা তখন কম্পিটিশন করার জন্য করতাম, কিন্তু সাধারণ লোকেরা এই বডি বিল্ডিং করার সচেতনতা হয়নি,
1: এতটা ছিল
0: মানে মাসেল বিল্ডিং করার সচেতনতা হয়নি, সুস্থ রাখার জন্য যাতে করা যায় সেরকম ব্যায়াম ট্যাম আসন টাসন করতো, কিন্তু এখনকার বডি বিল্ডিং

0: এই যে মেডিসিন নেওয়া, এই যে সাপ্লিমেন্ট নেওয়া, এই যে ডাক্তারের কাছে যাওয়া, কি করে আমরা মাসল আরো ডেভেলপ হয়, এখন সেইটাই ওদের বেড়েছে। তাদের মাসল বিল্ডিং হচ্ছে, কিন্তু ইন্টারনাল অর্গানস কিন্তু অতটা বিল্ড আপ হচ্ছে বলে মনে হয় না। আমাদের সময় আমরা যেমন বডি বিল্ডিং করতাম, তার সঙ্গে যোগব্যায়ামও করতাম, কিন্তু এখনকার বডি বিল্ডিংটা করে কিনা যোগব্যায়ামটা আমার তো সেটা জানা নেই।
1: মানে যে একটা সার্বিক শারীরিক মানসিক স্বাস্থ্য, তার উন্নতি এবং ভালো থাকা, এইটা আসল জরুরি
0: উচিত। সেটাই, শুধু মাসল বিল্ড করলে তো চলবে না, আমাদের ইন্টারনাল অর্গানস ঠিকঠাক করতে হবে। এই যে তারা মেডিসিন, এই যে সাপ্লিমেন্ট খাচ্ছে, তাদের কতটা ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে সেটা জানা উচিত। মেডিসিন নেওয়ার আগে জেনে নেওয়া উচিত আমার শরীরে নিতে পারবে কিনা, সুস্থ থাকার জন্য যতটা করা যায় ততটাই করো।
1: প্রতিযোগিতার আবহ, গ্ল্যামার, এগুলো তো একটা আছেই। যদি পেশা হিসেবে দেখি, সেক্ষেত্রে কি বডি বিল্ডিং সেই সময়ের থেকে এখন আরো ভালো হয়েছে বলা যেতে পারে?
0: পেশা হিসেবে দেখতে গেলে বডি বিল্ডিংটা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। আমাদের সময় আমরা যেন বডি বিল্ডিং করে চাকরির জন্য ঘুরতাম, চাকরি নেই কি করে খাবো, কি করে বডি বিল্ডিং করবো, কিন্তু এখনকার তা না। এখনকার বডি বিল্ডাররা একটুখানি চ্যাম্পিয়ন ট্যাম্পিয়ন হয়ে গেল, নিজেরা জিম খুলে নিল, এখন ওদের চাকরির দরকার নেই। এখন জিম চালাচ্ছে, তারপর নানা রকম কোম্পানির সাপ্লিমেন্ট আছে, তাদের পয়সা আসছে, এখন পয়সার কোনো অভাব নেই। হ্যাঁ, আমাদের মতন নয় যে চাকরিটা পেলে আমরা খেতে পারবো না, আমরা বডি বিল্ডিং করতে পারবো না।
1: এই যে দীর্ঘ আপনার বডি বিল্ডিং এর কেরিয়ার, আজ 75 বছর বয়সে দাঁড়িয়ে আপনি মিস্টার ইন্ডিয়া হয়েছেন, এতবার অর্জুন পুরস্কার পেয়েছেন, এত সম্মান খ্যাতি, একটা যে সফল জীবন, এর পাশাপাশি কি কোনো আক্ষেপ আছে যে কোনো একটা কিছু আর একটু পাওয়ার ছিল?
0: হ্যাঁ, নিশ্চয়ই আক্ষেপ তো আছেই, মানুষের জীবনের আশা তো শেষ নেই। তবে আমি ভাববো যে হ্যাঁ, আমি বডি বিল্ডিং করেছি, জিম করেছি, যেটা আর কি শেখাচ্ছি, আরো যদি সুন্দর করতে পারতাম, তারও ভালো ভালো মেশিন এনে জিমটাকে আরো তৈরি করতে পারতাম। যা আমি করেছি পেয়েছি, মানে আমার চাকরি জীবনে টাকা ছিল, পয়সা ছিল, সব দিয়ে আমি জিমটা বানিয়েছি। অন্য অন্য জায়গায় যেমন বেশি ভালো ভালো যে মেশিন আছে সেগুলো এনে যদি জিম তৈরি করতাম এবং ছেলে মেয়েদের ভালোভাবে আরো শেখাতে পারতাম, এটি আমার আক্ষেপ রয়ে গেল। ক্রিকেট ফুটবলকে পয়সা ঢালে, আমাদের দিকে তো পয়সা ঢালে না।
1: বডি বিল্ডিং যদি একটা স্পোর্টস হিসেবে আরো বেশি করে সবার নজরে আসে এবং সাহায্য পায়, তাহলে হয়তো আরো অনেকে উঠে আসতে পারবে। আর নতুন প্রজন্মে যাদের শেখাচ্ছেন, তাদের ট্রেন করার মধ্যে কি নিজের সেই সময়টা কখনো ফিরে পান?
0: হ্যাঁ, নিশ্চয়ই সেটা আমি ফিরে পাই, যে আমি যেভাবে করেছি সেভাবে তোমরাও করো। তবে সেটা এখনকার ছেলেদের মধ্যে অতটা নেয় না, সেটা দুঃখের বিষয়। আমাদের সময় ব্যায়ামাগারে আমাদের ফ্যানও ছিল না, এসি তো দূরে কত, এখনকার ছেলেদের মেয়েদের কি এসি না হলে ওরা জিম করতে পারবে না, সেটা বোঝানো যাবে না। না, এসি তো ভালো না, তাও আমার জিমে এসিটা কমিয়ে রাখি।
1: সব শেষে এইটাই আপনার কাছে জিজ্ঞেস করব, আজ 75 বছর বয়সে আপনি যে সারা জীবন একটা শৃঙ্খলার মধ্যে থেকে, শরীরচর্চায় থেকে, যে এখনো যে আপনাকে দেখে সত্যি মনে হয় না 75 বছর বয়স এবং আরো দীর্ঘদিন আপনি সুস্থ থাকুন। আমাদের শ্রোতাদের জন্য, সব বয়সীদেরই, সেটা কম বয়সী হোক বা প্রবীণরাও, অনেক প্রবীণই থাকেন যে বয়সের তুলনায় যেন অনেকটা বুড়িয়ে যান, কারণ তাদের শরীর এবং মনের চর্চাটা সেভাবে হয় না, তাদের জন্য কি বার্তা দেবেন?
0: তাদের জন্য শুধু একটা কথা, আপনার আনন্দ থাকুন, টেনশন রাখবেন না, আপনি ভাববেন না যে আমার 70 হয়ে গেছে বা 80 হয়ে গেছে, আপনি ভাবুন যে আমার এখনো 40 বছর আছে। সেইভাবে যদি আপনি এগোতে পারেন, তবে কিন্তু আপনি সারা জীবন সুস্থভাবে থাকবেন এবং ভালোভাবে থাকবেন। এটাই বলছি যে আপনারা হাসুন এবং সুস্থ থাকার চেষ্টা করুন, ভাবুন আমি যে যৌবন।
1: অনেক ধন্যবাদ মলয়বাবু।
2: মুখোমুখি অনুষ্ঠানে আজ শুনলেন বিশিষ্ট বডি বিল্ডার মলয় রায়ের সাক্ষাৎকার।
3: আমাদের বডি হচ্ছে ওয়ার্ক অফ আর্ট, একটা মন্দির, আর মাসলগুলো তার মধ্যে সব কারুকার্য।
2: শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা দেবর্ষী ঘোষ।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন।

এতক্ষণ শুনলেন কীর্তন, শিল্পী পলাশ সরকার। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। প্রথমে আধুনিক গান। প্রথম গানটির শিল্পী জয়তী চক্রবর্তী।

0: শুনছেন আধুনিক গান জয়তী চক্রবর্তীর পর। এবারের শিল্পী মনোময় ভট্টাচার্য।
1: কলসিতে মুখ রেখে অপেক্ষাতে রইল একটা কাক। একটু জলের মন পাওয়া যায় যদি, প্রেম এসে ছোঁয়ে দুরন্ত বৈশাখ।

তোমার কাছে এলাম শ্রাবণ, অনেক দিনের পরে। মেঘের আঙুল পোলাও ঠোঁটে, জেঠুর ঝুলে কুসুম ফোটে, আমার সারা শরীর যেন বৃষ্টি হয়ে।

মনোময় ভট্টাচার্যের কণ্ঠে এতক্ষণ শুনলেন আধুনিক গান, এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। আজ শুনুন অন্তহীন ছবির গান। প্রথম গানটির শিল্পী শ্রেয়া ঘোষাল ও প্রণব বিশ্বাস।

চালচুলো, তোমার গায়ে লাগে না ধুলো, আমার দুমুঠো চালচুলো, রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে।

0: seek a cooperation from all political parties to ensure the smooth functioning of both houses of parliament. The monsoon session will commence on Monday and continue till the 13th of next month. During this session, several important legislations are scheduled to be taken up for discussion and passage. In Gujarat, five people were killed and several others injured yesterday after a massive fire broke out at a firecracker manufacturing processing unit on the Gramol Gathrad Road in Ahmedabad. President Draupadi Murmu and Prime Minister Narendra Modi have expressed deep grief over the loss of lives in the fire and prayed for the speedy recovery of the injured. The Prime Minister announced an ex gratia of 2 lakh rupees from the Prime Minister's National Relief Fund for the next of kin of each deceased and 50,000 rupees for the injured. Our correspondent reports that the fire has been brought under control. Union Home Minister Amit Shah has extended condolences over the tragic accident at a firecracker factory in Ahmedabad. The Central Board of Secondary Education, CBSE, has declared the results of the Class 10 Second Board Examination 2026. Students can access their results through DigiLocker results portal at the URL results.digilocker.gov.in. In line with the recommendations of the National Education Policy, CBSE had introduced 2 board examinations for Class 10 from this year. The main board examination was conducted from 17th February to 11th March, followed by the second board examination from 15th May to 21st May this year. CBSE said that overall pass percentage after combining the results of the main and second board examinations of this year was 96.78%. 8 people were killed and more than 60 others injured in overnight Ukrainian drone attacks on Russia. Russian officials yesterday said 2 sprawling warehouses of Russia's major online retailer were hit by Ukrainian drones overnight, one in the town of Kutovsk in the Tambov region and another in Elektrostal near Moscow. In FIFA World Cup, European rivals France and England will lock horns in the third place playoff match at the Miami Stadium today. The match is scheduled to begin at 2:30 a.m. Indian Standard Time. France's World Cup campaign came to an end after a semi-final defeat against Spain. England, on the other hand, will aim to secure its best World Cup finish since lifting the trophy 60 years ago. The team suffered a 2-1 defeat to defending champions Argentina in the semi-finals. The third-place playoff match has been part of the World Cup since 1934, the second edition of the tournament with the 1950 edition being the only exception. Meanwhile, Argentina and Spain will face each other in the finals of FIFA World Cup at the New York, New Jersey Stadium tonight. The match will begin at 12:30 a.m. Indian Standard Time. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। কলকাতা ও তার আশেপাশের আবহাওয়া আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ কখনো কখনো মেঘলা থাকবে, হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ও 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টা তাপমাত্রা সর্বোচ্চ ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.4 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন 27.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 95% এবং সবচেয়ে কম 68%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে ছিটে ফোটা। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন বাইবেল থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা কৃষি সুপারিশ, লাভজনকভাবে বেবিকর্ণ চাষ বলবেন ডক্টর কৃষ্ণেন্দু রায়। 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা বর্ষার বিপদ শুনবেন অনুষ্ঠানটির তৃতীয় পর্ব বলবেন ডাক্তার অনির্বাণ দলুই। 6:45 প্রাথমিক উপস্থাপনায় হৈমন্তী দে এবং অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রমা মণ্ডল। 8টায় বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে

করেন সেতার শিল্পী সৌমাল্য চক্রবর্তী। নটায় গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 9:25 বিচিত্র সংবাদ, 9:30 শিশু মহল উপস্থাপনায় হৈমন্তী দে, 10:30 গানের ভেলা উপস্থাপনা সুদীপ্তা ভাদুড়ী, 11:00 যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনা স্বাগত মুখোপাধ্যায় এবং বিতোষক চক্রবর্তী, 12:00 সঙ্গীত শিক্ষার আসর পরিচালনা পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়, 12:15 ভক্তিগীতি শিল্পী সুজয় চন্দ, 12:33 গল্প দাদুর আসর উপস্থাপনা শান্তম চক্রবর্তী, 1:45 দ্বিজেন্দ্রগীতি অতুল প্রসাদের গান, 2:00 অনুরোধের আসর, 2:30 নাটক শিমুল কাঁটা রচনা মনফুল, নাট্য রূপান্তর শ্যামল ঘোষ প্রযোজনা বিশ্বনাথ দাস, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনা অর্ঘ্য সর্দার, 5:30 যুবাণীর অনুষ্ঠান যুবাণী কমন রুম উপস্থাপনা সৌরভ দেবনাথ এবং মল্লিকা চৌধুরী, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 যাত্রা আলিঙ্গন রচনা ডক্টর প্রদীপ দে উপস্থাপনা কিরণ শঙ্কর চট্টোপাধ্যায় এবং সহশিল্পীবৃন্দ, 7:30 সমীক্ষা রাত 8:00 সবিনয় নিবেদন উপস্থাপনা শর্মিষ্ঠা সরকার, 8:30 নানা রঙের গান, 8:55 এ মাসের গান, 9:00 শিক্ষাঙ্গন থেকে রামপুর বিবেকানন্দ মিশন বিদ্যামন্দির থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা, 9:30 নাটক রানী দুর্গাবতী রচনা যোগেশ ত্রিপাঠী, নাট্য রূপান্তর রফিউদ্দিন প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 10:00 রবিবাসীর অখিল ভারতীয় সঙ্গীত সভা, 11:00 ম্যান্ডোলিন শিল্পী শুভম কাঞ্জিলাল, 11:10 বাংলা ছায়াছবির গান এবং আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পর এবারে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6:15 সুবোধ্য সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী সৌমাল্য চক্রবর্তী, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রমা মণ্ডল, 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস শুনবেন অনুষ্ঠানটির 176তম পর্ব, 6:45 ভক্তিগীতি শিল্পী সুজয় চন্দ, 7:10 যুবাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা আঁখি মুখোপাধ্যায়, 8:30 হিন্দি শিক্ষার আসর বাগধারা উপস্থাপনা দেবযানী রায় চৌধুরী, 9:00 ম্যান্ডোলিন শিল্পী শুভম কাঞ্জিলাল, 9:15 লোকগীতি শিল্পী অমরনাথ মুখোপাধ্যায়, 9:40 রাস্তারা উপস্থাপনা দেবযানী রায় চৌধুরী, 10:15 বাংলা আধুনিক গান, 10:30 বৃন্দগান শিক্ষার আসর, 11:00 পোস্টবক্স 111, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী মঞ্জুশ্রী রায় চৌধুরী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রমা মণ্ডল, 5:20 উর্বশী উপস্থাপনা সঞ্চিতা নন্দী, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা দীপা চন্দ, 7:10 ভক্তিগীতি শিল্পী সুজয় চন্দ, 7:30 দর্পণ উপস্থাপনায় সঞ্চিতা নন্দী, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলার রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা দীপা চন্দ, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:15 হয়ে 28 সেকেন্ড। জয় হিন্দ।